0: পালাই মানে বিশিংতই তাই সামংখলাই মানে বিশিংতই সে তিনিনে অশালনি রগই যে শাল নারকজাক মানে আমপরনি কুবই কাহাম মানখারি চেং মানাই টংখরনো কাহামকে তনখেসে চব কাহাম তঙ্গই মানাই অবনো তিনিনি কক বথমা হাইকেব কক টপিক অবনতইন যেন সালাইনে যেন যতন সাইমানো টংখর দ্রুক দ্রুক সেলাই জাগি দো তামনি হিংকাই যন অংখরন সেলাই যাবো নগুই দো মানজাগি দো কলমানি দংফ্লা মানি ওয়াতই জরা ও ফাইয়া অবরক বেবাক ন অ টংখরন যেরারমানী বিশংতৈন অবরক অ সালরক অ জরারক অ তমুরক যানজাগি দো আবনি বাকে টংখরন কাহাম গ্রংখে তনানি আবো চিনি যতনি বারজা আবনি বাকে টংখরন কাহাম তনানি বাকেই নিনি বেবাক ন চাইতকমু অংনানি নাই যংখর সাল পালাইমু আবো হাফাংনি বড় রক বরং পালাইয়ানো বরক ন জে খাইনা দাং বরক ন খাইয়ানো হই নাই যান সুগুসিমি টংখানকে আবাই গেঙ্গলা টংখরন কাহামকে নারকনাই কাহামকে তনাই আবো নং আং যেন যতনসে আবনি বাকে অ সাল ন পালাইনানি তাই অ সালনি নাহার মূরক নিনানি বেলাইখানো নাগো ফাদিকে যেন তিনি অ কক সালাইয়ানো সাবো বসুক জরাতেই অ সালনতেই হজাক দং তাই অ সাল ন ফুলফিল খাইনানি বাকে কাহাম খাইনানি বাকে তামু তামু যেন বড় রক খাইতাই আবো নরক সাই মানখানকে বা সাদি নরকনি ওয়ান সুখ মূ বাহাই ফাদি ইয়াচাকি নে নজরাও কক দুগো সাবো দং হ্যালো ফুঙ্কা হাম তাকুক বালাই খেলাম সুকো ফুঙ্কা চাং জরাও সাকরা
1: তখন তো মূ পরিবেশ আবন বাবি আধুনিক যুগ তাবনি যুগ পরিবেশ দূষণ বা পরিবেশ দূষণ থাকা টংখর নষ্ট টংখর না হামি আমি থাকা তার কারণে কারণ হল চিনি বরক আবার টংখর নষ্ট বরক জন বহু বরক বান খাওয়া খাদ্য নাগবিনি টংথাই জায়গা নাগবিনি সামু প্রয়োজন বোধে বিনি গাছপালা প্রয়োজন ধ্বংস খাইকে তুবুকান ব্যবহার খাইকে যার ফলে বনাঞ্চল চিনি বলং যে বাসেম বলে না মানে আবাসেম বলে ক্রিকা বাসে যতটুকু যে দেশ যে বলং দরকার সে অনুপাতে বলং ক্রিকা যার ফলে ও টপটং বায়ু দূষণ কাবো তা ওয়ার্মিং হলে তাতে পৃথিবীর ও টপটং যার ফলে যে অবস্থা উনি থাকা যে তার সামনে যাই বলং বুফাং ওয়াফাং কত ক্রিকা ক্রিকা ক্রিকা ওয়াফাং ক্রিকা বলং ক্রিকা বিভাগ সে খাই আমি থাকা আরো ওয়াটি নিয়ন্ত্রিত খাইনে বাসে বলে তার ফলে উষ্ণায়ন ও তপ

0: নরখাই তো আকাশবাণী আগরতলা এফএম ওজেন তো 101.6 মেগাহার্জ তাই তো তিনি ফুঙ্কচাঞ্চর নরবাই নরনি বুকুক আর জে মিনা সালকামানী পান্ডাব গ্রেংনার বগৈ কৌদক নিমারী 0381232625 3 কক দক নিমারী নরক গ্রেং টংখর কাহাম টংকাইছে জব কাহাম টংই মানায় ও কগ্ন দৈনাই সালাই দমানি আও টংখর তো টংখর বাইছে জংখর হামকাইছে জি কাহাম যোবা মজরাও টংখর জন বহাই বহাইকে জন দই দোল জরা জরা বিনি জলি মানি বগো বিনি জলিমা হাই যাবন বনো জলিমা নিন টংখর জন দেরারই বমানো জন জেসে কাহামকে তনো আসক ন দেরারই বমানো মাহাই যাব তো বিনি নেচারছে ওয়াদী জরা ওয়াদী রানী সাতং জরা সাতং রানী কচাংমানী জরা কচাংমা রানী ফিয়াবা নন বনো কাসুই টংখাংকে
1: চিনি তিনি ফুংনি ককবরক আওয়াই পান্ডা হয়নি খরাং তিনি ফা সাল তালক্রান তালনি সালচিবা চিবিরা থামচিবা তিপ্রা বিশি জুন তালনি সালবা সালমারি নৈসাই নৈচিদক ইংরেজি বিশি অপান্দা অয়খলাই জাগি দঙ্গ মিতা নৈরা থামচিদক ফুটাবরি এবা সাসাই নৈরা দকচুচিকু কিলো হারজ ফাইদিকে তিনি বহাই নহাই কক কাহামনি বিশিং তিন ও চিনি পান্ডানো চেংলায়ানো বেবাক ধর্মনি বরকন খরকসানন রিঙ্গ কেবহীন কাইতর কেব রাম কেব হরি কেব আল্লাহ কেব বা ব্রহ্মা জুদা জুদা মু ফিয়াবা কাইসান মানে ব ধর্ম চায়া কৈত তুমুং চায়া তংখে তে আচায়া খা বিশিং অংখে তুমুং নংবন রিংমাং তংখে ব খনানাই ন খনানাই যত লামাতই ন বন মানথগো যত ধর্ম ন কবুই সুরিনাই রক বন কবাংমা মুংবাই রিঙ্গু খরকসান ন রিঙ্গু কবুইবাই তং দি হনকে ন কায়তর নন নুকচাকনাই এবার নং কায়তর ন মাননাই কবাংমা ধর্মহাই কবাংমা লামাতই ন কায়তরনি ফাইসিং তলাং থাঙ্গু রমদি দৈমা দৈসারক কবাংমা বাবাইনি ফাইয়ী দৈবম থাঙ্গি মালাইমা হাই ন মৈতু খাইমানি বিশিং তৈন কায়তর ন মানি মানু তেব বেবাগ্ন ন পৈতু খাইকে তেব ডাক্তি ন অঙ্গু বরক রগ্ন নুগ ধর্ম ধর্ম হেনই ওয়ালাইলেমেনি কেব হিন্দু কেব থরুকসা খ্রিস্টান বৈষ্ণব হেনই ফিয়াবা কাইসানী ন রাম মু বিনি ন সাই সাই বুম অক কাহাম রক জিনী শ্রী শ্রী

0: রামকৃষ্ণ সালাংমানো কক বরকবাই খানালাইকে। তিনি জুন তালনি শালবা শালমারি বিশি ব্রুম ব্রুম শালবা এবা ফিফথ জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এবা হায়ং হাবার শাল হনে পালাই যাগো অবনি নাহারমু উংখা নবার এবা হাবার খাতিমু তাই নবার দুইবার নতুই লুকুরগ্ন সিচারণানি বাগৈ অবহাই শাল পালাই যাগি দঙ্গু ইংরেজি বিশি চিচুকুরা সিনি চিনৈয় সংযুক্ত রাষ্ট্র মহাসভা হাবার নতুই গুথুমলাই পান্দা আরওয়ন পুইলা কক তিসা যাগ আবন ইয়াগুলো ইংরেজি বিশি চিচুকুরা সিনিচি থাম নিশিমি বিশি বুরুম বুরুম শালবা জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এবা খেবা হায়ুং হাবার শাল হানি পালাই যাগে ভাইও আসুক যারা যে তিনি শাল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এবা হায়ুং হাবার শাল বুফুর নিশিমি পালাই যাক আবো কিসা মৈত খাই লাইকে
1: আও ফাদিকে তাই তাই বসাই মানলায় নো তিনি তিহাই শালো পাদি থাংমানি কগ্রক তিনি তিহাই শালো যেন পালাইলাই দো ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ও শাল চিনি বাকি বেলায় কেন নাংকুক মানি তামনি হিংকাঙ্কাই ও শাল পালাই যাক মানি যে ওয়ান সুখ মুং বা নাহার মুং অবন কাহাম গ্রংখায় যেন সামঙ্গ ফনাঙ্কে পালাই খে অবশ্যই সয় পালাই মানি কুকনাই টংখর গ্রি হিংকে যেন বহাই নাহাম টঙ্গি মানিয়াংনাই টংখর বাইসে যেনব সাম যাক মানিবা আবন কারিব তিনি তিহাই শালো ইন্ডিয়ান আর্মি পুইলা লঞ্চ খাই যাক মানি আবংখা ব্লু স্টার মুঙ্গই দিনে তিহাই শালনি সিমিন ইন্ডিয়ান আর্মি হনিনাই সংসা জাকমানি তাই আরও সেবগ বরক লাং জাকমানি সেঙ্করা গ্রগ্ন তিনি তিহাই শালো 1984 বিসিও আবনকারেই তাই বতঙ্গ তিনি তিহাই শালো আচাইনাই রকনি বিসঙ্গ চেং নাইলাইনে হায়ুং বেরাম মুং গনাং বরকংখা যোগী আদিত্য নারায়ণ বংখা উত্তর প্রদেশনি চিফ মিনিস্টার ব তিনি তিহাই শালো ন পানচুর হাইকবা উত্তরাখণ্ড আচাইমানি আবনকারী দঙ্গ রমেশ কৃষ্ণান বংখা খরকসা ইন্ডিয়ানি টেনিস প্লেয়ার তাই দঙ্গ সতীশ চন্দ্র মুখার্জি বংখা ইন্ডিয়ানি খরকসা বেলাইখে এডুকেশনিস্ট তাই ডাউন সোসাইটি সংজানাই আবনকারী দঙ্গ রামচন্দ্র কাক বংখা জম্মু কাশ্মীর প্রাইম মিনিষ্টার বাকি টংলাংমানি 1945 নিসিমি 1947 বিশি জরাও ব টংলাংমানি আবনকারী তিনি তিহাই শালো হায়ুং বেরামনি আচুকথায় মুং মানজাক বড় রক থৈমানি থৈজানায় রকনি মুং হাইকেবা

0: റോയൽ ചലഞ്ച് ഐ പി എൽ നിജെ കശക്ക് പ്ലയും മുങ്കോ ആരോ വിജയ് മിശിൽ ഹൈക്കാ കപ്ലയും മാനി തൈനായി ജെ ടം ടോക്ലൈ മുങ്കോ ബോ രോഗ കാഫിക് ജാഗൈ ഹൈക്കാ ഠേലാരോ നങ്ങി ക്ലൈബായി ബോക് ബലൈ ബാ മാനി ബാകൈ আফ্রো এগারোজন বরক থেকা হাইকেবা খরক চিসা বরক থেমানি চিং তিনি বাইকে বিশাখামানি চিং সেমানো আবনো কারিব থেজানাই রকনি বিশুঙ্গ তঙ্গ আর এস এস সর সঙ্গ চালক এম এস গোল ওয়ার্কার তিনি তেহাই সালন 1973 বিশুও থেজামানি আবনু কারি বহাইন জংলুগ তিনি তেহাই সালন বিহার 1974 বিশুও স্মল পক্স বাইখলাইনে বরক 10,000 বরক থেমানি আব কাইসা বেলাইখেন আজরাও মহামারি হাইকে বরক থেমানি যুগ আশুক জরা যেন খালাইকে তিনিতে হাইসালো হায়ুঙ্গ পাতি থামানি কক রক
1: হে পান্ডাও যাবো খালায় তাং বিদি ড্রাগন ফ্রুট এবার বুথাই আমেরিকানি কাইসা সিনে জাকুক বুথাই তাবুক চিনি অজরাও চিনি অরব কথকু খে সিজা কাইসা বুথাই অবনি বুথাইনি বুফাং শেসু বুফাং হাই বিশি বলাই কুরই অব পদ্রপদ জাতনি দঙ্গ কচাক বাক্সা বাক্সাকে বা বিশিঙ্গ কুফুর বুথাইনি বচলই চিকন চিকন কসমতেই নরমঙ্গ অবনি বুথাই বেলাইকে পুষ্টি গনাং অর ভিটামিন সি মিনারেল ফাইবার ফসফরাস আয়রন রক মানথগ অবনি বথাই সাগ বেমার কাসুরথানি চুবাও তাই সাকুর বুয়া বখনাইন কাহাম তনি ড্রাগন বথাইনি বুফাং কাইনানি জরা আংখা এপ্রিল তালনি সিমি অক্টোবরনি কচার জরা এবার খেবা তালতুংনি সিমি তালিউং জরা বুচলিনি বিশিংতই এরি মানফান যাই যাইখে কাহাম বুথাই মাননানি বাকি বের দম্বাই এর রুখেন চাও বের দম্বাই এর রুমানি বুফাং তালচি নই নিশিমি তাল চিচারনি বিশিঙ্গন থাইনা চেঙ্গু অর কিসমিসা বেমারক কফামার ওব নুকজাকো ড্রাগন বুথাইনি বুফাং বেলাই গরান তেই বেলাই কিসি হনকে ব চায়া অঙ্গ অবনি ন আবাগৈন গরান জরাওখে সালচিনি সিমি সালচি বা বারবারই দৈমা লুনাই অবনি বুফাংনি ইয়াফাঙ্গ বেলাই দৈ গচাখে ইয়ারং সকমারক নুকজাকো অবনকারিব বে দেখতেই বুফাং সকমারক ব নুকজাকো অবহে বেমার গফাকে এবা গফামা নুকখাহংকে বেবিস্টিন রিডুমিল থিউবিট গ্রাম কাইনই বিথি তুয় সাপলুই সারনা নাংনাই অবহাইকে সার কাহকে অবহাই বেমার রগনি ইয়াকাগ্রী বান্নাই অবহাইকে চং নকনু খুঙ্গ কায়ী আশু দাকে থাইকা হংকে আশু দাকে চাওই হাতি রগব ফালি মান্নাই আশু যারা তাং বিথি ও চং ড্রাগন ফ্রুট কাইমানো রুগী
0: ফারিখাতাও সাইমালায় না সাখামক্রাইনি কক সাখামক্রাইনি কক সাইমালায় না তিনি বুক।

0: ty thi phải mà ní cọc nó tí bố công ty thi phải mà ní à bọn khá bè lại tung khẳng cái hay cái bà bè lại cơ trang khẳng cái chứ ní bố công dehydration ứng gây này sensitive ứng gây bố công ní bọt đá tay xìr phá tí ui thi yô rì mà nó thi phải mà ní à bố đàl bì đàl kè phải mà nó abo bukung sinus infection ang khangke bo phaimano allergy ni bisingti bo phaimano hayake bukung no belai huprekhe hayake bai ya shirok bai ekre ka hangke bo bukung thui thui phaimano jini je porpano yak rogo sap sutra khlainai jeng bukung bising rogo nangi tong khangke ekre ek narok nangke kisha mesha jeng bukung to tangjagi no tong sal brum brum no abo jini yak sap sutra angnani nangnai hayake bukungo bo infection ngi mano tai abahike jini bukungo podre pod bemar bongi mano tai abahike thui bahaino phai mano tongung na jini bukung tei thui wai kebang phai tongka hayake bo gono gono phai tongka tini bo phayo khna bo phayo abahike sal barthaya ke phai tongka ke jeng doctor naijaknani nangnai jeng bố cùng tôi thì phải cái hàng cái bố chừng nay sau ấy rồi coi toàn nhà ấy chừng nay khai nó toàn nani nang ngô nay nay sau ấy toàn má bay chini thui giờ phải mà này abo thay thang ya bố bleeding người toàn khe bố người nó toàn này abo chừng nay sau toàn phan nó abo thay giờ nay sau ấy toàn cái hàng cái ulta chini hamana mani chini anali rồi co thời tháng ấy cú phong ấy mà nó tại chỉ nên tao tara rogo vào tháng ấy cú phong ấy mà nó abu ni bác ấy chừng bọn nó phát ra cái gì đó họ càng cái nó cháo thì nó phải tông vào rồi chừng con người tông nani nang này tại gặp rồi à vui kia rồi à vui chừng cái sáng khé chừng thì cái sáng rok bay mà khang rok xuân nang này bố cùng rok xuân nang này chừng gặp rồi nani có cái bé lại nó thời tháng càng cái chừng doctor nó mà phun ốc này, sáng này thì thằng càng cái bỏ rồi, đặc tí nó lèng ra co đùa bồ lông co, abu ni bác ấy đặc tí khai này, doctor nó nai chắc nai nang này, tại chỉ ní bố cùng rok nó sáp sốt ra khai to nai bác ấy, chừng bé lại khi nó chơi rok nó bỏ phẳng na nang này, tạm nhìn cái cơ cốc nó chơi rok nó bố cùng thấy phải ra co, tại chơi rok nó কুতুং নি জরা ও নাংমা নি জরা তৈ বং নি সাগো হাইড্রেট খে তনা নি নাংনাই তৈ খারনা নাংনাই কবাং খে তাই তৈ গনাং জাত চামুং চাথাই ফল ফকরা হাই কাবা চামুং চাথাই বথাই রক চানা নি নাংনাই কবাং কুক অবাকে শাক নি থৈ থাং কাং কে ব্লাড প্রেসার বাড়ি মানো চিনি বাহান রক বহাইনো রাম প্রাই মানো আবনি বাগে জং তৈ কবাং নাংনা নি নাংনাই তাই চেরাই রক নাই নবাং কুক সাতং রগ থা নি রেয়াও বরক সাকলম থা রেখাঙ্কে বেলাই খেন জানাই তাই চি বুকুঙ্গ চিনি কাইসা সেলাইন স্প্রে হই দো আবন লগেও তনই সামুও ফনাঙ্ক বা কতং জরাও চেরাই রক বাকি তাই অক্রা রক বাকি বেলাই খেন গাহা মাই আশুক জরা খালাই সাকাগ্রাইনি কক বুকুং তৈ থি ফাইমানী কক ন
1: তাবংনি বেচেবো খনালায় নে কক থুমরক পঞ্চায়েত বেদেকনি সাকথার মুংবাই সালবা জুন এবার তিনি হাস্তে বেবাক থাইনি হাইন খোয়াই হাঙ্করব ওয়াল এনভাইরনমেন্ট দিয়ে এবার হায়ুং হাবার সাল পালাই চাকেন খোয়াই হাঙ্করনি খোয়াই ব্লক পদ্মবিল তোলাশিখর কল্যাণপুর তেলিয়ামুরাতে মুঙ্গিয়া কামিনি ব্লকনি বেকুলই কায়দক চিচুকো কামিতেই কাইবা চিদক পঞ্চায়েত হায়ুং হাবার সাল পালাই জাগানো অবাহাইকে ন দাল বিদাল তাং বুতাংনি বিশিংতই ন বগাফা ব্লকনি কাইচার পঞ্চায়েতে কাইজিবা বিলিজ কমিটি আমচাইব হায়ুং হায়ুং হাবার সাল পালাই জাগানো
0: অবংখা কাইসা সোমনাথ

ঐতিহ্যনি 75 ইয়ার্স পুংমানি নতেই নাই কাইসা পান্ডা আওয়াই জাগান আবো হাসতে গেনাঙ্গে হাসতে বেরামনি পান্ডা কাইসা সংসার জাগান আবংখা সোমনাথ মন্দির নিসিমি আওয়াই জাগনাই আরও মান জাগনাই চিনি হাস্তেনি মন্ত্রীকরা প্রফেসর ডক্টর মানিক সাহা তাই মানজাক নাই শ্রী দীপক মজুমদার তাই টংনাই আগরতলানি পৌর নিগমনি মেয়র তাই টংনাই বিধানসভানি এমএলএ ডক্টর পি কে চক্রবর্তী আবরকন ও পালাইমুং পালাইজাক নাই বসকাংনি সালমারি চিসাবো আবনকারী পালাইজাক নাই

0: Aku jodoh nangkuk mani jorawo Suarimung renani bagai Kanchanpur berkhakste hafang samung Muchungja kamini luku rokmintani Civil Defense Volunteer eba luku kasumung Suarini bagai koilai yasagai tongo Salchi Tripura hangkor Aku jo naikol fangni dagimungni koktei Kanchanpur bukhakstewo tongnai rok jeni umor nokhabishi jichar nishimi nokhabishi bachi kajak buruite chula oro koilai yaphanman bainai rungmarini kok sajakha madhyamik pash koilai yaphanani paithak shalmari I jun talni shalchi shalmari jora obahikeno tekeshakok thumtongo Tripurani Chukchak SG Rungshungnai Rokni Bagai Waishabai Rangmari Chubachuni Bagai Kaisa Aimungni Bisingtui Saklai Chakha Abani Bagai ST Rungshungnai Ungna Nangnai NSP Portal O Hostel O Tongnai Ungai Goshijak Ungna Nangnai Bisuo Nukhungni Ajimung Khok Neira Basai খক নইরা রাশাই বাজি শানি শাই কমাং অংনানা অংলি মাংলাখেনে সাজা কর তে মাধ্যমিক তে কুচুক মাধ্যমিক 45 নাম্বার মাননেই পাস সংজাকনা নাং নাই বিশানি জেবা কাইশা প্রফেশনাল কোর্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মেডিকেল প্যারামেডিকেল ফার্মাসি ম্যানেজমেন্ট ও Shrungai tongnai ungna nangnai tei post matric scholarship ni bagai NSPO register khlaijakbo ungna nangnai koilaiya phar pro ST certificate bona fide certificate BRTC income certificate mark sheet bank passbook tei NSP uniform ya phar nangnai koilaiya phar ni paithak shalmari ijun talni shal thamchi shalmari jora
1: Aku abonu karibu, tunggu, tini, hayung tunggu shalno rugi, Ishor Patshala English Medium School ni bekhakti, panda kaisha songsa jaknai, apanda, tini ni, fung dosta ni time jorawo, Ishor Patshala English Medium School ni bekhakti, bu fangkai mani, panda songsa jaknai tai. Bufang Zara Bagzak Nai Abuni Bagai Panda Kaisha Shongsa Zaka Tai Arawo Hukumu Mukumu Panda Rok Boklai Zak Nai Areng Nok Ni Porinai Porinai Jigro Borok O Panda Wo Hukumu Mukumu Panda Robindro Sangit Nojorul Sangit Sukanto Sangit Rok

0: र सबै मसावै खनार नै ते ओ पान्दान नाइ थत के टिसानानि बिसिंते आरो मान्जाक नाइ रकनि बिसिंगो दङ बरम गोनां सुकुमार साहा माननीय बरम गोनां कर्परेटर তাই পৌর নিগমনি শ্রী জয়ন্তী চক্রবর্তী বরক বহাইন অ পান্ডাও মানজাক পায়ান
1: হাস্তে হাফাং দীপ্রাসা হামকরা বেদে ত্রিপুরাও তং সুকনাই তাই গোসিজাক রংনগ সুরঙ্গি টংনাই যুগজাক দীপ্রাসা রংসৃঙ্গনাই রগ্নি ধানি নৈশাই নৈজিদক নৈজি সিনি রংবিশিনী বাকে আমরেলা স্কিম ফর এডুকেশন of ST Children Pre-Matric Scholarship for ST Students Tripura Mungai Sponsor Project Ni Bishintai Arungrem Chukute RMGO Shurungai Tongnai Rokno Pre-Matric Scholarship Ni Bagai Scholarships.gov.in Portal Ni Bishintai Koilai Yachagai Tongho Koilai Yaphana Ni Paithak Shalmari Shajak Tongho August Talni Shal Thamchi Sha Shalmari Jora আসুক জরা হাউনি খরং চিনখনা লাইখা কক থুম্র তাব খনা লাইন সেবুগ বরক লাংমানি কক ডিপিএসি আমজকমুংনি বিশিংতুই আইটি বেদেগ হাস্তে হাফাং এসিস্টেন্ট টেকনিক্যাল অফিসার আচুক থাই সুপুংনা বাকে অনলাইন তৈ কয়লাই আচাগি তঙ্গ মেগুলি বুক আচুক থাই তঙ্গ কাইনৈরা নৈচি নৈ নৈচি আর বিশং এসটি রং বাকি খাতিজাক দঙ্গ কায়দক চিচার উমনি কক সাজাক হানক বিশি চিচার নিশিমিনক বিশিবুরি চিচারা মরব রায় তুই উমনি হলি রুমুং তঙানো রংমারিনী কক সাজাকা বিই এবার বিটেক কম্পিউটার সাইন্স ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন এবার খাবার ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন মাস্টার অফ কম্পিউটার এপ্লিকেশন অবহায় রংমারি তঙ্গা নাংনাই কয়লে ইয়াফানানি পাইথাক শালমারি তিনি জরা এবা শালবা জুন জরা
0: আও অবঙ্কে ধর্মনগর পৌর পরিষদ নি বিশিঙ্গ খড়গচার ওয়ার্ড সেক্রেটারি পদ বরক তালাং জাকনানি বাকে আওয়াই মং রাজাকা আবনি বাকে কয়মং বলাই রানানি শালমারি চেংজাকনাই হাইকেবা চেংজাক্কা চিবা মে 2026 হাইকেবা 2026 নে সিমি চেঙ্গই পাইথাক শালমারি 9 জুন হাইকেবা চুকু জুন 2026 নে বিশিঙ্গ রানানি নাংনাই কয়মংবলাই আবনি বাগেই এসি রকনি আজুক থাই কাইশা এসটি রকমে কাইথাম তাই আদার্স রক ব্রী কাইব্রী তলাং জাকনাই আবনি বাকে রংমারি ডিগ্রি পাস নাংনাই তাই কম্পিউটার গ্রং সরং জাকনানি নাংনাই তাই আমচানি যে কক হাইকবা ভাষা আব কক বরক তাই বাংলা কাহামকে গ্রং অংনানি নাংনাই
1: আসুক জরা যায়ুনি খরঙ্গ সেবগ বরক তোলাংমানি কক খালাই
0: তাবো খালায় তিনি নবের দেবের নাইখংনি কক তোমারও তিনি নখা কিসা চমই গনাংলাই দানো তাই কিসা মিশা থায় ফেরাঙ্গগৈ ওয়াতে ওয়াই মানুহনি ব সাকলাই জাকা তিনি টংমারি দানো 36 ডিগ্রি সেলসিয়াস তাই 26 ডিগ্রি সেলসিয়াস তাই মিয়ানি টংমারি 26.5 ডিগ্রি সেলসিয়াস তাই চাংমারি 27.7 ডিগ্রি সেলসিয়াস তাই নবর তুই হকনে বাংমারি 98% খামাও দো 60%
1: তাবুনে বেচবো সংখনা লাইন রুচাপমু

0: আশুক জারা অরুণা দেববর্মানি খরাংবাই রচাবমুং খনালাইখ্যা আকাশবাণী আগরতলা অরুণ পাইখ্যা চিনি তিনি ফুংনি ককবরক আওয়াই পান্দা হায়ুনি খরাং তিনি কমথিংথানি তঙ আংরুমা লগি ও মীনা কুমারী আকাশবাণী আগরতলা অরুণ পাইখ্যা চিনি তিনি ফুংনি হায়ুনি খরাং যতন ন খুলুমকা
1: ককবরক অনুষ্ঠান হায়ুনি খোরাং এখানে শেষ হল। আকাশবাণী আগরতলা কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংস্কৃত।

bisingte shaiman jaka wanama singja chini borok moni shurok kangke singsaro phainai singsarno kaham khlainani tongkhorno kaham khlainani mungsa samungpha notabusak jora tangya khopu singsaro asik jib jontum almata yongsa kuksa birnai malnai tuyo tongnai hakungo tongnai jikon kotor jib prani obrokni bisingo borok moni shuno যতনে সাইতং খরণ দেরার নাই তাই মূসাপন কাহাম মানে সামুকরি তংখরনি বাকি যাম কাহাঙ্কাই যা সামানব চিনি সেপনি বাকি চিনি কাহামনি বাকি চিনি আরামনি বাকি সামো ফিয়াবা তংখরনকে দেরারও হই নাই বরক মনিস ওয়ান সুখ মানে বুইনি সেক গরং ওয়ান সুকনানি সামুব গরং বেবাক নগরং শ্রেষ্ঠ জীবনী হিনজাক হেফান তংখর দেরারে থানি কানকে অ শ্রেষ্ঠ জীব বরক নদায়ী তাই কুবুনি অংসা কুকসা মালমাতা চিকন কতর তৈয়ে তংনাই হাকুম তংনাই বেবাক নীরনাই মালনাই বর বেবাক নংখরনি বাকে যে পুইলা যে সামই রাজাকমানি হাইকবা পুইলা যে সৃষ্টি মানে বরক নেচার বাই সৃষ্টি মানে যুব নেচারনি সৃষ্টি নরককে তাবুব অ সিস্টেম চলেই দঙ্ক চিনি বরক গাকে শাক শাক নাসক ডেভেলপ খাইকা শাক শাকনি আরামনি বাকে আসক ডেভেলপ খাইকা ফিয়াবার দঙ্কর নাকা আসক দেরার কাহিনে ব ওয়ান সুখ না গ্রং রক বরক অকক গবং মা বিজাব রক সৈমানে যেন নক অক বেলাই নকুবই ওয়ান সুগুই নাইকে যুবই নংসার ফাই যিনি কাহামনি বাকে সিমে যে ওয়ান সুগলাই যাইকে সেব কাহাম মানে থান যাইকে আরাম খেয়া সুগুই থানো কলমা জরাও এসে যালাই অফিস রগ হাবা নগ তাই নগ এসি চিনর সে এসি সানা থাকে আশেক গ্রহে নক ব্রুম ব্রুম নক ব্রুম ব্রুম সিমিয়া নক নি রুম ব্রুম ব্রুম নুমন জাগারক অঙ্গে যেন নব এসি থেপাজা ও এসি সুজরাত তৈ টংখর দেরারে দো টংখরনি যত ময়শ্চার যত নবার কচাং বেবাক সতনই টংখরনি নবার নই গ্রান খাইরে রু কাইসা এসে সে বুসুক জরাতে টংখর দেরারে অবহাই নক ব্রুম ব্রুম নক নি খতল ব্রুম ব্রুম থেপাজা বলে ওয়ানমা সিং যা ক্রিমা সিং যা টংখরনি টংখর জরাতে দেরারে দো অকর সালাইকে রিসার্চনি বিসংতে গবং মান কারিউই দো হাইপানো চিনি বড় রকনি ওয়ান সুক মাও খাকা মাও সক পাইয়া যাবো ওয়ান সুগলায় অবাহাই এংলাই অবনি বাকি বেলাই নানাবা সিংসা কিরমা সিংসা ও সগৈনানি বাক যাই দো যাবং মানো টকে রগ মৌবি রগ তো ফুনগৈন দো জরা কাইসাও বুফাং বাফাং গ্রী এংনাই কাচারা মাং কুপলংনাই হকু হাদলুই হাইকে উড়ি দায় অক্সিজেন গড়ি হিঙ্কে যংমাইয়া অক্সিজেন কানই মাস্ক থবই আবাহাই গবং টকে রগ যুব অবাই সাল জাফাইনাই টকেও নাইকে নাইথ টকসে ফিয়াবা গবুও মানজাকে যাই জানাই জরা কাইসা আসুককে ফাইনি হেন বরক খরকসা গ্লাস অডেকসে বিগে নজানাই তৈ ইংান সালো গ্লাস অডেক তৈবে যেন বারা বাজি লাইন টংখর তো যেন রং বাইব পাইমানিয়া এসি পাইমান ফানো ও টংখরনি অমনো পাইমান গলা জরা কাইসাও যেন বেবাক কমরানি লামাও যেন থাকেই দো বেলা ওয়ানামা সিংসা ক্রিমা সিংসা ফাদে গেছে ওজরাও রেসাব মুং

0: đẻ ra này
1: chứng
0: nó
1: xây nhà nó cảm thấy tuần này thì nơi
0: à nè chắc to chứng
1: nó
0: sao nhỉ
1: chứng nó cái gì thì mới xây
0: à
1: cái abo chứng nó cái này bỏ nó rớt to abo khai chạy cha cái này bố phẳng qua phẳng cái nhà này cái này hao bỏ rồi cái khai tuần này cái này chúng ta này bắt bắt ra từ bỏ khi mà này abo cứng sao zaga bỏ khi phẳng cái cha ta
0: আ যে কি নিমি কি নে কি
1: বিরি
0: চা হাই তো ব হাও তো আ পেপার তো সগিয়া বলে বস হগিয়া আ হানো সি দেরা রে তো আ বনো তো কি নে কিবিনানি নাংতা
1: আমফে কিবিনা নাঙ্গো গাই জং গো ফাংরং ন ওখাই ন তাম ফাইলায়ো ন গরি গজাবা সারানি গরি বাই ইনি বড় র গরি যাবা গো ফাং বলং পর্বত গো ফাং তাম ফাই ফালি চালায়ো রাউই চালায়ো তামে চালায়ো গাই আগি না হাই গো ফাং কত র বকরি খা আগি গো ফাং ফাংজা ফাংজা কবাক সয়া কমে কবাক কবাক সয়া আম তো গো ফাং কত র তং গং জারাই ফরু আবার ন তলা বসেছে গুরুং গুরুং আবার বুফাং কতর তলা গাই বসেছে ঠান্ডাং
0: আ বসে কচাং অ বুফাং কচাং বুফাং তলা কচাং অ হাই রক মাস মান
2: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাসের কর্মসূচি নিয়ে আজ গুজরাট ও দমন সফর করবেন। প্রধানমন্ত্রী বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অ্যাথলিটদের আয়ুষ মন্ত্রকের যোগা 365 প্রচারাভিযানে আন্তর্জাতিক দূত হতে আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে জ্বালানি বাণিজ্য বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল আজ দুদিনের সফরে ভারতে আসছেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করতে চলেছে। নানা কর্মসূচির মধ্যে দিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও দমন সফর করবেন। সুরাটে তিনি সড়ক, বিদ্যুৎ এবং শিল্পক্ষেত্রের অন্তর্ভুক্ত 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শ্রী মোদী সুরাটে 200 শয্যা বিশিষ্ট একটি ইএসআইসি হাসপাতালেরও উদ্বোধন করবেন, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আধুনিক মানের স্বাস্থ্যসেবা প্রদান করবে। এছাড়া প্রধানমন্ত্রী গুজরাট সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগেরও উদ্বোধন করবেন, যার মধ্যে রয়েছে আধুনিক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন এবং দাহেজ পেট্রোলিয়াম এলাকায় বর্জ্য নিষ্কাশন ও পরিশোধন সংক্রান্ত উন্নত পরিকাঠামো। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী দমন সফর করবেন এবং প্রায় 2,970 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা, অসামরিক বিমান চলাচল, পর্যটন, পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং জনকল্যাণ সহ বিভিন্ন ক্ষেত্র। প্রধানমন্ত্রী প্রায় 1,340 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও উৎসর্গ করবেন। এর মধ্যে রয়েছে নমো বিমানবন্দর, এর নতুন টার্মিনাল ভবন এবং নমো হাসপাতাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অ্যাথলেটদের নিজেদের দেশে ফিরে গিয়ে আয়ুষ মন্ত্রকের যোগা 365 প্রচারাভিযানে আন্তর্জাতিক দূত হতে আহ্বান জানিয়েছেন। আহমেদাবাদে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল শ্রী মোদী বলেন, সমস্ত গোষ্ঠী বা সম্প্রদায়ের মধ্যে আরও স্বাস্থ্যকর জীবনযাপনকে এবং যোগার সঙ্গে সারা বছর যুক্ত থাকাকে উৎসাহিত করতে আয়ুষ মন্ত্রক যোগা 365 অভিযানের সূচনা করেছে। প্রতিযোগিতার বাইরে যোগার সঙ্গে সচেতনতা ছড়িয়ে দিতে সারা বিশ্বের অ্যাথলিটদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে যোগব্যায়াম বা যোগ হল মানব জাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। আহমেদাবাদের একা অ্যারেনায় আয়োজিত প্রথম ওয়ার্ল্ড যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, যোগ মানুষের মন, শরীর ও আত্মাকে একসূত্রে বেঁধে সুস্থ ও আরও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে অনুপ্রাণিত করে। তিনি আশা প্রকাশ করেন যে প্রথমবার আয়োজিত এই বিশ্ব যোগ চ্যাম্পিয়নশিপ যোগাসনকে একটি আন্তর্জাতিক

0: ক্রীড়া হিসেবে স্বীকৃতি দেবে। এটি তরুণ প্রজন্মের জন্য সুযোগের এক নতুন দিগন্ত খুলে দেবে।
1: जैसे जैसे योगासना स्पोर्ट्स का विस्तार होगा, वैसे वैसे इससे जुड़ी नई संभावनाएं भी बढ़ेगी। ये खिलाड़ियों के लिए नई कैरियर अपॉर्चुनिटीज लेकर आएगा। यह ट्रेनर्स, स्पोर्ट्स साइंटिस्ट, रिसर्चर्स और इवेंट मैनेजर्स के लिए भी नए अवसर बनाएगा।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ নতুন দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন গতকাল। বৈঠকে দুই নেতা ভারত ও ভেনেজুয়েলার দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক খতিয়ে দেখেন। জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য পরিষেবা এবং গাড়ি শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের কাছে বিদেশ মন্ত্রকের সচিব পূর্ব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানান, বিশ্বের অন্যতম বৃহত্তম খনিজ তেলের ভাণ্ডার রয়েছে ভেনেজুয়েলাতে। বর্তমানে দেশটির জ্বালানি ক্ষেত্রে বড়সড় বদল আসছে, তাই আলোচনায় দুদেশের মধ্যে মজবুত জ্বালানি চুক্তির ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। ট্যান্ডন আরও জানিয়েছেন, শুধু জ্বালানি ক্ষেত্রটিই নয়, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতে পশুপালন, পরিবহন, কৃষিকাজের যন্ত্রপাতি, খনিশিল্প, গাড়ি উৎপাদন এবং ওষুধ শিল্পের মতো ক্ষেত্রগুলো নিয়েও বিস্তারিত কথা হয়েছে।
2: Venezuela possesses one of the largest oil reserves in the world. The Indian economy is a large and growing consumer of oil. Thus, in the energy sector, we see a perfect complementarity. In fact, in our spot purchases, Venezuela has already emerged as the third largest supplier this month. So quite naturally, today's discussions focused on forging an energy partnership.
0: বৈঠক চলাকালীন দুই নেতাই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে নিজেদের মধ্যে মতবিনিময় করেন। জাতীয় শিক্ষানীতি NEP 2020 অধীনে উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে শিক্ষামন্ত্রক ব্রিটেনের লিভারপুল বিশ্ববিদ্যালয়কে কর্ণাটকের বেঙ্গালুরুতে তাদের শাখা ক্যাম্পাস স্থাপনের জন্য অনুমোদনপত্র হস্তান্তর করেছে। বিদেশমন্ত্রী এবং ব্রিটেনের বিদেশমন্ত্রীর উপস্থিতিতে এই অনুমোদনপত্র হস্তান্তর করা হয়। সামাজিক মাধ্যমের এক পোস্টে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এটিকে জাতীয় শিক্ষানীতি 2020 বাস্তবায়ন এবং শিক্ষা, উদ্ভাবন ও গবেষণার একটি আন্তর্জাতিক কেন্দ্র হয়ে ওঠার পথে ভারতের যাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন। শ্রী প্রধান বলেন, ভারতের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলির উপস্থিতি তরুণদের জন্য সুযোগ সম্প্রসারিত করবে, প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার করবে এবং ভারত ব্রিটেন ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করবে। এর আগে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, ভারত ও ব্রিটেন একটি নতুন ভবিষ্যৎমুখী এবং পারস্পরিকভাবে লাভজনক অংশীদারিত্ব গড়ে তোলার জন্য উপযুক্ত জায়গায় রয়েছে। গত সন্ধ্যায় নতুন দিল্লিতে ব্রিটিশ বিদেশমন্ত্রী ইভেট কুপারের সঙ্গে বৈঠকে পর বক্তব্যে ডক্টর জয়শঙ্কর বলেন, এই বৈঠকটি বিকাশ, প্রযুক্তি ও উদ্ভাবন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জলবায়ু এবং পরিচ্ছন্ন শক্তি ও শিক্ষা, এই পাঁচটি ক্ষেত্রের অধীনে ভারত ব্রিটেন ভিশন 2035 নিয়ে আলোচনা করার একটি সুযোগ হিসেবে কাজ করবে। পশ্চিমবঙ্গ বিধানসভায় ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লির সংসদ ভবনে গতকাল সংসদ বিষয়ক মন্ত্রক আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ বিষয়ক মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু পশ্চিমবঙ্গ বিধানসভার এই অন্তর্ভুক্তিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বর্ণনা করেন। তিনি বলেন, এর ফলে দেশের সব রাজ্যের বিধানসভা এবং সংসদ এখন একটি একক প্ল্যাটফর্মে চলে এলো। শ্রী রিজিজু জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক দেশ এক অ্যাপ্লিকেশন ভাবনাকে বাস্তবায়িত করতেই এই বিশেষ অ্যাপটি চালু করা হয়েছে।
3: वेस्ट बंगाल असेंबली के स्पीकर और उसके टीम को मैं आश्वासन करना चाहता हूं कि आपको भविष्य में भी वेस्ट बंगाल असेंबली को एक चुरुस्त दुरुस्त रोबस्ट असेंबली बनाने में हम पूरा सहयोग करेंगे। प्राइम मिनिस्टर मोदी जी का सपना है डिजिटल इंडिया, पूरा देश डिजिटली कनेक्टेड हो रहा है और वन नेशन वन एप्लीकेशन नेशनल ई विधान उसी सपना को पूरा करने के लिए तो वेस्ट बंगाल असेंबली भी टोटली डिजिटल असेंबली हो जाएगा।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া RBI আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। ক্রমাগত বাড়তে থাকা মুদ্রাস্ফীতি, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, টাকার মূল্য কমে যাওয়া এবং সম্ভাব্য দুর্বল বর্ষার মতো প্রতিকূল বিষয়গুলিকে মোকাবিলায় সুদের হার অপরিবর্তিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে SBI এর রিপোর্টে। ভারতের অর্থনীতি

মূল ভিতগুলি এখনও তুলনামূলকভাবে শক্তিশালী অবস্থানেই রয়েছে। ওই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে মূলত দেশের বাইরের, বিশেষ করে পশ্চিম এশিয়ায় উত্তেজনা ও অপরিশোধিত তেলের দাম বাড়ার কারণে দেশের মুদ্রাস্ফীতি প্রভাবিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেষ্টা হিসেবে তরুণ কাপুরের মেয়াদ 1 বছরের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভার নিয়োগ কমিটি। কর্মী ও প্রশিক্ষণ বিভাগ জানিয়েছে, প্রধানমন্ত্রীর দপ্তরে 1987 ব্যাচের অবসরপ্রাপ্ত আধিকারিক তরুণ কাপুরের বর্ধিত মেয়াদের কার্যকাল চলতি মাসের 10 তারিখ থেকে শুরু হবে। মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি নীলকান্ত মিশ্রের মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দপ্তরে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিয়োগ অনুমোদন করেছে। তার কার্যকালের মেয়াদ হবে 3 বছরের। লোকসভার প্রাক্তন সেক্রেটারি জেনারেল তথা সংবিধান বিশেষজ্ঞ সুভাষ সি কাশ্যপ গতকাল নতুন দিল্লিতে দীর্ঘ রোগভোগের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 97 বছর। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত এক দেশ এক নির্বাচন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটির সদস্য ছিলেন ডক্টর কাশ্যপ। 100টিরও বেশি গ্রন্থের রচয়িতা শ্রী কাশ্যপ 1983 থেকে 1990 সাল পর্যন্ত লোকসভা সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং লোকসভার অধ্যক্ষ গভীর শোক প্রকাশ করেছেন। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল আজ 2 দিনের সফরে ভারতে আসছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে তার এই সফর। এই সফরকালে তিনি ডক্টর জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। আজ বিশ্ব পরিবেশ দিবস। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে বিশ্বজুড়ে 1973 সাল থেকে প্রতিবছর 5ই জুন পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। এই দিনটি উপলক্ষে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং নতুন দিল্লির ময়দানগড়িতে অবস্থিত নমো অক্সিজেন পার্কে এক পেড় মা কে নাম অভিযানের অংশ হিসেবে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। অনূর্ধ্ব 18 পুরুষ এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। জাপানের কাকামিগাহারা হকি স্টেডিয়ামে এই খেলা হবে। পুল এ তে 9 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে শেষ করে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাসের কর্মসূচি নিয়ে আজ গুজরাট ও দমন সফর করবেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করতে চলেছে। নানা কর্মসূচির মধ্যে দিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট এবং দমন সফরে যাবেন। তিনি সুরাটে 18,800 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং কিছু প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। তাছাড়া তিনি সুরাটে একটি 200 শয্যার অত্যাধুনিক ইএসআই হাসপাতাল উদ্বোধন করবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী দমন পৌঁছে প্রায় 2,970 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। স্বাস্থ্য, অসামরিক বিমান চলাচল, পর্যটন, অবকাঠামো, সংযোগ ব্যবস্থা ও জনকল্যাণ সহ বিভিন্ন ক্ষেত্রের এই প্রকল্পগুলি বাস্তবায়িত হবে। পাশাপাশি প্রায় 1,340 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন, যার মধ্যে নমো বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন এবং নমো হাসপাতাল রয়েছে। নতুন টার্মিনাল ভবনটি বিমান যোগাযোগ ব্যবস্থার উন্নতি করবে এবং আর্থিক সমৃদ্ধিতে সহায়ক হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের রাজ্য সফরে গতকাল সন্ধ্যায় আগরতলা এসে পৌঁছেছেন। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, তিনি আজ সকালে উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেবেন। এরপর আগরতলায় পুরাতন রাজভবন প্রাঙ্গণে বিলাসবহুল 5-তারা হোটেল তাজ পুষ্পবন্ত প্যালেসের ভূমিপূজনে অংশ নেবেন। দুপুরে লঙ্কামুড়া সীমান্ত চৌকি পরিদর্শন করবেন, সেখানেই বিএসএফ জওয়ানদের সঙ্গে আলোচনা করবেন। পরে তিনি শালবাগানে বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। বৈঠকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, মুখ্য সচিব, পুলিশ মহানির্দেশক, বিএসএফ এর আইজি, অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে। আজ দুনিয়া জুড়ে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। পৃথিবীতে প্রাণ রক্ষার জন্য সচেতনতা তৈরির লক্ষ্যে জাতিসংঘ পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে 1973 সাল থেকে প্রতিবছর 5ই জুন এই দিবসটি পালন করা হয়ে আসছে। প্রকৃতি ও পৃথিবীকে রক্ষা করার জন্য ইতিবাচক পরিবেশগত পদক্ষেপ গ্রহণে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই দিনটি পালন করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং এক পেড় মা কে নাম অভিযানের অধীনে জাতীয় রাজধানীর ময়দানগড়ির নমো অক্সিজেন পার্কে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্যে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকালে আগরতলার সুকান্ত একাডেমি প্রাঙ্গণে গণসচেতনতা র্যালি আয়োজিত হয়। উপস্থিত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি সর্বস্তরে পরিবেশ সচেতনতার উপর জোর দেন। র্যালিতে পরিবেশ মন্ত্রীর পাশাপাশি

0: খবৈ জুদা জুদা মথা আয়ঙ্গ ফুং দামচিব আগরতলা উমাকান্ত একাডেমিও এনসিসি ক্যাডেট ডগনি চেতন বাই হায়ুং টংখর সাল পালাই জাগানো টংখর খাতি মূতে হজাক মূ বানো নাহারে হাস্তে গনাঙ্গি জুদা জুদা সামুগুতং ইয়াগো নাহার জাকা আগরতলা পুর নাইক্রাইনি মেয়র দীপক মজুমদার সাকা আগরতলা আউলি নসরাই স্রাই নাইথ তক্তাই কতাল খাই স্নাম তিসানানো নাহারী পুর নাইক্রাই হামক্রাই রেকজাক সামুং বুতং সাকথারী টাঙ্গি দঙ্গ মিয়া পুর নাইক্রাইনি চিদক নম্বর ওয়ার্ড বেড়াইনাই মানে পাইয়ে ককনুমা থুমনাই রকন অককন সাকা ব ব সাকা আগরতলা আউলি নই জুদা জুদা লামা রুকুঙ্গ তংমানী আওয়াই মূ রকন দায়িত্ব নরই রেজাগানো তাবুক নবার তিবারনি ককতমা ভারতনি নবার তিবার বেদেক সাকা বস্কাং দাম নই চিব্রীনি বিশৃঙ্গ সালগ্রা সালথাংনি নকবার কেরালম তামিলনাড়ুতে কর্ণাটক আমসাইও গবাং ওয়াতৈ ওয়াওই মানু হই হজাক মুংরেখা নবার তিবার নাইখুং ইয়াং অ তালনি চি সালমারিনি বিশৃং ত্রিপুরা মণিপুর মিজোরামতে নাগাল্যান্ড গবাংখে ওয়াতৈ ওয়াই মানু তিনি সালনি সাকানে তুংমারি থামচি দকতৈ খামানি তুংমারি নই চি স্নি ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো আইচুক বুখাগো খামানি তুংমারি তংমানি নই চি স্নি দশমিক স্নি ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতমা পরিমং তাবুক জড়াতই অরণ্য পাইখা উলনি ককতমা আওয়াই এঙ্গানো সানজা দাম স্নিতাময় সতী ব্রীচি বাও
1: আকাশবাণী আগরতলা।

0: নমস্কার, শুভ সকাল শ্রোতা বন্ধু। শুরু করে দিলাম বিজ্ঞাপনের আজকের পর্ব। আমি চিত্রলেখা ঘোষ রয়েছে আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি অম্বালিকা ভট্টাচার্য।
0: শ্রোতা বন্ধু, প্রতি বছর 5 জুন বিশ্বজুড়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। পরিবেশ রক্ষা ও মানুষের সচেতনতার বাড়াতে জাতিসংঘ 1972 সালে এই বিশেষ দিনটি ঘোষণা করে। প্রকৃতি থেকে অনুপ্রেরণায় জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য এই মন্ত্রে উজ্জীবিত হয়ে আমাদের সুস্থ পৃথিবী বজায় রাখার শপথ নেওয়ার এটাই সেরা সময়।
1: আজ 5ই জুন পৃথিবীর প্রতিটি মানুষের কাছে এই দিনটি শুধু একটি বিশেষ দিবস নয়, বরং আত্মসমালোচনার একটি উপলক্ষ। আমরা যে পৃথিবীতে বাস করি, যে আকাশের নিচে স্বপ্ন দেখি, যে বাতাসে প্রাণ নিই, যে নদীর জলে তৃষ্ণা মেটাই, সেই প্রকৃতির প্রতি আমাদের দায়বদ্ধতার কথা মনে করিয়ে দেয় আজকের এই দিনটি।
0: একবার ভাবুন তো, ভোরবেলার শিশির ভেজা ঘাস, পাখির কূজন, নদীর কলকল ধ্বনি, কিংবা বর্ষার প্রথম বৃষ্টির গন্ধ, এসব ছাড়া কি পৃথিবীকে কল্পনা করা যায়? প্রকৃতি আমাদের জীবনে অবিচ্ছেদ্য অংশ, অথচ সভ্যতার অগ্রগতির নামে, উন্নয়নের অজুহাতে আমরা প্রতিনিয়ত প্রকৃতির বুকেই আঘাত হেনে চলেছি।
1: একসময় ঘন সবুজ অরণ্যে ঢাকা ছিল পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চল, আজ সেখানে কংক্রিটের জঙ্গল। একসময় নদীগুলো ছিল স্বচ্ছ নির্মল, আজ শিল্প বর্জ্য ও প্লাস্টিকের স্তূপে তারা বিপন্ন। একসময় আকাশ ছিল নির্মল মেঘ, আজ দূষণের কালো ধোঁয়ায় তার সৌন্দর্য মলিন।
0: প্রকৃতি কখনো মানুষের শত্রু নয়, বরং মানুষই প্রকৃতির সবচেয়ে বড় সুবিধাভোগী। প্রকৃতি আমাদের খাদ্য দেয়, বস্ত্র দেয়, বাসস্থান দেয়, জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেন দেয়, কিন্তু বিনিময়ে আমরা তাকে কি দিচ্ছি? বন উজাড়, জলদূষণ, বায়ুদূষণ, শব্দদূষণ আর অবহেলা।
1: আজ পৃথিবী জলবায়ু পরিবর্তনের এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে। কোথাও অতিবৃষ্টি, কোথাও অনাবৃষ্টি, কোথাও দাবদাহে পুড়ছে জনজীবন, আবার কোথাও বন্যার জলে ভাসছে শহর ও গ্রাম। প্রকৃতি যেন তার নিজস্ব ভাষায় আমাদের সতর্ক বার্তা পাঠাচ্ছে, এখনই সচেতন হও, নইলে অনেক দেরি হয়ে যাবে।
0: কিন্তু আশার কথা হলো, পরিবর্তনের ক্ষমতা এখনো আমাদের হাতেই রয়েছে। একটি গাছ

0: লাগানো, প্লাস্টিকের ব্যবহার কমানো, জল ও বিদ্যুতের অপচয় রোধ করা, পরিবেশ বান্ধব জীবনযাপন করা, এসব ছোট ছোট উদ্যোগেই বড় পরিবর্তনের সূচনা করতে পারে।
1: একটি গাছ শুধু একটি উদ্ভিদ নয়, একটি গাছ মানে ছায়া, অক্সিজেন, পাখির আশ্রয়, মাটির সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক টুকরো নিরাপদ পৃথিবী। তাই একটি গাছ কাটা মানে শুধু একটি গাছ হারানো নয়, হারিয়ে ফেলা অসংখ্য সম্ভাবনা।
0: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতিকে ভালোবাসতে শিখিয়েছিলেন। তার সাহিত্য জুড়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ ও সুরের অপূর্ব মেলবন্ধন দেখা যায়। তিনি বুঝেছিলেন মানুষ ও প্রকৃতি পরস্পরের পরিপূরক, প্রকৃতির সঙ্গে বিচ্ছিন্ন হয়ে মানুষের প্রকৃতি উন্নতি কখনো সম্ভব নয়।
1: আজ বিশ্ব পরিবেশ দিবসে আমাদের অঙ্গীকার হোক, আমরা প্রকৃতিকে শুধু ভোগ করব না, তাকে রক্ষা করব। আমরা শুধু পরিবেশ নিয়ে আলোচনা করব না, পরিবেশের জন্য কাজও করব। কারণ পরিবেশ রক্ষা কোনো একক ব্যক্তি বা একটি দেশের দায়িত্ব নয়, এটি সমগ্র মানব জাতির যৌথ কর্তব্য।

0: হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
1: সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
0: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাঁটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন।
1: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
0: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।

0: मुक्त भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जीत और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
0: जन जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: फिर एलम विज्ञापनेर पर, এবারে জানিয়ে দিচ্ছি আজকের দিনে ঘটে যাওয়া কিছু ঘটনা। 1915 সালের এই দিনে ডেনমার্কে নারীদের ভোটাধিকার প্রদানের স্বীকৃতি পায়। 1976 সালে আজকের এই দিনে 8 বছর বন্ধ থাকার পর সুয়েজ খাল পুনরায় খুলে দেওয়া হয় নৌকা চলাচলের জন্য। ভারতের জাতীয় শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠার স্রষ্টা সতীশচন্দ্র মুখোপাধ্যায় জন্মেছিলেন 1865 সালে আজকের এই দিনে। প্রয়াত হন ভারতবর্ষে হোমিওপ্যাথি চিকিৎসার প্রথম প্রচারক রাজেন্দ্রচন্দ্র দত্ত 1889 সালে আজকের দিনে। অপারেশন ব্লু স্টার 1984 সালের আজকের দিনে অমৃতসরের স্বর্ণ মন্দিরে পরিচালিত একটি ভারতীয় সামরিক অভিযান হয়েছিল আজকের দিনে। দেখে নিলাম ইতিহাসের পাতায় ঘটে যাওয়া কিছু ঘটনা।
4: এবারে চলে যাচ্ছি লিখছি তোমায় পর্বে। আজকের প্রথম চিঠি

লিখে পাঠিয়েছেন বাঁকুড়া থেকে তপন বন্দ্যোপাধ্যায়। প্রিয় সাথী, অভিজ্ঞতার ফসল হল অভিজ্ঞান। এই সহজ সত্যকে তুলে ধরার ক্ষেত্রে বন্ধু তুমি অনেকাংশে সফল। সবাই সব কাজ হাতে কলমে করে দিতে পারে না, কেউ অনুপ্রেরণা দেয়, কেউ অভিজ্ঞতা লব্ধ জ্ঞানে উদ্বুদ্ধ হয়। নইলে আমাদের ধরাধাম ধরফরিয়ে প্রাণ ছেড়ে কবেই ধরাধাম থেকে উধাও হয়ে যেত, আমরাও কালের স্রোতে হারিয়ে যেতাম। মা তার সন্তানদের কোলে চেপে ধরে রাখে যখন তিনি জানতে পারেন তার সন্তান শ্বাসকষ্টে পায়ে পায়ে মৃত্যুর দিকে এগিয়ে চলছে। শেষ চেষ্টা হিসেবে মা তার মৃতপ্রায় সন্তানকে তুলসী তলায় শুইয়ে দেয় আর ঈশ্বরকে আকুতি করে জানায়, মা তোমার ভরসায় সন্তানকে তুলে দিলাম, আমার যে কোনো পথ নেই, তুমি বাঁচিয়ে দাও মা, প্রকৃতি সেরা চিকিৎসক, সে বাঁচলেই আমরা বাঁচব। বহুবার আমাদের পৃথিবী ধ্বংস হয়েছে প্রাকৃতিক বিপর্যয়ে, নিঃশেষ হয়েছে প্রাণ, সবুজ তলিয়েছে সমুদ্রে, পাহাড় ডুবেছে সাগরে, ওলটপালট ঘটেছে জীবন বৈচিত্র্যে। মানুষ পারে নাই বিপর্যয়কে রোধ করতে, মানুষের কৃতকর্মের প্রায়শ্চিত্ত করেছে পরবর্তী প্রজন্ম, তবু সৃষ্টি থেমে থাকে না। আমাদের সৃষ্টি করতে হবে সবুজ ধরা। সেদিন বিজ্ঞান এত উন্নত ছিল না, প্রকৃতির ইঙ্গিত সে বুঝত না, ভাবত দেবতারা রুষ্ট হয়েছেন, পূজা করে তাদের তুষ্ট করা যাবে। কিন্তু প্রলয় থামেনি সেদিনও, প্রকৃতি সতেজ সবুজ না থাকলে আমরা সতেজ থাকব না। মর্মে মর্মে অনুভূত হচ্ছে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে, গাছপালার অভাবে ধুধু মাঠ, বট অশ্বত্থ আম জাম সহ বহু বর্ষজীবী বৃক্ষাদি লোপাট হয়ে গেছে, করেছি আমরাই। নির্মল বাতাসের পরিবর্তে চারিদিকে দূষণ, কালো ধোঁয়া গলগল করে ছড়িয়ে পড়ছে। শৌখিন গাছ নয় প্রকৃতির, স্বাভাবিক গাছকে স্বাধীনভাবে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। একসময় গাছ লাগানো রেওয়াজ ছিল, পথে ঘাটে পুকুর পাড়ে গাছ লাগানো হতো, ভালো ছিলাম, না খেতে পেলেও গামছা পেতে শীতল ছায়ায় আজও দুপুর কাটাই। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, বাঁচার তাগিদে আসুন আমরা বৃক্ষ বাঁচাই, রোপণ করি আরো বৃক্ষ। এটি তপন বন্দ্যোপাধ্যায়, পাঁচাল, বাঁকুড়া।

সবুজ হোক ধরা প্রাণ, এ বিষয়ে বরুণ ঘোষ আগয়া ধবনী বাঁকুড়া থেকে তিনি লিখছেন, ওই যে জড় মহাস্তবীর অচলায়তন, কে ভামবে বলতে পারিস ওরে আমার মন, সবুজ সবুজ ওরাই সবুজ, ভাঙবে ওদের যে সবুজ কেবল, রং নয় কো সবুজ তরুণ নিজে, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সবুজ তাকে ধরে বুকে তাঁরাই কত কালো, আলোর থেকে শক্তি নিয়ে আবদ্ধ সে করে, সেই শক্তি খাদ্য হয়ে জীব কুলেতে ঝরে, বেঁচে থাকার জন্য সবুজ যোগায় প্রাণবায়ু, তাতেই বাড়ে এই ধরনের সবার পরমায়ু, কঠিন পাথর ফাটিয়ে দিয়ে তৈরি করে মাটি, সবুজ গড়ে নতুন জগৎ সাজিয়ে পরিপাটি, কালোর থেকে আলোয় এনে সবুজ হলো শ্যামল, সমাজে সে ব্রাত্য হলেও ছোট সে কলকল, কোনো কিছুই ধরতে গেলে শক্তি সাহস লাগে, সবুজের তা আছে বলেই সবুজ আগে জাগে, আহৃতকে দেয় ছাড়িয়ে সকল জীবের মাঝে, সবুজ তো তাই হরিত রূপে ভুবনে বিরাজে, যতই বাঁধা পাক না সবুজ হার মানে না কভু, মানিব না মানিব মোরা সবুজ ভাবি প্রভু, সবুজের ওই হাঁচকা টানে কুসংস্কার ভাসে, হারিয়ে যায় ফুরিয়ে যায় নিরুদ্দেশের দেশে, পুরানোকে পোড়ায় সবুজ নতুন দিনের গানে, প্রাণোচ্ছলে সতেজ সবুজ ভাটাই জোয়ারানে, নয়কো কেবল বনে বনে সবুজ জাগুক মনে, নতুন চিন্তার শক্তি আসুক প্রতি ক্ষণে ক্ষণে, ধরার বুকের সকল বাধা করিতে খান খান, জীবন যুদ্ধে মরণ জয়ী সবুজ

0: যাচ্ছি পরবর্তী চিঠিতে। এবারের চিঠিখানি লিখে পাঠিয়েছেন পথিক দাশগুপ্ত, ক্রান্তিহাট জলপাইগুড়ি থেকে। শুভানুধ্যায়ী অভিজ্ঞাপন। বিশ্ব পরিবেশ দিবসের মাসে এই বিষয় নির্বাচন, সবুজ সংরক্ষণ করবে কমবে উঞ্চায়ন। চারিদিকে কংক্রিটের মরু বাড়ছে বিশ্বের ধোঁয়া, সবুজ হারিয়ে রুক্ষ হয়েছে ধরণীর শান্ত ছায়া। গাছ আমাদের পরম বন্ধু, বাঁচিয়ে রাখে প্রাণ, কার্বন ডাইঅক্সাইড শুষে নিয়ে অক্সিজেন করে দান। একটি গাছ কাটার আগে লাগাতে হবে 10টি চারা, সবুজায়নে সাজাতেই হবে এই ধূসর বিবর্ণ বসুন্ধরা। প্রাণপণে করব কল কারখানার দূষণ নাশ, তবেই নির্মল থাকবে বাতাস, প্রাণময় থাকবে নীল আকাশ। ছাদ বাগান আর বনায়নে ভারতে হবে চারিপাশ, তবেই নতুন প্রজন্ম পাবে বুক ভরে প্রশান্তির বাতাস। আসুন সবাই করি অঙ্গীকার, সবুজ রাখব গ্রাম নগর, বৃক্ষরোপণ বন সৃজন করে সবুজ করব বিশ্ব চরাচর, জুড়াতে পরাণ সবুজায়ন প্রকৃতির মহান দান। সবুজের ছায়ায় শান্ত হয় রুক্ষ ধরার তৃষিত প্রাণ। এসেছে সময় এখন নতুন করে ভাবার, সময় এসেছে নতুন করে সবুজের পথে হাঁটার। বন সৃজনের মহোৎসবে সবাই ছুটে চলো, শান্তিতে বাঁচতে চাই মুক্ত বাতাস, স্নিগ্ধ ভোরের আলো। হাতে হাত রেখে শপথ নেব সবুজ করব ভুবন, সবুজের মাঝে নতুন করে স্পন্দিত হবে সর্বজন। যেখানে ধূসর প্রান্তর সেখানে নামক সবুজ ছায়া, সুশীতল হোক ক্লান্ত ধরা, জাগুক সবার গাছের মায়া। প্রকৃতি বাঁচুক ধরণী হাসুক, কাটুক দূষণের অন্ধকার, সুন্দর বাসযোগ্য হোক নবপ্রজন্মের জগৎ সংসার। নমস্কার, পথিক দাশগুপ্ত, ক্রান্তিহাট জলপাইগুড়ি।
1: শেষ চিঠিটি পাঠিয়েছেন পুলক কুমার ত্রিপাঠী, বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, পৃথিবী যেন আজ ক্লান্ত এক পথিক, ধোঁয়ার কালো চাদরে ঢেকে যাচ্ছে নীল আকাশ, নদী হারিয়ে ফেলেছে স্বচ্ছতার সেই জলরাশি, অথচ একদিন সেই ধরাই ছিল সবুজে মোড়া এক অপার সৌন্দর্যের রূপ, লাবণ্যে ভরা ভোরের শিশির ভেজা ঘাস, কোকিলের ডাক, তাল তমালের ছায়া আর শস্য ভরা মাঠ মানুষের হৃদয়কে শীতল করত। আজ সেই প্রকৃতি মানুষের অবহেলায় ধীরে ধীরে নিঃশ্বাস হারাচ্ছে। সবুজ হোক ধরার প্রাণ, এ শুধু একটি স্লোগান নয়, এ আমাদের স্বস্তির রক্ষার আহ্বান। একটি গাছ শুধু ছায়া দেয় না, সে মানুষের জীবনের আশা জাগায়, বাতাসে প্রাণের স্পন্দন সরিয়ে দেয়। বনভূমি ধ্বংস হলে শুধু পাখির বাসা ভাঙে না, মানুষের ভবিষ্যতও অনিশ্চিত হয়ে পড়ে। তাই প্রকৃতিকে ভালোবাসা মানে নিজের জীবনকে ভালোবাসা। গ্রামের মাটির পথ ধরে হাঁটলে আজও দেখা যায় কোনো বৃদ্ধ কৃষক সযত্নে একটি চারা রোপণ করেছেন, তার চোখে থাকে আগামী দিনের স্বপ্ন। সেই ছোট্ট চারাই একদিন বিশাল বৃক্ষে পরিণত হয়ে অসংখ্য প্রাণকে আশ্রয় দেবে। প্রকৃতি ঠিক তেমনই, যত ভালোবাসা দেওয়া যায় সে তার চেয়ে হাজার গুণ বেশি ফিরিয়ে দেয়। আসুন আমরা সবাই মিলে পৃথিবীর বুকে আবার সবুজের আবরণ ফিরিয়ে আনি, গাছ লাগাই, নদী বাঁচাই।

প্রকৃতিকে আপন করে তোলে, কারণ সবুজ বাঁচলে তবেই বাঁচবে ধরার প্রাণ, বাঁচবে মানুষ। নমস্কার, আনতে পুলক কুমার ত্রিপাঠী, বালিকচক, পশ্চিম মেদিনীপুর।

0: এবারে জানিয়ে দিচ্ছি একটি তথ্য। ঊনকোটি জেলার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 ধারায় কিছু বিধিনিষেধ জারি করেছেন। এই নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ঊনকোটি জেলার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের 50 মিটার এলাকায় রাত 8টা থেকে পরের দিন সকাল 5টা পর্যন্ত কেউ চলাচল করতে পারবে না। এ সময় উক্ত এলাকায় 5 জনের অধিক লোক জড়ো হতে পারবেন না। তেমনি সেই এলাকায় কেউ লাঠি, তীর, ধনুক, ধারালো বাঁশ, সাইকেলের চেইন, গুলতি, লোহার রড, ছুরি, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক পদার্থ বহন করতে পারবেন না। জেলাশাসকের নিষেধাজ্ঞায় বলা হয়েছে, পুলিশ, পিএসএফ, টিএসআর, আসাম রাইফেলস ও অন্যান্য আইন বলবৎকারী কর্মীদের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। জেলা প্রশাসন, পুলিশ, পিএসএফ ও অন্যান্য আইন বলবৎকারী কর্তৃপক্ষের অনুমোদন পত্র প্রাপ্তদের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে পরিবহনকারী ব্যক্তি বা তাদের জন্য নির্দিষ্ট ওষুধের দোকান থেকে ওষুধ ক্রয় করতে যাওয়া ব্যক্তিরাও এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবেন বলে জানিয়েছেন ঊনকোটি জেলার জেলাশাসক। এই আদেশ অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে বিএনএস 2023-এর 223 ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই নিষেধাজ্ঞা চলবে আগামী 19 আগস্ট 2026 পর্যন্ত।
1: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আগরতলায় একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল 8:30 শালবাগানস্থিত সিআরপিএফ গ্রুপ সেন্টার ক্যাম্পাসে বন দপ্তরের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসে রাজ্যভিত্তিক কর্মসূচির উদ্বোধন করবেন বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। এই অনুষ্ঠানে আয়োজকের সহযোগিতা করছেন ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড সহ অন্যান্য সংস্থা। অন্যদিকে সকাল 10:00 আগরতলা উমাকান্ত একাডেমির এনসিসি ক্যাডারদের উদ্যোগেও বিশ্ব পরিবেশ দিবস পালন করা হবে। পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

0: এবারে কর্মপ্রত্যাশী বন্ধুদের জন্য একটি কাজের খবর জানিয়ে দিই। ধর্মনগর পৌর পরিষদে আটজন ওয়ার্ড সেক্রেটারি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন প্রক্রিয়া 25 মে থেকে শুরু হয়ে গেছে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 9 জুন 2026। মোট শূন্যপদ রয়েছে 8টি। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা বাধ্যতামূলক এবং বাংলা ভাষার জ্ঞান থাকা বাঞ্ছনীয়। 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আপনারা 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। তাছাড়া অবশ্যই ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পিআরটিসি থাকতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 9 জুন এবং বিস্তারিত তথ্য ও অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য আপনারা ত্রিপুরা ক্যারিয়ার জব পোর্টাল দেখতে পারেন। এই ছিল কর্মপ্রত্যাশী বন্ধুদের জন্য আজকের একটি কাজের খবর।
1: শ্রোতা বন্ধু, এই গরমে আপনাদের নিজেদের সুস্থ রাখার জন্য কিছু সাবধানতা তো অবশ্যই অবলম্বন করতে হচ্ছে। আর অতিরিক্ত গরমে কিন্তু শরীরে অতিরিক্ত জল বেরিয়ে যাচ্ছে, তাই প্রতিদিন 3-4 লিটার জল তো অবশ্যই পান করুন। চিনি লবণ মেশানো ওআরএস

বানিয়ে পান করতে পারেন, আর মশলাদার খাবার এড়িয়ে চলুন। মৌসুমি ফল সবজি এগুলো রোজ খাবারে রাখুন। ঠান্ডা পানীয় থেকে বিরত থাকুন। আর হ্যাঁ, রোজ খাবারে দই রাখুন। হালকা ঢিলে ঢালা সুতির পোশাক পরুন, প্রয়োজন ছাড়া ঘর থেকে না বেরোনোই ভালো। আর বেরোলে ছাতা, সানগ্লাস, জলের বোতল সঙ্গে রাখুন, প্রয়োজনে কিছু লজেন্সও সাথে রাখতে পারেন। সকাল সকাল আপনাদের কিছু টিপস জানিয়ে দিলাম, আশা করি আপনাদের কাজে লাগবে।

0: এবারে সময় হয়ে গেছে আবহাওয়ার বিজ্ঞপ্তি জানিয়ে দেবার। আগরতলা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোনো কোনো এলাকায়। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যথাক্রমে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৮%, সর্বনিম্ন ৬০%। আর ভোর ৫:৩০ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ০.৮ মিলিমিটার। একটি সতর্কবার্তায় জানানো হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে ত্রিপুরার সবকটি জেলায়। এই ছিল আবহাওয়ার বিজ্ঞপ্তি। আজ অভিজ্ঞাপনের পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম চিত্রলেখা ঘোষ।
1: আর আমি অম্বালিকা ভট্টাচার্য।
0: নমস্কার।

আকাশবাণী আগরতলা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, তারপরই শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে প্রচারিত।

0: સારિકામાં
1: નમસ્કાર, শুভ সকালে যুব বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি রয়েছি আরজে তনুশ্রী। আজকের শুরুতেই একটা কথা বলতে কেন জানি না ইচ্ছে হচ্ছে। এই পৃথিবীর সবচেয়ে সুন্দর সুরটা কি জানেন আপনারা? হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনারা এখন অনেকেই বলছেন, হয়তোবা ভাবছেন যে সকাল সকাল এই কথাটাই কেন বললাম। বলবো নিশ্চয়ই। পাখির কলতান, হাওয়ায় গাছের পাতার মৃদুদোল, আর দূরে মেঘের গর্জন, সব মিলিয়ে জানো এক জীবনের গান। আর আপনারা শুনছেন আজকের এই বিশেষ অনুষ্ঠান যুববাণী। আজকের এই সকালটা কিন্তু একেবারে অন্যরকম। কারণ আজ বিশ্ব পরিবেশ দিবস। একটা প্রশ্ন দিয়ে তবে শুরু করি। এই পৃথিবী কিন্তু আমাদের জন্য এত কিছু করে, আমরা কি কখনো ভেবেছি যে আমরা তার জন্য কি করছি? বন্ধুরা, পৃথিবী শুধু আমাদের থাকার জায়গা নয়, এটা আমাদের বাড়ি। কিন্তু আজ সেই বাড়িটাই কিন্তু ভরে উঠেছে দূষণে, প্লাস্টিকের বোঝায়, নদীগুলো যেন অচরে কাঁদছে, আর বিশেষ করে গাছগুলো যেন একে একে হারিয়ে যাচ্ছে। তার সাথে বাতাস হয়ে উঠছে বিষাক্ত। তবু আসার কথা, এখনো সময় আছে। আমরা চাইলে ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে আবার সেটা সুন্দর করে দিতে পারব। তবে হ্যাঁ, আজকের এই অনুষ্ঠানে আমি কিন্তু একা নই, আমার সঙ্গে কিন্তু রয়েছে আজ সপ্তদ্বীপ, আজ দেব অর্পিত। এবার আমি সরাসরি চলে যাব দেব অর্পিতের কাছে। তবে চলুন,
2: কারণ আমরা সকলেই তাহাকে পালোয়ান বলিয়া ডাকিতাম, এমনকি মাস্টার মহাশয়রাও পর্যন্ত তাহাকে পালোয়ান বলিতেন। কবে কেমন করিয়া তাহার এরূপ নামকরণ হইল তাহা মনে নাই, কিন্তু নামটি যে তাহাকে বেশ মানাইয়াছিল এ কথা স্কুল শুদ্ধ সকলেই এক বাক্যে স্বীকার করিত।
3: প্রথমত তাহার চেহারাটি ছিল একটু অতিরিক্ত রকমের হৃষ্টপুষ্ট, মোটা সোটা হাত পা, ব্যাঙের মতো গোদ্দা গলা, তাহার উপরেই গোলার মতো মাথাটি যেন ভারী পিঠে এক হইয়া গিয়াছে। তার উপর সে কলিকাতায় গিয়া সচক্ষে কাল্লু ও করিমের লড়াই দেখিয়া আসিয়াছিল এবং বড় বড় কুস্তির এমন আশ্চর্য রকম বর্ণনা দিতে পারত যে শুনিতে শুনিতে আমাদেরই রক্ত গরম হইয়া উঠিত। এক একদিন উৎসাহের চোটে আমরাও তাল ঠুকিয়া স্কুলের উঠানে কুস্তি বাঁধাইয়া দিতাম। পালোয়ান তখন পাশে দাঁড়াইয়া নানা রকম অঙ্গি ভঙ্গি করিয়া আমাদের প্যাচ ও কায়দা বাতলাইয়া দিত। মাখনলাল আমার চাইতে আড়াই বছরের ছোট, কিন্তু পালোয়ানের কাছে ল্যাং মুচকির প্যাচ শিখিয়া সে যেদিন আমায় চিৎপাত করিয়া ফেলিল, সেই দিন হইতে সকলেরই বিশ্বাস হইল যে পালোয়ান ছোকরাটা কিছু না বুঝুক, কুস্তিটা বেশ বোঝে। ঘোষেদের পাঠশালার ছাত্রগুলি বেজায় ডানপিটে খামোখা এক একদিন আমাদের সঙ্গে গায়ে পড়িয়া ঝগড়া বাঁধাইত। মনে আছে, একদিন ছুটির পরে আমি আর পাঁচ সাতটি ছেলের সঙ্গে গোসাই বাড়ির পাশ দিয়া আসিতেছিলাম। এমন সময় দেখি পাঠশালার চারটা ছোকরা ঠেলা মারিয়া আম পাড়িতেছে। একটা ঢিল আরেকটুকু হইলেই আমার গায়ে পড়িত। আমরা দলে ভারী ছিলাম, সেই সাহসে আমাদের একজন ধমক দিয়া উঠিল,
4: মানুষ চোখে দেখিস না।
3: ছোকরাদের এমনই আস্পর্দা, একজন অমনি বলে উঠিল,
4: মানুষ তো দেখি, বাদরও দেখি, বাদর বাদরও দেখি।
3: শুনিয়া বাকি তিনটা

বটে, অসভ্যের মতো হো হো করিয়া হাসিতে লাগিল। আমার তখন ভয়ানক রাগ হইল, আমি আস্তিন গুটাইয়া বলিলাম, পরেশ দে তো আচ্ছা করে ঘাত উচ্চার কষিয়ে। পরেশ ও দমিবার পাত্র নয়, সে হুঙ্কার দিয়া বলিল, গুপে আনো তো ওই ছোকরাটার কান ধরে। গোপী কেষ্ট বলিল, আমার হাতে বই আছে। ওরে ভূত তুই ধর দেখি একবার চেপে। ভূতর বাড়ি বাংলাদেশে, তার মেজাজটি যখন মাত্রায় চড়ে

0: আমার হাতে বই আছে। ওরে ভূত, তুই ধর দেখি একবার চেপে। ভূতর বাড়ি বাংলাদেশে, তার মেজাজটি যখন মাত্রায় চড়ে তখন তার কাণ্ড জ্ঞান থাকে না। সে একটা ছোকরার কানে প্রকাণ্ড এক কিল বসাইয়া দিল। কিল খাইয়া সে হতভাগা একেবারে গোবরাগা বলিয়া এমন একটা হইচই রব তুলিল যে আমরা ব্যাপারটা কিছুমাত্র বুঝিতে না পারিয়া একেবারে হতভম্ব হইয়া রইলাম। এমন সময় একটা কুচকুচে কালো মূর্তি হঠাৎ কোথা হইতে আসিয়া দেখা দিল। আসিয়াই আর কথাবার্তা না বলিয়াই ভূতর ঘাড়ে ধাক্কা মারিয়া গুপের কান মালিয়া আমার গালে ঠাস ঠাস দুই চর লাগাইয়া দিল। তারপর কাহার কি হইল আমি খবর রাখিতে পারি নাই। মোট কথা, সেদিন আমাদের যতটা অপমান বোধ হইয়াছিল, ভয় হইয়াছিল, তাহার চাইতেও বেশি। সেই হইতেই গোবরার নাম শুনিলেই ভয়ে আমাদের মুখ শুকাইয়া আসিত।
1: আলোয়ানের কেরামতির পরিচয় পাইয়া আমাদের মনে ভরসা আসিল। আমরা ভাবিলাম এবার যেদিন পাঠশালার ছেলেগুলো আমাদের ভ্যাং চাইতে আসিবে তখন আমরাও আরো বেশি করিয়া ভ্যাং চাইতে ছাড়িব না। পালোয়ানও এই কথায় খুব উৎসাহ প্রকাশ করিল। কিন্তু অনেকদিন অপেক্ষা করিয়াও যখন তাহাদের ঝগড়া বাঁধাইবার আর কোনো মতলব দেখা গেল না, তখন আমাদের মনটা খুঁতখুত করিতে লাগিল। আমরা বলিতে লাগিলাম ওরা নিশ্চয়ই পালোয়ানের কথা শুনতে পেয়েছে। পালোয়ান বলিল,
2: হ্যাঁ তাই, তবে দেখছো না এখন আর বাচ্চাদের টু শব্দটি নেই।
1: তখন সবাই মিলিয়া স্থির করিলাম যে পালোয়ানকে সঙ্গে লইয়া গোবরার দলের সঙ্গে ভালো রকম বোঝাপড়া করিতে হইবে।
0: শনিবার দুটোর সময় স্কুল ছুটি হইয়াছে, এমন সময় কে যেন আসিয়া খবর দিল যে গোবরা চার পাঁচটি ছেলেকে সঙ্গে লইয়া পুকুর ঘাটে বসিয়া গল্প করিতেছে। যেমন শোনা অমনি আমরা দলে বলে হই হই করিতে করিতে সেখানে গিয়া হাজির। আমাদের ভাবখানা দেখিয়াই বোধ হয় তাহারা বুঝিয়াছিল যে আমরা কেবল বন্ধুভাবে আলাপ করিতে আসি নাই। তাহারা শশব্যস্ত হইয়া উঠিতে না উঠিতে আমরা তিন চারজন মিলিয়া গোবরাকে একেবারে চাপিয়া ধরিলাম। সকলেই ভাবিলাম এ যাত্রায় গোবরার আর রক্ষা নেই, কিন্তু আহাম্মক রামপদটা সব মাটি করিয়া দিল। সে বোকারাম ছাতা হাতে হা করিয়া তামাশা দেখিতেছে। এমন সময় পাঠশালার একটা ছোকরা এক থাবড়া মারিয়া তাহার ছাতাটা কাড়িয়া লইল। আমরা ততক্ষণে গোবর চাঁদকে চিৎপাত করিয়া আনিয়াছি। এমন সময় হঠাৎ আমাদের ঘাড়ে পিঠে ডাইনে বায়ে ধপাধপ ছাতার বৃষ্টি শুরু হইল। আমরা মুহূর্তের মধ্যে একেবারে ছত্রভঙ্গ হইয়া পড়িলাম। আর সেই ফাঁকে গোবরাও এক লাফে গা ঝাড়া দিয়া উঠিল। তাহার পর চক্ষের নিমেষে তাহারা আমাদের চার পাঁচজনকে ধরিয়া পুকুরের জলে ভালো রকমের চুবাইয়া রীতিমতো নাকাল করিয়া ছাড়িয়া দিল। এই বিপদের সময় আমাদের দলের আর সকলে কে যে কোথায় পালালো তাহার আর কিনারাই করা গেল না। সবচাইতে আশ্চর্য এই যে ইহার মধ্যে পালোয়ান যে কোথায় নিরুদ্দেশ হইল, তাহাকে ডাকিয়া ডাকিয়া আমাদের গলা ফাটিয়া গেল, তবু তাহার সাড়া পাইলাম না। সোমবার স্কুলে আসিয়াই আমরা সবাই মিলিয়া পালোয়ানকে গাল দিতে লাগিলাম, কিন্তু সে যে কিছুমাত্র লজ্জিত হইয়াছে এমন বোধ হইল না। সে বলিল,
2: তোরা যে এমন আনারি তা জানলে কি আমি তোদের সঙ্গে যাই? আচ্ছা, এই গোবরা যখন তোদের টুটি চেপে ধরল তখন আমি যে ডান পটকান দে বলে এত চেঁচালা কই? তুই তো কিছুই তার করলি না। আর ওই গুপেটা, ওকে আমি এতবার বলেছি যে ল্যাং মুচকি মরতে হলে পাল্টা রোগ সামলে চলিস, তা তো ও শুনবে না। আর এরকম করলে আমি কি করব বল? ওসব দেখে আমার একেবারে ঘেন্না ধরে গেল, তাই বিরক্তি হয়ে চলে এলো। ওইদিকে তারপরে।

0: ভূতটা ওরা কি করলো বল দেখি। আরে দেখছি যখন দরখা প্যাচ মারছে তখন বাবু আহ্লাদ করে কাত হয়ে পড়তে গেলি কেন? ভূত এতক্ষণ কিছু বলে নাই ঠিকই, কিন্তু পালোয়ানের এই টিপ্পনি কাটা ঘায়ে নুন ছেটানোর মতো তাহার মেজাজের ওপর ছ্যাক করিয়া লাগিল। সে গলায় ঝাঁকড়া দিয়া মুখ ভঙ্গি করিয়া বলিল, তুমি বাবু কান কাটা কুকুরের মতো পলাইছিল কেন? সর্বনাশ, পালোয়ানকে কান কাটা কুকুর বলা? আমরা ভাবছিলাম দেখো এবার বুঝি বাঙাল মরল, কিন্তু পালোয়ান খুব গম্ভীর হইয়া বলিল, দেখ বাঙাল বেশি চালাকি করিস তো চোরকি প্যাচ লাগিয়ে একেবারে তুর্কি নাচন দিয়ে দেবো বললাম। ভূত বলিল, তুমি নাচলে বান্দর নাচবা? রাগে পালোয়ানের মুখ চোখ লাল হইয়া উঠিল, সে বেঞ্চি ডিঙিয়া একেবারে বাঙালের ঘাড়ে গিয়া পড়িল। তারপর দুজনে কেবল হুড়াহুড়ি আর গড়াগড়ি। আশ্চর্য এই, পালোয়ান এত যে কায়দা আর এত যে প্যাচ আমাদের উপর খাটাইতো, নিজের বেলায় তার একটিও তাহার কাজে আসিল না। ঠিক আমাদেরই মতো হাত পা ছুড়িয়া সে খামচা খামচি করিতে লাগিল। তারপর বাঙাল যখন তাহার বুকের উপর চড়িয়া দুই হাতে তাহার চুটি চাপিয়া ধরিল, তখন আমরা সকলে মিলিয়া দুইজনকে ছাড়াইয়া দিলাম। পালোয়ান হাঁপাইতে হাঁপাইতে বেঞ্চি বসিয়া ঘাম মুছিতে লাগিল। তারপর গম্ভীরভাবে বলিল,
1: গত বছর এই ডান হাতের কবজিটা জখম হয়েছিল, তাই বড় বড় প্যাচগুলো দিতে ভরসা হয় না। যদি আবার মোচকে ফোচকে যায় তা নইলে ওই ওকে একেবারে দেখিনি তো।
0: ভূত একবার কোনো উত্তর না দিয়া তাহার নাকের সামনে একবার বেশ করিয়া কাঁচকলা দেখাইল।
2: ভূত ছেলেটি দেখিতে যেমন রোগা এবং বেটে, তার হাত পাগুলিও তেমনি লটপটে। পালোয়ানের পালোয়ানি সম্বন্ধে অনেকের যে আশ্চর্য ধারণা ছিল সেদিনই তাহা খুচিয়া গেল। কিন্তু পালোয়ান নামটি আর কিছুতেই খুচিল না, সেটি শেষ পর্যন্ত টিকিয়াছিল।

সত্যি অসাধারণ পরিবেশনা ছিল দেবরবিত এবং শ্রীশাদ্রির। তবে এবারের একটি বিশেষ পর্বে আমরা চলে যাব। তবে এই পর্বটি একটু অন্যরকম, কারণ এই যে পরিবেশনাটি এখন আপনাদেরকে শোনাব সেটা শুধুমাত্র যুবাদের জন্যে। আর দেশাত্মবোধ এমন হওয়া উচিত যে এই নিয়ে তব জয় গাথা শীর্ষক পরিবেশনা, সঙ্গে আজ সত্যদীপ এবং কাপায়ন অংশগ্রহণে আবহ সৌমেন্দ্র নন্দী, গ্রন্থনা ও পরিচালনা দীপক সাহা, আর অংশগ্রহণে যারা আছে তারা হলেন নূপুর বণিক, দীপক সাহা, শিবানী সাহা, জানবী বসু, প্রিয়াঙ্কা কর্মকার, গোবিন্দ সাহা, কৌশিকী বসু, সপ্তদীপ ঘোষ, শ্রী শ্রীপাল, তথাগত বিশ্বাস, রাইমা দেবনাথ, সৃঞ্জয় দেবনাথ, সঞ্চারী চক্রবর্তী।

0: তো মা নয়।
1: আমরা অন্য মা মানি না, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদৌপি গরীয়সী। আমরা বলি জন্মভূমি জননী। আমাদের মা নাই, বাপ নাই, ভাই নাই, বন্ধু নাই, স্ত্রী নাই, পুত্র নাই, ঘর নাই, বাড়ি নাই। আমাদের কাছে কেবল সেই সুজলা সুফলা মলয়জ সমীরণ শীতলা শস্য শ্যামলা মা। তবে আবার গাও,
0: তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি হৃদি, তুমি মর্ম, তং হি প্রাণ শরীরে, বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে।
2: তখন আমাদের দেশ বিদেশি শাসনে, ইংরেজ শাসক, আমরা স্বাধীন নই, স্বাধীনতায় নেই, আমরা স্বাধীনতার আন্দোলনে, স্বাধীন হওয়ার সংগ্রামে, ইংরেজ শাসনের 100 বছর পর।
3: হঠাৎ দেশে উঠল আওয়াজ, হো হো হো হো হো হো, চমকে সবাই তাকিয়ে দেখে সিপাহী বিদ্রোহ। আগুন হয়ে সারাটা দেশ ফেটে পড়ল রাগে, ছেলে বুড়ো জেগে উঠল 90 সন আগে। 100 বছর গোলামিতে সবাই তখন ক্ষিপ্ত, বিদেশিদের রক্ত পেলে তবে হবে তৃপ্ত। নানা সাহের তাকিয়া তুপি, ঝাঁসের রানী লক্ষ্মী, নানা জাতির নানান সেবাই, গরিব এবং মূর্খ সবাই তারা বুঝেছিল অধীনতার দুঃখ। তাই তো তারা স্বাধীনতার প্রথম লড়াই লড়তে এগিয়েছিল, এগিয়েছিল মরণ বরণ করতে।
4: ফরজন সাহেব, সারা বাংলা জুড়ে উত্তপ্ত রাজনীতির আবহ, এই ধরনের বিষবৃক্ষ বিনাশন করে করা উচিত। এখন শাসন কার্যের সুবন্দোবস্তর কথা বলে পূর্ব বাংলার জেলাগুলি নিয়ে আলাদা রাজ্য গড়লে কেউ বিশেষ আপত্তি জানাবার যুক্তি খুঁজে পাবে না।
5: আপত্তি জানালে বা কানে তুলতে হবে কেন? দেশ শাসন করছে কে? ইংরেজ? শোনো ফ্রেজার, ঐক্যবদ্ধ বাংলা একটা শক্তি। আমার উদ্দেশ্য এখন বাংলাদেশকে হিন্দু প্রধান এবং মুসলমান প্রধান অঞ্চলে বিভক্ত করা। এই উপযুক্ত সময় তুমি আমাদের সেই ডিভাইড অ্যান্ড রুল, বিভেদ শাসন নীতি প্রয়োগ করো। কি বুঝেছো তো আমি কি বলতে চাইছি?

0: ফেলো, পুড়িয়ে ফেলো, পুড়িয়ে ফেলো,
1: ভিড়িতে জিনিস বর্জন

0: মনে পড়ে আগুন, প্রাকৃতিক আগ্নেয় বিভৎসতাকে তুচ্ছ করে সেদিনেই হতভাগ্য পরাধীন দেশ দেখেছে এক দুর্নিবার মানবিক আগুন, সে আগুনের নাম রামমোহন। বহুবিবাহ, বাল্যবিবাহ, কুলীন প্রথার বর্বরচিত দানবীয়তায় যখন ঢেকেছিল মানুষের মুখ, তখন সারা দেশে দৃপ্ত তেজে দাবানলির মতো ছড়িয়ে পড়া এক আগুনকে আমরা আজও মাথা নত করে জানাই প্রণাম। সে আগুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমাকে দেখেছি ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের শোণিত পিপাসু তরবারির ঝলকে,
1: তোমাকে দেখেছি তিতুমীরের বাঁশের কেল্লার দুর্দমনীয় দুঃসাহসে,
0: তোমাকে দেখেছি জালিয়ানওয়ালাবাগের নৃশংসতায়।
1: কখনো তুমি বুড়িবালা মেরে তীরে জ্বলে ওঠা বাঘা যদি,
0: কখনো তুমি রাইটার্স বিল্ডিং কাঁপিয়ে দেওয়া রিভলভারের প্রচন্ড শব্দে বিনয় বাদল দিনেশ,
1: কখনো তুমি বহুদূর বিদেশের মাটি থেকে হাজার হাজার সৈন্যের নেতৃত্ব দিয়ে পরাধীনতার শৃঙ্খল চুরমার করতে এগিয়ে আসা নেতাজি সুভাষ।
2: শোনো, ভারতবর্ষ আমাদের ডাকছে, স্বদেশবাসী আমাদের ডাকছে, রক্তের ডাক এসেছে, ওঠো, সময় নষ্ট করো না। আমরা শহীদের মৃত্যুবরণ করব, যে পথে আমাদের সেনাবাহিনী দিল্লি যাবে মৃত্যুর পূর্বে সেই পথকে আমরা চুম্বন করব। দিল্লির পথ স্বাধীনতার পথ, চলো দিল্লি, দিল্লি চলো।
0: তোমাকে দেখেছি আগুন বারবার, সুজলা সুফলা এই মায়াময় দেশের ঘাসে ঘাসে, নদী পাহাড়ে অরণ্যে শহরে গ্রামে গঞ্জে হাটে, প্রিয় আমার শিকাগোর বিশ্বধর্ম সম্মেলনে তুমি হিরণময় হয়ে উঠেছিলে স্বামী বিবেকানন্দের বিশ্বজয়ী বেশে।
3: ভুলিও না, তুমি জন্ম হইতে মায়ের জন্য বলি প্রদত্ত, ভুলিও না নীচ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেথর, তোমার রক্ত তোমার ভাই, হে বীর সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই।
4: অন্যায় যে করে অন্যায় যে সহে বলে বজ্র কণ্ঠে দীপ্যমান তুমি বিশ্ব কবি রূপে,
5: উদয়ের পথে শুনিকার বাণী, ওরে ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই।
4: প্রবলতম উত্তাপে ভীষণতম বিধ্বংসী উন্মত্ততায় তোমাকে দেখেছি আগুন বিদ্রোহী কবি রূপে।

0: তোমাদের নাম কি?
1: বিদ্রোহ।
0: তোমাদের কাজ কি?
1: বিদ্রোহ।
0: কোথায় তা করবে?
1: ভারতবর্ষে।
0: কি দিয়ে লিখবে বিদ্রোহের বাণী?
1: কালি নয়, রক্ত দিয়ে। বধিরকে শোনাতে হলে জোরালো আওয়াজ দরকার।
2: না না, হিংসা নয়, হিংসা নয়, অহিংসা, অহিংসা ব্রত, সত্যাগ্রহ। সত্যাগ্রহ মানে সত্যে আগ্রহ। সত্যই আমার ঈশ্বর। কেবল অহিংসা ব্রতের মধ্য দিয়ে আমি সত্যের অনুসন্ধান করতে পারি, অন্য পথ নাই।
3: অসংখ্য ধন্যবাদ আমাদের আর্য শতদীপ এবং গাবায়নের সমস্ত অনুরাগীদের। আজকের মতো তবে বিদায় নিচ্ছি এখানেই। বিদায় নেওয়ার আগে শুধু এইটুকুই বলবো, আজকে যেহেতু 5ই জুন, প্রকৃতিকে ভালোবাসুন, কারণ প্রকৃতি আমাদের প্রয়োজন নয়, আমাদের অস্তিত্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সাবধানে থাকুন।

এবারে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট এবং দমন সফরে যাবেন। তিনি সুরাটে 18,800 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং কিছু প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। তাছাড়া তিনি সুরাটে একটি 200 শয্যার অত্যাধুনিক ইএসআই হাসপাতালেরও উদ্বোধন করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের রাজ্য সফরে গতকাল সন্ধ্যায় আগরতলায় এসে পৌঁছেছেন। আগরতলায় পুরাতন রাজভবন প্রাঙ্গণে বিলাসবহুল 5-তারা হোটেল তাজ পুষ্পবন্ত প্যালেসের

অগ্নিপূজনে অংশ নেবেন তিনি। দুপুরে লঙ্কামুড়া সীমান্ত চৌকি পরিদর্শন করবেন, সেখানেই বিএসএফ জওয়ানদের সঙ্গে আলোচনা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নয়াদিল্লিতে ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে আলোচনা করেছেন। দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণাঙ্গ পর্যালোচনা করেছেন এবং জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্যসেবা, মোটরগাড়ি শিল্পসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার নতুন দিগন্ত অন্বেষণ করেছেন। উত্তর পূর্বাঞ্চল পর্ষদ বা এনইসির 73তম প্ল্যানারি সেশন গতকাল শিলংয়ে কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা এনইসির ভাইস চেয়ারম্যান অমিত শাহ। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী 2014 সালের পর থেকে উত্তর পূর্বাঞ্চলের উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি বলেন, এই অঞ্চলের উন্নতিতে প্রতিটি রাজ্যকেই 8টি হাই লেভেল টাস্ক ফোর্সের সুপারিশগুলি কার্যকর করতে হবে। আজ দেশজুড়ে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে রাজ্যে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকালে আগরতলার সুকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে গণসচেতনতা র্যালি আয়োজিত হয়। উপস্থিত ছিলেন বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি সর্বস্তরে পরিবেশ সচেতনতার উপর জোর দেন। বিলোনিয়ারের শচীন দেববর্মন মিলনায়তনে গতকাল থেকে দুদিনব্যাপী দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক বিশ্বদেব স্মৃতি শিশুনাট্য প্রতিযোগিতা 2026 শুরু হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। আজ প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠান। ভারতীয় আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে, আজ থেকে 10 জুন পর্যন্ত ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামের কিছু অঞ্চলে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 36 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

0: শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের বলছি তোমায় পর্ব। আপনাদের সঙ্গে রয়েছি আমি আর অম্বালিকা, থাকব সকাল 11টা পর্যন্ত। এবং এই মুহূর্তে শুরু করছি আজকের বলছি তোমায়। আর আজকের বলছি তোমায় পর্বের বিষয়, বর্জ্য ব্যবস্থাপনা আমরা কতটা সচেতন। আজ যেহেতু বিশ্ব পরিবেশ দিবস, চারপাশটা ভালো রাখা, সুস্থ রাখা, পরিবেশটাকে আমাদের বাসযোগ্য করে তোলা, সমস্তটা আমাদেরই দায়িত্ব। তাই সেই কথা মাথায় রেখে আমাদের দৈনন্দিন জীবনের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ সঠিক বর্জ্য ব্যবস্থাপনা করা, সেই নিয়ে আজকের বলছি তোমায় পর্বটা সাজানোর চেষ্টা করেছি। তবে অবশ্যই কথা বলবো আপনাদের সঙ্গে, শুনবো আপনাদের কথা, আপনাদের মতামত। ফোন করতে হবে কথা বলতে হলে আমাদের স্টুডিও নম্বরে 03-8-1-2-3-2-6-2-5-3। আর ইতিমধ্যেই একজন শ্রোতা বন্ধুও কিন্তু চলে এসছেন, কথা বলবো তার সঙ্গে। নমস্কার,
1: শুভ সকাল।
0: শুভ সকাল বিশ্বজিৎ বাবু, বলুন।
1: হ্যাঁ, বলছি বাজারঘাট মাতৃপল্লী থেকে। প্রাথমিক ভূমিকা বলতে হয় বিষয়টা বলি, আজকে বিশ্ব পরিবেশ দিবস। দেখুন, পরিবেশটা সুন্দর রাখার দায়িত্ব কিন্তু সবাই নিতে হবে, ব্যক্তিগত। দেখুন, আপনার বাড়িতে পরিষ্কার রাখলে আপনার কিন্তু একটা বিরাট ভালো পয়েন্ট হচ্ছে গিয়ে পরিবেশটি পাল্টে যাবে, বাড়ি ঘরের পরিবেশ। এখন সবচেয়ে ভালো লাগছে কি জানেন, আজকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, এই যে আপনি যেটা বললেন, জঞ্জাল মুক্ত গার্বেজ গুলিকে সুন্দর ভাবে একটা নির্দিষ্ট স্থানে ফেলে রাখার জন্য, এটা কিন্তু আমাদের উদ্যোগ অলরেডি শুরু হয়ে গেছে। আপনি দেখুন, আগের চাইতে কিন্তু আগরতলা শহর কিন্তু অনেকটা সুন্দর। তবে খারাপ লাগে কি জানেন, অন্য কিছু না, আমারই তো বা জায়গা আছে, আমি কোথাও জঞ্জাল গুলিকে একটা জায়গায় ফেলছি, ঠিক আছে, বাড়িঘর পরিষ্কার রাখছি, এটা আমার অভ্যাস। কারণ ঘটনা হচ্ছে গিয়ে, কিছু শহরের মধ্যে আপনি বেরোলে দেখবেন যত্র কতগুলি জঞ্জাল স্তূপকৃত করে রেখেছে, বাড়িঘরের জিনিসপত্র গুলি ফেলে রেখেছে। যেমন আমরা বটতলা দিয়ে যদি আপনি যান, দেখবেন আপনাকে একটা হঠাৎ করে শহরের মাঝখানে একটা অসহ্যকর পরিস্থিতি। এটা যে কেন সরকার করলো, এটাতে মনে হয় পাবলিক সহমত নয়, তারা একটু সরিয়ে দিলে মানে বিষয়টা ভালো ছিল। দেখুন, কথাটা বলার অর্থটা হচ্ছে এটাই, বটতলা বাজারটা গড়ে উঠেছে, এটা কিন্তু পরিকল্পিত বাজার নয়। এখানে যত ধরনের আবর্জনা, যত ধরনের নোংরা আমরা ফেলছি, এগুলি কোথায় যাবে বলুন তো? এটা কি হলো কারোর কোনো ক্ষতি হয় না, হয়তো আমার এখানে জায়গা আছে বলে এটা সম্ভব। কিন্তু শহরের যারা রাস্তার মধ্যে ছুড়ে ফেলে দিয়ে চলে যাচ্ছেন, আর একটা বাক্স আছে মিউনিসিপ্যালিটির তরফ থেকে, বাক্সের মধ্যে ফেলে দিয়ে চলে আসছে, মিউনিসিপ্যালিটি নিচ্ছে, ঠিক আছে, কিন্তু বাক্সায় না ফেলে মিউনিসিপ্যালিটি কখন নিয়ে যাবে, তার আগে রাস্তাঘাটে ফেলে দিচ্ছে। আমাদের পথ কুকুরগুলি টেনে টেনে রাস্তার মধ্যে আপনি দেখবেন, এই বৃষ্টির দিনে একটা মানে কি বলবো, একটা নোংরা পরিবেশ তৈরি করবো, রাস্তাঘাটে সচ্ছল মতো হেঁটে যেতে পারবেন না। তো যাই হোক, বিশ্ব পরিবেশ বিষয়ে দায়িত্ব শুধু আপনারা বলবেন, আলোচনা করবেন, এটি শুধু সীমাবদ্ধ থাকবে না। এখন আইনও কিন্তু শক্তিশালী ভূমিকা নিচ্ছে। পৌরসভা, আজকে পত্রিকা দেখলাম পৌরসভা বলছে যে আমি একদম স্বচ্ছ করে ফেলব শহরটাকে। যাই হোক,
0: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন বিশ্বজিৎ বাবু। সত্যি চারপাশটা ভালো রাখা আমাদেরই কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে। প্রতিদিনের মতো আজও ভোর হয়েছে, আকাশের পূর্ব দিগন্তে সূর্যের প্রথম আলো ছড়িয়ে পড়েছে, পাখিরা গান গাইছে, শিশির ভেজা ঘাসে সকালের আলো ঝলমল করছে। প্রকৃতি যেন তার অপরূপ সাজে আমাদের আহ্বান জানাচ্ছে নতুন একটি দিনের পথে। কিন্তু এই সুন্দর পৃথিবীর বুকেই নীরবে জমে উঠছে এক গভীর সংকট, এমন এক সংকট যা যুদ্ধের মতো হঠাৎ আঘাত হানে না, ভূমিকম্পের মতো মুহূর্তে ধ্বংস ডেকে আনে না, তবুও ধীরে ধীরে আমাদের জীবন, স্বাস্থ্য এবং পরিবেশকে গ্রাস করে চলেছে। সেই সংকটের নামই বর্জ্য দূষণ এবং অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা। হ্যালো, হ্যালো,
2: হ্যালো, নমস্কার, শুভ সকাল।
0: নমস্কার, শুভ সকাল, শুভ সকাল। অম্বিকা দেবী বলছেন?
2: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ বোলপুর বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি। হ্যাঁ, দেখুন, আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। তো দেখুন, এই দিনটি শুধু একদিন হিসাবে আমরা কিন্তু পালন করব না, প্রত্যেকটা দিন আমাদের মাথায় চিন্তা ভাবনা রাখতে হবে যে আমাদের পরিবেশকে কিভাবে আমরা দূষণ মুক্ত সুস্থ রাখবো, যাতে আগামী প্রজন্ম আমাদের সুস্থভাবে বেড়ে উঠতে পারে এবং তারা সুস্থভাবে বসবাস করতে পারে। তার জন্য আমাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে এগিয়ে প্রচেষ্টা করতে হবে এবং সকলকে একসঙ্গে যৌথভাবে এগিয়ে আসতে হবে, কারণ একার দ্বারা কোনো কাজই সম্ভব নয়। তবে যতটুকু সম্ভব একার দ্বারা যেটা আমি করি বা করবো, সেটা হলো আমার বাড়ির চারপাশ আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং বাড়িতে আমার প্রচুর গাছ আছে, ভালোবাসি এবং প্রচুর গাছ আছে। আর একটা জিনিস আমরা লক্ষ্য করছি, এখন কিন্তু মানুষ অনেক সচেতন হয়েছে এই কারণে, কারণ প্লাস্টিক এখন ব্যবহার করলেও মানে যেগুলো পচনশীল এখন সব জায়গাতে ডাস্টবিন করা হয়েছে এবং লিখেও দেওয়া হয়েছে যেগুলো পচনশীল বস্তু সেগুলো আলাদা আলাদা ভাবে প্রত্যেক জন্য আলাদা আলাদা ভাবে, প্লাস্টিকের জন্য আলাদা ডাস্টবিন, যেগুলো পচনশীল তার জন্য আলাদা ডাস্টবিন। তো এইভাবে কিন্তু অনেক মানুষ এখন বুঝছে এবং অনেক সচেতন হয়েছে। তো এইভাবে আমরা সবাই যদি প্রচেষ্টা চালাই, তাহলে এই পৃথিবী একদিন সত্যিই আবার সুন্দর হয়ে উঠবে এবং আমাদের ধরাধাম আবার সবুজে সবুজে ভরে উঠবে। এটুকুনি শেয়ার করলাম, ভালো থাকবেন, নমস্কার,
0: অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আজকের বলছি তোমায় পর্বের বিষয়ে রাখা হয়েছে বর্জ্য ব্যবস্থাপনা, আমরা কতটা সচেতন। আর একজন বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো, হ্যালো, হ্যালো, না, একটু ভেবে দেখুন তো, ঘুম থেকে ওঠার পর থেকেই কত রকমের বর্জ্য তৈরি করি আমরা। টুথপেস্টের খালি

0: কিউব, চায়ের পাতা, দুধের প্যাকেট, সবজির খোসা, বিস্কুটের মোড়ক, প্লাস্টিকের বোতল, পুরনো খবরের কাগজ, তালিকাটা দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে। দিনের শেষে একটি পরিবার থেকেই কয়েক কিলোগ্রাম বর্জ্য বের হয়। আর একটি শহর, একটি দেশ কিংবা সমগ্র পৃথিবী? হ্যালো, হ্যালো, নমস্কার, কে রয়েছেন বন্ধু? নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে? হ্যালো,
1: হ্যালো,
0: শুনতে পাচ্ছি, বলুন না। বন্ধু হয়তো আমার কথা শুনতে পাচ্ছেন না। বন্ধু আপনি যেই হন আরেকবার চেষ্টা করবেন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা কথা বলতে চাইছেন আজকের বিষয়টি নিয়ে, ফোন করতে পারেন আমাদের স্টুডিও নম্বরে 0381-232-6253-এ। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যাঁ নমস্কার দিদি, আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার ডুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ বলছি, পাশের বাড়ির ছোট্ট ছেলেটি, তাকে আমি পড়াই।
0: আচ্ছা।
1: তো তাকে একদিন একটা গাছ, আমি চারা গাছ এনে দিয়েছিলাম।
0: আচ্ছা।
1: এবং সে তার ছোট্ট বাগানটাতে সেই চারা গাছটা লাগিয়েছিল।
0: আচ্ছা।
1: এবং সেই যে তখন থেকে তার গাছের প্রতি নেশা, যেটা আমি ধরিয়েছিলাম, এবার সে বিভিন্ন জায়গা থেকে ওই চারা গাছ রোপণ করে। তো আজ বিশ্ব পরিবেশ দিবসে শুধু এটুকুই বলার যে যেভাবে যে হারে বৃক্ষ ছেদন চলছিল, সেটা কিন্তু এখন অনেকটা কমেছে দিদি, এই মানুষের সচেতনতার ফলে। মানুষের সচেতন না হলে কিন্তু প্রকৃতি তার নিজস্ব ছন্দেই ধ্বংস হবে। আমরা যদি প্রকৃতি যেমন আমাদের যত্ন নেয়, আমরা যদি প্রকৃতিকে যত্ন না নিই, তাহলে প্রকৃতি তার প্রতিশোধ নেবেই।
0: আজকের বিষয়টা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা, আমরা কতটা সচেতন এই বিষয়ে আপনি কিছু বলবেন?
1: হ্যাঁ সেটাই বলি, বর্জ্য ব্যবস্থাপনা। দেখুন, বর্জ্য ব্যবস্থাপনা যেমন ধরুন বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করা

0: জানি না, কথা বলা সম্ভব হলো না এই মুহূর্তে আমাদের কিছু যান্ত্রিক গোলযোগের কারণে, যেটা আমাদের হাতে থাকে না অবশ্যই। তবে শ্রোতাবন্ধু অমিতাভবাবু, পরবর্তীতে নিশ্চয়ই আবারও আপনার সঙ্গে কথা বলতে পারবো এই আশাটুকু রাখছি। পৃথিবীর জনসংখ্যা যত বাড়ছে, মানুষের চাহিদাও তত বাড়ছে, আর সেই সঙ্গে বাড়ছে বর্জ্যের পরিমাণ। আজকের ভোগবাদী সমাজে আমরা ব্যবহার করছি, ফেলে দিচ্ছি, আবার নতুন করে কিনছি, ফলে বর্জ্য উৎপাদন যেন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
1: আমি রিপন বর্মা, কমলাসাগর থেকে।
0: হ্যাঁ রিপন বাবু, বলুন। না, রিপন বাবুর সঙ্গে কথা বলতে পারলাম না। শ্রোতা বন্ধুরা, একটা প্রশ্ন, আমরা কি শুধুমাত্র বর্জ্য তৈরি করেই আমাদের দায়িত্ব শেষ বলে মনে করি, নাকি এর সঠিক ব্যবস্থাপনার বিষয়েও আমরা ভাবি? বর্জ্য বলতে আমরা সাধারণত বুঝি এমন বস্তু যা ব্যবহারের পর আর প্রয়োজনীয় বলে মনে হয় না, কিন্তু প্রকৃতপক্ষে প্রতিটি বর্জ্যের একটি গল্প আছে, একটি ভবিষ্যৎও আছে। কোনো বর্জ্য মাটিতে মিশে যায়, কোনোটি শত শত বছর ধরে পরিবেশে থেকে যায়, আবার কোনোটি পুনর্ব্যবহারের মাধ্যমে নতুন জীবন পায়। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার, কে রয়েছেন বন্ধু?
1: আমি সনাতন দেবনাথ।
0: হ্যাঁ বলুন।
1: আচ্ছা, বর্জ্য ব্যবস্থা,
0: হ্যাঁ,
1: আমি ছোট্ট করে একটা কথা বলতে চাইছি আর কি।
0: আচ্ছা বলুন।
1: আসলে আমরা এখন যে জিনিসগুলো ব্যবহার করছি এগুলো তো কৃত্রিম উপায়ে তৈরি, যেমন প্লাস্টিক সামগ্রী, এটা তো প্রাকৃতিক ব্যবস্থা, মানে প্রাকৃতিক উপাদান না, তো এগুলো তো পচনযোগ্য নয় আমরা জানি। আমি এই আকাশবাণী আগরতলা থেকে বহুদিন আগে একটা অনুষ্ঠানে শুনেছি যে প্লাস্টিক সামগ্রী আমরা ব্যবহার করছি এগুলো যদি পচে অন্তত 200 বছর থেকে 400 বছর সময় লাগতে পারে।
0: ঠিক,
1: এগুলো

0: 200 বছর পরে বা 400 বছর পরে পৌঁছবে, আজকে যেগুলো আমরা আবর্জনা হিসাবে ফেলে দিলাম, কালকে যেগুলো ফেলবো সেগুলো কালকে থেকে 200 থেকে 400 বছর পরে পৌঁছবে। তার মানে আমরা তো সেগুলো ফেলে যাচ্ছি ব্যবহার করে করে, আর স্তূপ হয়ে যাচ্ছে। সবচেয়ে ভালো হয় কি জানেন, যদি কোম্পানি বা প্লাস্টিক সামগ্রী উৎপাদন কোম্পানিগুলো আছে, তারা যদি আমাদের এই বর্জ্যগুলো পুনর্ব্যবহারযোগ্য করে তুলতে পারেন, মানে আমরা যেগুলো ফেলে দিচ্ছি সেগুলো ফেলে না দিয়ে ঘরে রেখে দিই বা ডাস্টবিনে ফেলে দিলাম, পরে এগুলো তারা সংগ্রহ করে নিল, পুনর্ব্যবহারযোগ্য করে তুললেও আবর্জনাটা মনে হয় কম হবে আমার মনে হয়।
1: অনেক ধন্যবাদ বন্ধু, খুব ভালো একটি কথা বললেন। যারা রেডিও শুনছেন এই মুহূর্তে, যদি কোনো এরকম ব্যক্তি থেকে থাকেন তাহলে আশা করি তিনি এই দিকটাতে দৃষ্টিপাত করবেন। শ্রোতা বন্ধুরা, আজকের বৈচিত্র্যময় পর্বে আমরা কথা বলছি বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে। আজ বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে পরিবেশটাকে স্বচ্ছ রাখতে আমাদের দৈনন্দিন জীবনের যেটা কাজ, নিজেদের বাড়ির বর্জ্য ঠিকঠাক জায়গায় ফেলা, সেগুলো নিয়ে আজকের এই বৈচিত্র্যময় অনুষ্ঠান। এবারে আমরা একেবারে ছোট ক্লাসে যেটা পড়েছি সেটা একটু দেখছি। বর্জ্যকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, জৈব বর্জ্য এবং অজৈব বর্জ্য। জৈব বর্জ্যের মধ্যে রয়েছে খাবারের উচ্ছিষ্ট, ফল ও সবজির খোসা, শুকনো পাতা, গাছের ডালপালা ইত্যাদি। এগুলো প্রকৃতির সাহায্যেই সহজেই পচে যায় এবং মাটির সঙ্গে মিশে যায়। অন্যদিকে অজৈব বর্জ্যের মধ্যে রয়েছে প্লাস্টিক, কাঁচ, ধাতু, রাবার, থার্মোকল, বিভিন্ন রাসায়নিক পদার্থ ইত্যাদি। এগুলো সহজে পচে না, অনেক ক্ষেত্রে শত শত বছর সময় লাগে। হ্যালো, হ্যালো,
2: হ্যালো, নমস্কার, শুভ সকাল দিদি।
1: শুভ সকাল, রবীন্দ্রবাবু বলছেন? হ্যাঁ বলুন।
2: অনুষ্ঠান শুনতে আমি খুব ভালো লাগছে।
1: রবীন্দ্রবাবু, আপনি গতকাল ফোন করেছিলেন আজ রাতে অনুষ্ঠানে? গতকাল রাতে আজ রাতে অনুষ্ঠানে ফোন করেছিলেন? আচ্ছা, আপনি জানেন কি না জানি না, তবে জানিয়ে রাখি, আজ রাতে অনুষ্ঠানে ফোন করলে বলছি তোমায় পড়বে, আর ফোন পরের দিন সকালের বলছি তোমায় পড়বে, আর ফোন করা যায় না এই মুহূর্তে। আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। শ্রোতা বন্ধুরা, কথা বলছিলাম বর্জ্য প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, জৈব বর্জ্য এবং অজৈব বর্জ্য। ধরুন একটি কলার খোসা কয়েক সপ্তাহের মধ্যে মাটিতে মিশে যেতে পারে, কিন্তু একটি প্লাস্টিকের বোতল, যেটা সনাতনবাবু বলছিলেন, সম্পূর্ণ নষ্ট হতে 200 থেকে 400 বছরেরও বেশি সময় লাগতে পারে। অর্থাৎ আমরা আজ যে প্লাস্টিক ব্যবহার করছি তার অনেকটাই হয়তো আমাদের প্রপৌত্রদের সময়েও পৃথিবীতে রয়ে যাবে। ভাবুন তো কতটা ভয়াবহ। হ্যালো, হ্যালো, শুভ সকাল, শুক্লাদি বলছেন?
3: হ্যাঁ
1: হ্যাঁ বলুন।
3: তো প্রথমে দেখো আমি বলবো যে বর্জ্য যে কথাগুলো হচ্ছিল বর্জ্য নিয়ে, সেটা আমরা যারা গৃহিণী আমি সেখান থেকে কথাটা শুরু করছি, তখন সচেতনতা আমাদের মধ্যে আসতে হবে যে আমরা যেখানে সেখানে যাতে বর্জ্যগুলো না ফেলি, নির্দিষ্ট জায়গায় যাতে ফেলি। কারণ সবচেয়ে বেশি পলিথিনটা কিন্তু রান্নাঘর থেকেই শুরু হয়, যেন প্রতিদিন আমরা যখন রান্নাঘরে কাজ করি তখন দেখি একদম হলুদ লঙ্কার প্যাকেট থেকে শুরু করে প্রত্যেকটা যা জিনিস এখন কিনে আনছি প্রত্যেকটা জিনিসই প্যাকেট যেত, এবং সেই প্যাকেটটা মানে পলিথিন বা প্লাস্টিক এগুলোর মধ্যেই থাকে। তো এগুলো প্রতিদিন প্রচুর হয়ে যায়, আমি নিজেও দেখি। তো সবচেয়ে আমাদের সচেতন থাকতে হবে যে সেই প্যাকেটগুলো আমরা যেখানে ফেলছি সেগুলো ড্রেনের জলের সাথে বা বৃষ্টির জলের সাথে মিশে দিচ্ছে কোথাও গিয়ে, যাতে না জমে, যাতে নির্দিষ্ট জায়গায় আমরা ফেলতে পারি। এই সচেতনতাটা তো থাকতেই হবে। তারপর আরেকটা সচেতনতা থাকতে হবে যে আমার নিজের বাড়িটা পরিষ্কার করতে গিয়ে আমি বর্জ্যগুলো যেখানে সেখানে রাস্তায় বা রাস্তার কোনায় যেখানে সেখানে ফেললাম না, তো সেটাও কিন্তু আমাদের মধ্যে অনেকেরই প্রবণতা আছে, হ্যাঁ, প্যাকেট করে নিজের ঘর থেকে নিয়ে যেখানে সেখানে ফেলে দিলাম। তো এগুলো যাতে আমরা না করি। আবার আরেকটা বিষয় আমি একদিন কোথাও একটা দেখেছিলাম, জানো, বর্জ্য দিয়ে একটা

0: আমার মনে হয় সম্ভবত চীনে ওনারা একটা কারখানা তৈরি করেছেন, সেই কারখানাটা চলেই বর্জ্য দিয়ে।
1: আচ্ছা,
0: ওনাদের নিজেদের দেশের বর্জ্য মানে পর্যাপ্ত নয়, ওনারা অন্য দেশ থেকে বর্জ্য কিনে আনে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, এইরকম এই যে বিষয়টা আমার খুব ভালো লেগেছিল যে বা এই বর্জ্যটা আমরা মানে ফেলার জন্য জায়গা পাই না, বা আমাদের কাছে এত মানে বিষয়টা এতটা কি বলবো যে মাথা ব্যথার অনেক সময় কারণ হয়ে দাঁড়ায় যে কোথায় ফেলবো এত বলে। এরকম যদি কিছু একটা করা যায় তাহলে তো খুব ভালো না, বর্জ্যটা কাজেও লাগলো আবার এটা থেকে নতুন কিছু উৎপাদনও হলো, এই চিন্তা ভাবনা গুলো করা গেলে ভালো। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সচেতন থাকতে হবে আমরা কোথায় ফেলবো, এবং সেটা যাতে করে গিয়ে আমাদের ভবিষ্যতে মাটির সাথে না মিশে জলের সাথে না মিশে পরিবেশের ক্ষতি না হয়।
1: ঠিক, অনেক ধন্যবাদ, শুক্লাদি সঙ্গে থাকবেন। আজ পৃথিবীর অন্যতম বড় পরিবেশগত সমস্যা হলো প্লাস্টিক দূষণ, এ বিষয়ে তো অবশ্যই কথা বলবো। তবে আরো একজন শ্রোতা বন্ধু রয়েছেন। হ্যালো,
2: হ্যালো,
1: নমস্কার।
2: নমস্কার, আমি মধুপুর থেকে সুমতি সরকার।
1: হ্যাঁ সুমতি বাবু, বলুন।
2: পরিবেশ দিবস আজকে আলোচনা তো খুব সুন্দর আলোচনা হচ্ছে, আমি প্রায় সময় রেডিও শুনি কিন্তু ফোন করি না, করি না কেন, আমার চেয়ে অনেক গুণী মানুষ ফোন করে সুন্দর সুন্দর কথা বলে শুনি, কিন্তু এই যে পরিবেশ নিয়ে কথা বলছেন, আমাদের গ্রাম দেশে ঢুকেন গ্রামাঞ্চলে হাটে বাজারে রাস্তার কিনারে যে পরিবেশ সিঁড়িয়ে সিঁড়িয়ে আসে, শিপসের প্যাকেট, জলের বোতল, এমন কোন জায়গা বাদ নাই যে জায়গাতে নাই,
1: আমাদের কি সচেতন হতে হবে, ঠিকঠাক জায়গায় ফেলতে হবে, সচেতনতা তো আমাদেরই অবলম্বন করতে হবে, তাই তো?
2: কে সচেতন করবে বলুন? আমি তো এই যে আপনারা সুন্দর আলোচনা করতেছেন, কয়টা রেডিও আছে, কয়জনে শুনে? আমার জানা মতো কমলসাগর এরিয়ার মধ্যে তিনটা রেডিও আছে, হাজার হাজার মানুষ বাস করে এখানে, এই যে এসব কি শুনে?
1: তাহলে আমি একটুখানি ছোট্ট একটা অ্যাডভাইস দেব যে আপনারাই উদ্যোগ নিন, উদ্যোগ নিয়ে পরিবেশটাকে সচেতন করার চেষ্টা করুন, মানুষকে সচেতন করার চেষ্টা করুন, ছোট্ট ছোট্ট পদক্ষেপ থেকেই তো একটা বড় পদক্ষেপ হয়, তাই না?
2: আমার আমার দ্বারা সম্ভব না, আমি বয়স হয়েছে, অসুস্থ হয়ে পড়েছি।
1: আচ্ছা,
2: তো যারা সরকারি ক্ষমতায় আছে তারা ইচ্ছে করলে পারে।
1: নিশ্চয়ই, অনেক ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকবেন। দায়িত্বটা কিন্তু কিছুটা না সমস্তটাই আমাদের উপরে বর্তায়, আমার পক্ষে সম্ভব না হলে আমার জানা মতো যদি কারোর পক্ষে সম্ভব হয় তাকে আমি একটু উদ্বুদ্ধ করার চেষ্টা করি, সচেতন করার চেষ্টা করি, বিভিন্ন রকম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা সম্ভব, সেগুলো দিয়ে মানুষকে সচেতন করা যায়। সমস্তটা সরকারের উপরে ছেড়ে দিলে বোধ হয় ঠিক না, নিজেদের উপরে তো কিছুটা দায়িত্ব নিতে হয়। হ্যালো,
3: হ্যালো,
1: নমস্কার।
3: হ্যালো,
1: নমস্কার বন্ধু, কে রয়েছেন?
3: আমি রিপন দেব বর্মা, কমলাসাগর থেকে।
1: কে বলছেন?
3: রিপন দেব বর্মা।
1: হ্যাঁ বলুন।
3: এই আমরা গ্রামের মধ্যে তো ম্যাডাম।
1: হ্যাঁ বলুন।
3: আমরা গ্রামের মধ্যে তো বোতল টোতল ফেলে দিয়ে পরে পরিষ্কার করতে আসি আমরা, সচেতন করি।
1: বাহ খুব ভালো, নিশ্চয়ই সচেতন করে যান মানুষকে। ধন্যবাদ বন্ধু। হ্যাঁ বলুন, বলুন বলুন।
3: আমরা আগরতলা রাস্তা মাথার মধ্যে আসছিল একদিন, ওই জলের বোতল ফেলেছিল যে টুকরা পাহাড় দিছে।
1: বাহ খুব ভালো, অনেক ধন্যবাদ বন্ধু, এভাবেই নিজেও ভালো থাকুন, মানুষকেও ভালো থাকার সুযোগ করে দিন। যেটা বলছিলাম, প্লাস্টিক নিয়ে কথা বলছিলাম, বাজারে গেলে আমরা প্লাস্টিকের ব্যাগ নিই, ঠান্ডা পানীয় কিনলে প্লাস্টিকের বোতল ব্যবহার করি, অনলাইনে কেনাকাটা করলে প্লাস্টিকের মোড়কে পণ্য আসে, এই প্লাস্টিকের অনেকটাই শেষ পর্যন্ত নদী, খাল, সমুদ্র কিংবা মাটিতে গিয়ে জমা হয়। প্রতি বছর লক্ষ লক্ষ টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে পৌঁছে যায়, সামুদ্রিক কচ্ছপ, ডলফিন, তিমি মাছ সহ অসংখ্য প্রাণী প্লাস্টিক গিলে ফেলে বা তাতে জড়িয়ে পড়ে মৃত্যুর মুখে পড়ে।

0: কিন্তু সমস্যাটা শুধু প্রাণীকুলের নয়। হ্যালো, হ্যালো, শুভ সকাল।
1: শুভ সকাল অম্বালিকা।
0: শুভ সকাল। হ্যাঁ স্বর্ণালীদেব বলুন।
1: তোমার আজকের টপিকটা, যেহেতু আজকে বিশ্ব পরিবেশ দিবস, তার সাথে রিলেটেড আমরা প্রত্যেকেই জানি আজ বিশ্ব পরিবেশ দিবস। যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে সেটা হলো যে আমরা আমাদের ঘরের বর্জ্যগুলো সেগুলো কিভাবে আমরা মেনটেন করি, তাই তো? দেখো, আমরা যারা মিউনিসিপ্যালিটি এরিয়াতে যারা আছি, আমরা আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু ডাস্টবিন আছে, ঘরের ভিতরে তো আছে, বাইরেও কিন্তু আছে। আমরা মাসে একটা দিন, মানে মাসে একবার আমরা কি করি, আমরা সেটাতে আমরা দিতে হয়, আমাদের টাকা দিতে হয়, বেশি না, কত 60 টাকা দিতে হয়। সেক্ষেত্রে সেগুলোকে নিয়ে যাওয়ার জন্য লোকও আছে, অ্যালার্ট করা আছে, কিন্তু তারপরও আমরা কিন্তু কি করি, আমাদের সেই ঘরে ডাস্টবিন গুলো রাখতে কিন্তু আমরা আগ্রহী দেখাই না। কেননা ওই যে 60 টাকা 60 রুপিস আমার দিতে হবে, সেই 60 রুপিস আমার বেঁচে গেল যদি আমি ডাস্টবিনটা না রাখি ঘরে। কি করি আমরা, ওই ডাস্টবিনে না রেখে আমরা রাস্তায় গিয়ে আমাদের গলির মাথায় রাত্রিবেলা বা ভোরবেলা বা ওই পাশে ইলেকট্রিক সেই স্ট্যাম্পের নিচে, হ্যাঁ, যেখানে কোনো কন্টেইনার নেই সেখানে গিয়ে ফেলে দিই, হ্যাঁ, এরকম করি আমরা। যার ফলে কি হয়, আমাদের পরিবেশটা ভীষণ রকম ভাবে সে দুর্গন্ধ তো হয়ই, এবং সেখান থেকে নানা রকমের রুমকি বাদন ছড়ায়। এটা তো বন্ধ মানে আর অপেক্ষায় রাখা না যে কি যে অবস্থা, একটা নাকি রুমাল চাপা দিয়ে যেতে হয়। তো এরকম করে যদি আমরা করি না, আমাদের পরিবেশটা কোনোদিনই আমরা নির্মল রাখতে পারবো না, এমনকি আমাদের ঘরেও। হ্যাঁ, আমরা আমি কি করি, আমার ঘরে একটা আমরা রাখি না ডাস্টবিন, যে বায়োডিগ্রেডেবল নট বায়োডিগ্রেডেবল, মানে পচনশীল অপচনশীল দুটো ডাস্টবিন রাখি কিন্তু আমার ঘরের ভিতরে। ফেলার সময় আমরা সেরকম ভাবেই ফেলি, বাইরে যেটা রাখি আমরা বাউন্ডারির ভিতরে, যে পচনশীল অপচনশীল দুটো ডাস্টবিন আলাদা আলাদা এভাবে রাখি। কারণ প্লাস্টিক গুলো কোথায় ফেলবো, ফেলতে তো হবে না, আমাদের সেই জলের বোতল গুলো বা যেগুলো প্লাস্টিকের জিনিসপত্র আসে, প্যাকেট আসে, সেগুলো তো ফেলতে হবে আমাদের। তো এরকম করে কিন্তু আমরা যদি মেনটেন করি না, তাহলে নিয়ে যাওয়ার সময় যারা নিয়ে যান ওনারাও কিন্তু সেভাবেই কিন্তু আলাদা আলাদা আলাদা করে থাকে, ডাস্টবিন থাকে ওনাদের ছোট ছোট, যখন নিয়ে যায়, হ্যাঁ, পৌরসভার ছাড়া যারা সাফাই কর্মী আছে ওনারা যখন নিয়ে যান। আর আমাদের এই তো গেল আমাদের ঘরের ইয়েটা। তো আমাদের হেবিট গুলো জানি না, আমরা অনেক কথা বলি, অনেক মানে কি বলবো, লেকচার মারি বিভিন্ন জায়গায়, আমরা সভা সমিতি বা বিভিন্ন জায়গায় আমরা সতর্কতামূলক অনেকগুলো কথা আমরা বলি, কিন্তু আমরা নিজেরা কি নিজেদেরকে পরিবর্তন করতে পেরেছি? আমি বলবো আমরা এখনো পরিবর্তন হতে পারিনি ভিতর থেকে। তো আরেকটা বিষয় বলি অম্বালিকা, যে আমাদের বিদ্যালয়গুলোতে যেগুলো হয়, আজকে আমিও যাবো স্কুলে গাছ লাগাবো বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে, সেখানে সরকারি ভাবে কিন্তু যথেষ্ট দেওয়া হয়েছে। আমাদের স্কুলে ডাস্টবিন আছে প্রচুর, আর দুটো ডাস্টবিন, ফাঁকা ডাস্টবিন, একটা পচনশীল আর একটা অপচনশীল বর্জ্য ফেলার জন্য বানিয়ে দেওয়া হয়েছে। সেগুলো আমরা মেনটেন করি, স্টুডেন্টদেরকে বলে রাখি যে তোমরা এই জায়গায় এটা ফেলবে, ওই জায়গায় ওটা ফেলবে। এছাড়াও আরেকটা দিয়েছে, সেটা লোহার, গ্রিন কালারে খুব সুন্দর ব্লক থেকে দেওয়া হয়েছে, সেটাতে শুধু প্লাস্টিকের বোতল গুলো, প্লাস্টিকের ইয়েগুলো, প্যাকেট বা প্লাস্টিকের বোতল, এগুলো ফেলবে। হ্যাঁ, তারপরে এটার পাশাপাশি আরেকটা কি দেওয়া হয়েছে, যে জৈব সার বানানোর জন্য একটা ডাস্টবিনের মতো টাকাওয়ালা, সেখানে শুধু ওই সবজির খোসা, খাবারের উচ্ছিষ্ট যে ইয়েগুলো থাকে সেগুলো ফেলা হবে, যেটা দিয়ে আমরা ওই কিচেন গার্ডেনে সার দেওয়ার জন্য সেই জৈব সারগুলো আমরা বানাতে পারি। প্রত্যেকটা দেওয়া হয়েছে প্রত্যেকটা ব্লক থেকে, আমরাও পেয়েছি। সুতরাং সরকারি ভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে কি, কিন্তু আমরা আমরা কিন্তু ঠিকঠাকভাবে সেগুলো ব্যবহার করছি না,
0: সেটাই হলো আমাদের সেটাই। সেখান থেকে খাদ্যচক্রের মাধ্যমে মানুষের শরীরেও চলে আসে, অর্থাৎ আমরা যে প্লাস্টিক ফেলে দিচ্ছি, প্রকৃতি সেটিকে আবার আমাদের খাদ্য তালিকায় ফিরিয়ে দিচ্ছে। বর্জ্যের আরেকটি বিপজ্জনক দিক হলো খোলা জায়গায় আবর্জনা পোড়ানো। কথা বলবো আরো একজন শ্রোতা বন্ধুর সঙ্গে। হ্যালো,
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
2: আমি আগরতলা উত্তর জীবনগর মুক্তিপাড়া থেকে বলছি।
0: কে বলছেন?
2: মানিকলাল দেব।
0: হ্যাঁ বলুন।
2: বলছিলাম আজকে তো বিশ্ব পরিবেশ দিবস,
0: হ্যাঁ,
2: তাই আমরা প্রতীয় সমাজের সংস্থার পক্ষ থেকে আমরা কতগুলি

0: আজ সকালবেলা লাগিয়েছি।
1: আচ্ছা,
0: এবং গত বারও যে লাগিয়েছিলাম এগুলিও পরিষ্কার করে দিয়ে, তো কিছু কিছু প্লাস্টিকের বোতল সাইডে পেডে ছিল, এগুলি জমা করে আবার ওই ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছি। তো আমরা প্রতি বছরই কিছু না কিছু পত্রিক সামাজিক সংস্থার পক্ষ থেকে আমরা এইসব কাজটি করি, কিন্তু লোকেদেরও বলি যাতে এইরকম ধরনের যেখানে সেখানে যাতে প্লাস্টিক না ফেলে এবং যাতে পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেই উদ্দেশ্য কিছু বলি। ওখানে অনেকে বুঝে অনেকে বুঝে না, আবার যেই সেই করে এই আর কি। আমি তবু আমার সমাজের পক্ষ থেকে সবাইকে যাতে এই পরিবেশটা যাতে সুন্দর থাকে তার জন্য আমি আহ্বান করি।
1: নিশ্চয়ই, অনেক ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকবেন। শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলছি আজ বিশ্ব পরিবেশ দিবসে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে। আর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে যেহেতু কথা বলছি, এই মুহূর্তে প্লাস্টিক, তার ব্যবহার একটা বিরাট ভূমিকা রয়েছে, তো সেই নিয়েই কথা হচ্ছে। বর্জ্যের মধ্যে প্লাস্টিক একটা বিশাল অংশ জুড়ে থাকে, যেটা বলছিলাম যে খোলা জায়গায় বর্জ্য পোড়ানো কিন্তু আরও বিপজ্জনক। কেন? অনেকেই মনে করেন বর্জ্য পুড়িয়ে ফেলেই সমস্যা শেষ, কিন্তু বাস্তবে তা নয়। প্লাস্টিক বা অন্যান্য রাসায়নিক পদার্থ পোড়ালে বায়ুমণ্ডলে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এসব গ্যাস শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে এবং নানা ধরনের রোগের কারণ হতে পারে। অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা শুধু পরিবেশ নয়, জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। রাস্তার পাশে আবর্জনার স্তূপ জমে থাকলে সেখানে মশা, মাছি, ইঁদুরের বংশবিস্তার হয়। ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড, কলেরা, ডায়রিয়ার মতো রোগের ঝুঁকি বেড়ে যায়। বৃষ্টির সময় ড্রেন প্লাস্টিক ও আবর্জনায় আটকে গেলে জল জমে যায়, শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। অনেক সময় সামান্য বৃষ্টিতেই নগর জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। বন্ধু রয়েছেন সঙ্গে, হ্যালো। বন্ধু, আপনারা যখনই আমাদেরকে ফোন করবেন, একটা অনুরোধ, দয়া করে আপনাদের রেডিও সেটটিকে মিউট করে তারপর ফোন করবেন।

0: শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম উজ্জ্বন্ত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি আর্য অম্বালিকা, আর রয়েছে আজকের বলছি তোমায় পর্বে একজন বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো,
1: হ্যালো, শুভ সকাল। আমি
0: শ্যামল বাবু বলছেন? হ্যাঁ বলুন।
1: হ্যাঁ ম্যাডাম, আজকে বিশ্ব পরিবেশ দিবসে খুব একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা বর্জ্য পদার্থ ডিসকাশন, এটা নিয়ে আলোচনা হচ্ছে। এখন বর্তমানে আমাদের যে পরিবেশ দূষণের প্রধান কারণ হলো এই বর্জ্য পদার্থ। তো সরকারের পক্ষ থেকে তো যথেষ্ট নাগরিকদের সচেতন করা হয়। আমাদের উদয়পুর মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে দুটো বাকেট দেওয়া হয়েছে, পচনশীল এবং অপচনশীল বর্জ্য পদার্থ আলাদা করে রেখে তারপরে এগুলি সাফাই কর্মীরা আসবে তাদেরকে দিয়ে দেওয়া। তো আমার ঘরের চারপাশটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এইভাবে করি। এবং যদি আমরা প্রত্যেক নাগরিক যদি সত্যি একটু সচেতন হই, তাহলে কিন্তু আমরা এই পরিবেশটাকে আমরা সত্যি একটা দূষণমুক্ত অবস্থায় রাখতে পারি, যেটা যার কারণে ওই আপনার যেটা জনস্বাস্থ্য, এটা স্বাস্থ্যবিধি, এগুলি নানা রকম রোগ শোক, এগুলির থেকে আমরা রোগ মুক্ত হতে পারি যদি আমরা একটু সচেতন হই। আসলে সত্যি কথা বলতে কি, মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে সাফাই কর্মীরা আছেন তাদেরকে স্যালুট দিতে হয় প্রত্যেকটা দিন। তারা কিন্তু তাদের ডিউটি কিন্তু করে যাচ্ছে, মানে তাদের এই এইসব পদার্থগুলিকে, বর্জ্য পদার্থগুলিকে কালেকশন করে এবার এগুলি সেই একটা নির্দিষ্ট স্থানে রেখে আসা, ফেলে আসা, এটা কিন্তু তারা কিন্তু এক সময় করে আসছে। তা না হলে কিন্তু আমাদের সত্যি দূষিত হচ্ছে ঠিক আছে, তারপরে কিন্তু আমরা বাসযোগ্য হতে পারত না। কোনো কোনো সময় দেখা যায় দুদিন তিন দিন অন্তর অন্তর কালেকশন হয়ে ফলে, কিছু করবার নেই। কিন্তু আমরা প্রত্যেকটা নাগরিক যদি আমরা সচেতন থাকি এবং নিজস্ব বাড়িঘর প্লাস আমাদের সব কিছু যদি আমরা একটু সজাগ হয়ে থাকি, তাহলে আমরা এই পরিবেশটাকে দূষণমুক্ত রাখতে পারি।
0: সেই অনেক ধন্যবাদ শ্যামলবাবু, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, আজকের এই পরিস্থিতিতে, এই অবস্থার জন্য, আমাদের যে অবস্থা চারিদিকে দূষণ, নানা রকমের দূষণ, বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ, পরিবেশ দূষণ, এই অবস্থার জন্য দায়ী কে, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের নিজেদের দিকেও তাকাতে হয়। আমরা কতজন রাস্তার ধারে আবর্জনা ফেলি না, কতজন গাড়ির জানালা দিয়ে খাবারের প্যাকেট ছুঁড়ে ফেলি না, কতজন বাড়ির আবর্জনা আলাদা করে রাখি। প্রকৃত পরিবর্তন শুরু হয় নিজের ঘর থেকে। আজ বিশ্বের উন্নত দেশগুলোতে বর্জ্য পৃথকীকরণ বা ওয়েস্ট সেগ্রিগেশনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, অর্থাৎ জৈব ও অজৈব বর্জ্য আলাদা করে সংগ্রহ করা। একটি ডাস্টবিনে রান্নাঘরের উচ্ছিষ্ট, অন্যটিতে প্লাস্টিক ও কাঁচ, আরেকটিতে কাগজ।

0: এই ছোট্ট অভ্যাসটি পরিবেশ রক্ষায় অসাধারণ ভূমিকা রাখতে পারে। রান্নাঘরের জৈব বর্জ্য থেকে কম্পোস্ট সার তৈরি করা সম্ভব। এই সার মাটির উর্বরতা বাড়ায় এবং রাসায়নিক সারের ব্যবহার কমায়। অন্যদিকে প্লাস্টিক, কাগজ, কাঁচ ও ধাতু পুনর্ব্যবহারের মাধ্যমে নতুন পণ্য তৈরি করা যায়। এখানেই আসে বিখ্যাত 3R নীতি, রিডিউস, রিইউজ এবং রিসাইকেল। রিডিউস অর্থাৎ কম ব্যবহার করা, যত কম বর্জ্য তৈরি হবে সমস্যা তত কম হবে। রিইউজ অর্থাৎ পুনরায় ব্যবহার করা। একটি কাপড়ের ব্যাগ বহুবার ব্যবহার করা যায়, কাঁচের বোতল বারবার ব্যবহার করা যায়। আর রিসাইকেল অর্থাৎ পুনর্ব্যবহার, ব্যবহৃত কাগজ থেকে নতুন কাগজ, ব্যবহৃত প্লাস্টিক থেকে নতুন প্লাস্টিক পণ্য তৈরি করা যায়। আজকের দিনে 3R শুধু একটি ধারণা নয়, পরিবেশ রক্ষার অন্যতম প্রধান অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। আধুনিক যুগে আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা হল ই বর্জ্য বা ইলেকট্রনিক ওয়েস্ট, যেটাকে আমরা ই ওয়েস্ট বলি। পুরনো মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, টেলিভিশন, ব্যাটারি, চার্জার সবই একসময় বর্জ্যে পরিণত হয়, সেটাকে আমরা ই বর্জ্য বলি। এই ই বর্জ্যের মধ্যে থাকে সীসা, পারদ, ক্যাডমিয়াম সহ বিভিন্ন ক্ষতিকর ধাতু। যদি এগুলো সাধারণ আবর্জনার সঙ্গে ফেলে দেওয়া হয় তাহলে মাটি ও ভূগর্ভস্থ জল দূষিত হতে পারে। তাই ই বর্জ্যকে নির্দিষ্ট সংগ্রহ কেন্দ্রে জমা দেওয়া অত্যন্ত জরুরি। বন্ধুরা, প্রকৃতি কখনো অপচয় করে না। গাছের শুকনো পাতা মাটিতে পড়ে সার হয়, ফুল ঝরে গিয়ে নতুন জীবনের জন্ম দেয়, নদী তার গতিপথে সব কিছুকে পুনর্নবীকরণ করে। কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে এমন বর্জ্য তৈরি করে যা প্রকৃতি সহজে সামলাতে পারে না। তবুও আশার কথা হলো, মানুষই আবার এই সমস্যার সমাধানও করতে পারে। বিশ্বের অনেক দেশে এখন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, অনেক শহরে স্মার্ট বর্জ্য সংগ্রহ ব্যবস্থা চালু হয়েছে, প্লাস্টিক পুনর্ব্যবহার করে রাস্তা তৈরি করা হচ্ছে, জৈব বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদন করা হচ্ছে। অর্থাৎ বর্জ্য আর শুধু আবর্জনা নয়, সঠিক ব্যবস্থাপনায় এটি সম্পদেও পরিণত হতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, প্রকৃতির প্রতি মানুষের ঋণ অপরিসীম। সত্যি তো, প্রকৃতি আমাদের বাঁচার জন্য বাতাস দিয়েছে, জল দিয়েছে, খাদ্য দিয়েছে, আশ্রয় দিয়েছে। তার বিনিময়ে আমরা কি ফিরিয়ে দিচ্ছি? প্লাস্টিক, দূষণ, আবর্জনার পাহাড়। এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। একটি শিশু যখন নদীর স্বচ্ছ জল দেখতে পাবে না, নির্মল বাতাসে শ্বাস নিতে পারবে না, তখন সে আমাদেরই প্রশ্ন করবে, তোমরা পৃথিবীটাকে এমন করে দিলে কেন? সেই প্রশ্নের মুখোমুখি হওয়ার আগে আমাদের সচেতন হতে হবে। বাড়িতে, স্কুলে, অফিসে, বাজারে সর্বত্র বর্জ্য ব্যবস্থাপনার অভ্যাস গড়ে তুলতে হবে। একটি ডাস্টবিন ব্যবহার করা, একটি প্লাস্টিকের ব্যাগ কম নেওয়া, একটি গাছ লাগানো, একটি শিশুকে পরিচ্ছন্নতার শিক্ষা দেওয়া, এই ছোট ছোট কাজগুলোই একদিন বড় পরিবর্তনের সূচনা করবে। আজ বিশ্ব পরিবেশ রক্ষার লড়াই আমাদের প্রত্যেকের অংশগ্রহণ অতি প্রয়োজন। কারণ পরিবেশ শুধু সরকারের নয়, এটি আগামী প্রজন্মের কাছে আমাদের অঙ্গীকার। তাই আসুন আজ আমরা প্রতিজ্ঞা করি, যত্রতত্র আবর্জনা ফেলব না, প্লাস্টিকের ব্যবহার কমাব, বর্জ্য আলাদা করে সংরক্ষণ করব, পুনর্ব্যবহারের অভ্যেস গড়ে তুলব এবং অন্যদেরও সচেতন করব। কারণ একটি পরিচ্ছন্ন পৃথিবী গড়ার দায়িত্ব আমাদের সবার। আজ বলছি তোমার পর্বের শেষ ফোন নিচ্ছি। হ্যালো।
1: হ্যালো,
0: নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার, আমি আখরুল রোড থেকে স্নিগ্ধা বলছি।
0: হ্যাঁ বলুন।
1: আজকে কথা না বলে পারছি না।
0: বলুন।
1: যেমন আমি আসতে যেতে প্রায় দেখি পোটলা করে সব ড্রেনে ফেলায়, পলিথিনে প্যাক করা অথবা সাইডে রাখা যে কোনো জৈব আবর্জনা কুকুর বিড়াল ঘাটতে থাকে, ওরা পদঘাট নোংরা হয়। আগরতলা মিউনিসিপ্যালিটি তো পরিষ্কার রোজ দিন করছে, কিন্তু করার পরও আমরা যদি অভ্যাস না পাল্টাই, আজকে পরিবেশ দিবসে আমার আবেদন থাকবে সবাই যেন ড্রেনের মধ্যে অন্তত আবর্জনাটা না ফেলেন।

0: আর এই ইউজ করার ব্যাপারটা যদি বলি, পলি ব্যাগ যেগুলো আছে সেগুলো দিয়ে অনেক কিছুই বানানো যায়, অনেক কিছুই বানানো যায়। যেগুলো একদিন আপনাকে বলছিলাম যে আমি উপযুক্ত ছাত্র পাইনি, কাজে আমার একটাই আবেদন আজকে যেন পোটলা করে ওগুলো ড্রেনের জলের নিষ্কাশনী ব্যবস্থাটাকে নষ্ট না করে পারে রাখুন, গাড়ি এলে তুলে নেবে ওরা, এক জায়গায় রাখুন। এখন তো কাঁঠালের যে খোসাগুলো সব থাকে, আমের থাকে, কাঁঠালের থাকে, সব যত্র তত্র এগুলো আমার আবেদন।
1: অনেক ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকবেন। শেষ করব একটাই কথা দিয়ে, বর্জ্য কোনো অভিশাপ নয়, অভিশাপ হলো আমাদের অসচেতনতা। সচেতনতার আলোয় বর্জ্য সম্পদে পরিণত হতে পারে, আর সেই পথেই গড়ে উঠতে পারে একটি সবুজ, সুন্দর ও সুস্থ পৃথিবী। আজকের মতো বলছি তোমায় পর্ব শেষ করব, যেতে যেতে একটি গান রইল সবার জন্য।

0: জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
1: সবসময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
0: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাঁটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন।
1: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
0: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
2: তাড়াতাড়ি টিফিন প্যাক করো।

0: রাজু মোবাইল ছাড়।
1: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
2: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
0: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
1: তাহলে সঠিক নম্বর?
0: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
0: কাজ থেকে নয়।
2: হ্যাঁ করছি।
3: আরবিআই এ কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।

শ্রোতা বন্ধুরা, স্টুডিওর ঘড়িতে সকাল 10:03, আর এই মুহূর্তে শুরু করছি আজকের ওমেন টাইম। আর আজকের ওমেন টাইমে কোন ওমেনকে নিয়ে কথা বলবো, অর্থাৎ কোন অনন্যাকে নিয়ে কথা বলবো, তাহলে চলুন শুনি। আজ আমরা ফিরে যাব হিন্দি চলচ্চিত্রের সেই সোনালী সময়ে, যখন পর্দায় এক হাসি, এক চাহনি কিংবা এক টুকরো অভিব্যক্তি দর্শকদের হৃদয় জয় করে নিত। সেই যুগের অন্যতম জনপ্রিয় এবং নন্দিত অভিনেত্রী সায়রা বানু। সৌন্দর্য, ব্যক্তিত্ব এবং অভিনয় দক্ষতার এক অপূর্ব সমন্বয় ছিলেন তিনি। আবার ব্যক্তিগত জীবনে তিনি পরিচিত ছিলেন কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমারের জীবন সঙ্গিনী হিসেবে। কিন্তু সায়রা বানুর পরিচয় কেবল একজন তারকার স্ত্রী হিসেবে সীমাবদ্ধ নয়, তিনি নিজেও ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র। আজকে তুমি অনন্যা পর্বে কথা বলবো তাকে নিয়ে, এবং সেই সঙ্গে শুনবো তার অভিনীত ছায়াছবিগুলো থেকে অসাধারণ কিছু গান। প্রথমে একটি গান, তারপর আবার কথা বলবো আপনাদের সঙ্গে।

শুনছিলাম ঝুক গয়া আসমান থেকে, এই গানটি লতাজির কণ্ঠে সারা বানুর অভিনীত ছবি থেকে। 1944 সালের 23শে অগস্ট ভারতের মুসৌরিতে জন্মগ্রহণ করেন সারা বানু। তার মা ছিলেন তৎকালীন বিখ্যাত অভিনেত্রী নাসিম বানু, যাকে অনেকেই ভারতীয় চলচ্চিত্রের প্রথম দিকের সুপারস্টারদের একজন বলেই মনে করেন। তার বাবা মিয়া হাসান উল হক ছিলেন চলচ্চিত্র প্রযোজক, ফলে ছোটবেলা থেকেই শিল্প ও সংস্কৃতির পরিবেশে বেড়ে ওঠেন সায়রা। শৈশবের একটি বড় অংশ তিনি লন্ডনে কাটিয়েছিলেন, সেখানেই পড়াশোনা করেন এবং পাশ্চাত্য সংস্কৃতির সঙ্গে পরিচিত হন। কিন্তু বিদেশে বেড়ে উঠলেও ভারতীয় সংস্কৃতি ও চলচ্চিত্রের প্রতি তার আকর্ষণ কখনো কমেনি, বরং মায়ের অভিনয় জগৎ তাকে অনুপ্রাণিত করেছিল রূপালী পর্দার দিকে এগিয়ে যেতে। মাত্র 17 বছর বয়সে সায়রা বানু অভিনয় জগতে পদার্পণ করেন। 1961 সালে মুক্তিপ্রাপ্ত জঙ্গলি ছবিতে তার অভিষেক ঘটে। ছবিতে তার নায়ক ছিলেন শম্মী কাপুর। ছবিটি ব্যাপক সাফল্য লাভ করে এবং প্রথম ছবিতেই সায়রা বানু দর্শকদের নজর কেড়ে নেন। তার অভিনয় এতটাই প্রশংসিত হয়েছিল যে তিনি সেরা অভিনেত্রীর বিভাগে ফিল্মফেয়ার মনোনয়নও অর্জন করেন। সেই সময়ে হিন্দি চলচ্চিত্রে নায়িকাদের মধ্যে প্রবল প্রতিযোগিতা ছিল, তবুও নিজের সৌন্দর্য, পরিশীলিত অভিনয় এবং প্রাণবন্ত উপস্থিতির মাধ্যমে সায়রা দ্রুতই নিজস্ব জায়গা তৈরি করে নেন। এবারের গানটি তাহলে অবশ্যই জঙ্গলি ছবি থেকে এবং আমাদের খুব খুব পরিচিত গান মোহাম্মদ রফির কণ্ঠে, চলুন শুনে নেওয়া যাক।

শুনলাম পরপর দুটো গান। যে গানটি শুনলাম দ্বিতীয় গানটি এসএন নাম জিসনে তুঝে, দিওয়ানা ছবি থেকে, রাজ কাপুর এবং সায়রা বানুর ছবি। ষাট ও সত্তরের দশকে সায়রা বানু ছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তার অভিনীত বহু ছবি বাণিজ্যিকভাবে সফল হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল ব্লাফ মাস্টার, আই মিলন কি বেলা, শাগিদ, দিওয়ানা এবং পড়োসন। বিশেষ করে পড়োসন চলচ্চিত্রটি ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে এক কালজয়ী কমেডি হিসেবে স্বীকৃত। সেখানে সায়রা বানুর অভিনয় এবং উপস্থিতি দর্শকদের মনে স্থায়ী ছাপ ফেলেছিল। ছবিতে তার সরলতা, মাধুর্য এবং হাস্যরসাত্মক পরিবেশের সঙ্গে সহজাত মানিয়ে নেওয়ার ক্ষমতা তাকে আরও জনপ্রিয় করে তোলে। তার অভিনয় ছিল এক ধরনের স্বাভাবিকতা। তিনি কখনো অতিরঞ্জিত অভিনয়ে বিশ্বাস করতেন না, বরং চরিত্রের আবেগকে সহজ ও সাবলীলভাবে প্রকাশ করতেন, ফলে দর্শক খুব সহজেই তার চরিত্রের সঙ্গে নিজেদের সংযোগ খুঁজে পেতেন।

সায়রা বানুকে শুধু একজন অভিনেত্রী নয়, এক যুগের সৌন্দর্যের প্রতীক হিসেবেও দেখা যায়। তার বড় বড় চোখ, প্রাণবন্ত হাসি এবং অনন্য ব্যক্তিত্ব তাকে আলাদা মর্যাদা দিয়েছিল। ষাটের দশকের ফ্যাশন ট্রেন্ডে তার প্রভাব ছিল উল্লেখযোগ্য। তার পোশাক, চুলের সাজ এবং পর্দায় উপস্থিতি তরুণদের কাছে অনুকরণীয় হয়ে উঠেছিল। আজও পুরনো বলিউড প্রেমীরা সায়রা বানুর নাম উচ্চারণ করলে তার সৌন্দর্যের কথা বিশেষভাবে স্মরণ করেন। সায়রা বানুর জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায় নিঃসন্দেহে তার এবং দিলীপ কুমারের প্রেম কাহিনী। কথিত আছে, কিশোরী বয়স থেকেই তিনি দিলীপ কুমারের ভক্ত ছিলেন। তার স্বপ্ন ছিল একদিন এই মহান অভিনেতার সঙ্গে দেখা করা। ভাগ্যের কি আশ্চর্য পরিহাস, সেই স্বপ্নই একদিন বাস্তবে রূপ নেয়। 1966 সালের 11 অক্টোবরে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন সায়রার বয়স ছিল 22 বছর এবং দিলীপ কুমারের বয়স 44 বছর। বয়সের ব্যবধান নিয়ে অনেক আলোচনা হলেও তাদের সম্পর্ক হয়ে ওঠে ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম সফল ও দীর্ঘস্থায়ী দাম্পত্যের উদাহরণ। সায়রা বানু বহুবার বলেছেন, তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল দিলীপ কুমারের সঙ্গে। অন্যদিকে দিলীপ কুমারও তাকে জীবনের অন্যতম বড় আশীর্বাদ হিসেবে দেখতেন।

দিলীপ কুমারের সঙ্গে বিবাহের পরেও সায়রা বানু অভিনয় চালিয়ে যান। তিনি দিলীপ কুমারের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে

লোকমিলা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো গোপী, সাগিনা এবং বৈরাগ। এই ছবিগুলিতে তাঁদের রসায়ন দর্শকদের কাছে অত্যন্ত প্রশংসিত হয়। বাস্তব জীবনের ভালোবাসা যেন পর্দাতেও প্রতিফলিত হতো। সায়রা বানু চারবার ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন। তার অভিনীত জাংলি, শাগিরদ, দিওয়ানা এবং সাগিনা বিশেষভাবে সমালোচকদের প্রশংসা অর্জন করেছিল। তার অভিনয়ের পরিধি ছিল বিস্তৃত। রোমান্টিক চরিত্র থেকে শুরু করে কমেডি কিংবা পারিবারিক গল্প, সব ক্ষেত্রেই তিনি নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। এবারের গানটি জাংলি ছবি থেকে।

চলচ্চিত্রের ঝলমলে জগতের আড়ালেও শারাবানুর জীবনে ছিল কিছু বেদনাময় অধ্যায়। দম্পতির সন্তানের আশা করেছিলেন, কিন্তু 1972 সালে শারাবানুর গর্ভাবস্থায় জটিলতা দেখা দেয় এবং তাদের সন্তানকে বাঁচানো সম্ভব হয়নি। এরপর তাদের আর সন্তান হয়নি। এই দুঃখ তারা নীরবে বয়ে বেড়ালেও কখনো সম্পর্কের দৃঢ়তাকে ক্ষতিগ্রস্ত হতে দেননি। জীবনের কঠিন সময়ে তারা একে অপরের পাশে থেকেছেন। এ কারণেই তাদের সম্পর্ককে অনেকেই সত্যিকারের ভালোবাসার প্রতীক হিসেবে মনে করেন। 80 দশকের পর ধীরে ধীরে অভিনয় থেকে দূরে সরে যান শায়রাবানু। তিনি নিজের ব্যক্তিগত জীবন এবং পরিবারের দিকে বেশি মনোযোগ দিতে শুরু করেন। বিশেষ করে জীবনের শেষ পর্যায়ে অসুস্থ দিলীপ কুমারের যত্ন নেবার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অসাধারণ। দিলীপ কুমারের দীর্ঘ অসুস্থতার সময়ে তিনি ছায়ার মতো তার পাশে ছিলেন। চিকিৎসা, পরিচর্যা এবং মানসিক সমর্থন সবকিছু যেন নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন। 2021 সালে দিলীপ কুমারের প্রয়াণের পরও শায়রাবানু তার স্মৃতি ও উত্তরাধিকারকে সযত্নে ধরে রেখেছেন। বিভিন্ন স্মৃতিচারণা, ছবি এবং লেখার মাধ্যমে তিনি ভক্তদের কাছে দিলীপ কুমারের স্মৃতিকে জীবন্ত করে রাখেন।

সায়রা বানুর জীবন কেবল একজন অভিনেত্রীর জীবন নয়, এটি স্বপ্ন, সাফল্য, প্রেম, ত্যাগ এবং নিষ্ঠার এক অনন্য কাহিনী। তিনি এমন এক সময়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন যখন ভারতীয় চলচ্চিত্রে নারীদের জন্য পথ মোটেও সহজ ছিল না। তবুও তিনি নিজের প্রতিভা, সৌন্দর্য এবং পরিশ্রমের মাধ্যমে এক স্থায়ী আসন গড়ে নিয়েছিলেন। আজও যখন পুরনো হিন্দি চলচ্চিত্রের কথা ওঠে, সায়রা বানুর নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। তিনি ছিলেন একদিকে রূপালী পর্দার উজ্জ্বল নক্ষত্র, অন্যদিকে ভালোবাসা ও বিশ্বস্ততার এক অনন্য প্রতীক। শ্রোতা বন্ধুরা, সময়ের স্রোত অনেক কিছু বদলে দেয়। বদলে যায় চলচ্চিত্রের ধারা, দর্শকের রুচি, বদলে যায় তারকার সংজ্ঞা। কিন্তু কিছু মানুষ থাকেন যারা সময়ের সীমা অতিক্রম করে কিংবদন্তিতে পরিণত হন। সায়রা বানু তাদেরই একজন। তার অভিনয় আমাদের বিনোদন দিয়েছে, তার সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে, আর তার ভালোবাসা আমাদের শিখিয়েছে সম্পর্কের প্রকৃত অর্থ। তাই ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সায়রা বানু কেবল একটি নাম নয়, তিনি এক অনুভূতি, এক স্মৃতি, এক চির সবুজ অধ্যায়। সায়রা বানুর প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা। তার সৃষ্টিশীল জীবন ও অনন্য ব্যক্তিত্ব আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করে যাবে। এবং সেই সঙ্গে আজকে তুমি অনন্যা পর্ব থেকে বিদায় নেব। বন্ধুরা, আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন 101.6 মেগাহার্টজ FM উজ্জ্বল। আপনাদের সঙ্গে আবারও কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে।

0: মাইকা সার সবন দক মেগাহার জেফে মুজন তো খনাই তনা নি খনাই তা কোকা তা বুক সুন যত নন লাম সব ওয়েল আগিন হাইকিন তিনি বয় এলম করং পান্ডা চেঙ্গি থাঙ্গা খাকাও তিনি বাং নর নি খানা তং থরে মানান এলম করং পান্ডা নি বিসিং দিকে হাই হাই তিনি বহ অমহাইন আগিন হাইকিন জে বেলাইখন এক্সপার্ট জে বেলাইখন এলম করং অমহাইন খরসনাং তিনি তুই ফাইপিউগা নরগো ওয়ান সুবি জংখানা সাবনি খরাং খানা কিসা জুদা হাইতন ইমান নরনি গানা গিনিনি ইমান নরক নুকজাক সিনিজাক অমাইন করকসা বেলায় এক্সপার্ট বেলায় এলএম করং তাই কি বে তিনি আং মানখা আসিনি তীব্র হাসিনিন বেলায় বেলাখন সিনমুং মানজাক বেলাখন মুং গানাং যতন সিনিনা মুং খানা গাঙ হেনান বসবলা হনাইনে তাই কি বে বিনি মুং খা আপন দেবরমা বেস গিটারিস্ট হানি হেজাগো তাবো বেস গিটারিস্ট গাঙ্কে বেস যে কটর খ্লাইনাই খরাং পিসারনাই আজ গিটার দামনাই পিয়া কাইসা জোরা গিটার সেংমানি বিনি লাংমা তংমানি আফরুন জিমি সিং তিনি চেংলায়ন বাহিকে বাহিকে পুলিয়া গিটার দামনানি চেংখা ব বিসিরগো বা পুলিয়া অংখানা বিনি গিটার দামমানি আজরা মল পিয়া তাপস জোরা ব গিটার তামিনো সিনমুং মানি তংগো তীব্র হাসে বিনি মুং নব বিচারি তংগো গিটার দামমানি বিসিং দিকে এবার গিটার সিমগিয়া কবামা বিনি তেব এলম তংগো তামানি সানাই মাল্টি ট্যালেন্টেড হানি মানো ব্যবহার পারন কিসা কিসা কিসাকে ভিনি সিন মুং তঙ্গো তাই এক্সপার্ট বড় রক বড় নন হন যে বড় রক কবিন মূংসা সিমিক বাই তঙ্গো অমাহাইয়া বড়ক পদর পট সামনি বিসিং দিকে বড়নি এলাম নফনগো অংমানো গিটার অংমানো অ্যাক্টিং অংমানো রেজাব মুং রেজাবথানি অংমানো মশাথানি এবার পদর পট তেব কবামা কবামা জাগ বড়নি মুং তেব বেবংন মুখ মুতরগে থাঙ্গান সালসা রেঙ্গা আপনি খরন নরন তিনি খানারওয়ানো বিনি লাংমানি কগ্ন তিনি নরন সাই খানারওয়ানো ফেরিঙ্গা বনো সিনি কক বড় গায়ফেম উজ্জুন তিনি এলাম করেন পান্ডব লামসনাই গঙ্গা আপন পুইলানো নন লামসো সিনি এফ এম উজ্জুন তো পুইলানো সঙ্গম সঙ্গ ফার্স্ট কক বাহাই দং সাকড়ে দন
1: হামবাই দরনি ও পান্ডব আনো কব মন বাগিনে আও কাহাম তঙ্গো
0: ওলেঙ্গাকে তিনি ইন্নরক সাইমানা বিনি কামি কায়াং আমতুলি ফাইসিং আং সারাই ফুরুন চিনি সিনু হাইপনো সিনিজা বড়ন বতাম জেফুরপন বড়নি খরং নাং ইয়াং তিয়াং আওয়াই খাই মানান হনি তমনে হাইপন আসে গবাং মা জরালে নরন নাইসিং লিয়া বনাং তিনি আগুলিও মান কা ফাটসাকে আগুলিও মানিং আং বিনি নগো ফাইসক বাইজাক আগুলিও তাই অর আসুলাই ববাই কক সালাই তংলাই জানাই তরু তরু খঙ্গাকে নরক খানাই থাঙ্গারা আপনি খরাং হামবাই হনি হঙ্গারা কাপুলিয়ানো তাই তাম তাম জিনি নরন খানারন খরাং বাইকে সাইমানিয়া হাইবান আং তিয়া রংজাক জাসি মানজাক সং খরনই তিনি দল পাল খাই নরনি খান তংথরনান বাগি চাই তোগান আপন থাংলাইন সিনি আগিনি সিমিগু পুইলানি সিমিক সেংলাইন নিনি লাংমানি কগরংন সং তিনি অর আওয়াই খাইলাইন ইয়াংতি যতন সাইমান লাইন বাক্সা বুই সাইমান গিটার দামাই হনি আসুক বাই সিমি বাতা গিয়া সারাই ফ্রুনি সিমিক আজরারন সং সাইমান লাইন গাহামকে পুইলানি নিনি সাকবাই থং কংলো সাইমান মসুগো এক্সাক্ট কামি হিংকে বড়ং খানি নি বাহাই
1: আনি কামি হিংকে তখজলা ন আবতা মুংসলা জায়গা তাকাল জলা খা তাকাল জলা নি আমতলি এবাগে থাইসু তলা কামি হাজাও চিনাব আমতলি কামি এবার পারা আর আং আর না আজ আং আসাইমেন্ট নি আমতাই ঠিক লাইমেন্ট নি থাই
0: নক রকম সাব সাব দং আপনি নি
1: আনি মনে খরচ দং বুড়ি ব তাবো কাইজা খা তাই চড়াই খরক নি খা তাই ব নার্স খেলাই দং তাই আমার বাবু দং
0: আগে সেরাইফুরনি জরানি আকক রং কবাং কোকা সাইমান লাইন আং তো সাইমান দো আমন বুই তো সাইমান নাই পনো বরম সাইমান রনানি বাগে অসং মুং তাই কক ফিরুক মুং কি ফিল মুং তংলাই নং বাই আং তিনি অর এফ এম উজ্জয়ন তো সাদে দঙ্কা স্কুল লাইফ রকে বসুক জরতে পড়া লেখা খাইকে নং
1: আং আনি 1 টু 5 পরিমান কে আনি কামিওন কাশিপুর আমতলি জেবি স্কুল তাব এসবি স্কুল খা আপ্রু সং নপুলে আর সেরনাই তমনি বনিয়া গলো 6 টু 9 পরীক্ষা গাবর দিব তাই 9 টু 10 পরীক্ষা জম্পু জলা তাব খাব সুদন্য মেমোরিয়াল বনিয়া গলা 11 12 পরীক্ষা গব বুঝজং বনিয়া গলা কলেজ থাঙে আং কলেজ সেকেন্ড থাঙে না আং কমপ্লিট খাইমে তাম বাং কাইসা আরো হাপানি জব মাইন থাঙে না আপ্রু আনবাগে আং কলেজের এমবিবি কলেজের পরীক্ষা
0: উমর উপসা কিনখানা নিনি তাবক আবু বৈশা হিম মানা মজুম তখনা উমর আবল আং সঙ্গে হাইন হাই যত আং সঙ্গে যে এলাম করেন আপান্ড আং তু মানে বড় আং যত সঙ্গু
1: আনু উমর তাবো

0: प्लासनखा तो सागर 35 प्लास एक्जेक्ट गे सानस होया नायदि जतो खनाय थंबाय रना आं सानम सुमन रक फिलेन सुम खलाय थंबाय हिन ना के अबस आव आनि आसु रक इन खना ना ने आनो सुमन गतो बिल मोर सान सुम गमाय रक बक्सा बक्सा दं खना खना अब बक्सा बक्सा खना खना पारमिता संग गतो सानम सुम या साना नायथिया तामला कतो रने बक्सा गोसिना सया अमा हे रक उमर लाइजा खंगे ताम बगीता मंग सया ताम जक साय मानजा अपन बम हिन सागा তাও 35 প্লাস হব গতা আমি সাজি নাই 37 37 আজি 39 40 বব
1: এমনি মান আবার 10 অডিয়েন্স নম্বর আবন আবন কাছা হুজা মানিতা
0: বাক্স বাক্স আমি হাইতং পছরাই পুরো নন নন মানস বড়স তাও কে ওয়াইস মিনু বড় রকম জং ওয়াইকাবো
1: আউল তং থানে সে বাক্স বড় হাইং ও বাক্স বড় ইয়াং ও মোরা রার গ তো সিকলা হাইং ও আবার তং থানি
0: মাবু মিন কে তাম তাও কোন বড় ইংগা কো আবার তাম বিসিং মুসাস কে কক তমা তর তং মুসাস কক বথাই তর তং
1: আবং কা আবং বেব গরং জাখং কে বখাবাসি নিন বখা জেসে ন বখান প্রেস কে তং হাগে সরাই সরাই তং হাগে জেফর পন তং থু সাথ তং হাগে আব নিন ও মো থাং সি জাই গ্যা
0: টেনশন করে হিং কে নিন লাং মাও মুসা পন
1: ই আব হাইতা নিন টেনশন তং হাবে আ টেনশন আং টেনশন হাগে ইয়া সাই গ্যা মানে আব নাং মানসে আব বাই তাম নে বাং গো খাই থা নাই ওটা বন যে টেনশন ক্রি হাগে তং নাই
0: তারপর রিসেন্টলি জব খাই ইউজিটি নি খরচা ফরনাই হিনি সাইমান আবু বাহাই বসুক জরতে বহু রকম মান মান বাহাই
1: আবু আং মান খাই 2014 জয়েন খাইমানি তার সব খাই তো তাই থিনাং বসু জাতে খাই মানে সাইমিয়া খো চিন্তা নক যত সাইমানো চিনে আবু কিসা কোটো কি সিং যাক হ্যান বাকি তার সব খাই তো
0: ওরা ফাইডিং আগে নরক যে খাই তো রং না সাবন তিনি আগুল লিও না মানখা আপন না আপন আনি লগি তঙ্গ বেলা এখানে গিটার টামনা করেন তাই গিটার টামনা নিছি মিগা পদর পদ হাবার বিনি কাশা রংমানি লোক যাগো বিনি স্কিল তঙ্গ বেবাক যাগন রিঙ্গিয়া মানে বিনি সামং করেনা কিসা নিসা রিঙ্গিয়া সামং রব তঙ্গ বিনি আবা কক সালাই মানে বিসিং ইমান অঙ্করি ফোন থাঙ্গানা তিনি নরকে খানাওয়ানো যে খানায় কক রং এবার বাক্স বাক্স হানি তঙ্গনা গিটার টামমানি খরং সিমি যে খানাও কক সামান রব খেলে খানায়া তিনি লে খানাই তঙ্কনা এবার এনজয় খাই তঙ্কনা আনি লগি তঙ্গে আপন বাইক কেনে দিনে গিটার তামানি আজ লাংমা থাংসি পুইলা ব বিসিনি সিমি নং গিটার তামানি জাংখানা
1: আং পুইলা 96 97 অ পুইলা কামিও তং নাইন গিটার সিন চার্জ রগর বুইন তামান লগি না কিসে বরং থানি কিসে সরনানি চাই টকা বনিয়া গলা আং 92 জেফরু আগুলিও ফাকিয়া পরিণান হেনে আফরু আং চিনি মানে আনসিরেসপেক্টেড স্যার চিনি জয়েন্ট বুমি থানে আং থাং কিসে ট্যালেন্ট তালিম হারখা আর কে সরঙ্খা স্পেনিশ সরঙ্খা বনিয়াগুলো আং দিগন্ত দাস আসামনি বয় বেস গিটার সরঙ্খা স্টার নোটা সঙ্গ সরঙ্খা সারি গামার গর সরলিপির সরঙ্খা সরিং তো তুই আং ইয়াং আপুর আপুর আসু চিনি কক বড় হাপার তামনার করি বা দাকপ্লাই দা জয়েন্ট সময় দিন যাকে আং ইয়াং সরিং তো তুই বড় মাতাম আপুরকে আং পুইলা ম্যাক্সিমাম আপুর আং স্পেনিশ গিটার তাম লিড গিটার তাম
0: ব ক্লাস পড়ি জমা নাং জাপুর গিটার তার না নিচে আঙ্কা পুলিয়া পুলিয়া
1: ইলেভেন ইলেভেন পড়ে আং জাপুর আং গিটার সঙ্গ আপুর মেট্রিক রিতমপুর গিটার সঙ্গ আং গিটার সঙ্গ মানে বিশা আঙ্কার আং মানে সাউন্ড হাপার মা হাপখা আপুর আং ইলেভেন পড়ে তো নাং পুলিয়া আনি ফার্স্ট অর্কেস্ট্রা যেটা কামে কামে থাঙে সঙ্গে যেটা তাম লাইমার তাই রেডিও রোগ আপুর কিছু তাম তাই দূরদর্শন হবো আপুর চিন্তাউন দূরদর্শন হবো আং তাম মানে ইনকে 99 আং তাপর মুটি দো আপুর ফার্স্ট আং তাম মানে
0: পুইলা গিটার সব পাইরে খান
1: পুইলা গিটার একটু বান বাবু পাই রো আং তাকে মুইতে মান খাব আং পগিয়া তার বাবু কাছা জাম্বু গিটার গিপসন নি আপ 1250 রুপিস আপ জিনি সূর্য জমনি বাবা পাইম বাবু কে আমতির আছে হামজা গিয়া বানু পাইরে না নাইয়া গা আং কে আপ আপ তা কামিস তং খ তাও নং সাইমন নং নি যে কোয়াটার আছে আপ আর পি সং তং বং নও বেনা হেব্রো এঙ্গা আগুলি আই নি রিয়া পাইফ আং সাগাং দি মুসা পন নাইয়া আন গিটার সমার নাই বাউ পুলার না সয়া অলখে কেপি থাঙা বিগা কোয়াটার হাই হাই ফুং ফাইমেন দিব রং গে পি সং সং তাম সা তাম ব মগ জক সাং গিটার সান পুং গে বাবু ন পি সাগা পি কত পাই রি সিতা নং মতাম সাস গ রাগে তং খাবা নাই অল সাই গে ফাইকা গিটার পাইকা গিটার পাইবা লগ লগ ন আং আফ্র ন বিরি নাই থাঙা মৌসুম কামি সগিন মৌসুম কামি বড় নো ফোন মৌসুম মথান বড় নো ফোন মৌসুম মানে তং এক মানে তং এক্সাইটমেন্ট হিং যাক হিংকে না আং দাইন আই খেন আছে আমার সাকা আমার হিম চিনে কামি হিনে সিং আই খেন থাঙ্কা কামি থাঙি গিটার তা ফোনুই খেয়েছি আনি দল লং না পা লং ফোনুই খেয়ে ওমা হাইকান তৃত আনি হাপার আং হাপ কাটা
0: জয়পুর গিটার তামানি চেঙ্কা আপুর তো রংসুগিয়া কো আপুর চেঙ্কর বা গিটার তামি মানসুনানি বসক বিশি নাঙ্কানি
1: আং এক্সলে সাসু সমালিয়া বুফুর রঙি থাঙ্গা রঙ গেছি সিনে তামুনি সাজিনে আবো তামকে আং कामियो कामियो तंगफुरु तीन चार मास सिंगन आं कॉट रॉक रोमुनी रिसाम रॉक

0: খাক সে রসা বই কক তামমান খা তাই লিডর তাহাতে খলি তামমান খা আপুর কি আনি গুরু করি খো বই থাই হ্যাঁ বই রং নাই কক নাই হিনকে বরিয়াগুল বছর দেড় বছর মোটামুটি হাবথাঙ্কা যাব হাবর হাবর হাইটিপ না আংসা বই মেলার ফুল বোঝাব পাইও মানে গীতার বুকস পাইও গে বইনি যে আগে সিনিয়র থানি সেরেনা আং চাই তারপর সেরেনা লাসে না ককরি আবার যে কোন থানি আন সেসরাইন থানি আমি সেরমানো অকরান থানি অবভিয়াসলি সেরমানো কে রং থানি হমাকে আগে রেসাবতে তিন গীতার হাফার ফাইতে তিন আং সেরেন দো তাই তাও সাবো আমি সেরেন দো নি নিনি তারমানে বয়মা পড়িও নাই আং ফাতানি বই পাইও স্টাম বই আমাইতা
1: গে তামানি সঙ্গান সঙ্গে যে জয়েন্ট বমি যে বেলাখানে গিটার তামাই গরংটিপ্রা হাসে অবব মু বেলাখানে বি আওয়াইং জায়গা বি থানি সরংবানি ইয়াগুলো দেন যে রেসামু মসামুর থাকা কালাকে তামানি বগৈ না আবো নিশ্চয় সেকানো নেসামুরগো নাবকা তামানি
0: বন ইসে সেকান আং হাই কামিরগো কাছে কুসু হাই প্রোগ্রাম খাইকে হাই মানে সার নি থানি ফাইমানি ইয়াগুলো আং বিদিন ফাইনাই সিক্স সেভেন মান্থ নিয়াগুলো খুব আং অর্কেস্ট্রাল হাফার হাবকা অর্কেস্ট্রাল হাফার হামানি ইয়াগুলো খে হাইফেন আং থাং বি আং চয় থাং দো হিনকে বন ইয়াগুলো বো আংগুলো বি আং থাকলে আং আপ বন সাইয়াকছিল বারো সিংলা হাইফেন আনি যে দিগন্ত দাস যে আং সামান হাজিং যে আসাম নি সামানে আবার বড় বিথানে একচুয়ালি আং বিথানে স্টাফ নোটেশন সেরনা বাকি আং থাকমানি বিথানে স্টাফ আং হেল্প মানখা খরনে থাকে আং সবাই মানখা বেলা খেলো সবাই কাহামনে মানখা
1: নি না জ্বর নিগে নিদা না নগে খরচে নি পাল দলক দো যে বরব গিটার তামন নং বরো দলে পালে যতন লগে মানে নিতে অব ন বেসকাং ফাইসিং থাকা গিটার নাম হাইদান খা জ্বর
0: আনি জ্বর বিশে আনিছে জুনিয়র তাবো সুজিত দো হে বিনয় বেশ গিটার তামে দো বড় আনিছে উলনি হাবর তাই খরচা দায় দো বড় আপুর তাই বউ তো তাক প্রফেশনাল লিয়া তাই কেবলমা তো বড় প্রফেশনাল লাইনে ফাইলিয়া বড় হানে চার্চ নি মেম্বার বড় বড় বেয়াফোর সঙ্গে লগের কথা মতো আমি বাক্সানি বুঝলো পক্স থাকবে
1: ওই যে খাই তো আমি খানি দাবো আমি সামসম আমি লগি তো তীব্রা হাসিনি বেলা খেয়ে গিটার আর তামনা গরম এক্সপার্ট আলাম করেন আপন তাই আপন বাই আসো বি নগদ আবো কক সালাই তোমায় নরক খাদি লগি তো এনজয় খাই দিয়ে তিনি পান্ডানো আমি আপন বাই তো কম কক সালাইনি নরক খাকাও তিনি পান্ডানো খাই কিসম ইসে নরব আইডিয়া মানানো সেরাই জোরা কক রন কিসম ইসে সালাইনে সেরাই জোরা বাহাই তো মানে মিরিক আকার না আবো মংসাপন করে
0: আনি সেরাই জরানি লাইভ মানে সানাকে আবার মিরিক দাহানায় আকার দাহানায় সাইমিয়া তাকে আং বেলায় খেব ইমেজিন খাইনে বরক আং বরং থাকি চাই সাক সাং ককরক সও হাই টঙ্গে চাতে তুই আং কথমারক সামো আং আগে একচুয়ালি আং কক টাঙ্গলব সিমেন আগে কক টাঙ্গল সিমেন তাই আং আগে সেরাই ফুরফনত পপুলার না মুসু বাহাইকে পপুলার নাই আবার আমি সিয়া ফেয়াবা তাকে বরক বাই লোকর বাই সিনি জানো মুসু জানো আমি হাইমা আমি সাপো হবো আসু দো হিনকে সেরাইফর আং কিসে সাসরাই অনলি ওয়ান টু ফাইভ জোরাফর আং কিসা থমুগো ইন্টারেস্ট দোমানি ফুটবল কিসা ইন্টারেস্ট দোমানি ফেয়াবা সালচা আনি এমতি আং কিসা ল্যাং মা হ্যাং থাঙি নাই ডক্টর আনাফর যে খালকে যে ন থমুর তা থি নি লঞ্চ কিসা নি দাতে নংলেন নি সাকা কিসা হাইমে হাইন বাই আংসে থমুং ফাইসিং আসে বুখারে লিয়া হিনকে আবনি আগুলো আং আগে চেরাই রাখবাই সিনি জ্বর লগতে আসে সঙ্গে কামি রং মা কতুর থাকে পরিমা বো কামি রংলক বো কামি হবা আং চেরাই রাখবাই ইনি নিউ বরং আপুর চন্দ্রকান্ত রকম খুব চলিব আপুর আং টিভি যে নুমা রং সঙ্গ আপুর তো তাবো নিহে মোবাইল করি ইউটিউব করি বা সঙ্গে টিভি যে নুমানো আং আবো মুখ থাঙ্গ দল লোক বা বালো বাই আপুর থাকলে আং চাই তো এমনি আং টিভিও তরবাল খাঙ্গে আং বুফাংনে ফোন তরবাল সৈনাই সিলাই খাঙ্গে লাইফাং রং সিলাই সিলাই আমি তো সিলাই যাওয়া সঙ্গে থাকা চিন জার পাবজি রোবো করি হিঙ্কে বা এম হাইতা
1: ওয়াল গিটার তামিনে সিনম মাইন হাঙ্গা গেতে বা সিনম মানান বাকি তামর খাইকাম নং তমন গিটার তাইমি হাঙ্গা গেতাম খাম নং বপ তুই প্রফেশনাল থাঙ্গাম
0: আং আগি বেলা খেনো সিলাই হামজাও গ্যাং হানি বাগি মানে ইন্ডিয়ান আর্মি জয়েন খাইনেন বেলা খেন মুসুমনি হাইপনো আনি হাইট তো ঠিক তো হাইপনো আং খাইসি খাইসি খাইসি খাইসি গাই হাজিং জেনন সামনে আং ল্যাঙ্গু কিসা তারপর আনি অই কিসা বেমার দং আং খাইসি গাই আছে হান বাগি আং আপুর থাঙ্গলি এটা যেহেতু আগু মাদি মুদমান বলে আনি লামাও জুজাং থাঙ্গাবা যেহেতু

0: ना कर देन करता मैं डायलॉग सा कबन करे इंगा के मुझे बरो मुझे माना सा
1: ठीक तो मुनी निको बो नुंग बो
0: आपन डायलॉग करे फोन ना दिबिनी डायलॉग ना बोले नरो नुखना मिस्टर बिन नु नुखा जे खाय तो मैं रंग सना सना मसो मिस्टर बिन ना डायलॉग सु करे बिनी बिनी जे कॉमेडी बिन मकल बिनी बुको के एक्सप्रेशन बिन बरो ना आसके एंटरटेन खायबो बो बम हाइन खाना बिन आपन नो आपन जे नु डायलॉग नुखा के समान ना बसक जरूरत है तम एंटरटेन खायमान नुखा के किरमा सिंह दा ना किसा मुनी कोटक दा कॉमेडी दा किसा ना नेगेटिव गुंडा रोक मान आबा हेरोक दा बोति सायमिया তামহন কারো দবাই তো জানা আমি তো সাদম
1: খাবা যাত আং কা বেলাই পে আং প্র্যাকটিক্যাল বড় আং ফ্রি ফ্রি এন্ড ফ্রেম বড় আং খাবা যাত আং কোবিনো কোশিন আমি যাত বড় আং বাস্তব যাতে বাস্তব নু কোশিন নে যাত বড় মাইছে
0: স্যার এফরো তাম ভাই বুখান সাগর কাই নেই মানে রক খাগি যাও এবা বুইনি বারে নি সস আর রক খবি যাও বুই পুর রক তো কইনি রিফ্রিক যাও আম হেরো গা কাইছে সে পাতি মু রক নি নি মুইতো দা মান তো তো গাম হেরো
1: আং সরাইপুর আর আপুর বাইসে বাইখানিয়া
0: নর আগে সরা লাই হঙ্গা কেবল কয় বল কং আপতির বেসে সরা লাই
1: আপতি তুমি বেলাইছি আপুর কাছে সিনেমা ফাইও গ হনি নাই আব আসলে সব ওতন কি রাখওয়ালে হাবেন সংকাব লাগতন কি লাগতো ভালা নাই আপু সরাইপুর হিন্দি রব মায়া বা সংকাব প্রনাউন্সিয়েশন কাম কাইমেন ইয়া গাব মিথুন সং কাছে সিনেমা বিলাইও খাকলা বাকি গং নে আবনো সসেন্টাম খলাই মোরা একদম কেপেলেং আর কয়বল হঙ্গ যেন তিরুখলাই রইনে কয়বল হ খাকলা রইনে সঙ্গ সরলে ওয়াশ উসুকে খাকলা সিমি সিং থাঙ একদম থাইপ তুই রেজা তে কেবং খা হা নরম যা আসে আসে ওয়াফিসে বফিসে রুকি হাবে ওয়াশ উসুকে আনি আনি কিছিলাং লকু উই থাঙ্গা আগি
0: ওয়ালা হংকা সিনি আপন আনি লগি তো তিনি যে খানাই তো নাই রনো বেলা বেলা খান হামবাই মারো জরা টিম খাই খানাই তো মানে বাগে 101.6 মেগাহার্জ এফ এম মুজেন্ত ব তাবু আং বাই বিদি লাংমান কক রনো সিন খানালাই তো লাই হিন্দি রসাম রলে নংখা খানা তো জাক
1: হিন্দু সব খাত তাম হি আং প্রোগ্রাম প্রোগ্রাম লগো তাও তাম আং তাবু সব লাস খানা থাকি আগে নি কাম সাম আর্ট ডিপার্টমেন্ট কম্পোজিশন তাই কুমার সানু নি সাম কিশোর কুমার নি সাম আম হাই পেলে খেলা খানা থাকো
0: গে রসাম রুগলে বড় রসাম রুগে স্পেশালি নিং হিন্দি নি আবো খানা গান কেন তাই নি নি খাস তং থগি পাইব এবা আমা হাই রসাম তং জেন আবো সালবুরুম বুরুম হরফুম খান খানাই তং মান আমা হাই রক বড় রসাম তং নি নি ফেভারিট ওয়ান
1: আনি কাই সর সাম খান আবো কিছ স গল খার তং থয়ং পুরবা আর জাম পুরা মাস হে পরা হাই হেনে রতা বা এবা কে খনাও ও নি নি আবো জিনে কে লি সোসাহি নেহি
0: ডাইলগ কৰে আৰু লিপ চিং কৰে মই তো মনা জৰা
1: Yes, of course. Muito mantam babo nin nung mai na kom thing zag. The first music video hani mano modern escape hani mano azora 2003 ang tamu muito mano. Azora ni kotho mano to belay muni kotho ang kisa sana ay mano. Jepuru aron title track jeta nung lai ni khorang. Apuru si jepuru sing o raspberry gana wa sing jepuru dia sakai tano. Nung apuru nung sakai jepuru nayok sabong nay main এতিয়া লোচ খাই নেগে আবো যে কাম খাই নে বৰ অনুশীলা খাই নাই নিনো এনেকে ইয়াং ষ্টেপ টিচাৰ লাগে আছে ন যে কৰিঅগ্ৰাফ আছে ন ফুৰিং ফাইকে আপুনি দাঁত জ্বলালে ফাইব নোখা দাঁত দোলালে ফাইব নোখা হে যাতে ফাইলে এনেকে চিং বতৰ দান নোলাগে খৰচ তাতে খৰচ কষ্টাৰ বতৰ হ'ব চিং খালে দান দিন চিনি শ্বুটিং থালাকে এম বি বি ষ্টেডিয়ামত আৰু পাৰ্মিশ্যন হ'ব নাযায় কিন্তু আহিব চিং ডাইৰেক্ট ষ্টেডিয়ামে হাব থালাকে ষ্টেডিয়ামে হাবি থাকোঁ নে ইয়াং কেমেৰা ৰখ বিহু ঠিক ঠাক খাই কিয়া audio recording sabo male da ke plasiar ni hector phai go ang bela kin sar ban ga u botu ya sar ba kurei an sle ba boys ba ke bang an ka tani nalian apur kisab ka do kona ga ta bang ang pulu musai ma ka bla na ani buka ha me ta.

0: لكن حين بمر باشين يا سكدين ما انا نو ازر انا عندك مخن قاسم انزا خاين مخن موغز خيدو غنا دي بخسر لي كارن سمو سادن دي سين بيشن دي قاسم ماني مان اون اولي جي كس كري دي هسر دا قبل فاي خاين افران بلا كي سوا نا كاتا دي سربرايز غوسكا
1: هورول نين توي سي مونتري تنلي انا تا ني نو غا كي البوم ان فنون تو تو كوم هاي ركني نو وان سوي تنغني سيدا تام ني سناي از تينيا البوم سن نو مني دا قبل جا نو سي تابو اك خاي تون كامو كي سا خاله আইমান খান আবনো উলতাম খাইকা তাম ওয়ানসুকা তেব আংটে বলো খাইনাই না আবনো কারিব তেব আং কাম গাম তিখাইনা আং জরো ওয়ানসুকা না জরোয়া
0: না ওয়ানসুকা এমনে নো আমহে ইংগো খাইনা মজো অ্যাক্টিং বিসিস খাইনা অ্যাক্টিং খাইম তাম কে আং সাইমন আনি মসাতানি বাসু গরিং ইয়া আনি গরি তাম কে আনি আনি ফেসবু ওমহে অ্যাক্টর নি ফেস আই আং সাইমন জে আং আনি আরো আনি গরি তাম কে আং অ্যাক্টিং খাইম আসল আং পয়তো তং আং সা অ্যাক্টিং খাইম তাম কে আং actor no amti ma ya bo khakoya ba unani bo musun ya dang kan acting kale je ko kaisa character ma ka abo no kaham ke khain na abar musun ta
1: tam sok zara ka ba sik program kha kana nang gita tamani
0: program kha le min ta kale be kheto ang ani orchestra hapar je to sam hapar ang 21 year 21 year an 21 bosor running chori tongo 99 changmani ingkata 2020 khaba ni 21 year running ngitong obviously ang kamang ma an experience ang kha tipra hano ka ang phata harago romdi bangladesh harago tai delhi ke nini kerala kolkata tai assam rago tai yang shillong rago thangi ang program rok lagi tai ante bo tong thokum ang ani na sang hapa rako bo ini gtv artist nini Indian Idol, Nini, Ji Bangla Mahi Khoite Plus, and playback singer, and in Lamo Abun Antang with 2012, the Bollywood playback singer Binodatri program, Clemeni, Boe Mataman, and Sagno Sugia, happen for Apuraja, and Sugu Naman, Belek and Tong Toka, the Bono Bahamai Marosini, Binodatu Jinu Boa Pros, and Loja accept him.
1: Busy boss or Ekus Boss or Gintanga, Tawak Abo, Lakanik and Katam Listener. Unni show 2000 sir program khakena total abo kaise approx 9 ke ke
0: lai mantang ni yearly ye ham pano 150 200 thai program to khajau bebak kro boita aram di ni radio center tv center ni hindi ni ni yang live show hai show bebak kro boita tam ni mesen kaise season ni ni durga puja season no sesen 40 45 sesen program khakilo
1: তো বিশেও নাই একশোটা প্রোগ্রাম ফোন খাই কে আদে বিশ এবার বাইশ বছর ফোন খা বাইশ বছর হাকে বাইশশো প্রোগ্রাম খাই রম দি কং খাঙ্গে তাই আং এপ্রক্স এবার এভারেজ কাইসা প্রোগ্রাম নং তো হাজার কাইসে মান খাঙ্গে তাবো বেশি খাঙ্কা নিনে রং পয়সা
0: আনি আগে সারাই ফুল খরচা ইয়াফা নাই মানে পয়সা খরচা বড় আমি ইয়াফা নাই সামা দো ইয়াফা বা কপলাসাবলা নিন রং ইলে ইনকাম খালে হেফ রং পয়সা কচা গালা খাও আও কেবল মানো ইনকাম লোক লাগে আং সাকসেস পয়তো যাবো তাই ওকে খাই আং আগে ওয়াইস আং খাতার সুইতো ন আং যে জায়গা প্রোগ্রাম খেলা রং পয়সার হলে আং খাতি মানে আং প্রোগ্রাম লোক খাই রং পয়সার আজি
1: ওয়েল যে খানাই তোমার নখানা সেরাই সেরাইকে সাই মানিয়ে বা সাই আমি দোকা কিসব তাহলে কর্মথমি দং তুরব তাহলে সানা আং একজাক্ট মানে অ্যাকাউন্ট খাই দিয়েছি না বাইশ বছর রমলি আমি একুশ বছর প্রোগ্রাম খাই কেন একুশ লাখ জোর তুই বতাব সব জোড়া বিনে আজি উই থাঙ্গা তাই খাতি কাজ বসে আবার আং নাইলে নাই সাইমি আং এবার বসে সবাই গাব আং সাই মানজা তাহলে না আং যে সামানি মিমিলি জাকা সাগরে দ
0: সৈফন ইমান আং একজাক্ট আছে যে রাঙ ব্যাং রঙ বাসু দাথাইয়া ব্রক সেবা আং আগে বুঝি বুঝে ওয়াখর রাং দামা হ্যাঁ আং রাং কিছু ইনকাম খাইকেন গে ওয়ালেটন তিগুরু আং পকেটে দায় নেই আর পায় আছে সবাই বেয়া আর পকেটন তো আবার
1: সিকলা জরা বাহে বপি থাঙ্গা সাকি তো সিকলা জরা নিনি বেস্ট ফ্রেন্ড রোগা সাবো তঙ্কা বেস্ট ফ্রেন্ড সালানি বিসঙ্গ বেস্ট ফ্রেন্ড বুড়িনি বিসঙ্গ অমাই
0: আনি বুড়িনি বিসঙ্গ আগে বেস্ট ফ্রেন্ড তাবু বেস্ট ফ্রেন্ড হবো খুবই জমা দেব খরচ গিটারিস্ট বই সিং বব খরচ গিটারিস্ট হেন বগে যেহেতু আসিং আমি সিকলা জরাও না গিট যেহেতু গিটার রং খাব আপনার সঙ্গে খরচ নেই পেলায় কেন সঙ্গে সের খালেও আং কাছে মানে মায় বানো ফুরিং বন বন কাছে মায়ানো আং ফুলগুই দো আমার কাছে সিঙ্গাপুর খুব তা কত কাজে বল বত কাজে বজ খাসে বয়স খাই যাই যাই নি প্রফেশনাল থামে কে সাল বাই হ্যাঁ পাশে হোয়াটসঅ্যাপ

hanya hai pungti porkaham tabu khana badi kok borok bai kok thuma bupak rok mantri bakrot narendra modi tini gujratai domon bere mawo thangana mantri bakrot narendra modi miya dilli katalo venezuela ni barja mancha rashtra bakrot delsi rodriguez bai kok lam salai mawo asuk lakha Montri Shabani Appointment Committee 1987 Besni Lela Mungwanjak IAS Officer Torun Kapoor No Montri Bokrok Narendra Modi ni Advisor ni Barja Wotai Bisajora Bangrana ni Gosimung Rajaka Kentrini Sorastro Montri Omit Chan Nokhas Halnei ni Haste Beraimawo Paisak কেন্দ্রনি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সাকা মোদি হাবাং নি চেতন বাই সালসি সালকা আমসায়ো টং হালক হামিয়ানি জরা পাই তাবুক হামকরাইনি কেন্দ্র অঙ্গই পাসাখা তিনি হায়ং টংখর সাল হাকতর বাই বাক্সা হাস্তেব পালাই জাগৈ টংগো ও সালন আগতলা পুরো নাইখরাইনি মেয়র দীপক মজুমদার সাকা আগতলা আউলি আউলিন স্রাই স্রাই নাইথক তাই কতাল থাই সনাম তিসানা নাহারি পুরো নাইখরাইনি হামক্রাই রুকজাক সামুং সাকথারি দাঙ্গজাগৈ দঙ্গ ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক বুড়ি রকনি ক্রিকেট বাতালাইমা মিয়ানি সিমি সেংজাকা তিনি সালনি সাকানি তুমারি থামসি দক ডিগ্রি তাই খামানি

আসলে খানা তো সামুং বাই থাকি সামুং নর খা বাইখ্যা বিরলাল জমাতিয়া বিনি খুকি সাবজাগ্র সামুং খাই তাই মারাই সিং তাকে বুকুক সঙ্গন হামাই আপারও পুইলানি পাইথাক জরা ও এলএম ক্রং পান্ডাও নর খাই তোমানবাবি আসরিটি নিউ এলএম ক্রং পান্ডা অব নিয়াগুলো নর খাই মানাই জাদুনি খরং পান্ডা

Ti scelle!

수지레안보도나카다오수쿠뚜움레디롬레디바

차고 시글라 넘버 시글라 나디버 어클라스요.

我是一个人，让我是一个人，还在那边你看怎么来的？我们来的，说不说不说，看不看不说，我们来的。快点。

那个人那个声音那个人有那地。

감기처럼 보라색 배낭 많이 자주 걸어 모순 각로에 만회 나집어 디사나 제로사

야그라 8번 넘세 시진아 약속해 봐.

아직 못한 그 마신 거 탄가 사슬은 밝혀 어제 날릭

我嘛想要赚个淡薄了快去，我真我真卡棒嘞，虽然我一派去。

떡 밀래. 어비 삼아 박은 가방성 사랑 발견 어전 담았어.

จะได้ยังไม่สั่งเลยอ๋อสั่ง

사먹래. 어찌네요. 어코 먹게 보부잔 어잔 어벼설래.

사는 데 있어 언젠 아 가방래 가서라.

情不唱歌，我在马情不唱歌，当不了排歌了。

ข้าบังเล่ออสรางก็ไปเกินหนึ่ง

Attends, soleil. Attends, mêlée. Bisseux. Très bien. Oh, c'est

ันทำเสือข้าปังเสือจะได้ตั้งเลยอสานัน

那在人呢？那么的，我提的开别个，咱们来谁能是提的？

捧着泪，我当个山海不战路，不能。

카박레 가스르 정당그 산의 어젠 어 땅을래 제레고

姓毛，堂哥，我查出来牌狗，我走路，我人，我人不出来，皮头。

Oh, my money, but I say, we shall have.

여성님 마야롱롱 여성님도 야롱롱

আসরতে জাদুনি খরং পান্ডব অনুরক্ষণা বাইকা জয়া লক্ষ্মী দেবরমণি খুবই রিসাব জাগ্রাম ফাই হাই জেব খা তত রিসামুং খাননি থাইনায় জোর খালায় বিশ্বকুমার দেবরমা বিনি খুবই রিসাব জাগ্রাম

ਸਦਮਾ ਸਦਮਾ।

Lucky, budgie, ne, shadow.

마팅 노 나시니 내부 나이 내부의 사정 노 어사득 어사득 바헬레 성나야 동노 사정 노 바하 성나야 동노 사정 노

사장! 아, 사장님. 뭐말래 그러니 바사 한장는 사람 뭐말래 땅을 입어 뭐말래 영예 사장 뭐말래 그러니 바사는 주다 영하는 사장

사정 마냥 사정 타나 사정 마 사정 세잘래 마사보라기

사적 마녀사정타나 사적 사적 여걸레 마이크 마저라 영어나 여걸레 뜨겸 마

예터르 모래 예터르 태그 까르르 송르 송르 사중 바이까나 사제 바이레 나 사중.

라마 창대 허리바이 말라이 나네 사든 사든 야실레 야그라 라마 키부 허리레

আশ্চর্যতে নরকখানাত তোর সামুং খানা বাইকা বিশ্বকুমার দেবর মা বিনি খুক তুই রে সাপ জাগ্রে সামু ভাই অজর জং দেব খানাত খানাত তোর সামুং খানানা নিফাচিং থাংলাইনাই দাবুক জং খানালাইনাই চন্দ্রপতি দেবর মা বিনি খুক তুই রে সাপ জাগ্রে সামুং না

认真。

شفقه زرق رنگ سار زنو لکه کلمه بنو.

lang nya thang ka le khae kul ma ye bano rang chak chok

san san sa so ban no da bang na zera ram no le khai bo phu nok mai

আসলে খানা তত রসা মনোরখনা বাকি চন্দ্রপতি দেবরমানি খুকুই রেসাব যা রসাবো ফাইডে হানহাই যাবুক পাইথাকো তাইতংসা রসা মন খানানি থাকলাই দাবুক জন খালাইনাই সানমনি দেবরমা বিনি খুকুই রেসাব যা রসামু

ไอ้มันเด็ดจะต้องนิยมโอ้จ้าหนึ่งตาโมวันสุขเสด็จ

아자티 빠라 산에 선야세 그라오 아자 선야세 타라야

자더디 보라 산에 소녀세 걸어오 아자 소녀세 타라 야노

จะเฟินข้าเนื้อ

নমস্কার, শুভ দুপুর শ্রোতা বন্ধুরা। 101.6 মেগাহার্জ আকাশবাণী FM উচ্চায়ন্তের আরও একটি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে, এই মুহূর্তে শুরু করব আমাদের আজকের প্রথম পর্ব। প্রথম পর্ব চিরায়ত, এবং চিরায়তর সাথে সাথেই আমাদের কিন্তু আপনাদের সঙ্গে আমার যে পথ চলা সেটা শুরু হবে। আর আমি আছি একেবারে সন্ধে 6:30 পর্যন্ত। শ্রোতা বন্ধুরা, তাহলে শুরু করি আমাদের চিরায়ত পর্ব। আর চিরায়ত পর্বে আজ কি গল্প শোনাবো ভাবছেন নিশ্চয়ই। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার খুব পছন্দের একটি গল্প, ত্যাগ। হয়তো অনেকে শুনেছেন, আবার অনেকে হয়তো শোনেননি, আজ প্রথমবার শুনবেন, আশা করি ভালো লাগবে। তো চলুন যাই গল্পে।

ফাল্গুনের প্রথম পূর্ণিমায় আমরা মুকুলের গন্ধ লইয়া নববসন্তের বাতাস বহিতেছে। পুষ্করিণী তীরের একটি পুরাতন লিচু গাছের ঘন পল্লবের মধ্য হইতে একটি নিদ্রাহীন অশান্ত পাপিয়ার গান মুখুজ্যোতির বাড়ির একটি নিদ্রাহীন শয়ন গৃহের মধ্যে গিয়া প্রবেশ করিতেছে। হেমন্ত কিছু চঞ্চলভাবে কখনো তার স্ত্রীর একগুচ্ছ চুল খোপা হইতে বিশ্লিষ্ট করিয়া আঙুলে জড়াইতেছে, কখনো তাহার বালাতে চুরিতে সংঘাত করিয়া ঠুম ঠুম শব্দ করিতেছে, আবার কখনো তাহার মাথার ফুলের মালাটা টানিয়া স্থানচ্যুত করিয়া তাহার মুখের উপর আনিয়া ফেলিতেছে। সন্ধ্যাবেলাকার নিস্তব্ধ ফুলের গাছটিকে সচেতন করিয়া তুলিবার জন্য বাতাস যেমন একবার এপাশ হইতে একবার ওপাশ হইতে একটু আধটু নাড়াচাড়া করিতে থাকে, হেমন্তের কতকটা সেই ভাব। কিন্তু কুসুম সম্মুখের চন্দ্রালোক প্লাবিত অসীম শূন্যের মধ্যে তার দুই নেত্রকে নিমগ্ন করিয়া দিয়া স্থির হইয়া বসিয়া আছে। স্বামীর চাঞ্চল্য তাহাকে স্পর্শ করিয়া প্রতিহত হইয়া ফিরিয়া যাইতেছে। অবশেষে হেমন্ত কিছু অধীরভাবে কুসুমের দুই হাত নাড়া দিয়া বলিল, কুসুম

তুমি আছো কোথায়? তোমাকে যেন একটা মস্ত দূরবীন কষিয়া বিস্তর ঠাহর করিয়া বিন্দুমাত্র দেখা যাইবে এমনই দূরে গিয়া পড়িয়া আছো। কি হলো কুসুম? কুসুম শূন্য হইতে মুখ ফিরাইয়া লইয়া স্বামীর মুখের দিকে রাখিয়া কহিল, এই বসন্তকাল, এই জ্যোৎস্না রাত্রি, সমস্ত সমস্তটাই এই মুহূর্তে মিথ্যা হইয়া ভাঙিয়া যাইতে পারে জানো, এমন একটা মন্ত্র আমি জানি। হেমন্ত বলিল, যদি জানো তো সেটা উচ্চারণ করিয়া কোনো কাজ নাই, বরং এমন যদি কোনো মন্ত্র জানা থাকে যাহাতে সপ্তাহের মধ্যে তিনটে চারটে রবিবার আসে, কিংবা রাত্রিটা বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত ঠিকিয়া যায়, তো তাহা শুনিতে রাজি আছে। কুসুম তখনই কহিল, আমার মৃত্যুকালে তোমাকে যে কথাটা বলিব মনে করিয়াছিলাম, আজ তাহা বলিতে বড্ড ইচ্ছা করিতেছে। আজ মনে হইতেছে তুমি আমাকে যত শাস্তি দাও না কেন, আমি বহন করিতে পারিব। শাস্তি সম্বন্ধে জয়দেব হইতে শ্লোক আড়াইয়া হেমন্ত একটা রসিকতা করিবার উদ্যোগ করিতেছিল, এমন সময় শোনা গেল একটা ক্রুদ্ধ চটি জুতার চটাচট শব্দ নিকটবর্তী হইতেছে। হেমন্তের পিতা হরিহর মুখুজ্জের পরিচিত পদশব্দ। হেমন্ত একেবারে শশব্যস্ত হইয়া উঠিল। হরিহর দ্বারের নিকট আসিয়া ক্রুদ্ধ গর্জনে কহিল, হেমন্ত, এই হেমন্ত, বউকে এখনই ওই বাড়ি হইতে দূর করিয়া দাও। হেমন্ত স্ত্রীর মুখের দিকে চাহিল, স্ত্রী যেন কিছুই বিস্ময় প্রকাশ করিল না, কেবল দুই হাতের মধ্যে কাতরে মুখ লুকাইয়া আপনার সমস্ত বল এবং ইচ্ছা দিয়া আপনাকে যেন লুপ্ত করিয়া দিতে চেষ্টা করিল। দক্ষিণের বাতাসে পাপিয়ার স্বর যেন ঘরে প্রবেশ করিতে লাগিল, কাহারও কানেই গেল না। পৃথিবী এমন অসীম সুন্দর, অথচ এত সহজেই সমস্ত বিকল হইয়া যায়। হেমন্ত বাহির হইতে ফিরিয়া আসিয়া স্ত্রীকে জিজ্ঞাসা করিল, সত্যটা কি? স্ত্রী কহিল, সত্য। এতদিন বলো নাই কেন? অনেকবার অনেকবার বলিতে চেষ্টা করিয়াছি, বলিতে যে পারি নাই, আমি বড় পাপিষ্ঠা। তবে আজ সমস্ত খুলিয়া বলো। কুসুম গম্ভীর দৃঢ় স্বরে সমস্তই বলিয়া গেল, যেন অটল চরণে ধীর গতিতে আগুনের মধ্যে দিয়া চলিয়া গেল। কতখানি দগ্ধ হইতেছিল কেহই বুঝিতে পারিল না। সমস্তটা শুনিয়া হেমন্ত উঠিয়া চলিয়া গেল। কুসুম বলিল, এবং কুসুম বুঝিল বটে, যে স্বামী চলিয়া গেল সে স্বামীকে আর ফিরিয়া পাইবে না, কিন্তু কিছুই আশ্চর্য মনে হইল না তার। এই ঘটনাও যেন অন্যান্য দৈনিক ঘটনার মতো অত্যন্ত সহজভাবে উপস্থিত হইল। মনের মধ্যে এমন একটা শুষ্ক অসারতার সঞ্চার হইয়াছে, কেবল পৃথিবীকে এবং ভালোবাসাকে আগাগোড়া মিথ্যা এবং শূন্য বলিয়া মনে হইল। এমনকি হেমন্তের সমস্ত অতীত ভালোবাসার কথা স্মরণ করিয়া অত্যন্ত নিরস কঠিন নিরানন্দ হাসি একটা খড়ধার নিষ্ঠুর ছুরির মতো তাহার মনের একধার হইতে আরেকধার পর্যন্ত একটি দাগ রাখিয়া দিয়া গেল। বোধ করি সে ভাবিল, যে ভালোবাসাকে এতখানি বলিয়া মনে হয় এত আদর

এত গাঢ়তা যাহার তিল মাত্র বিচ্ছেদ, এমন মর্মান্তিক যাহার মুহূর্ত মাত্র মিলন এমন নিবিড় আনন্দময়, যাহাকে অসীম অনন্ত বলিয়া মনে হয়, জন্ম জন্মান্তরেও যাহার অবসান কল্পনা করা যায় না, সেই ভালোবাসা এই এইটুকুর উপর নির্ভর। সমাজ যেমনই একটু আঘাত করিল, অমনি অমনি অসীম ভালোবাসা চূর্ণ হইয়া এক মুষ্টি ধুলি হইয়া গেল। হেমন্ত কম্পিত স্বরে এই কিছু পূর্বে কানের কাছে বলিতেছিল, চমৎকার রাত্রি। সে রাত্রি তো এখনো শেষ হয় নাই, এখনো সেই পাপিয়া ডাকিতেছে, দক্ষিণের বাতাস মশারি কাঁপাইয়া যাইতেছে, এবং জ্যোৎস্না সুখ শ্রান্ত সুপ্ত সুন্দরীর মতো বাতায়নবর্তী পালঙ্কের এক প্রান্ত নীলীন হইয়া পড়িয়া আছে। সমস্তই আজ মিথ্যা, ভালোবাসা ভালোবাসা আমার অপেক্ষাও মিথ্যাবাদিনী মিথ্যাচারিণী।

পরদিন প্রভাতেই অনিদ্রা শুষ্ক হেমন্ত পাগল হইয়া, একেবারে পাগলের মতো হইয়া প্যারি শঙ্কর ঘোষালের বাড়িতে গিয়া উপস্থিত হইল। প্যারি শঙ্কর জিজ্ঞাসা করিল, কি হে বাপু, কি খবর? হেমন্ত মস্ত একটা আগুনের মতো যেন দাউ দাউ করিয়া চলিতে চলিতে কাঁপিতে কাঁপিতে বলিল, তুমি আমাদের জাতি নষ্ট করিয়াছ, সর্বনাশ করিছ, তোমাকে ইহার শাস্তি ভোগ করিতে হইবে। বলিতে বলিতে তাহার কণ্ঠ যেন রুদ্ধ হইয়া আসিল। প্যারি শঙ্কর ঈষৎ হাসিয়া কহিল, আর তোমরা আমার জাতি রক্ষা করিয়াছ, আমার সমাজ রক্ষা করিয়াছ, আমার পিঠে হাত বুলাইয়া দিয়াছ, আমার প্রতি তোমাদের বড় যত্ন, বড় ভালোবাসা। হেমন্তের ইচ্ছা হইল সেই মুহূর্তেই প্যারি শঙ্করকে ব্রহ্ম তেজে ভস্ম করিয়া দিতে, কিন্তু সেই তেজে যে নিজেই জ্বলিতে লাগিল। প্যারি শঙ্কর দিব্য সুস্থ নিরাময়ভাবে বসিয়া রহিল। হেমন্ত ভগ্ন কণ্ঠে বলিল, আমি তোমার কি করিয়াছিলাম? প্যারি শঙ্কর কহিল, আমি জিজ্ঞাসা করি, আমার একটিমাত্র কন্যা ছাড়া আর সন্তান নাই, আমার সেই কন্যা তোমার বাপের কাছে কি অপরাধ করিয়াছিল? তুমি তখন ছোট ছিলে, তুমি হয়তো জানো না ঘটনাটা, তবে মন দিয়া শোনো। ব্যস্ত হইও না বাপু, ব্যস্ত হইও না, ইহার মধ্যে অনেক কৌতুক আছে। আমার জামাতা নবকান্ত আমার কন্যার গহনা চুরি করিয়া যখন পালাইয়া বিলাতে গেল, তখন তুমি শিশু ছিলে। তাহার পর 5 বৎসর বাদে সে যখন ব্যারিস্টার হইয়া দেশে ফিরিয়া আসিল, তখন পাড়ায় যে একটা গোলমাল বাঁধিল, তোমার বোধ করি কিছু কিছু মনে থাকিতে পারে, কিংবা তুমি না জানিতেও পারো। তুমি তখন কলিকাতার স্কুলে পড়িতে, তোমার বাপ গ্রামের দলপতি হইয়া বলিলেন, মেয়েকে যদি স্বামী গৃহে পাঠানো অভিপ্রায় থাকে, তবে সে মেয়েকে আর ঘরে লইতে পারিবে না। আমি তাহাকে হাতে পায়ে ধরিয়া বলিলাম, দাদা দাদা, এই যাত্রা তুমি আমাকে ক্ষমা করো, আমি ছেলেটিকে গোবর খাওয়াইয়া প্রায়শ্চিত্ত করিয়া আসছি, তোমরা তাহাকে যাতে তুলিয়া লাও। তোমার বাপ কিছুতেই রাজি হইলেন না, আমিও আমার একমাত্র মেয়েকে ত্যাগ করিতে পারিলাম না, জাত ছাড়িয়া দেশ ছাড়িয়া কলিকাতায় আসিয়া ঘর করিলাম, এখানে আসিয়াও

আপদ মিটিল না। আমার ভ্রাতুষ পুত্রের যখন বিবাহের সমস্ত আয়োজন করিয়াছি, তোমার বাপ কন্যা কর্তাদের উত্তেজিত করিয়া সে বিবাহ ভাঙিয়া দিলেন। আমি তখনই প্রতিজ্ঞা করিলাম, ইহার যদি প্রতিশোধ না লই, তবে আমি ব্রাহ্মণের ছেলে নহি। এবার কতকটা বুঝিতে পারিয়াছ? কিন্তু আর একটু সবুর করো, সমস্ত ঘটনাটি শুনিলে খুশি হইবে। ইহার মধ্যে যে অনেকটা রস আছে।

তুমি তখন কলেজে পড়িতে। তোমার বাসার পাশেই বিপ্রদাস চাটুর্যের বাড়ি ছিল। বেচারা এখন রাগিয়ে আছে। চাটুর্য মহাশয়ের বাড়িতে কুসুম নামে একটি সশৈব শৈশব বিধবা অনাথা কায়স্থ কন্যা আশ্রিতভাবে থাকিত। মেয়েটি বড় সুন্দরী। বুড়ো ব্রাহ্মণ কলেজের ছেলেদের দৃষ্টিপথ হইতে তাহাকে সংবরণ করিয়া রাখিবার জন্য কিছু দুশ্চিন্তাগ্রস্ত হইয়া পড়িয়াছিল, কিন্তু বুড়ো মানুষকে ফাঁকি দেওয়া একটি মেয়ের পক্ষে কিছুই শক্ত নহে। মেয়েটি প্রায়ই কাপড় শুকাইতে দিতে ছাদে উঠিত, এবং তোমারও বোধ করি ছাদে না উঠিলে পড়া মুখস্থ হইত না। পরস্পরের ছাদ হইতে তোমাদের কোনরূপ কথাবার্তা হইত কি না সে তোমরাই জানো, কিন্তু মেয়েটির ভাবগতিক দেখিয়া বুড়ার মনেও সন্দেহ হইল। কারণ কাজকর্মে তাহার ক্রমিক ভুল হইতে দেখা গেল, এবং তপস্বিনী গৌরীর মতো দিন দিন সে আহার নিদ্রা ত্যাগ করিতে লাগিল। এক একদিন সন্ধ্যাবেলায় সে বুড়ার সম্মুখেই অকারণে অশ্রু সংবরণ করিতে পারিত না। অবশেষে বুড়া আবিষ্কার করিল, ছাতে তোমাদের মধ্যে সময়ে অসময়ে নীরব দেখা সাক্ষাৎ চলিয়া থাকে, এমনকি কলেজ কামাই করিয়াও মধ্যাহ্নে চিলের ঘরের ছায়ায় ছাতের কোণে তুমি বই হাতে করিয়া বসিয়া থাকিতে। বিপ্রদাস যখন আমার কাছে পরামর্শ জানিতে আসিল, আমি কহিলাম, খুড়ো, তুমি তো অনেকদিন হইতে কাশি যাইবার মানুষ করিয়াছ, মেয়েটিকে আমার কাছে রাখিয়া তীর্থবাস করিতে যাও, আমি তাহার ভার লইতেছি। বিপ্রদাস তীর্থে গেল। আমি মেয়েটিকে শ্রীপতি চাটুর্যের বাসায় রাখিয়া তাহাকেই মেয়ের বাপ বলিয়া চালাইলাম। তাহার পর যাহা হইল তোমার জানা আছে। তোমার কাছে আগাগোড়া সব কথা খোলসা করিয়া বলিয়া বড় আনন্দ লাভ করিলাম। এ যেন এক গল্পের মতো। ইহা ইচ্ছা আছে সমস্ত লিখিয়া একটি বই করিয়া ছাপাইব। আমার যদি লেখা টেখা আসে না, আমার ভাইপোটা শুনিতেছি একটু একটু লেখে, তাহাকে দিয়া লেখাইবারই মানুষ আছে, কিন্তু তোমাতে তাহাতে মিলিয়া লিখিলে সবচেয়ে ভালো হয়, কারণ গল্পের উপসংহারটি আমার ভালো করিয়া তো জানা নাই। হেমন্ত পেয়ারি শঙ্করের এই শেষ কথাগুলিতে বড় একটা কান্না দিয়া কহিল, কুসুম এই বিবাহে কোনো আপত্তি করে নাই? পেয়ারি শঙ্কর কহিল, আপত্তি ছিল কি না বোঝা বাহারি শক্ত। জানো তো বাপু, মেয়ে মানুষের মন যখন না বলে তখন হাঁ বুঝিতে হয়। প্রথমে তো দিন কতক নতুন বাড়িতে আসিয়া তোমাকে না দেখিতে পাইয়া কেমন পাগলের মতো হইয়া গেল। তুমিও দেখিলাম কোথাও হইতে সন্ধান পাইয়াছ। প্রায়ই বই হাতে করিয়া কলেজে যাত্রা করিয়া তোমার পথ ভুল হইত, এবং শ্রীপতির বাসার সম্মুখে আসিয়া কি যেন খুঁজিয়া বেড়াইতে। একদিন কুসুমকে ডাকিয়া লইয়া কহিলাম, বাছা, আমি বুড়া মানুষ, আমার কাছে লজ্জা করিবার আবশ্যক নাই। তুমি যাহাকে মনে মনে প্রার্থনা করো আমি জানি, ছেলেটিও মাটি হইবার জো হইয়াছে। আমার ইচ্ছা তোমাদের মিলন হয়। আর শুনিবা মাত্রই কুসুম একেবারে বুক ফাটিয়া কাঁদিয়া উঠিল এবং ছুটিয়া পালাইয়া গেল। এমন করিয়া প্রায় মাঝে মাঝে সন্ধ্যাবেলায় শ্রীপতির বাড়ি গিয়া কুসুমকে ডাকিয়া তোমার কথা পারিয়া ক্রমে তাহার লজ্জা ভাঙিলাম। অবশেষে প্রতিদিন ক্রমিক আলোচনা

না করিয়া তাহাকে বুঝাইলাম যে বিবাহ ব্যতীত পথ আর দেখি না, তাহা ছাড়া মিলনেরও আর কোনো উপায় নাই। কুসুম কহিল, কেমন করিয়া হইবে? আমি কহিলাম, তোমাকে কুলিনের মেয়ে বলিয়া চালাইয়া দিব। অনেক তর্কের পরে সে বিষয়ে তোমার মত জানিতে কহিল। আমি কহিলাম, ছেলেটা একে খেপিয়া যাইবার জো হইয়াছে, তাহাকে আবার এই সকল গোলমালের কথা বলিবার আবশ্যক কি? কাজটা বেশ নিরাপত্তে নিশ্চিন্তে নিষ্পন্ন হইয়া গেলেই সকল দিকের সুখে রইবে। কুসুম বুঝিল কি বুঝিল না আমি বুঝিতে পারিলাম না। কখনো কাঁদে, কখনো চুপ করিয়া থাকে। অবশেষে আমি যখন বলি তবে কাজ নাই, তখন আবার সে অস্থির হইয়া ওঠে। এইরূপ অবস্থায় স্ত্রীপতিকে দিয়া তোমাকে বিবাহের প্রস্তাব পাঠাই, দেখিলাম সম্মতি দিতে তোমরা তিল মাত্র বিলম্ব হইল না। তখন বিবাহের সমস্ত

কখনো কাঁদে, কখনো চুপ করিয়া থাকে। অবশেষে আমি যখন বলি তবে কাজ নাই, তখন আবার সে অস্থির হইয়া ওঠে। এইরূপ অবস্থায় স্ত্রীপতিকে দিয়া তোমাকে বিবাহের প্রস্তাব পাঠাই, দেখিলাম সম্মতি দিতে তোমরা তিল মাত্র বিলম্ব হইল না, তখন বিবাহের সমস্তই ঠিক হইল।

বিবাহের অনতি পূর্বে কুসুম এমনই বাঁকিয়া দাঁড়াইল, তাহাকে আর কিছুতেই বাগাইতে পারি না। সে আমার হাতে পায়ে ধরে বলে, ইহাতে কাজ নাই জ্যাঠামশাই। আমি বলিলাম, কি সর্বনাশ, সমস্ত স্থির হইয়া গেছে, এখন কি বলিয়া ফিরাইব। কুসুম বলে, তুমি রাষ্ট্র করিয়া দাও, আমার হঠাৎ মৃত্যু হইয়াছে, আমাকে এখান হইতে কোথাও একটা পাঠাইয়া দাও। আমি বলিলাম, তাহা হইলে ছেলেটির কি দশা হইবে, তাহার বহুদিনের আশা কাল পূর্ণ হইবে বলিয়া সে স্বর্গে চড়িয়া বসিয়াছে, আজ আমি হঠাৎ তাহাকে তোমার মৃত্যু সংবাদ পাঠাইব। আবার তাহার পরদিন তোমাকে তাহার মৃত্যু সংবাদ পাঠাইতে হইবে এবং সেই দিন সন্ধ্যাবেলা আমার কাছে তোমার মৃত্যু সংবাদ আসিবে। আমি কি বুড়া বয়সে স্ত্রী হত্যা ব্রহ্মহত্যা করিতে বসিয়াছি। তাহার পর শুভ লগ্নে শুভ বিবাহ সুসম্পন্ন হইল। আমি আমার একটা কর্তব্য দায় হইতে অব্যাহতি পাইয়া মাছিলাম, তাহার পর কি হইল তুমি জানো। হেমন্ত কহিল, আমাদের যাহা করিবার তাহা তো করিলেন, আবার কথাটা তাহলে প্রকাশ করিলেন কেন। পেয়ারি শঙ্কর কহিলেন, দেখিলাম তোমার ছোট বগ্নির বিবাহের সমস্ত স্থির হইয়া গেছে, তখন মনে মনে ভাবিলাম একটা ব্রাহ্মণের জাত মারিয়াছি, কিন্তু সে কেবল কর্তব্য বোধে, আবার আর একটা ব্রাহ্মণের জাত মারা পরে, আমার কর্তব্য এটা নিবারণ করা, তাই তাহাদের চিঠি লিখিয়া বলিয়া দিলাম। বলিলাম, হেমন্ত যে শূদ্রের কন্যা বিবাহ করিয়াছে তাহার প্রমাণ আছে। হেমন্ত বহু কষ্টে ধৈর্য সংবরণ করিয়া কহিল, এই যে মেয়েটিকে আমি পরিত্যাগ করিব, ইহার দশা কি হইবে, আপনি ইহাকে আশ্রয় দিবেন। পেয়ারি শঙ্কর কহিলেন, আমার যাহা কাজ তাহা আমি করিয়াছি, এখন পরের পরিত্যক্ত স্ত্রীকে পোষণ করা আমার কর্ম নহে। ওরে, হেমন্তবাবুর জন্য বরফ দিয়া এক গ্লাস ডাবের জল লইয়া আয় তো, আর সঙ্গে পান আনিস। হেমন্ত এই সুশীতল আতিথ্যের জন্য অপেক্ষা না করিয়াই চলিয়া গেল। কৃষ্ণপক্ষের পঞ্চমী। অন্ধকার রাত্রি, পাখি ডাকিতেছে না, পুষ্করিণীর ধারের লিচু গাছটির কালো চিত্রপটের উপর গাঢ় তরকালির দাগের মতো লিপিয়া গেছে, কেবল দক্ষিণের বাতাস এই অন্ধকারে অন্ধভাবে ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছে, যেন তাহাকে নিশিতে পাইয়াছে। স্বয়ংগৃহে দীপ জ্বালা নাই, হেমন্ত বাতায়নের কাছে খাটের উপর বসিয়া সম্মুখের অন্ধকারের দিকে চাহিয়া আছে। আর কুসুম ভূমিতলে দুই হাতে তাহার পা জড়াইয়া পায়ের উপর মুখ রাখিয়া পড়িয়া আছে। সময় যেন স্তম্ভিত, সমুদ্রের মতো স্থির হইয়া আছে, যেন অনন্ত নিশিথিনীর উপর অদৃষ্ট চিত্রকর এই একটি চিরস্থায়ী ছবি আঁকিয়া রাখিয়াছে। চারিদিকে প্রলয়, মাঝখানে একটি বিচারক, তাহার পায়ের কাছে একটি অপরাধিনী। আবার চুটি জুতার শব্দ হইল। হরিহর মুখুজ্জে দ্বারের কাছে আসিয়া বহিলেন এবং বলিলেন, অনেকক্ষণ হইয়া গিয়াছে, আর সময় দিতে পারি না হেমন্ত, মেয়েটিকে ঘর হইতে দূর করিয়া দাও। কুসুম এই স্বর শুনিবা মাত্র একবার মুহূর্তের জন্য চিরজীবনের সাধ মিটাইয়া হেমন্তের দুই পা দ্বিগুণতর আবেগে চাপিয়া ধরিল। চরণ

চুম্বন করিয়া পায়ের ধুলা মাথায় লইয়া পা ছাড়াইয়া দিল। হেমন্ত তখনই উঠিয়া গিয়া পিতাকে বলিল, না বাবা, আমি যে আমার স্ত্রীকে ত্যাগ করিব না। হরিহর যেন গর্জিয়া উঠিল, কি এত বড় কথা? তাহলে কি জাত খুয়াইবি? হেমন্ত কহিল, না, আমি জাত মানি না। হরিহর মুখুজ্জে আরও গর্জিয়া উঠিয়া কহিল, তবে তবে তুই শুদ্ধ দূর হইয়া যা।

চিরায়ত পর্বে শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একখানি গল্প, ত্যাগ। এবারে আমরা চলে যাব আমাদের পরবর্তী পর্বে। পরবর্তী পর্ব হচ্ছে সফরনামা।

বিরাট পর্বের পর শ্রোতা বন্ধুরা চলে এসেছি আজ অঙ্কিতা আপনাদেরকে নিয়ে, সেটা হচ্ছে সফরনামা অনুষ্ঠানে। সফরনামা অনুষ্ঠানে আমরা রয়েছি আর কথা বলবো বিভিন্ন বলিউডের সেই সব সিনেমা নিয়ে, সেই সব ছবি নিয়ে, যে ছবিগুলো তার গানের জন্য বা তার কাহিনীর জন্য, মানে বলা যায় যে একটা সময়ে বলিউড জগতে অন্যতম সফল হয়েছে। তার মধ্যে এই যে এক্ষুনি যে ছবির গানখানি শোনালাম, সেই ছবিটা হচ্ছে রকস্টার। মনে পড়ে রণবীর কাপুর অভিনীত সেই ছবির কথা? রকস্টার ছবির বলা যায় যে সেই ছবিখানি আমরা সবাই দেখেছিলাম, রকস্টার। এবং কেউ কেউ হয়তো আমরা থিয়েটারে গিয়েও দেখেছিলাম। এবং সেই ছবিখানি 2011 সালে মুক্তি পেয়েছিল। আর সেই ছবিটা যিনি লিখেছেন, মানে কাহিনী যিনি লিখেছেন আর যিনি নির্দেশনা দিয়েছেন, তিনি একই একজন ব্যক্তি, তিনি হচ্ছেন ইমতিয়াজ আলী। তো ইমতিয়াজ আলী নির্দেশনায় এমন অনেক ছবি রয়েছে যে ছবিগুলো সে সময়ে বলিউড জগতে সত্যি সফল হয়েছিল, কিন্তু সেই ছবির গানগুলো কিন্তু আজও আমাদের কাছে ততটাই জনপ্রিয়। আবার কিছু কিছু আছে যে আমরা হয়তো সেই ছবির গান শুনেছি কিন্তু জানিই না তার নির্দেশনা কে দিয়েছেন। তো আজকে ইমতিয়াজ আলী যে ছবিগুলোর নির্দেশনা দিয়েছেন সেই ছবিগুলো নিয়ে কথা বলবো, সেই সঙ্গে সেই ছবির গান শোনাবো। এই মুহূর্তে রকস্টার ছবির আরও একটি গান আমার পছন্দের আপনাদের জন্য, আর সেই সঙ্গে আরও একটি ছবির কথা বলবো, সেই ছবির গানও শোনাবো। তাহলে শ্রোতা বন্ধু পরপর দুটো গান শুনে তারপর ফিরে আসছি, শুনতে থাকুন, সঙ্গে থাকুন FM উজ্জয়ন্তীর।

ইমতিয়াজ আলীর কথা বলছিলাম এবং রকস্টার ছবির পর আরও একটি ছবির গান আপনাদের শোনাছিলাম, সেই ছবিখানি হচ্ছে লাভ আজকাল। 2009 সালে যে ছবিটি মুক্তি পেয়েছিল এবং সেই ছবিতে অভিনয় করেছিল কে, আর কেউই নয়, আমাদের সকলের প্রিয় দীপিকা পাদুকোন, আর সেই সঙ্গে অভিনেতা হিসেবে যিনি ছিলেন সাইফ আলী খান। এবং সেই লাভ আজকালেরই 2009 সালের পরে আবারও আমরা ইমতিয়াজ আলীকে দেখেছি লাভ আজকাল 2 নিয়ে আসতে, কিন্তু বলা যায় সেখানে অভিনয় করেছিলেন কার্তিক আরিয়ান, সারা আলী খান, রণদীপ হুডা, আরুষি শর্মা। কিন্তু ওই যে কথা আছে না, সেখানে সঙ্গীত হিসেবে মানে সুরকার হিসেবে প্রীতম ছিল। এবং একটা জিনিস আছে যে আমরা প্রথমবারের মতো যেটাকে খুব সাদরে গ্রহণ করি, দ্বিতীয়বার যেটা আসে কখনো কখনো সেটা আমাদের মনের খুব কাছের হয়ে যায়, আবার কখনো কখনো সেটা ততটা কাছের হতে পারে না। ঠিক তেমনই লাভ আজকাল 2 যেটা বলা যায় আজ থেকে অনেক দিন আগে, অর্থাৎ 2019 সালে, 2009-এর পরে 2019 সালে লাভ আজকাল 2 নিয়ে এসেছিল ইমতিয়াজ আলী। কিন্তু ওই যে ইমতিয়াজ আলীকে আমরা যেভাবে দেখেছি, তার নির্দেশনাকে যেভাবে দেখেছি বা তার ছবিগুলোকে আমরা যেভাবে চিনেছি, সেখান থেকে লাভ আজকাল 2 ততটা আমাদের কাছে মানে খুব কাছের হতে পারেনি। কিন্তু 2009 সালে যে ছবিটি আমরা দেখেছিলাম, একেবারে বলা যায় একটা রোমান্টিক কিন্তু আবার ততটাই হাসির, কমিক্স বলা যায় সেই ছবি, এবং সেই ছবিখানি আজও আমাদের মনের খুব কাছের। আর সেই সঙ্গে সেই ছবির গান, যে গানগুলো আজও কিন্তু আমাদের খুব প্রিয় হয়ে আছে, যে গানখানি একটু আগে শোনাচ্ছিলাম মোহিত চৌহানের কণ্ঠে এবং প্রীতমেরই সুর করা সেই লাভ আজকাল প্রথম ছবির গানখানি। এবারে সেই ছবিরই আরও একটি গান, তারপর আরেকটি ইমতিয়াজ আলীর ছবির আরেকটি গান শোনাবো। পরপর দুটো গান শুনে আবারও ফিরে আসছি। শ্রোতা বন্ধু, আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে, থাকবো আরও অনেকটা সময় জুড়ে এই পর্বখানি নিয়ে। তো চলুন আবারও গানে চলে যাই।

শানির কণ্ঠে গানখানি আপনারা শুনছিলেন জব উই মেট এই ছবি থেকে। 2007 সালে যে ছবিখানি মুক্তি পেয়েছিল এবং সেই ছবি আমাদেরকে একটা অন্যরকম জীবনের মানে বুঝিয়ে দিয়ে গেছিল। সেখানে আমরা দেখতে পেয়েছি গীতকে, সেখানে আমরা দেখতে পেয়েছি আদিত্যকে, অর্থাৎ শাহিদ কাপুর এবং করিনা কাপুর দুজনকেই আমরা দেখেছি সেই ছবিতে। আর সেখানে করিনা কাপুরের অনবদ্য অভিনয় এবং শাহিদ কাপুরেরও একেবারে বলা যায় তার জীবনের বোধহয় সেরা অভিনয় শাহিদ কাপুর সেই ছবিটিতে করেছিল। আর সেখানে গীতকে আমরা একটা সময় জীবনের মধ্যে এতটাই খুশি এতটাই আনন্দে দেখেছিলাম, ঠিক তারপর তাকে আমরা এমন একটা রূপে আমরা সেই ছবিতে দেখেছিলাম। ওই যে কথাই আছে না যে জীবনের কখন কি হয়ে যায় আমরা বোধহয় ততটা বলতে পারি না, ঠিক তেমনই একটা মানে দিয়ে গেছিল জব উই মেট এই ছবিখানে। মানে ইমতিয়াজ আলীর কথা বলছি, আর ইমতিয়াজ আলী নির্দেশনায় আরও একটি ছবি রয়েছে যে ছবিখানি আমরা দেখেছি, কিন্তু সেই ছবির কাহিনীর কথা যদি বলি সেই কাহিনী হয়তো ততটা আমাদের মনে নেই যতটা সেই ছবির গান আমাদের মনে রয়েছে। এবং সেই ছবিতে আমরা দেখতে পেয়েছি রণবীর কাপুর আর দীপিকা পাদুকোনকে আবারও একসঙ্গে। তো চলুন সেই ছবির গানে যাই, তারপর আবারও ফিরে আসবো কথায়।

তামাশা ছবির গান শুনছিলেন শ্রোতা বন্ধুরা। আর সেই ছবিতে আমরা প্রথমবারের মতো, মানে এই গানটিতে যাদেরকে পেয়েছি তারা হচ্ছে অরিজিৎ সিং এবং অলকা ইয়াগনিক, একেবারে প্রথম এবং বলা যায় পুরনো প্রজন্ম এবং নবীন প্রজন্ম, নতুন পুরনো মিলেমিশে একটা অনবদ্য গান আমাদেরকে উপহার দিয়েছে। তো সেই গানখানি হয়তো আজও অনেকের প্লেলিস্টে রয়ে গেছে, তাই না শ্রোতা বন্ধুরা? এই মুহূর্তে আরও একটি ছবির কথা মনে পড়ছে, শাহরুখ খান এবং অনুষ্কা শর্মা অভিনীত সেই ছবি জব হ্যারি মেট সেজল, সেই ছবি। এবং শাহরুখ খান এবং অনুষ্কা শর্মাকে আমরা আরও অনেক ছবিতে অভিনয় করতে দেখেছি, কিন্তু এই ছবিটিতে আমরা আবারও নতুন করে তাদেরকে পেয়েছিলাম। যদিও সেই ছবির কাহিনী কতটা মনে আছে জানি না, কিন্তু গানগুলো আজও আমাদের খুব প্রিয়। ইমতিয়াজ আলী নির্দেশনায় যে সব ছবি মুক্তি পেয়েছিল সেই সব ছবির কথা বলছি সফরনামা অনুষ্ঠানে। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে এই মুহূর্তে টিউন করে আছেন 101.6 মেগাহার্টজ আকাশবাণী FM উজ্জয়ন্ত

সফরনামা অনুষ্ঠানে রয়েছি, আর সেখানে আমরা কথা বলছি ইমতিয়াজ আলীর এই বলিউড সফরকে নিয়ে। এবং ইমতিয়াজ আলী তার জীবনের যে শুরুটা করেছিল, কর্মজীবনের শুরুটা, সেটা কিন্তু শুরু করেছিল টেলিভিশন শো দিয়ে। অর্থাৎ বিভিন্ন টিভিতে, মানে বলা যায় বিভিন্ন চ্যানেলে তিনি কুরুক্ষেত্র এবং দূরদর্শনের জন্য ইমতিহান সহ বেশ কিছু টিভি অনুষ্ঠান পরিচালনা করেছিলেন। তারপর ধীরে ধীরে তিনি ঝুঁকে পড়েন বলিউড সিনেমার দিকে। সেখানে 2005 সাল অভয় দেওয়াল এবং আয়েশা টাকিয়া অভিনীত রোমান্টিক কমেডি সোচানা থা দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তারপর ধীরে ধীরে ধীরে ধীরে বলা যায় তিনি এগিয়ে গেছেন। তবে একটা কথা, ইমতিয়াজ আলীকে যদি বলা হয় যে কিভাবে তার জীবনের সাফল্যটা কখন এসেছে, সেটা কিন্তু এসেছে 2007 সাল থেকে। 2007 সালে করিনা কাপুর এবং শাহিদ কাপুর অভিনীত যে ছবির গান একটু আগেই শোনালাম, জব উই মেট, এবং বলা যায় সমালোচকদের প্রশংসা এবং বাণিজ্যিক সাফল্য দুটোই অর্জন করেছিল। এবং সেখানেই ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ সংলাপের জন্য তিনি অর্জন করেছিলেন, এবং শ্রেষ্ঠ পরিচালকের জন্য তিনি কিন্তু প্রথমবারের মতো মনোনয়নও পেয়েছিলেন এই ফিল্মফেয়ার পুরস্কারে। তারপর লাভ আজকাল ছবি, লাভ আজকালের পর বলা যায় রকস্টার আরও একটি অনবদ্য ছবি। ঠিক তারপরেই, রকস্টারের পরেই আমরা আবারও পেয়েছি দীপিকা পাদুকোন এবং সেফ আলী খানকে। সেখানে পেয়েছি 2012 সালে যে ছবির মধ্য দিয়ে, সেই ছবিটি মনে আছে কি না বলছি, সেই ছবিটি হচ্ছে ককটেল। হ্যাঁ, ককটেল 2012 সালের এমন একটি ছবি যে ছবিখানি আমাদেরকে বলা যায় যে বন্ধুত্বের একটা অন্যরকম সংজ্ঞা তুলে ধরেছিল। তারপর রোড থেকে শুরু করে তামাশা এবং আরও আরও আরও আরও অনেক ছবি ইমতিয়াজ আলী আমাদেরকে উপহার দিয়েছে। তো শ্রোতা বন্ধু, এই মুহূর্তে ককটেল ছবির গান, চলুন আবারও গানে যাচ্ছি।

শ্রোতা বন্ধুরা, প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি সফরনামা অনুষ্ঠানের। আর সফরনামা অনুষ্ঠানে ইমতিয়াজ আলীকে নিয়ে কথা বলছিলাম এবং ইমতিয়াজ আলীর যেই সময়টা, মানে যে সময়ে ইমতিয়াজ আলী আমাদের কাছে তার ছবির মাধ্যমে সব থেকে বেশি পরিচিত হয়েছিলেন 2007 সাল থেকে 2015। তারপর মাঝে আমরা ইমতিয়াজ আলীকে হয়তো ততটা পাইনি, কিন্তু বর্তমানে কিন্তু আবারও ইমতিয়াজ আলী বহু বহু ছবি আমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছে, যেখানে 2024 মুক্তি পেয়েছিল আরও একটি ছবি, অমর সিং চমকিলা।

শ্রোতা বন্ধুরা, প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি সফরনামা অনুষ্ঠানের। আর সফরনামা অনুষ্ঠানে ইমতিয়াজ আলীকে নিয়ে কথা বলছিলাম, এবং ইমতিয়াজ আলীর যেই সময়টা, মানে যে সময়ে ইমতিয়াজ আলী আমাদের কাছে তার ছবির মাধ্যমে সব থেকে বেশি পরিচিত হয়েছিলেন 2007 সাল থেকে 2015। তারপর মাঝে আমরা ইমতিয়াজ আলীকে হয়তো ততটা পাইনি, কিন্তু বর্তমানে কিন্তু আবারও ইমতিয়াজ আলী বহু বহু ছবি আমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছে, যেখানে 2024 মুক্তি পেয়েছিল আরও একটি ছবি, অমর সিং চমকিলা। হ্যাঁ, অমর সিং চমকিলা, সেই ছবি ইমতিয়াজ আলী যেটা পরিচালনা করেছিলেন, পাঞ্জাবি সঙ্গীত শিল্পী অমর সিং চমকিলার উপর নির্মিত বায়োপিক, যেখানে অভিনয় করেছে দিলজিৎ দোসঞ্জ এবং পরিণীতি চোপড়া। এবং বলা যায় ইমতিয়াজ আলী কিন্তু থেমে থাকেননি, তিনি তার জীবনে এই যে পরিচালনার কাজ, অর্থাৎ ডিরেক্টর হিসেবে তার যে পথ চলা শুরু হয়েছে সেটা কিন্তু চলছে, এবং আশা করব আরও অনেক অনেক ভালো ভালো ছবি আমরা দেখতে পাব, এবং সেই সঙ্গে সেই ছবির গানগুলো আমাদের প্লেলিস্টে থেকে যাবে। শ্রোতা বন্ধুরা, সফরনামা অনুষ্ঠান থেকে বিদায় নেব। শেষ গান আমার খুব পছন্দের একটি গান আপনাদের জন্য, সফরনামা অনুষ্ঠান শেষ করছি এই গানটি দিয়ে, তারপর চলে যাব আমাদের পরবর্তী অনুষ্ঠান সিনেমা সিনেমা পর্বে।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত ফোনছেন শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে জানিয়ে দেবার পালা আজকের সংবাদ শিরোনামে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে করা এক পোস্টে শ্রী মোদী বলেন, এই দিনটি পরিবেশ রক্ষা এবং টেকসই প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারকে পুনরায় নিশ্চিত করে। তিনি উল্লেখ করেন, গত দশকে সরকারের অসংখ্য প্রচেষ্টা এই দিকে তার কাজকে তুলে ধরে। তিনি উল্লেখ করেন যে এক পেড় মা কে নাম এর মতো উদ্যোগ প্রতি বছর প্রায় 1.19 লক্ষ হেক্টর বনভূমি তৈরিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে এক পৃথিবী এক পরিবার এবং এক ভবিষ্যৎ, এই নীতি দ্বারা পরিচালিত হয়ে মিশন লাইফের চেতনায় দেশ একটি পরিচ্ছন্ন সবুজ আর সুস্থায়ী পৃথিবীর লক্ষ্যে কাজ করে যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত বা বিকশিত ভারত হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছেন। তিনি বলেন, দেশকে সম্পূর্ণভাবে উন্নত করার আগে দেশকে নিরাপদ ও সুরক্ষিত করে তোলা অত্যন্ত জরুরি। আজ ত্রিপুরার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী লঙ্কামুড়া সীমা চৌকিতে বিএসএফের প্রহরী সম্মেলনে ভাষণ দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, বর্তমানে দেশ কোনো যুদ্ধ বা সংঘাতের চ্যালেঞ্জের মুখোমুখি নয়, তবে এখন সময় এসেছে মাদক পাচার, মাদন পাচার ও গবাদি পশু পাচার সম্পূর্ণরূপে নির্মূল করার, পাশাপাশি যুব সমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখা এবং জাল নোটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা রুখে দেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বিএসএফের উদ্যোগে লঙ্কামুড়া সীমান্তে আয়োজিত বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী একটি আগর গাছ রোপণ করেন। এছাড়া উপস্থিত বিএসএফের আধিকারিকরা এবং জওয়ানরাও বৃক্ষরোপণ করেন। লঙ্কামুড়ায় সৈনিক সম্মেলন এই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 2019 সাল থেকে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানরা 6.40 কোটি বৃক্ষ রোপণ করেছেন। এই বছর 40-60 লক্ষ বৃক্ষ রোপণ করা হবে। আগামী বছরের জন্য সংকল্প থাকবে, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা 2 কোটিরও বেশি বৃক্ষরোপণ করবেন। জানিয়ে দিলাম আজকের সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি আমাদের পরবর্তী পর্ব, সিনেমা সিনেমা পর্বে।

1992 সালে যে ছবিটি মুক্তি পেয়েছিল সেই ছবিটি আমাদের সকলের মন কেড়ে নিয়েছিল। রোজা, যেই ছবিকে সেই ছবিটিকে নির্দেশনা যিনি দিয়েছেন অর্থাৎ পরিচালনা যিনি করেছেন তিনি আর কেউই নয়, তিনি হচ্ছেন মণি রত্নম। আর সেই চলচ্চিত্রে অভিনয় করেছিলেন অরবিন্দ স্বামী এবং মধু। সেই ছবির কথা বলছিলাম, বলবো রোজা। রোজা চলচ্চিত্রের কাহিনী যদি বলি, সেই কাহিনীটা দক্ষিণ তামিলনাড়ুর সুন্দর পাণ্ডিয়াপুরম গ্রামের এক তরুণীকে কেন্দ্র করে, যে তার স্বামীকে খুঁজে বের করার জন্য মরিয়া চেষ্টা করে এবং তার স্বামী

বলা যায় জম্মু কাশ্মীরে একটি গোপন অভিযানে গিয়ে তার স্বামীকে জঙ্গিরা অপহরণ করেছিল এবং তারপর তার স্ত্রী তার স্বামীকে খুঁজতে বের হয়, সেই নিয়েই এই কাহিনী আর চিত্রনাট্য। মণিরত্নম পরিচালনাও করেছেন তিনি। এবং মণিরত্নমের কথা বলা যায় আমরা সকলেই জানি, অনেকেই মণিরত্নমের নামও শুনেছি, কিন্তু কোন কোন ছবি তিনি পরিচালনা করেছেন মনে আছে কি? জুন মাস চলছে, সেই জুন মাসের 2 তারিখে আমরা পালন করেছি মণিরত্নমের জন্মদিবস, অর্থাৎ জন্মদিন। তো সেই মণিরত্নমকে নিয়েই আমাদের আজকের সিনেমা সিনেমাপা পর্ব, অর্থাৎ মণিরত্নম যে যে ছবিগুলো পরিচালনা করেছে সেই সব ছবির কথা আজকে আপনাদের সামনে তুলে ধরব। আর রোজা ছবির কথা কি বলবো, বলা যায় যে রোজা ছবির গান শুনলে মনে হয় যে গানগুলো কিছু শুনতে থাকি। এই মুহূর্তে আবারও গানে যাচ্ছি, তারপর আবারও ফিরে আসছি, কথা তো হতেই থাকবে, কারণ আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে। শ্রোতা বন্ধুরা, 101.6 মেগাহার্টজ আকাশবাণী FM উচ্চায়ন তো শুনছেন আপনারা।

রোজা ছবির কথা বলছিলাম শ্রোতা বন্ধুরা, সেই ছবিতে অভিনেতা হিসেবে যিনি ছিলেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন অরবিন্দ স্বামী। এবং সেই অরবিন্দ স্বামীর আরও একটি চলচ্চিত্র যা মণিরত্নম দ্বারা পরিচালিত, সেই ছবিটি হচ্ছে বোম্বে। 1995 সালে যেই ছবিটি মুক্তি পেয়েছিল এবং তামিল ভাষার একটি রোমান্টিক ড্রামা চলচ্চিত্র যা হিন্দিতেও অনুবাদিত হয়েছিল, এবং সেখানে আমরা পেয়েছি অরবিন্দ স্বামী এবং মনীষা কুরিয়ালাকে। সেই হিন্দু মুসলিম সেই প্রেক্ষাপট নিয়ে যে ছবিখানি আমরা দেখেছি, এবং বলা যায় যে মণিরত্নম পরিচালিত বেশ কিছু ছবি রয়েছে যে ছবির কাহিনী বলুন, কাহিনী আমাদের সমাজকে একটু অন্য ধারায় নিয়ে যায়। সেখানে মণিরত্নম পরিচালিত ছবিটির গানও বলা যায় আমাদের কাছে আরও একটু অন্যভাবে চলে আসে। সেইভাবেই যদি দেখা যায় শ্রোতা বন্ধু, কথা বলছিলাম বোম্বে ছবি নিয়ে, এবং বোম্বে ছবির আরও একটি গান আমার খুব পছন্দের, এবং সেই সঙ্গে তারপর মণিরত্নম পরিচালিত আরেকটি ছবির গান, মানে পরপর দুটো গান শুনে ফিরে আসছি আবারও কথায়। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।

উদিত নারায়ণ এবং মহালক্ষ্মীর দ্বৈত কণ্ঠে আপনারা এই গানখানি শুনলেন দিল সে ছবি থেকে। শ্রোতা বন্ধুরা, মণিরত্নম পরিচালিত বেশ কিছু ছবি রয়েছে। বেশ কিছু ছবির মধ্যে বম্বে ছবির কথা বলছিলাম, রোজা ছবির কথা বলছিলাম, 1992 সালে যে ছবিখানি রোজা মুক্তি পেয়েছিল, ঠিক তারপরে বোম্বে 1995 সালে মুক্তি পেয়েছিল চলচ্চিত্রটি, যে আগেই

বলেছি যে সমালোচকদের দ্বারা বেশ প্রশংসিত এবং বাণিজ্যিকভাবে সফলও হয়েছিল, এবং শুধু তাই নয়, এই ছবিটির জন্য এআর রহমান টানা চারবার ফিল্মফেয়ারের শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক পুরস্কার অর্জন করেছিল, এবং বলা হয় যে সর্বকালের অন্যতম সেরা ভারতীয় সাউন্ড ট্র্যাক হিসেবে বিবেচনা করা হয়েছিল বোম্বের এই গানগুলোকে, বোম্বে ছবির গানগুলোকে। এবং শুধু কি বোম্বে, তা কিন্তু নয়, কারণ তার ঠিক পরেই মণিরত্নম দ্বারা পরিচালিত হয়েছিল দিলসে ছবি 1998 সাল। তখন আমরা শাহরুখ খানকে পেয়েছিলাম, মনীষা কোরিয়ালাকে পেয়েছিলাম, এবং সেই সঙ্গে আরেকটা যাকে পেয়েছিলাম সেটা হচ্ছে প্রীতি জিন্টা। দিলসে ছবি দিয়ে প্রীতি জিন্টা প্রথমবারের মতো আত্মপ্রকাশ করেছিল এই বলিউড জগতে, এবং সেই ছবির গানও আজও আমাদের প্লে লিস্টে কিন্তু রয়ে গেছে। কারণ সেই ছবির গান যে পরিমাণ মানে সফলতা অর্জন করেছিল, হিট হয়েছিল, বলা হয় যে সেই ছবির গান আর টেকনিক যে বিষয়গুলো রয়েছে তার জন্য জাতীয় পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কারও অর্জন করেছিল। তো শ্রোতা বন্ধু, দিলসে ছবির কথা বলছি, সেই ছবির গান শুনবো না তা কী করে হয়, এই মুহূর্তে আবারও গানে যাচ্ছি, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আর যে অঙ্কিতাকে সিনেমা সিনেমা পর্বে, আর টিউন করে থাকুন 101.6 মেগাহার্স আকাশবাণী FM উৎসাহিত।

লতা মঙ্গেশকরের কণ্ঠে দিলসে ছবির এই গানখানি আপনারা শুনছিলেন, এবং যেটা বলছিলাম যে এ আর রহমানের সুর করা, আর যেখানে গানের কথাই আমরা পেয়েছি আর কেউই নয়, আমাদের সকলের প্রিয় গুলজারকে। শ্রোতা বন্ধুরা, মণিরত্নম পরিচালিত এমন বহু বহু ছবি রয়েছে যে ছবির গান আজও আমাদের শুনতে ইচ্ছে করে। সেখানে সেই তালিকায় যদি বলি, গুরু ছবি রয়েছে, ইউভা রয়েছে, রাওয়ণ রয়েছে, এবং শুধু তাই নয়, আরও একটি আমার খুব পছন্দের ছবি এবং সেই গানগুলোর কথা এখনও মনে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে রানী মুখার্জি, মানে রানী মুখোপাধ্যায় এবং বিবেক ওবেরয় অভিনীত সাথিয়া। মনে পড়ে সেই ছবির কথা? এবং সেই ছবির কিন্তু মণিরত্নম পরিচালিত। তো চলুন শ্রোতা বন্ধুরা, এবারে আবারও গানে যাই, তারপর আবারও ফিরে আসছি কথায়। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।

শ্রোতা বন্ধুরা, 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তে রয়েছি। আর গুরু ছবির গান শুনছিলাম এ আর রহমানের কণ্ঠে, আর সেই ছবিও মণিরত্নম পরিচালিত আরও একটি অনবদ্য ছবি। তবে মণিরত্নম নিয়ে কথা বললে এই একটা ঘন্টা খুব কম হয়ে যায় জানি, কারণ আরও অনেক কথা রয়েছে, আরও অনেক ছবির রয়েছে যেখানে তামিল, তেলেগু এবং হিন্দি এই তিনটি ভাষায়ই তার বহু বহু ছবি রয়েছে। তো আরও অন্য একদিন আবারও কথা হবে, তবে আজকের মতো শেষ করতে হবে আমাদের সিনেমা সিনেমা পর্ব। তবে আপনারা কোথাও যাবেন না, আপনারা শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, কারণ এরপর যে অনুষ্ঠানটি নিয়ে আসছি সেটি হচ্ছে জলসাঘর। জলসাঘর নিয়ে একটু পরেই ফিরে আসছি। তো যেতে যেতে সিনেমা সিনেমা পর্বে শেষ গান আমার পছন্দের আপনাদের জন্য।

0: শুকিয়ে মন
1: জানিয়েছে জলসা ঘর পর্বে আরো অনেকটা সময় জুড়ে রয়েছে। এই পর্বে থাকবো আরো অনেকক্ষণ। চলুন টিউন করে থাকুন এফএম উজ্জয়ন্ত

আমরা খুব বেশি করে একে অপরকে বোঝাই, পরিচ্ছন্ন থাকবো, পরিষ্কার থাকতে হবে। তবে এই যে পরিচ্ছন্ন থাকাটা, তা তো নিজের ঘর দিয়েই শুরু হয়, তাই না? নিজের ঘরটাকেই যদি পরিষ্কার না রাখতে পারি, তাহলে

কেমন করে এই শহরটাকে পরিচ্ছন্ন রাখবো বলুন তো, কিংবা এই দেশটাকে পরিচ্ছন্ন রাখবো একটু ভাবুন তো। কারণ একটা কথা আছে, মানুষ পারে না এমন কোনো কিছুই নেই। আমি যদি নিজে পরিষ্কার হই, আমার ঘর যদি পরিষ্কার হয়, তাহলে বোধহয় আমি চেষ্টা করতে পারি আমার বাড়ির আশপাশটাকে পরিষ্কার রাখতে। আর সবাই মিলে যদি সবার বাড়ির আশপাশটা পরিষ্কার রাখি, তাহলে বোধহয় আমাদের শহরও পরিষ্কার থাকবে। আমার শহর যেটা দিনে দিনে দূষণে জর্জরিত হয়ে যাচ্ছে, সেই শহরটাকে পরিষ্কার রাখার দায়িত্ব আমাদেরই।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম জয়ন্তে রয়েছেন শ্রোতা বন্ধুরা। যেটা বলছিলাম যে আমরাই পারি এবং আমরাই পারব, কারণ আমাদের এই ভারতবর্ষে এমন অনেক রাজ্য রয়েছে, অনেক শহর রয়েছে, জেলা রয়েছে, গ্রাম রয়েছে, যারা পরিষ্কার পরিচ্ছন্নতায় একটি মডেল হয়ে উঠেছে। সেখানে দাঁড়িয়ে কথা বলতেই হয় মধ্যপ্রদেশের সবচেয়ে বড় শহরটাকে নিয়ে। ভাবছেন কোন শহরের কথা বলছি? ইন্দোর। যারা বলা যায় প্রথম স্থান দখল করেছে প্রায় বছরের পর বছর শুধুমাত্র পরিষ্কার আর পরিচ্ছন্নতার জন্য। কারণ বলা যায় পরিষ্কার পরিচ্ছন্নতা এখন ইন্দোরের প্রকৃতি। আর এই স্থানটি দখল করার পেছনে কারা রয়েছে জানেন? এই শহরের জনগণরা। কারণ জনগণ যদি উৎসাহ না দেখায় তাহলে কোনোভাবেই তো তা সম্ভব নয়। বাড়ি ঘর থেকে শুরু করে দোকান সব কিছু পরিষ্কার করে রেখেছে ইন্দোরের জনগণ। কারণ একটা কথা মাথায় রাখতে হবে, কারণ যে আমরাই আমাদের বিপদ ডেকে আনতে পারি। 2020 সাল আমাদেরকে যেটা নিজের চোখে দেখিয়েছিল, সেই মহামারী, সেই কোভিড, যে দিনগুলোর কথা আজও আমরা ভুলতে পারি না। আমরা তখন পেরেছি অনেক কিছু করতে, স্যানিটাইজ করতে, আমরা তখন পেরেছি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে। ঠিক তেমনই চলুন না এখনও আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, আমাদের নিজেদেরকে সে ব্যাপারে উৎসাহী হতে হবে। শ্রোতা বন্ধুরা, রয়েছি জলসাঘর পর্বে, আর সেই সঙ্গে কিছু বাংলা আধুনিক গান আপনাদের জন্য।

সে একটা গাছ, একদিন সব গাছই শেষ হয়ে যাবে। নচিকেতার কণ্ঠে আপনারা শুনছিলেন এই গানখানি, নচিকেতার কণ্ঠে আপনারা এই গানখানি শুনছিলেন। আর শ্রোতা বন্ধুরা, এভাবেই বোধহয় আমরা আমাদের শহরটাকে নষ্ট করছি। আমরা আজকে বলছি, আজকে বিশ্ব পরিবেশ দিবস, সেখানে আমরা দাঁড়িয়ে গাছ লাগানোর কথা বলছি। হয়তো আজ বাদে, কালকের দিন বাদ দিয়ে, পরশুই হয়তো আমরা আমাদের বাড়ির পাশটাকে সুন্দর রাখতে গাছটাকে কেটে ফেলবো, বা বাড়ি বানাতে গিয়ে গাছটাকে কেটে ফেলবো। আর এভাবেই তো সেই উষ্ণায়ন বাড়ছে। শ্রোতা বন্ধুরা, একটা কথা মনে রাখতে হবে, আমাদের পৃথিবীটাকে শান্ত করা দরকার। খুব বেশি উত্তপ্ত হয়ে আছে আমাদের আজকের এই পৃথিবী। আমাদের মাটিকে শান্ত করা দরকার, আমাদের জলকে শান্ত করা দরকার। শ্রোতা বন্ধুরা, আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে, চলুন আবারও গানে যাই।

শ্রোতা বন্ধুরা, ইন্দোর শহরের কথা বলছিলাম। ইন্দোরের জনগণরা তাদের বাড়ি ঘর দোকান পরিষ্কার করে সেই বর্জ্যগুলো একত্রিত করে, পৌর কর্মীদের হাতে স্থানান্তরিত করে, আর শুকনো বর্জ্য আর ভেজা বর্জ্যগুলোকে তারা আলাদা করে রাখত, যাতে তাদের নিষ্পত্তি খুব সহজ হয়। এবং এই বর্জ্যগুলি থেকে কম্পোস্ট তৈরি শুরু করে, যাতে অঞ্চলটিকে পরিষ্কার রাখা যায়। ইন্দোরের বিভিন্ন এলাকা ক্রমবর্ধমান আবর্জনা নিষ্কাশনে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে, আর ভেজা আবর্জনাকে আলাদা করে কম্পোস্ট তৈরির জন্য ব্যবহৃত হয়। ইন্দোর জুড়ে বাগান, হোটেল, স্কুল এবং অন্যান্য জায়গায় 700টিরও বেশি কম্পোস্ট তৈরির কিন্তু ইউনিট কাজ করছে। পলিথিন, যেটা সবচেয়ে বড় কারণ আমাদের আজকের এই দূষণের, এবং

ইন্দোরের জনগণরা তার ব্যবহারও বদলাতে শুরু করে। কি করে সেটা বলবো একটু পরে। শ্রোতা বন্ধুরা, আবারও গানে যাচ্ছি, তারপর আবারও ফিরে আসছি কথায়।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উচ্চায়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছি জলসা ঘর পর্বে, আর জলসা ঘর পর্বে আজকে যেহেতু বিশ্ব পরিবেশ দিবস, সেই পরিবেশ নিয়ে কথা বলছিলাম। আর বলছিলাম যে আমরা কি করে পারি আমাদের শহরটাকে সুন্দর রাখতে, এবং বলা যায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, এবং সেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছিলাম ইন্দোর শহরের কথা, সবচেয়ে পরিষ্কার একটি শহর। এবং ইন্দোরের জনগণ সেটা করে দেখিয়েছে, তো ইন্দোরের জনগণ যদি সেটা পারে তাহলে আমরা পারবো না কেন? তো একটু ভাবুন শ্রোতা বন্ধু। এই মুহূর্তে আবারও গানে যাচ্ছি, তারপর আবারও ফিরে আসছি কথায়।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা নচিকেতার কণ্ঠে এই গানখানি আপনারা শুনছিলেন। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি জলসাঘর পর্বের, স্টুডিওর ঘড়িতে যে সময় হয়ে গেছে সে সময় বলছে এবারে আমাকে বিদায় নিতে হবে। আর যে অঙ্কিতা, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে খুব ভালো রাখুন, এটাই বলবো। আর যেটা আজকের দিনের কথা, অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা বলছি, পরিবেশকে ভালো রাখতে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা ভাবছি, সেই ভাবনাটা যাতে প্রতিদিনকার হয়, প্রতি মুহূর্তের হয়, এটাই বলবো। আর আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। এরপর থেকে আপনাদের সঙ্গে থাকছে আরজে মানালি। আরজে মানালির সঙ্গে আপনারা গানে গল্পে আড্ডায় মেতে উঠবেন, কথা বলবেন আজ রাতে অনুষ্ঠানে। আর সেখানে আজকের বিষয় যেটা, সেটা হচ্ছে সবুজের অভিযান। তো এই বিষয়টি নিয়ে কথা বলুন মানালির সঙ্গে, আর সেই সঙ্গে এফএম উজ্জয়ন্ত টিউন করে থাকুন। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি, বিদায় নেব আরেকটি গানের মধ্য দিয়ে।

0: শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতা বন্ধুরা, আবারও আমি চলে এলাম আপনাদের বন্ধু আর সে মানালি আপনাদের সঙ্গে, থাকবো রাত ১১টা পর্যন্ত। আর হ্যাঁ, আজ অনুষ্ঠানের শুরুতেই সবাইকে জানাই পরিবেশ দিবসের অনেক অনেক অনেক অনেক শুভেচ্ছা। শ্রোতা বন্ধুরা, আমরাও তো পরিবেশের একটি অংশ, তাই এ পরিবেশটা আমাদের আমাদের সবারকার। তাই আজকের এমন সুন্দর একটি দিনের শুভেচ্ছা প্রত্যেককে। শ্রোতা বন্ধুরা, স্টুডিওর ঘড়িতে সময় সন্ধ্যে ৬:৩১৫। অনুষ্ঠানের শুরুতেই রয়েছে আপনাদের জন্য উজ্জ্বল স্বপ্ন, রয়েছে সেরা কথা, তারপর শুনবেন এসো জীবন গড়ি পর্বে ক্যারিয়ার কাউন্সেলিং সংক্রান্ত অনুষ্ঠান, এবং তারপরেই রবি শনে এবং আজ রাতে। আর হ্যাঁ, অনুষ্ঠানের শুরুতেই চিরাচরিত প্রথা অনুযায়ী আমি কিন্তু জানিয়ে দিই আজ রাতের বিষয়। তাই আজ রাতের বিষয় হচ্ছে সবুজের অভিযান। আসুন আমাদের চারপাশটাকে সবুজ করে তুলি, এই দায়িত্বটা না হয় আমাদের।
1: ব্যবস্থা হয়ে গেছে।
2: কিসের?
1: গুড্ডির ফিজের। দেখা, ২০,০০০ টাকার লোন মুহূর্তেই, জানিস কে দিচ্ছে, সুদ কত? শুধুমাত্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থেকেই লোন নিবি, আর লোন ততটা যতটা দরকার, তাও যাচাই করে। ব্যবস্থা হয়ে গেছে, মাইনে অ্যাডভান্সে পাঠিয়েছি।
3: আরবিআই এ কথা বলে
4: সঠিক।

0: সঠিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
1: শ্রোতা বন্ধুরা, আজ যেহেতু বিশ্ব পরিবেশ দিবস, তাই বিশ্ব পরিবেশ দিবসে আমাদের এই অনুষ্ঠানেও, অর্থাৎ উজ্জ্বল স্বপ্ন পর্বেও এমন অনুষ্ঠান চলুক যেখানে আমরা খুঁজে পাব সেই সবুজ দিগন্তের নিঃশ্বাস।

শ্রোতা বন্ধুরা, আজকের এই অনুষ্ঠান না হয় আমরা উৎসর্গ করি আমাদের দেশের সেই সমস্ত মানুষদের জন্য যারা রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে থেকেও আমাদের খাবার যোগান। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, আমাদের কৃষক ভাই বোনদের জন্য। আর হ্যাঁ, উজ্জ্বল স্বপ্ন পর্বে আজ পিএম ধনধান্য কৃষি যোজনা নিয়েই রয়েছে আমি আপনাদের বন্ধু আর জে মানালি থাকব সন্ধ্যে 7:25 পর্যন্ত আপনাদের সঙ্গে।

শ্রোতা বন্ধুরা, আমরা জানি যে মাটি চাষ করে সেই দেশের ভবিষ্যৎ গড়ে, কিন্তু আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব যার মধ্য দিয়ে তাদেরকে আরও বেশি উন্নত করার লক্ষ্যে, তাদের জীবনকে আরও ভালো করার লক্ষ্যে আমাদের সরকারের যে সমস্ত ব্যবস্থাপনা রয়েছে তা নিয়েই এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা অর্থাৎ পিএম ধনধান্য কৃষি যোজনা মূলত কৃষি উন্নয়নের জন্য একটি বড় পদক্ষেপ। এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে 100টি কৃষি জেলা উন্নয়ন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করা এবং কৃষকদের আয় বৃদ্ধি করা। সরকারও চাইছে কৃষিকে আরও আরও আরও লাভজনক এবং সে একই সঙ্গে টেকসই করতে। আপনারা জানেন আমাদের এই দেশ ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, এখানে 70% মানুষের জীবিকাই কৃষিকাজ। তো কৃষি যাদের যেই অংশে সিংহভাগে মানুষের জীবিকা যেহেতু কৃষি, তাই এই 70% মানুষকে যদি আমরা উন্নত করে দিই, তাদের লাভ যদি আরও দ্বিগুণ হয়ে যায়, তাহলে ভাবুন তো আমাদের দেশের তো অর্থনৈতিক উন্নতি হবে। তাহলে এর মধ্য দিয়ে কিন্তু সমগ্র দেশের সঙ্গে সঙ্গে দেশের প্রত্যেকটা মানুষের ওই ইকোনমিক অবস্থাটা, অর্থনৈতিক অবস্থাটা উন্নত হচ্ছে। শ্রোতা বন্ধুরা, কৃষক মানেই শুধু চাষ নয়, আজকের দিনে কৃষি মানেই একটা প্রযুক্তি, কৃষি মানে বিজ্ঞান এবং সেই একই সঙ্গে ব্যবসাও। এই প্রকল্পের মধ্য দিয়ে উন্নত বীজ তাদের কাছে পৌঁছে দেওয়া হয়, আধুনিক সেচ ব্যবস্থা সম্পর্কে তাদেরকে ওয়াকিবহাল করা হয় এবং মাটির স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে বীজ বপন করা হয়, যেন এমন মাটি না থাকে বন্ধুর প্রকৃতির মাটি, যেন সেই মাটিতে ফসল ফলালে ফসল আর হলো না, তাহলে কিন্তু সেই বীজেরও একেবারেই কোনো মূল্য রইল না। তাই মাটি কেমন আছে, ঝুরঝুরে আছে না এঁটেল আছে না একেবারেই যথার্থ আছে, সেটা দেখতে হবে, এবং কোন বীজের জন্য কোন মাটি সেটাও কিন্তু নিরীক্ষণের একটা বিশাল প্রয়োজনীয় পদক্ষেপ। তারপর ফসলের ভালো দাম, এই সমস্ত কিছু মেনটেন করেই পিএম ধনধান্য কৃষি যোজনা। তাহলে নিঃসন্দেহে এই যোজনা একটি অত্যন্ত উপকারী যোজনা, সেটা আর বলারই বাহুল্য রাখে না। আজ তাই পিএম ধনধান্য যোজনা নিয়েই থাকছি আমি আপনাদের বন্ধু আছে মানালি আপনাদের সঙ্গে। একটা গান শুনিনি,

কৃষিকাজ মানেই কিন্তু আনন্দের। কৃষিকাজের মধ্যেই আমরা খুঁজে পাই জীবনের আসল রসদ। আর জানেন, নর্থ ইস্টের এমন কিছু স্টেটস রয়েছে, অরুণাচল প্রদেশ এবং আসাম, সেখানে জানেন কৃষকদের পূজো করা হয় একটি বিশেষ দিনে। ভাবলে সত্যি অবাক লাগে, কিন্তু এটাই সত্যি। তাদের যথাযোগ্য সম্মান কিন্তু সেখানে দেওয়া হয়। আচ্ছা, আমরাও তো পারি না এই রিচুয়ালসটাকে ফলো করতে। জানেন, এই পিএম ধনধান্য কৃষি যোজনায় বড় বাজেট বরাদ্দ করা হয়েছে। এখানে কম সুদের ঋণ দেওয়া হচ্ছে এবং সমস্ত রকমের সরকারি সহায়তা থাকছে, আর ফসল সংরক্ষণেও বিশাল সুবিধা পাওয়া যায়। মানে কৃষকরা শুধু উৎপাদন নয়, বিক্রিতেও কিন্তু লাভবান হবেন। আরও একটা গান হয়তো আমাদের সেই সুন্দর ছোটবেলার কথা মনে করিয়ে দেবে। তবে হ্যাঁ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা আসুন আরও একবার সবুজের কাছাকাছি খুঁজে বেড়াই।

শ্রোতা বন্ধুরা, চলছে উজ্জ্বল স্বপ্ন পর্ব। উজ্জ্বল স্বপ্ন পর্বে রয়েছে আমি আপনাদের বন্ধু আরজে মানালি। স্টুডিওর ঘড়িতে সময় সন্ধ্যে 6:45:19। টিউন করে রয়েছেন 101.6 MHz FM উচ্চান্ত। আর আজ উজ্জ্বল স্বপ্ন পর্বে PM ধনধান্য যোজনার কথাই আপনাদের সামনে তুলে ধরছি। হ্যাঁ, তো এই PM যোজনার জন্য, ধনধান্য যোজনার জন্য আবেদন কি করে করবেন সেটাও জানা দরকার। কারণ এমন হচ্ছে আমাদের অনুষ্ঠানে হয়তো কোনো কৃষক বন্ধু শুনছেন, বা এমন কোনো মানুষ যার বন্ধু হয়তো কৃষক, তো তাদের জন্য জানিয়ে দেওয়া, কৃষকরা এই প্রকল্পের সুবিধা খুব সহজভাবেই পেতে পারেন। স্থানীয় কৃষি অফিসে যোগাযোগ করলেই হয়ে যাবে। তাছাড়াও সরকারি পোর্টালে আবেদন করতে পারেন। দেখুন, এখন সব কিছু অনলাইন হয়ে গেছে, তো সেই অনলাইন পোর্টালের মধ্য দিয়ে কিন্তু আপনারাও পেয়ে যেতে পারেন এর সুবিধে। ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করতে হবে তার সঙ্গে, এবং এর পরে কিন্তু আপনারা ধীরে ধীরে এর উপকারিতাগুলো বুঝতে পারবেন। সবচেয়ে সহজ প্রক্রিয়া, কোনোই ঝামেলা নেই। শ্রোতা বন্ধুরা, একজন কৃষক আগে বছরে খুব আয় করতেন, কিন্তু আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এখন তার দ্বিগুণ আয়। ভাবুন তো, আপনারাই বলুন তো, এই প্রকল্পটা সত্যি কি কাজে লাগছে?

শ্রোতা বন্ধুরা, আজ বিশ্ব পরিবেশ দিবস, আর তাই উজ্জ্বল স্বপ্ন পর্বে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পিএম ধনধান্য যোজনা। আপনারা জানেন, এই পিএম ধনধান্য যোজনা যদি সত্যি সত্যি সবার কাজে লাগে, তাহলে কিন্তু শুধুমাত্র একটি জনগোষ্ঠী নয়, বরং সামগ্রিকভাবে উন্নতি হবে দেশের। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। একজন কৃষক বছরে কত আর আয় করে, তার আয়কে যদি বাড়িয়ে দিই, ধরুন 5,000 টাকা থেকে যদি তার আয় 10,000 টাকা হয়ে যায়, তাহলেই তো। এমন করে সবার যদি দ্বিগুণ আয় হতে থাকে, তাহলে তো দেশের জিডিপি বেড়ে যাবে, সে কথা তো বলার আর অপেক্ষা রাখে না। আমাদের ভারতের ভবিষ্যৎ কিন্তু এখনও কৃষির উপরে নির্ভর করছে। স্মার্ট ফার্মিং, ড্রোন, এআই সবই কিন্তু আছে কৃষিতে। এই প্রকল্প সেই পথেই এক বড় পদক্ষেপ। তবে হ্যাঁ শ্রোতা বন্ধুরা, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। পিএম ধনধান্য কৃষি যোজনা শুধু একটি প্রকল্পই নয়, এই প্রকল্প দেশের ভবিষ্যৎ গড়ার এক সবুজ স্বপ্ন, যে স্বপ্ন আজ আমরা সবাই মিলে দেখতে চলেছি, একদিন বাস্তবায়িত হবেই হবে।

0: শ্রোতা বন্ধুরা,
1: ভোরের আলো ফুটছে, দূরে মসজিদে আজান হচ্ছে, কোথাও মন্দিরে ঘণ্টা বাজছে, আর একজন কৃষক কাঁধে লাঙল নিয়ে মাঠের দিকে হেঁটে যাচ্ছেন। তার পায়ে হয়তো দামি জুতো নেই, হাতে হয়তো ভালো স্মার্ট ঘড়ি নেই, কিন্তু তার কপালের ঘামেই তৈরি হয় আমাদের প্রত্যেক দিনের খাবার। আমরা যখন দুপুরে ভাত খাই, সেই এক মুঠো ভাতের পেছনে লুকিয়ে থাকে একজন কৃষকের অসংখ্য নির্ঘুম রাত। আজকের এই অনুষ্ঠানটা তাদেরই জন্য, পিএম ধনধান্য কৃষি যোজনা। শ্রোতা বন্ধুরা, আমাদের এই ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। আজও দেশের কোটি কোটি মানুষ কৃষির ওপর নির্ভর করে, কিন্তু কৃষকদের জীবনে কিন্তু সমস্যার শেষ নেই। কখনো খরা, কখনো বন্যা, কখনো ফসলের ন্যায্য দাম না পাওয়া, কখনো ঋণের বোঝা, আবার কখনো জৈবিক আক্রমণ। একজন কৃষক যখন বীজ বোনেন, তখন তিনি শুধু বীজ বোনেন না, বরং তিনি নিজের স্বপ্নটাকেই বুনে দেন। কিন্তু সেই স্বপ্ন অনেক সময় ভেঙেও যায়, আর সে কারণেই কেন্দ্রীয় সরকার শুরু করেছে পিএম ধনধান্য কৃষি যোজনা, যার মূল লক্ষ্য কৃষি উৎপাদন বৃদ্ধি, মূল লক্ষ্য কৃষকের আয় বৃদ্ধি, এবং সেই একই সঙ্গে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন।

আলোরেখা পেয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব, এবং আমাদের এই এগিয়ে যাওয়ার পথের দুপাশে সোনার ফসল ফল ফলবে। রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা, ভরা নদী খুরো ধারা খরো পরশা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা, দেখে যেন মনে হয় চিনি উহারে, হগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভেড়াও তোরে খুলেতে এসে, যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে, দিও যাহা দিতে চাও যারে খুশি তারে লাও, শুধু তুমি দিয়ে যাও ক্ষণিক হেসে। শ্রোতা বন্ধুরা, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্ত, সন্ধে 7:10 আর হ্যাঁ, আজ চলছে উজ্জ্বল স্বপ্ন পর্ব। উজ্জ্বল স্বপ্ন পর্বে PM ধনধান্য কৃষি যোজনা নিয়েই কথা হচ্ছে। কী করে আরও ভালোভাবে কৃষকদের মাঝে এসে প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা ফসল ফলাতে পারব এবং আরও বেশি করে উন্নতি হবে আমাদের দেশের। শ্রোতা বন্ধুরা, যে হাতে লাঙ্গুল থাকে সে হাতেই আমাদের দেশের ভবিষ্যৎ লেখা থাকে। তাই PM ধনধান্য কৃষি যোজনা একটি শুধুমাত্র সরকারি প্রকল্প নয়, এই প্রকল্পটি কোটি কোটি কৃষকের আশার আলো, একটি গ্রামের স্বপ্ন, একটি ভারতের ভবিষ্যৎ। কৃষিকাজ ভালো হলেই কিন্তু আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি হবে, বৃদ্ধি হবে কৃষকদের আয়, এবং সেই একই সঙ্গে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়ন। একটা সময় ছিল শ্রোতা বন্ধুরা, যখন আমাদের দাদু ঠাকুরদারা আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির অপেক্ষা করতেন, আর আজ বিজ্ঞান অনেক এগিয়ে গেছে। এই প্রকল্পের মধ্য দিয়ে কৃষকরা পেয়ে যাচ্ছেন উন্নত বীজ, আধুনিক সেচ ব্যবস্থা, উন্নত কৃষি যন্ত্র, ডিজিটাল কৃষি পরিষেবা, মাটি পরীক্ষার সুবিধা। আজ কৃষক বিশেষজ্ঞরা বলছেন যে আগামী দিনের কৃষি হবে স্মার্ট কৃষি, এবং এই প্রকল্প সেই স্মার্ট কৃষির পথকে কিন্তু খুলে দিচ্ছে। অন্য অনুষ্ঠানে না হয় আমরা স্মার্ট কৃষি ব্যবস্থাপনা নিয়ে কথা বলবো, তবে আজ শ্রোতা বন্ধুরা উজ্জ্বল স্বপ্ন পর্বে PM ধনধান্য কৃষি যোজনা নিয়েই রইলাম। আমি আপনাদের বন্ধু আজ যে মানালি স্টুডিওতে 7:12 আর একটা গান শুনব। আজ বিশ্ব পরিবেশ দিবস, তাই পরিবেশকে ঘিরে আঁকড়ে বাঁচি চলুন আরও বেশি করে।

0: Savings Week is live. Save 80.
1: শ্রোতা বন্ধুরা, চলছে উজ্জ্বল স্বপ্ন পর্ব। আর আজ কথা হচ্ছে উজ্জ্বল স্বপ্ন পর্বে পিএম ধনধান্য কৃষি যোজনা নিয়ে। শ্রোতা বন্ধুরা, যখন কৃষক ভালো থাকেন তখন বাজার ভালো থাকে, আর যখন বাজার ভালো থাকে তখন দেশ ভালো থাকে। একটা ধানের শীষ শুধু ধান নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে চাল, কল, পরিবহন, ব্যবসায়ী, দোকানদার, শ্রমিক এবং অসংখ্য মানুষের জীবিকা। তাই কৃষির উন্নতি মানেই হচ্ছে দেশের সামগ্রিক উন্নতি। পিএম ধনধান্য কৃষি যোজনা এই উন্নয়নের চাকাকে আরও দ্রুত ঘোরাচ্ছে, সে কথা তো নিঃসন্দেহে বলা যায়। শ্রোতা বন্ধুরা, আগে কৃষকরা মাঠে যেতেন হাতে কোদাল নিয়ে, আর আজ কৃষক মাঠে যাচ্ছেন হাতে মোবাইল ফোন নিয়ে। মোবাইলেই এখন আবহাওয়ার খবর পেয়ে যাচ্ছে, বাজার দর পেয়ে যাচ্ছে, ফসলের পরামর্শ পেয়ে যাচ্ছে এবং কৃষি যন্ত্রের তথ্য পাওয়া যাচ্ছে। অনলাইনে বুক করা যাচ্ছে সেই কৃষি যন্ত্র। আর এই প্রকল্প প্রযুক্তিকে কৃষকের আরও কাছে নিয়ে এসছে, এ কথাটা তো তাহলে বলতেই হয়। আমরা করব জয়, আমরাই জয় একদিন করব। শ্রোতা বন্ধুরা, সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 MHz FM উজ্জয়িনী।

শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সেরা কথা পর্বে। সেরা কথা পর্বে আজ মায়ের কথা। কোন মা? মা শারদা। মা শারদা, যিনি ছিলেন জগৎ জননী, মা শারদা বলতেন, তুমি কারো দোষ দেখবে না, দোষ দেখবার চোখটাই রাখবে না, যেমন মনে করবে তেমনি হবে। যদি তুমি ভাবো তুমি পাপী, তাহলেই তুমি পাপী। যদি ভাবো তুমি ভগবানের সন্তান, তাহলে তুমি ভগবানের সন্তান। শ্রোতা বন্ধুরা, আমাদের মনের মধ্যেই তো কখনো ভয়, কখনো ভীতি, এই সমস্ত কিছু লেগে থাকে, আর এ দিয়েই আমরা বিচার করি নিজেদেরকে, তাই না? ভগবানের কাছে দয়া আছে, সেই দয়ার উপর নির্ভর করো, সব দুঃখ কেটে যাবে।

তো সুদিন আপনি দেখবেনই দেখবেন। তুমি কারো জন্য কষ্ট বই এনো না। সবাইকে আপন করে নাও, অর্থাৎ আমরা কারোর ভালো করতে না পারি, অন্তত কারোর খারাপ যেন আমাদের দ্বারা না হয়। মা শারদাও সেই কথাই বলতেন, অন্তত কারোর ভালো না করতে পারলেও কারোর জন্য খারাপ বই এনো না, তাতে সবার অমঙ্গল হয়, নিজেরও, যেমন আপনার অপর পক্ষের ব্যক্তির অমঙ্গল হয়, ঠিক সেই একই সঙ্গে আপনার মনের মধ্যেও কিন্তু তখন গ্লানিবোধ জন্মাবে, আপনার নিজের প্রতি শ্রদ্ধা কমে যাবে। জানেন নিজেকে শ্রদ্ধা করা কতটা প্রয়োজন? নিজের প্রতি শ্রদ্ধা করলেই আপনি কিন্তু পারবেন অন্যকে ভালোবাসতে। মা শারদা বলেছেন, ভগবানের দয়া আছে, সে দয়ার উপর নির্ভর করলে সব দুঃখ কেটে যাবে। মনে রাখবে, জগৎটা তোমার জন্য নয়, তুমি জগৎটার জন্য। জগৎ তোমার জন্য নয়, তুমি জগতের জন্য। যে যেমন ধর্ম করে তার ফল তেমনই পায়। ভগবান সবার অন্ন জলের যোগান দেন। যেখানে আমরা হয়তো ভাবি আজকের পরে কি হবে, কিন্তু এমন কোনো মানুষ নেই যে অভুক্ত রয়ে দিনের পর দিন পার করে দেয়, অতিবাহিত করে দেয়। শ্রোতা বন্ধুরা, যেমন ধর্ম তেমনই ফল। তবে হ্যাঁ, ভগবান সবার অন্তত অন্ন জলের যোগান করেই দেন, বাকিটা আমাদের নিজেদের করতে হয়, নিজেদের কর্তব্যের মধ্য দিয়ে আদান করে নিতে হয়। যেখানে খাঁটি প্রেম আছে সেখানে ঈশ্বর থাকেন। সন্তানরা যতই বেশি দোষ করুক, মা কখনো তাদের দূরে সরিয়ে দেয় না। ঠিক তেমনি আমাদের মা শারদাও, তিনি কখনো তার সন্তানদেরকে দূরে সরিয়ে দেবেনই না, এই বিশ্বাসটা তার সন্তানরা করতেই পারে। সন্তান যতই দোষী হোক, মা কখনো তাদের দূরে সরিয়ে দেয়। তাই তো মা বলেছেন, আমি আমজাদেরও মা, আবার মহিমেরও মা। মা বলছেন, আমি সতেরও মা, অসতেরও মা। ভগবানের ওপর বিশ্বাস রেখো, সব একদিন ঠিক হয়ে যাবে। মা শারদার কথা, মা শারদা বলছেন, আমার ছেলে মেয়েরা যদি কাঁদে তবে আমি শান্তি পাই না। আসলে মা যা করেন সবার ভালোর জন্যই করেন। তাই হয়তো আপনার মনে হচ্ছে আজকের দিনটা খারাপ যাচ্ছে, কিন্তু এর পেছনেও হয়তো অনেক কথা লুকিয়ে আছে। আজকের এই খারাপ লাগার ভেতর দিয়েই হয়তো আপনি একদিন সুন্দর সকাল দেখতে পাবেন আপনার জীবনে, সেদিনটার অপেক্ষায় থাকবেন। শ্রোতা বন্ধুরা, মা শারদা বলছেন, আমি তো মা, কি করে কারো অমঙ্গল চাইব। মা বলছেন, মানুষকে ভালোবাসো, এই মানুষকে ভালোবাসাই ভগবানকে পাওয়ার একমাত্র উপায়। তবে হ্যাঁ, তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখো তবে তুমি সব পারবেন। শ্রী শ্রী মা তাই বিভিন্ন কথার মধ্য দিয়ে আমাদেরকে পথ দেখিয়ে গেছেন, কীভাবে কখন কাকে ভালোবাসতে হয় এবং ভালোবেসে যেতে হয়।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সেরা কথা পর্ব। রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে। এবারে কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে বাংলা সংবাদ, তারপরেই শুনবেন স্থানীয় ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ। শুনতে থাকুন, সঙ্গে থাকুন, টিউন করে থাকুন 101.6 মেগাহার্টজ FM উচ্চান্ত।

0: আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে পরিবেশ সংরক্ষণের ভারসাম্য রেখে গোটা বিশ্বকে সক্রিয়ভাবে পথ দেখাচ্ছে। প্রধানমন্ত্রী আজ সুরাতে 18,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক। আন্দামান দ্বীপপুঞ্জের কাছে শ্রীবিজয়পুরম 3-এ প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী আজ জানিয়েছেন। দিল্লির মালভিয়া নগরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে 13 জন বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। পাকিস্তানের অবৈধভাবে দখলে থাকা গিলগিট বাল্টিস্তান বিধানসভার সাধারণ নির্বাচন আয়োজনের বিরুদ্ধে ভারত তীব্র প্রতিবাদ জানিয়েছে। ভারত পাকিস্তানকে হারিয়ে পুরুষদের অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে। আগামীকাল তারা জাপানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জ্বালানি খাতে আত্মনির্ভরশীলতার উপর জোর দিয়ে বলেছেন, সারা বিশ্ব এক পরিবেশবান্ধব ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে এবং ভারত অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে পরিবেশ সংরক্ষণের ভারসাম্য বজায় রেখে এই ক্ষেত্রে গোটা বিশ্বকে সক্রিয়ভাবে পথ দেখাচ্ছে। সুরাতে আজ 18,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেন, ভারতের মোট 250 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষমতার মধ্যে গুজরাতের অবদানই 50 গিগাওয়াট। তিনি আরো বলেন, সৌরশক্তি থেকে পরিবেশবান্ধব হাইড্রোজেন এবং অ্যামোনিয়ায় স্থানান্তরের ক্ষেত্রে গুজরাত এক বিশেষ ভূমিকা পালন করে, যা জ্বালানি খাতে আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য অপরিহার্য।
1: ये जो वैश्विक संकट चल रहा है, ये दिखाता है कि एनर्जी के मामले में आत्मनिर्भरता कितनी जरूरी है। और बीते 12 वर्षों में देश ने जो कैपेसिटी तैयार की है, उसका कितना बड़ा महत्व है। 12 वर्ष पहले भारत में सौर ऊर्जा का उत्पादन नाम मात्र का था, आज हम दुनिया के टॉप 5 देशों में से एक हैं।
0: তিনি সুরাতের চক্রাকার জল অর্থনীতি মডেল এবং বর্জ্য থেকে সম্পদ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, গত 12 বছরে এটি একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। 2025-26 অর্থবর্ষে ভারতের অর্থনীতির বৃদ্ধি যথাযথ রয়েছে এবং 2024-25 অর্থবর্ষে 7.1% তুলনায় এই অর্থবর্ষে মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক আজ 2025-26 অর্থবর্ষের জন্য বার্ষিক জিডিপির একটি আনুমানিক হিসাব এবং এই বছর

0: জানুয়ারি থেকে মার্চ মাসের ত্রৈমাসিক হিসাব প্রকাশ করেছে। 2025-26 অর্থবর্ষে প্রকৃত জিডিপি 323 লক্ষ কোটি টাকারও বেশি হবে বলে অনুমান করা হচ্ছে, যেখানে 2024-25 অর্থবর্ষের জন্য জিডিপির হিসাব ছিল 299 লক্ষ কোটি টাকার বেশি। প্রধানত কৃষি ও মৎস্য খাতের বৃদ্ধির কারণেই অর্থনীতির মূল ক্ষেত্রে 3.2% বৃদ্ধি দেখা যাবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2025-26 অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির এই হারকে ভারতীয় অর্থনীতির অন্তর্নিহিত শক্তি, সংস্কারের সাফল্য এবং 140 কোটি ভারতীয়র কঠোর পরিশ্রমকে প্রতিফলিত করে বলে ব্যাখ্যা করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারতের অর্থনীতি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, সরকার জীবনযাত্রার মানোন্নয়ন, বাণিজ্যিক পরিবেশ সরলীকরণ এবং যুবকদের জন্য সুযোগ বৃদ্ধি করতে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুদের হার অপরিবর্তিত রেখেছে। চলতি আর্থিক বছরে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার একই থাকল। আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা আজ চলতি অর্থবর্ষের দ্বিতীয় দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করার সময় বলেন, মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে স্বল্পমেয়াদী ঋণের ওপর সুদের হার বা রেপো রেট, অর্থাৎ যে হারে আরবিআই অন্যান্য ব্যাংকগুলিকে ঋণ দেয়, তা 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও আরবিআই বর্তমান অর্থবর্ষের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.9% থেকে কমিয়ে 6.6% করেছে। আন্দামান দ্বীপপুঞ্জের পূর্ব উপকূল থেকে প্রায় 15 কিলোমিটার দূরে শ্রীবিজয়পুরম 3-এ প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী পুরী বলেছেন, এই আবিষ্কার আন্দামান সাগরের জ্বালানি সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে। শ্রী পুরী জানান, সমুদ্রপৃষ্ঠের 355 মিটার গভীরে প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে। মন্ত্রী জানান, অয়েল ইন্ডিয়া বর্তমানে গ্যাসের গঠন এবং মান মূল্যায়নের জন্য নমুনা সংগ্রহ করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে কাজ করছেন। ত্রিপুরায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের লঙ্কামুরা সীমান্ত চৌকিতে প্রহরী সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, পূর্ণাঙ্গ উন্নয়ন অর্জনের আগে দেশকে নিরাপদ ও সুরক্ষিত করা অত্যন্ত জরুরি। শ্রী শাহ কেন্দ্রীয় সরকার স্মার্ট বর্ডার প্রকল্পের কথা তুলে ধরে বলেন, এই নতুন পদ্ধতিটি স্থানীয় অসামরিক প্রশাসনের সঙ্গে সেনাবাহিনীর সমন্বয়ের মাধ্যমে দুর্ভেদ্য সীমান্ত তৈরি করার কাজ করবে। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগরতলার কুঞ্জবনে ঐতিহাসিক পুষ্পবন্ত প্রাসাদের জায়গায় তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেল নির্মাণের জন্য আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। দিল্লির মালভিয়া নগরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে 13 জন বিদেশী নাগরিকের মৃত্যু হয়েছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, নিহতদের মধ্যে একজন মোজাম্বিকের, 4 জন নাইজেরিয়ার, 1 জন লাইবেরিয়ার, 3 জন কিরগিজস্তানের, 1 জন উজবেকিস্তানের, 1 জন বাংলাদেশের, 1 জন কঙ্গোর এবং 1 জন ইরাকের নাগরিক ছিলেন। ভারত রাশিয়া সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, রাশিয়া ও ভারতের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক শক্তিশালী এবং তা বহু বছর ধরে চলে আসছে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক তার প্রতিনিধি দল সহ চলতি মাসের 1 থেকে 4 তারিখ পর্যন্ত ভারতে ছিলেন। আলোচনা ইতিবাচক ও গঠনমূলক হয়েছে বলে তিনি জানান।
1: ট্রেড ডিল কি বাত হ্যাঁ জেসা আপকো পতা থা 1 জুন সে 4 জুন আমেরিকা কে তরফ সে এক টিম ইহা আই থি উনকে নেগোসিয়েশন কে লিয়ে অর জেসা কি আপনি দেখা হোগা প্রেস বিজ্ঞপ্তি জো কমার্স মন্ত্রালয় কি তরফ সে জো জারি কিয়া গিয়া কি ইয়ে বাতচিত জো দোনো পক্ষো কে বিচ মে হুই ইয়ে কাফি পজিটিভ সকারাত্মক রহি তো হাম আশা করতে হ্যায় কি আনে ওয়ালে দিনো মে ইস পে চর্চা অর হোগি অর জো অন্তরিম ট্রেড ডিল কি বাত চল রহি হ্যায় উসকো দোনো পক্ষো কে বিচ মে উসকো পুরা কিয়া জায়েগা।
0: নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল 3 দিনের ভারত সফরে আজ নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে এদেশে এসেছেন। নতুন দিল্লিতে সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শ্রী জয়শঙ্কর আগামীকাল নেপালের বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। পশ্চিমবঙ্গে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল কলকাতায় আসছেন। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণের পর তিনি প্রথমে যাবেন নবান্নে, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এ রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে এক পর্যালোচনা বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও ওই বৈঠকে উপস্থিত থাকবেন। বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী আসবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে। এরপর সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটেও তার যাওয়ার কথা। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে বিশ্বজুড়ে 1973 সাল থেকে প্রতি বছর 5ই জুন পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। এবারের মূল ভাবনা প্রকৃতির প্রেরণায় জলবায়ু ও আমাদের ভবিষ্যতের জন্য। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে।

পাকিস্তানের অবৈধভাবে ও জোরপূর্বক দখলে থাকা গিলগিট বালতিস্তান বিধানসভার সাধারণ নির্বাচন আয়োজনের বিরুদ্ধে ভারত তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই নির্বাচন চলতি মাসের 7 তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা। ভারত তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, গিলগিট বালতিস্তান সহ জম্মু কাশ্মীর এবং লাদাখের সমগ্র কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানের এই ধরনের প্রচেষ্টা ওই অঞ্চলে গুরুতর মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক দমনপীড়ন, অর্থনৈতিক শোষণ এবং স্বাধীনতা হরণের মতো অন্তর্নিহিত সমস্যাগুলোকে আড়াল করতে পারবে না। পাকিস্তানের অবৈধ দখলে থাকা এলাকাগুলিতে পরিবর্তন আনার যে কোনো প্রচেষ্টাকে নতুন দিল্লি দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে এবং জোর দিয়ে বলেছে, এ ধরনের পদক্ষেপ এই সত্যকে আড়াল করতে পারে না যে পাকিস্তান অবৈধভাবে ভারতীয় ভূখণ্ড দখল করে রেখেছে, যা অবশ্যই খালি করতে হবে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন নতুন দিল্লিকে রাশিয়ার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সুখোই SU-57 দেওয়ার এবং ভারতে এর যৌথ উৎপাদনের প্রস্তাব দিয়েছেন। এর ফলে দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। এদিকে ভারত দেশীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সুদর্শন চক্রের মূল উপাদান হিসেবে রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থাকার কথা রয়েছে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা সত্ত্বেও ভারত 5টি S-400 বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার জন্য রাশিয়ার সঙ্গে $500 কোটি একটি চুক্তি স্বাক্ষর করে। জাপানের কাকামিগাহারায় অনুষ্ঠিত পুরুষদের অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকিতে সেমিফাইনালে ভারত পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। ভারত আগামীকাল ফাইনালে জাপানের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে পরিবেশ সংরক্ষণের ভারসাম্য রেখে গোটা বিশ্বকে সক্রিয়ভাবে পথ দেখাচ্ছে। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল GDP 7.7% বৃদ্ধি পাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক। ভারত পাকিস্তানকে হারিয়ে পুরুষদের অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে। আগামীকাল তারা জাপানের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ শুনুন 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পরেও বিনতা দেবর মা তিনি ককতমা ববাগ রকমখা মন্ত্রী বখর নরেন্দ্র মোদী তিনি গুজরাট নি সুরাত লাহার চুং ফেরাং তৈ স্নামখর বাবায় খক চি চার সাই চার রা রাজাক গবাং রং নি হামক্রাই গনাং তাং বুতাং নো চেঙ্গি রেখা তৈ হলং থং কাইখা কেন্দ্র নি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তিনি আগরতলা নি বিএসএফ নি লঙ্কা মোড়াহা আড়ি মুরুক মা থায় বেড়াইখা তৈ হা আড়ি মুরুক নাই বিএসএফ রকমাই ককলাম সালাইখা তিনি হাস্তি নি যত থায় নো জুদা জুদা সামং বুতাং নি বিশিং তৈ হায়ুং দংফসার পালাই যাখা তাবুক ককতমা শুক্রবই মন্ত্রী বখর নরেন্দ্র মোদী তিনি গুজরাট নি সুরাট লাহার চুং ফেরাং তৈ স্নামখর বাবায় খক চি চার সাই চার রা রাজাক গবাং রং নি হামক্রাই গনাং তাং বুতাং নো চেঙ্গি রেখা তৈ হলং থং কাইখা আবনো রোগী সংযাজক লুকুথুম মন্ত্রী বখর সাকা ও তাং বুতাং রক লুকু রক নি লাংমাও হামক্রাই তুবান তৈ হাক্ত নি রং থং হামসা মুঙ্গ চুবাওয়ান তংখর রিগজাক সকচাকনাই স্নাম্মা ও গুজরাটনি নাংমা বাজা ইয়াচাকমানি ককনো খুরজাও মন্ত্রী বখরক চারাঙ্কা কামিও হাক্তনি পুইলা সোলার পার্ক স্নামতি সামা ককনো মৃত্যু খ্লাই রেখা কেন্দ্রনি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তিনি আগরতলানি বিএসএফ নি লঙ্কা মোড়ানি হা আড়ি মুরুকমা থাই বেড়াইখা তৈ হা আড়ি মুরুক নাই বিএসএফ রকমাই ককলাম সালাইখা হায়ুং টংকর সালনু রোগী বুফাং কাই মুং পান্ডা ও মানজাগে কেন্দ্রনি স্বরাষ্ট্র মন্ত্রী ফাংশা আগর বুফাং কাইখা পান্ডাও মন্ত্রী ওকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা কেন্দ্রনি স্বরাষ্ট্র সচিব ইন্টেলিজেন্স বিউরোনি নাইকল নাই সচিব তৈ বর্ডার সিকিউরিটি নি ফোর্স নি নাইকল ফাং নখবই গবাং মালুকুরক মানজাগ লাইখা লঙ্কা মোড়া ও বিএসএফ জওয়ান রকমাই ককলাম সালাইমা পান্ডা ও কক নারকনা থাঙ্গই কেন্দ্রনি স্বরাষ্ট্র মন্ত্রী সাকা নৈসাই চিচুকু বিশিনি সিমি তাবুকসুক জরা হাক্ত নিহা আড়ি মুরুকনাই জওয়ান রক ফাংসিনি রেজাক বাচি রাসায়নি স্লাই বুক এবং বুফাং কাইখা তাকলাই বিশি ও ফাং ব্রেচি রাসায়নি সিমি দকচি রাসাই বুফাং কাইজাক নাই বুস্তাং বিশি ও কেন্দ্রনি বিএসএফ জওয়ান রক নি বুখাক্তে ফাং নৈ রেজাক বুফাং কাইজাক নাই আরো নি বিশিংতি নতংখর মুথাঙ্গি নারগই মানবাই নাই বতে বসাকা মন্ত্রী বখর নরেন্দ্র মোদী তংখর মুথাঙ্গি নারকানি বাগে থানচাকে সামং খ্লাইনা বাগে ইয়াপ্রি রমজা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী বিএসএফ নিয়ে কাই থামচিসনি ব্যাটেলিয়ান জওয়ান রকনি তং থাই নকতে বিএসএফ নিয়ে কাই চুকুচিসনি ব্যাটেলিয়ানি কোয়ার্টার গার্ড কমপ্লেক্স ই নি কুনালা কাই রেখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী দেব শাখা হাক্তনি গবাংমা হা

ভিক্টর চুকু উইকেট কমাওয়ে ব্রাইট ক্লাব ন এমবিবি স্টেডিয়াম বাদারগার কোচিং সেন্টার বাচি চার রান ইউনাইটেড বিএসটি তালতলা থংখলা ও স্পুলিং ক্লাব চুকুচি সা রান বাই চলমান সঙ্গ নতেই নরসিংগড়ি পিটিএ থংখলা ও কসমোপলিটন ক্লাব চি উইকেট গমাবই রয়্যাল কোচিং সেন্টার ন মেচেন খা তিনি কর্ণাটক তামিলনাড়ুতেই গোয়ার নি কিচাসে থাই রগ সালগ্রা সালথাং নিনবার শিবসাখা বারো নিনবার তিরবার নাইখুনি বখাকতে সাজাকা খনা নিশিমি জুন তালনি সালচি সাজরা ত্রিপুরা মণিপুর মেঘালয়তেই মিজোরামনি কিচাসে থাই রগ ওয়া তিনবার কতর ওয়াইফানো মানুহনি হজাকমুং খ্লাইখা ইয়াং আগরতলা নিনবার তিরবার নাইখুনি বখাকতে সাজাকা বুসকান দামনি চিবড়ীয় হাস্তিনি যত জেলাওনো ফেরাঙ্কগে ওয়া তিনবার কতর ওয়াইমানো খনা সালনি সাকানি তুংমারি থামচিবা ডিগ্রি সেলসিয়াস তে মানে নেচিসনি ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি ও তঙ্গি মানো তিনি সালনি সাকানি তুংমারি তংখা নেচি চুকু ডিগ্রি তে খামানি নেচি দ পয়েন্ট স্নি ডিগ্রি সেলসিয়াস শারিক নি দাম্বা জরাতে ওয়াতে ওয়াখা সা পয়েন্ট ব্রেই মিলিমিটার কক্তমা পাইথাগো হাইন হাই কক্তমা বুবাগ্রক তেওয়াইশা মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী তিনি গুজরাট নি সুরাট লাহার চুংফেরাং তে স্নামখর বাবায়ক হক চি চার সাই চাররা রেজাক গবাং রাং নি হামক্রাই গনাং তাং বুতাং নো চেঙ্গি রেখা তে হলংথং কাইখা কেন্দ্র নি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আগরতলা নি বিএসএফ নি লঙ্কা মোড়া হা আড়ি মুরুকমা থাইও বেড়াইখ্যা তে হা আড়ি মুরুক নাই বিএসএফ রপাই ককলাম সালাইখ্যা তিনি হাস্তে নি যত থাইও ন জুদা জুদা সামং বুতাং নি বিশিংতে হায়ুং তংখর সাল পালাই যাখা কক্তমা তিনি নিবাগে অরণ্য পাইখ্যা উল্নি কক্তমা আওয়াই ইংগান খনাফুং দামসিনি সতী ব্রেজিওয়া

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন দেশের কয়েকটি সীমান্ত এলাকায় খুব শীঘ্রই স্মার্ট বর্ডার পাইলট প্রজেক্টের কাজ শুরু হবে। রাজ্যে সর্বত্র নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের সুরাটে সড়ক বিদ্যুৎ ও শিল্প ক্ষেত্রে 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। প্রাক বর্ষা পরিস্থিতিতে আগামীকাল থেকে 11 জুন পর্যন্ত ত্রিপুরা, মণিপুর, মেঘালয় ও মিজোরামের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। এবারে বিস্তারিত খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আগরতলার বিএসএফ এর লঙ্কামুড়া সীমান্ত চৌকি পরিদর্শন করেন এবং সীমান্ত রক্ষীদের সাথে আলাপচারিতার মাধ্যমে তাদের মনোবল বৃদ্ধি করেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি আগর গাছ রোপণ করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, ইন্টেলিজেন্স ব্যুরো ডিরেক্টর, সীমান্ত ব্যবস্থাপনার সচিব এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের মহানির্দেশক সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। লঙ্কামুড়ায় জওয়ানদের সমাবেশে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 2019 সাল থেকে আজ পর্যন্ত দেশের সমস্ত কেন্দ্রীয় সশস্ত্র নিরাপত্তা বাহিনীর জওয়ানরা 7,50,00,000 বেশি বৃক্ষরোপণ করেছেন। এই বছর 40 লক্ষ থেকে 60 লক্ষ বৃক্ষরোপণ করা হবে। আগামী বছর কেন্দ্রীয় সশস্ত্র নিরাপত্তা বাহিনীর জওয়ানরা 2 কোটি বৃক্ষ রোপণ করবেন, যার মাধ্যমে তারা পরিবেশ সুরক্ষা এবং দেশ সেবা উভয় ক্ষেত্রে অবদান রাখবেন। তিনি পরিবেশ সংরক্ষণের গুরুত্ব এবং এই লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের গৃহীত পদক্ষেপের উপর আলোকপাত করেছেন। তিনি

0: বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবেশ সুরক্ষার জন্য একযোগে একাধিক উদ্যোগ গ্রহণ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ বিএসএফের 37 নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের আবাসনের ই উদ্বোধন এবং বিএসএফের 97 নম্বর ব্যাটালিয়নের কোয়ার্টার গার্ড কমপ্লেক্সের ই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বলেন, দেশের সীমান্তরক্ষী জওয়ানদের সুযোগ সুবিধা উন্নত করার জন্য কেন্দ্রীয় সরকার বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। শুধু জওয়ানদের স্বাস্থ্যের দিকেই নয়, তাদের পরিবারের আবাসনের দিকেও খেয়াল রাখা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিশাল সীমান্তের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে। কেন্দ্রীয় সরকার যেখানেই বিএসএফ এবং এসএসবি মোতায়েন করা হবে সেখানেই স্মার্ট বর্ডার গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। একটি চতুর্পাক্ষিক নিরাপত্তা কৌশলের অধীনে স্থানীয় প্রশাসন, প্রযুক্তি এবং নিরাপত্তা কর্মীদের নিষ্ঠাকে একীভূত করে সীমান্তকে দুর্ভেদ্য করে তোলা লক্ষ্য। তিনি বলেন, স্মার্ট বর্ডারের ধারণাটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শীঘ্রই একটি পাইলট প্রকল্প চালু করা হবে। এই পাইলট প্রকল্পটি দেশের বিভিন্ন সীমান্তের 7 বা 8টি স্থানে একযোগে বাস্তবায়ন করা হবে। জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, গ্রামের জনপ্রতিনিধিগণ এই কাঠামোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের সীমান্ত নিরাপত্তার জন্য ত্রিপুরা সীমান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রিপুরা 3 দিক থেকে সীমান্ত দ্বারা বেষ্টিত একটি সংবেদনশীল রাজ্য। সীমান্ত বেড়ার আধুনিকীকরণের জন্য সরকার 15 বছরেরও বেশি পুরনো প্রায় 650 কিলোমিটার বেড়ার একটি অংশ প্রতিস্থাপন করে 119 কিলোমিটার নতুন বেড়া স্থাপনের অনুমোদন দিয়েছে।
1: ত্রিপুরা ফ্রন্টিয়ার হামারে লিয়ে বহুত মহত্বপূর্ণ ফ্রন্টিয়ার হ্যায় অর এস দেশ কি ইস প্রকার কি সীমা কি সুরক্ষা করতা হ্যায় জো দেশ কে এক কোণে মে আয়ে হুয়ে ত্রিপুরা রাজ্য সে সটি হুই হ্যায়। জনসংখ্যিকী কা পরিবর্তন চাহে ত্রিপুরা হো, চাহে পশ্চিম বঙ্গাল হো, চাহে বিহার হো, জনসংখ্যিকী কা পরিবর্তন হম সীমা কে ছিদ্রো কে মাধ্যম সে নহি হোনে দেঙ্গে, এ হামারা অটল বিশ্বাস হ্যায় অর অটল সংকল্প ভি হ্যায়।
0: শ্রী শাহ আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে ভারতকে একটি সম্পূর্ণ উন্নত রাষ্ট্রে পরিণত করার রূপকল্প নির্ধারণ করেছেন। এই লক্ষ্য অর্জনের জন্য ভারতকে প্রথমে সুরক্ষিত করতে হবে। দেশকে চোরাচালান, মানব পাচার এবং যুবকদের প্রভাবিত করে এমন মাদকাসক্তি থেকে রক্ষা করতে হবে। এই লক্ষ্যে ভারত সরকার একটি স্মার্ট নিরাপত্তা গ্রিড তৈরির কাজ হাতে নিয়েছে যা সমস্ত ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করে। এরপর তিনি আগরতলাস্থিত নির্মীয়মান একটি হোটেলের ভূমিপূজা ও ভিত্তিপ্রস্তর স্থাপনে অংশগ্রহণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সন্ধ্যায় আগরতলা বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, মুখ্য সচিব জে কে সিনহা, পুলিশ মহানির্দেশক অনুরাগ এবং বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকগণ। আজ রাজ্যে সর্বত্র নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রী অনিমেষ দেববর্মা আজ সকালে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আয়োজিত এক সচেতনতামূলক পদযাত্রার সূচনা করেন। আগরতলার সুকান্ত একাডেমির প্রাঙ্গণ থেকে এই পদযাত্রা শুরু হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে করা একটি পোস্টে শ্রী মোদী বলেন, এই দিনটি পরিবেশ রক্ষা এবং সুস্থায়ী প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারকে পুনরায় নিশ্চিত করে। তিনি উল্লেখ করেন, গত দশকে সরকার অসংখ্য প্রচেষ্টায় এই দিকে তার কাজকে তুলে ধরে। তিনি উল্লেখ করেন যে এক পের মাকে নামের মতো উদ্যোগ প্রতি বছর প্রায় 1.19 লক্ষ হেক্টর বনভূমি তৈরিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ এই নীতি দ্বারা পরিচালিত হয়ে মিশন লাইফের চেতনায় দেশ একটি পরিচ্ছন্ন, সবুজ এবং আরও সুস্থায়ী পৃথিবীর লক্ষ্যে কাজ করে যাবে। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা আজ শালবাগানে সিআরপিএফ এর গ্রুপ সেন্টারে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রত্যেকের বাড়িতে গাছ লাগানোর জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই বছর পরিবেশ দিবসের ভাবনা হচ্ছে ফর দ্য নেচার অ্যান্ড ফর দ্য ফিউচার। বৃক্ষরোপণ কর্মসূচিতে বন দপ্তর, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, সিআরপিএফ জওয়ানগণ অংশ নেন। চলতি অর্থবর্ষের টানা দ্বিতীয়বার রেপো রেট 5.25% অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আজ দ্বিতীয় দ্বিমাসিক আর্থিক নীতি ঘোষণার সময় আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, মনিটারি পলিসি কমিটি সর্বসম্মতিক্রমে সুদের হার অপরিবর্তিত রেখে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে চলতি অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.9% থেকে কমিয়ে 6.6% করা হয়েছে এবং মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা 4.6% থেকে বাড়িয়ে 5.1% করা হয়েছে। অন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণায় গভর্নর জানান, আরবিআই বর্তমানে প্রাথমিক স্তরে পলিমার বা প্লাস্টিক ভিত্তিক কারেন্সি নোট চালুর প্রস্তাব বিবেচনা করছে। এছাড়া দেশের কিছু এলাকায় এটিএম ও ব্যাংক শাখায় নগদ টাকার ঘাটতি নিয়ে গ্রাহকদের অভিযোগ প্রসঙ্গে তিনি আশ্বস্ত করে বলেন, রিজার্ভ

0: ব্যাংকের কাছে পর্যাপ্ত অর্থ রয়েছে এবং যে কোনো ঘাটতি অবিলম্বে পূরণ করা হবে। এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের সুরাটে সড়ক, বিদ্যুৎ ও শিল্প ক্ষেত্রের 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন। এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পগুলি মানুষের জীবনযাত্রার মান বাড়াবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদনে গুজরাটের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করে তিনি চারাঙ্কা গ্রামে দেশের প্রথম সোলার পার্ক গড়ে তোলার প্রসঙ্গ স্মরণ করিয়ে দেন। দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করেছে। তারই মধ্যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। এ নিয়ে একটি প্রতিবেদন।
1: কোভিড-19 মহামারীর সময় চালু হওয়া প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় জাতীয় খাদ্য সুরক্ষা আইনের সুবিধাভোগীরা প্রতি মাসে বিনামূল্যে রেশনের মাধ্যমে খাদ্যশস্য পাচ্ছেন। এর ফলে দেশের কোটি কোটি মানুষ সরাসরি উপকৃত হচ্ছেন এবং তাদের খাদ্য সংকট অনেকটাই কমেছে। এই উদ্যোগ নিম্ন আয়ের পরিবারগুলোর আর্থিক চাপ কমানোর পাশাপাশি সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। বিশেষজ্ঞদের মতে, কঠিন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এই প্রকল্প একটি গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করেছে। কেন্দ্রীয় সরকারের গত 12 বছরের সাফল্যের ধারাবাহিকতায় এই প্রকল্প জনকল্যাণমূলক কর্মসূচির এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। সরকারের লক্ষ্য, দেশের কোনো মানুষ যেন খাদ্যের অভাবে কষ্ট না পায়, আর সেই লক্ষ্য পূরণেই এগিয়ে চলছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা। রাহুল লোধের প্রতিবেদন, আকাশবাণী সংবাদ, আগরতলা।
0: আবহাওয়ার খবর। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর পূর্ব ভারতের দিকে অগ্রসর হচ্ছে। আজ কর্ণাটক, তামিলনাড়ু ও গোয়ার কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। ভারতীয় আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাক বর্ষা পরিস্থিতিতে আগামীকাল থেকে 11 জুন পর্যন্ত ত্রিপুরা, মণিপুর, মেঘালয় ও মিজোরামে বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.7 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 1.4 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের কয়েকটি সীমান্ত এলাকায় খুব শীঘ্রই স্মার্ট বর্ডার পাইলট প্রজেক্টের কাজ শুরু হবে। রাজ্যে সর্বত্র নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের সুরাটে সড়ক, বিদ্যুৎ ও শিল্প ক্ষেত্রে 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। প্রাক বর্ষা পরিস্থিতিতে আগামীকাল থেকে 11 জুন পর্যন্ত ত্রিপুরা, মণিপুর, মেঘালয় ও মিজোরামে বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে নিয়ে নানান অনুষ্ঠান আপনাদের জন্য। তবে এইবার এই পর্বে কিন্তু আপনারা শুনবেন এসো জীবন গড়ি। এসো জীবন গড়ি পর্বে স্বাগত জানাচ্ছি সবাইকে আপনাদের স্টুডিওর ঘড়িতে। রাত 8:42। টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ এফএম উজ্জয়ন্ত।

স্বপ্নের ডানায় ক্যারিয়ারের উড়ান, আর এই ক্যারিয়ারের উড়ান নিয়েই আজকের এসো জীবন গড়ি পর্ব। শ্রোতা বন্ধুরা, আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে মানালি। এফএম উজ্জয়ন্তের পক্ষ থেকে আমি আরজে মানালি আপনাদের সবাইকে জানাই অনেক অনেক অনেক ভালোবাসা এই অনুষ্ঠান যারা শুনছেন, বিশেষ করে তরুণ প্রজন্মের তরুণ তুর্কিরা তাদের জন্যে, এবং অবশ্যই যারা শুনছেন অভিভাবক অভিভাবিকারা উদ্গ্রীব, যারা ভয় পাচ্ছেন ছেলে মেয়েদের ক্যারিয়ার নিয়ে, তাদের জন্য এই অনুষ্ঠান। আজকের বিষয় এমন এক বিষয় যা একজন ছাত্রছাত্রীর নয় বরং একটি পরিবারের, একটা পারিবারিক সমস্যায় ক্যারিয়ার, একটা সমাজের এবং একটি দেশের ভবিষ্যতের জন্য অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে আছে। তাই আমরা বলবো স্বপ্নের ডানায় ক্যারিয়ারের উড়ান। শ্রোতা বন্ধুরা, একটা সময় ছিল যখন আমাদের সামনে পেশার সংখ্যা ছিল খুব সীমিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সরকারি চাকরি, এই কয়েকটা নামই কিন্তু ঘুরে ফিরে আসতো আমাদের সামনে। কিন্তু আজ আজ পৃথিবী বদলে গেছে। আজ একজন ছেলে বা মেয়ে চাইলে হতেই পারে গ্রাফিক ডিজাইনার, অ্যানিমেটর, ডিজিটাল মার্কেটার, ডেটা সায়েন্টিস্ট, ইউটিউবার, রেডিও জকি, কন্টেন্ট ক্রিয়েটার, কন্টেন্ট রাইটার, ফটোগ্রাফার, শেফ, ফ্যাশন ডিজাইনার, পাইলট, সাইকোলজিস্ট, এমনকি গেম ডেভেলপারও। আচ্ছা, আমরা যখন ছোট ছিলাম আমরা কি ভাবতে পারতাম এমন সমস্ত প্রফেশনও আসতে চলেছে অদূর ভবিষ্যতে? কিন্তু যুগের মাঝেও একটা বড় প্রশ্ন, আমি কি হতে চাই, এই প্রশ্নের উত্তর খুঁজতেই দরকার ক্যারিয়ার কাউন্সেলিং। শ্রোতা বন্ধুরা, একটা ছোট্ট প্রশ্ন। রাহুল নামের একটা ছেলে ছিল, মাধ্যমিকে 90% পেয়েছিল সে। বাড়ির সবাই বলল, বাহ, এত ভালো রেজাল্ট, সায়েন্স নাও, সায়েন্স নিয়ে পড়ো। সে নিল, কিন্তু পদার্থবিদ্যা, রসায়ন তার একেবারেই ভালো লাগতো না। রাহুল ভালোবাসত ছবি আঁকতে। দিনের পর দিন চাপ, হতাশা, মানসিক অবসাদ বাড়তেই থাকল। একদিন স্কুলের একজন কাউন্সিলর তাকে জিজ্ঞাসা করল, তুমি কি করতে ভালোবাসো? সে প্রথমে তার নম্বর নয়, তার মনের কথা জানতে চেয়েছিল। আজ সে রাহুল একজন সফল UX ডিজাইনার, লক্ষ লক্ষ টাকা আয় করছে মাসে, কারণ সে নিজের ভালো লাগাকে পেশা হিসেবে বানাতে পেরেছে। তবে হ্যাঁ, নিজের ভালোবাসাকে যদি আমরা পেশা হিসেবে তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমাদের আগামী

অর্থাৎ আমাদের ফিউচার ভালো হয়। আসলে যুগের সাথে তাল মিলিয়ে আমরা জানি টাকা এখন সুখী জীবনের অন্যতম না হলেও একটা না হলেও অন্যগুলোর মতন একটা অবশ্যই চাবিকাঠি। তবে ইনকাম করার সঙ্গে সঙ্গে আমাদের ভালোবাসাও তো জড়িয়ে থাকতে হবে, তাই নয় কি? এই যে ধরুন আমরা আসছি, অনুষ্ঠান করছি, কত ভালোবাসা কুড়িয়ে নিচ্ছি আপনাদের থেকে। সেভাবে যদি কোনো মানুষ তার ক্যারিয়ার গড়ে নিতে পারে, অর্থাৎ তার ভালোবাসাকে কেন্দ্র করে, তাহলে তার জীবন কিন্তু অনেক পরিশ্রম থাকলেও সে কখনো পরিশ্রান্ত হবে না, সে শ্রান্ত হবে না। গান শুনবো একটা, গানের পর আবার চলে আসছি কথায়।

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ এফএম উজ্জয়ন্ত। চলছে আপনাদের পছন্দের পর্ব এসো জীবন গড়ি। আজ জীবন গড়ি পর্বে স্বপ্নের ডানায় ক্যারিয়ারের উড়ান। শ্রোতা বন্ধুরা, ক্যারিয়ার কাউন্সেলিং হলো এমন এক প্রক্রিয়া যেখানে একজন শিক্ষককে জানতে হয় তার ছাত্রের আগ্রহ, তার ছাত্রের দক্ষতা, ব্যক্তিত্ব, লক্ষ্য এবং ভবিষ্যতের সুযোগ। এই সব কিছু বিশ্লেষণ করে সঠিক পেশা বেছে নিতে সাহায্য করা হয়। প্রথমেই দেখতে হবে সেই ছাত্র বা ছাত্রীর আগ্রহ কি, কোন দিকে ঝোঁক, সে কি বেশি আঁকতে ভালোবাসে, নাকি গান গাইতে, নাকি অ্যাক্টিং স্কিল অসাধারণ তার, নাকি প্রোগ্রামিংয়ে সে একেবারেই অসাধারণ, নাকি নিউমেরিক্যালসেই তার নেশা বেশি, নাকি ফিজিক্স পড়তে ভালোবাসে, নাকি নদ নদী পৃথিবীর সব কিছু তার ভালো লাগে, নাকি তার ভালো লাগে পুরনো কোনো জিনিস খুঁজে পাওয়া, কিছু মাটি খুঁড়ে কিছু বের করতে চাওয়া, এই সমস্ত যদি ভালো লাগে তাহলে সেই অনুযায়ী তাকে তার ক্যারিয়ারের পথটা প্রথমে বেছে নিতে হয়। তারপর তার দক্ষতা। এমনও তো হতে পারে কোনো ছাত্রের স্বপ্ন ডাক্তার হওয়া, তার ব্যক্তিগত স্বপ্ন ডাক্তার হওয়া, বাবা মায়ের নয়, কিন্তু তার এই ক্ষেত্রে তার কতটা দক্ষতা সেটা বুঝতে হবে নিশ্চয়ই। সে MBBS পড়ার লোড নিতে পারবে কি না, বা বিটেক পড়ার লোড সে নিতে পারবে কি না সেটাও বুঝতে হবে। শুধু যদি আমরা গা ভাসিয়ে দিই জোয়ারে যে হ্যাঁ এবার আমার ছেলে MBBS পেয়ে গেছে, বাহ তাকে দিয়ে দাও, তাহলে তো চলবে না। আগে বুঝতে হবে তার কতটা সামর্থ্য রয়েছে সেই পড়াশোনা করার যে কোনো বিষয়ে। একটা মানুষ হয়তো খুব আর্টস গ্রুপে বা হিউম্যানিটিজে ভালো, তাকে যদি জোর করে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সে কষ্ট হবে, এবং ভাইস ভার্সা উল্টোটাও হতে পারে। যে ছাত্র বা ছাত্রী বিজ্ঞানে ভালো তাকে নিয়ে যদি এডুকেশন, হিস্ট্রি, জিওগ্রাফি পড়ানো হয় তাহলেও তার মাথায় কিছু ঢুকবে না। তারপর দেখতে হবে তার ব্যক্তিত্ব, ব্যক্তিত্ব কেমন ধরনের, সে অনুযায়ীও তার প্রফেশন চুজ করা উচিত, তার জীবনের লক্ষ্য, এবং হ্যাঁ সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে ভবিষ্যৎ

চাকরির কতটা সুযোগ রয়েছে এই লাইন পড়া শোনা করলে। ধরুন আর্কিটেকচার পড়ছে বা আর্কিওলজি নিয়ে পড়ছে বা ডিজাইনিং ফ্যাশন ডিজাইনিং পড়ছে বা গেম ডেভেলপার হিসেবে পড়াশোনা করছে, তো তাকে বুঝতে হবে আর 10 বছর পর সে যখন পড়াশোনা শেষ করে চাকরির খোঁজে বেরোবে কতটা ভালো হবে। যেমন একটা সময় ছিল, যেমন ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের সিভিল এবং মেকানিক্যাল এই কোর্স সাবজেক্টসগুলোই ছিল সবচেয়ে জনপ্রিয়, বর্তমানে কিন্তু কমিউনিকেশন, টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স, তারপর কম্পিউটার, এই সমস্ত ব্রাঞ্চেসগুলোরও অসাধারণ জনপ্রিয়তা বেড়ে গেছে। শ্রোতা বন্ধুরা, অনেক সময় আমরা দেখি বন্ধু সায়েন্স নিয়েছে বলে আমিও নিয়ে নিলাম, পাড়ার দাদা ইঞ্জিনিয়ার, ও হ্যাঁ আমাকেও হতে হবে। আমরা প্রত্যেকটা মানুষ আলাদা শ্রোতা বন্ধুরা, প্রত্যেকটা বাচ্চা আলাদা, প্রত্যেকের স্বপ্ন আলাদা, প্রত্যেকের চাহিদা আলাদা, সে তার লাইফ কী করে লিড করতে চায় তার ব্যাপার। একজন হতেই পারে খুব বেশি ম্যাটেরিয়ালিস্টিক, তার কাছে টাকাটাই ম্যাটার করে, অন্যজন ততটা ম্যাটেরিয়ালিস্টিক না হলেও তার হয়তো ম্যাটার করতে পারে আর অনেক কিছু, সুখে থাকা, ভালো থাকা, মানুষকে নিয়ে থাকা। একজন মাছ যেমন গাছে উঠতে পারে না, তেমনি সবাই একই পেশার জন্য তৈরি হয় না, আমাদেরকে সেটাই বুঝে নিতে হয়।

নিজেকেই খুঁজে পেতে হয়, আর নিজেকে খুঁজে পেলেই হয়তো জীবনের সার বুঝে যাওয়া যায়। আমরা জীবনে কি চাই সেটা আগে নিজেকেই বুঝতে হবে। তবে হ্যাঁ, এ কথা ঠিক, বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীরা কিন্তু অনেকটাই স্মার্ট। তারা কিন্তু তাদের প্রয়োজনটা, তাদের ইচ্ছেটা, তাদের স্বপ্নটুকুকে খুব সর্টেড ওয়েতে ডিসপ্লে করে, এবং অনেক ছোট থেকেই তারা নির্ধারণ করে ফেলে তাদের ক্যারিয়ার। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে মানালি, আপনাদের সঙ্গে নিয়ে এসো জীবন করি। আজ কথা হচ্ছে স্বপ্নের ডানায় ক্যারিয়ারের উড়ান। শ্রোতা বন্ধুরা, আপনারা হয়তো জানেন অনেক ছাত্রছাত্রী শুধু সমাজের চাপের কারণে এমন বিষয় পড়ে যা তারা ভালোই বাসে না। এর ফল হতাশা, আত্মবিশ্বাস হারিয়ে ফেলা, পড়াশোনার প্রতি অনীহা চলে আসা, এমনকি মানসিক সমস্যাও হতে পারে। তাই নম্বর গুরুত্বপূর্ণ নয়, নম্বরই সব নয়। শ্রোতা বন্ধুরা, কি করে বুঝবেন আপনার সন্তানের আগ্রহ? অভিভাবকদের জন্য কয়েকটি কথা, যারা এই অনুষ্ঠানটা শুনছেন হয়তো তাদের বাড়িতে টিনেজার্স রয়েছে, সেই বাবা মায়েদের জন্য কথাটা খেয়াল করুন। আপনার সন্তান কি করতে সবচেয়ে বেশি ভালোবাসে, কোন বিষয়ে বেশি প্রশ্ন করে, কোন কাজে সময়ের হিসাব সে ভুলে যায়, কি করলে তার চোখে উজ্জ্বলতা আসে এবং সেখানেই হয়তো লুকিয়ে আছে তার ভবিষ্যৎ। যদি আপনার ছেলে খুব বেশি ফুটবল খেলতে ভালোবাসে, তাকে ইন্সপায়ার করুন, একজন অ্যাথলেট বানাতে হেল্প করুন, একজন ব্যাডমিন্টন প্লেয়ার হিসেবে দেখুন, ক্রিকেটার হিসেবে দেখুন, সমস্ত জায়গায় তো তার ইচ্ছে অনিচ্ছেটুকুর মর্যাদা আছে। তাই এমন দিক বেছে নিক যা তাকে কখনো ক্লান্ত করে না। তাই আরও একবার জানিয়ে দেওয়া, আপনার সন্তানের মধ্যে দেখতে হবে আপনার সন্তান কি করতে সবচেয়ে বেশি ভালোবাসে, কোন বিষয়ে বেশি উৎসাহ তার, এবং যে বিষয়ে বেশি উৎসাহ তা নিয়ে তার প্রশ্নের সীমা থাকবে না, কোন কাজে সময়ের হিসাব সে ভুলে যায়, আর কি করলে তার চোখে উজ্জ্বলতা আসে। আপনি নিশ্চয়ই চান আপনার সন্তান থাকুক দুধে ভাতে, তাই হয়তো সেখানেই আপনি যদি বুঝতে পারেন তার ভালোবাসাটুকু, আপনি কিন্তু বাবা মা হিসেবে সেখানেই জিতে গেলেন। অনেকেই হয়তো ভাবেন সায়েন্স মানে ডাক্তার বা ইঞ্জিনিয়ার, কিন্তু বাস্তবে সায়েন্স মানে বায়োটেকনোলজি, ফরেন্সিক সায়েন্স, অ্যাস্ট্রোনমি, ফার্মেসি, নার্সিং, এভিয়েশন, ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রিসার্চ সহ এমন অনেক অনেক অনেক লাইন রয়েছে। আর কমার্স পড়ার সুযোগে, কমার্স যদি আপনার সন্তান নিতে চায়, সে চার্টার্ড অ্যাকাউন্ট হতে পারে, হতে পারে কোম্পানির সেক্রেটারি, ব্যাংকিং ম্যানেজার, ফিনান্স লান্সিং, স্টক মার্কেটার, ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট, বিজনেস ম্যানেজমেন্ট, ডিজিটাল এন্টারপ্রাইজ, এবং আজকের দিনে কিন্তু প্রত্যেকটা লাইন সমান গুরুত্বপূর্ণ। আবার মনেও হতেই পারে হিউম্যানিটিজ নিয়ে পড়ার কথা। হিউম্যানিটিজ নিয়ে পড়লে সেখানেও কিন্তু অনেক নীল দিগন্ত খুলে যায়, যেমন সাংবাদিকতা, মনোবিজ্ঞান, আইন, সিভিল সার্ভিস, সোশ্যাল ওয়ার্ক, ভাষা সাহিত্য, রেডিও জকি, মিডিয়া, ফিল্ম মেকিং, পাবলিক রিলেশনস, কত কি রয়েছে এখন। তবে হ্যাঁ, মেয়েদের জন্য একটি বিশেষ বলা কথা, একটা সময় ছিল যখন

মেয়ের স্বপ্ন মাঝপথেই থেমে যেত। আজ কিন্তু সময় বদলেছে। আজ মেয়েরা ফাইটার পাইলট, বিজ্ঞানী, পুলিশ অফিসার, মহাকাশ গবেষক, উদ্যোক্তা, কর্পোরেট নেতা, সব ক্ষেত্রেই নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে তারা। আর তাই মেয়েদের স্বপ্নকে কখনো আর এখন ছোট করে দেখবেন না। ছেলেদের জন্য একটি বিশেষ বলা কথা, প্রিয় ছেলেরা, সমাজ এখনো বলে কাঁদবে না, শিল্পী হয়ে কি হবে, নিজের প্যাশন নিয়ে সংসার চলে? এই ধরনের মিথগুলোকে তোমাদেরকেই ভাঙতে হবে। তোমার স্বপ্ন যদি সৎ হয় তবে তাকে সম্মান দাও। যদি ইচ্ছে হয় ছবি আঁকতে, আঁকো, যদি ইচ্ছে হয় নাচতে, নাচো। ঠিক তেমনভাবেই ইচ্ছে যদি হয় খেলা নিয়েই পড়াশোনা করবে, তাই নিয়ে পড়ো। আর অভিভাবকেরা, আপনার সন্তানকে নিজের অপূর্ণ স্বপ্ন পূরণের মাধ্যমে কোনো দিনই জোর করবেন না। তার স্বপ্নগুলো শুনুন, তার কথাগুলো শুনুন, তাকে পথ দেখান, কিন্তু পথ চাপিয়ে দেবেন না। পথ চাপিয়ে দিলেই বড্ড কষ্টকর হয়। গান শুনবো এবার একটা।

ক্যারিয়ারটা যদি ভালো হয়ে যায় তাহলে গোটা জীবন কিন্তু নির্ভর করছে এই কয়েকটা বছরের উপর। তাই সেটা খুব সন্তর্পণে বুঝে শুনে তারপর পা বাড়ানো উচিত। আপনার সন্তানকে

আপনার ছাত্রছাত্রীকে নিজের অপূর্ণ স্বপ্নগুলো কখনো চাপিয়ে দেবেন না। শুনুন তারা কি বলতে চায়। কারণ একটি পাখিকে উঠতে শেখানো যায়, কিন্তু কোন আকাশে সে উঠবে সেটা কিন্তু সেই ঠিক করবে। ক্যারিয়ার মানে শুধু চাকরি নয়, ক্যারিয়ার তার পরিচয়। তাই নিজের সাফল্যটা তাকেই বেছে নিতে দিন। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক আগামী, আর এভাবেই বাঁচবে আমাদের অস্তিত্ব। ভালো থাকুন সবাই। আজ এসো জীবন গড়ি পর্ব এ পর্যন্তই। আজ ছিল স্বপ্নের ডানায় ক্যারিয়ারের উড়ান। এবারে দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে সমাচার সন্ধ্যা।

শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের সুরাটে সড়ক, বিদ্যুৎ ও শিল্পক্ষেত্রের 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পগুলি মানুষের জীবনযাত্রার মান বাড়াবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃত্তিকে ত্বরান্বিত করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের বিশাল সীমান্তের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে। কেন্দ্রীয় সরকারের যেখানেই বিএসএফ এবং এসএসবি মোতায়েন করা হবে, সেখানেই স্মার্ট বর্ডার গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। একটি চতুর্পাক্ষিক নিরাপত্তা কৌশলের অধীনে স্থানীয় প্রশাসন, প্রযুক্তি এবং নিরাপত্তা কর্মীদের নিষ্ঠাকে একীভূত করে সীমান্তকে দুর্ভেদ্য করে তোলাই লক্ষ্য। তিনি বলেন, স্মার্ট বর্ডারের ধারণাটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শীঘ্রই একটি পাইলট প্রকল্প চালু করা হবে। এই পাইলট প্রকল্পটি দেশের বিভিন্ন সীমান্তে 7 বা 8টি স্থানে একযোগে বাস্তবায়ন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, দেশের সীমান্ত নিরাপত্তার জন্য ত্রিপুরা সীমান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রিপুরা তিন দিক থেকে সীমান্ত দ্বারা বেষ্টিত একটি সংবেদনশীল রাজ্য। সীমান্ত বেড়ার আধুনিকীকরণের জন্য সরকার 15 বছরের বেশি পুরনো প্রায় 650 কিলোমিটার বেড়ার একটি অংশ প্রতিস্থাপন করে 119 কিলোমিটার নতুন বেড়া স্থাপনের অনুমোদন দিয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাক বর্ষা পরিস্থিতিতে আগামীকাল থেকে 11 জুন পর্যন্ত ত্রিপুরা, মণিপুর, মেঘালয় ও মিজোরামের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলার আবহাওয়া দপ্তর পক্ষ থেকে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.7 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধুরা ডায়াল টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উৎসয়ন্ত। আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের পছন্দের পর্ব রবি শনি পর্বে। আর আজ এই অনুষ্ঠানে রবি শনি পর্বে আপনারা আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীতগুলো শুনতে পারবেন, যদিও স্টুডিওর ঘড়িতে রাত 9:04:28। বন্ধুরা রয়েছেন লাইনে, দেখব কে রয়েছেন প্রথমে। ডায়াল করুন 0381232625।

0: নম্বর। হ্যালো নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো নমস্কার।
0: নমস্কার, বলুন।
1: টিঙ্কু বলছি।
0: হ্যাঁ টিঙ্কুবাবু, কোন রবীন্দ্রসঙ্গীতটা শুনবেন?
1: তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে গানটা, এই রবীন্দ্রসঙ্গীতটা।
0: আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই শুনিয়ে দেবো, ভালো থাকুন।

0: শ্রোতা বন্ধুরা আরো একটা ফোন নিয়ে নি, দেখবো কে রয়েছেন সঙ্গে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: নমস্কার, বলুন।
1: আমি নিখিল ভট্টাচার্য বলছি।
0: নিখিল বাবু, স্বাগত আপনাকে, বলুন কোনটা শুনবেন? ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। তাহলে আর দেরি না করে এবার নিখিল বাবুর টিঙ্কু বাবুর পছন্দের গানে চলে যাই, তুমি যে সুরের আগুন। অন্বেষার দাশগুপ্তের কণ্ঠে শুনুন

0: বন্ধু রয়েছেন একজন, নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: নমস্কার,
0: নেব আপনিও নেবেন, বলুন।
1: আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি।
0: হ্যাঁ প্রেমজিৎ বাবু, স্বাগত আপনাকে, বলুন কোন গান শুনবেন?
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি একটা গান শুনতে চাই।
0: হ্যাঁ,
1: গানটি আছে দিনগুলি মোর
0: সোনার খাঁচায় রইল না।
1: ঠিক আছে,
0: একদম শুনে থাকুন।
1: খুবই ভালো তো?
0: ভীষণ
1: ভালো আছেন তো?
0: একদম একদম। আপনারাও ভালো থাকুন। প্রেমজিৎ বাবু, তাহলে দেরি কেন আর? এবারে নিখিল রঞ্জন বাবুর পছন্দের গানে চলে যাব সরাসরি।

সত্যি আমরা এই রবীন্দ্রসঙ্গীতগুলো শুনলে হারিয়ে যাই। বৃষ্টি এলেই যে গানগুলো সবচেয়ে বেশি শুনতে ইচ্ছে হয়, তাদের মধ্যে এই গানটা অনুভব।

0: মতো, তাই নয় কি? বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
1: ভালো আছেন?
0: হ্যাঁ ঝর্ণা ম্যাডাম, ভালো আছি, আপনি? রবীন্দ্রসঙ্গীত না না না চিনির গান না? একদম একদম, ভালো, আপনিও খুব ভালো থাকুন, শুভরাত্রি। আর রবি ঠাকুর একবার খুব মজার ছলে বলেছিলেন, একটা খুব মিষ্টি গান লিখেছি। আচ্ছা, কি সেই মিষ্টি গান? তারপর বললেন, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। রবি ঠাকুর জানেন তো কত মজা করতে ভালোবাসতেন, মানে সেই কথা আর বলার নয়। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? সৌরভ কলই, বলুন কোন গানটা শুনবেন?
2: দিদি, একটা রবীন্দ্রসঙ্গীতের
0: প্রেমজিৎ বাবুর পছন্দের গানে চলে যাই। হ্যাঁ, স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে।

সত্যি এই নানা রঙের দিনগুলো যখন হারিয়ে যায় পিছু টান আমাদের মনে করিয়ে দেয়। হ্যালো নমস্কার, কে রয়েছেন? শুভ সন্ধ্যা শ্যামল বাবু, বলুন কি গান শুনবেন? একদম ভালো থাকুন, শুভরাত্রি। শ্যামল বাবুর অনুরোধ এলেই আমার মনে হয় হ্যাঁ এবার কোনো একটা ভালো গানের অনুরোধ আসতে চলেছে। যাই হোক শ্রোতা বন্ধুরা, আজ বোধ হয় আর এই পর্বে আপনাদের অনুরোধ নিতে পারছি না, রবি শনি পর্বে নিশ্চয়ই শিগগিরই কথা হবে আপনাদের সবার সঙ্গে, আপনাদের ভীষণ পছন্দের পর্ব আজ রাতে পর্বে। তাহলে এবার আপনাদেরকে ঝর্ণা ম্যাডামের সেই মিষ্টি গানটা শুনিয়ে দিই।

সত্যি তাই। এই তপদগ্ধ পৃথিবীর বুকে যখন আছড়ে পড়ে বারিশ ধারা, বর্ষা ধারা, তখন মনে হয় শান্তির বাড়িই বটে। আমরা শান্ত হই, স্নিগ্ধ হই। শ্রোতাবন্ধুরা, এতক্ষণ শুনছিলেন রবি শনি পর্ব।

দাও ফিরে সে অরণ্য লহুয়ে নাগর। শ্রোতা বন্ধুরা, আকাশের নীল, মাটির গন্ধ, গাছের ছায়া আর পাখির গান নিয়ে আজ আবার হাজির হয়ে গেছে আপনাদের সঙ্গে। ঠিক ঘড়ির কাটা যখন রাত 9:32, আজ রাতে পর্বে স্বাগত জানাই। শ্রোতা বন্ধুরা, আজ রাতে পর্বে সবুজের অভিযান নিয়ে কথা হবে। তবে হ্যাঁ, অনুষ্ঠানের শুরুতেই একখানা কথা আপনাদের জন্য, একটি বিশেষ ঘোষণাও বলতে পারেন। শ্রোতা বন্ধুগণের প্রতি একটি আন্তরিক আবেদন, আকাশবাণীর FM উজ্জয়ন্ত সর্বদা সকল শ্রোতার জন্য অনুষ্ঠান প্রচার করে থাকে। আবালবৃদ্ধ বনিতা নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষের আনন্দ, বিনোদন, জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি আমাদের প্রধান লক্ষ্য। অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে কোনো অনিচ্ছাকৃত ত্রুটি, অসাবধানতা বা ভুল বোঝাবুঝির কারণে যদি কোনো শ্রোতা কষ্ট পেয়ে থাকেন, তবে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কাউকে আঘাত করা বা দুঃখ দেওয়া কখনোই আকাশবাণীর উদ্দেশ্য নয়। আমাদের একমাত্র লক্ষ্য হল সকল শ্রোতাকে সমানভাবে আনন্দ প্রদান করা এবং সুস্থ, ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তোলা। শ্রোতাদের কল্যাণ, উন্নতি ও শুভকামনায় আমরা সর্বদা বদ্ধপরিকর। আসুন সকল ভেদাভেদ ভুলে আমরা একসঙ্গে এই আনন্দযজ্ঞে সামিল হই এবং পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আরও সুদৃঢ় করি। আমাদের ভালোবাসা, সহযোগিতা এবং শুভেচ্ছাই আপনাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আজ বিশ্ব পরিবেশ দিবস, আর আজ বিশ্ব পরিবেশ দিবসে সবুজের অভিযানই হোক আজকের আজ রাতে পর্বের টপিক। আসলে এটা শুধুমাত্র টপিকে সীমাবদ্ধ না থেকে যদি আমরা আমাদের হৃদয়ে সেটাকে বসিয়ে নিতে পারি, যদি আমাদের হৃদয় সেখানে সায় দেয়,

0: যদি আমাদের চারপাশের প্রকৃতিকে উপহার দিতে পারি এই সবুজের অভিযান, তাহলেই সার্থক। আজ 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, আজকের এই অনুষ্ঠানের নাম তাই সবুজের অভিযান। অভিযান মানে শুধু পাহাড়ে চড়াই নয়, অভিযান শুধু অজানা পথের খোঁজেই নয়, অভিযান মানে এক এমন যাত্রা যেখানে আমরা খুঁজে ফিরি নিজেদের অস্তিত্বই, আর সেই অস্তিত্বের নাম প্রকৃতি। আজকের এই কয়েক ঘন্টার সফরে আমরা খুঁজব হারিয়ে যাওয়া সবুজকে, জানব পরিবেশের গল্প, শুনব পৃথিবীর কান্না, আর খুঁজে নেব নতুন আলোর দিশা। তাহলে দেরি কেন? ডায়াল করুন 03-8123-2625-3 নম্বর। আমাদের ফোন লাইন আপনাদের জন্য খোলা রয়েছে, ডায়াল করুন 03-8123-2625-3 নম্বর, এবং সেই একই সঙ্গে 9402169965। বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু?
1: হ্যালো, দিলীপ মজুমদার আমি।
0: আরেকবার নামটা বলবেন?
1: টপিকে
0: কথা বলি,
1: আপনার নামে আছে আরেকজন আছে, আপনার নাম না সমীক্ষা সরকার, আপনাকে চিনে ভালো করে চশমা চোখে দেয়, আপনি তো কথা বলেন, আমি ওনাকে চোখেও দেখেছি।
0: আপনি বুঝতে পেরেছি, আপনি টপিকে কথা বলুন প্লিজ।
1: সবুজ তো ধ্বংস করে দিচ্ছে মানুষের মনে, তো শান্তি নেই, প্রত্যেক বাড়িতে এক একটা নাটক চলছে, কাকে কে ভালো বেড়ে তো বুঝিয়ে উঠতে পারে।
0: আমরা কিভাবে এই পরিবেশ থেকে উতরে ভালোর দিকে যেতে পারি দিলীপ বাবু?
1: আরে লোকে গাড়ি করে যায়, মারুতি করে যায়, এয়ার কন্ডিশন গাড়িতে করে যায়, রাস্তাতে কাগজ ফেলে, আমার সাইকেলের উপর কতজন কাগজ ফেলে, নিশ্চয় গাড়ি দিই না কাউকে, আমি আমার তমগণ লোকের সাথে চলাফেরা করি খুব।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: নেগেটিভ লোকের সাথে আমি হাতও মিলাই না যাচ্ছি।
0: আচ্ছা,
1: সেই করি না কাগজ,
0: আপনার কি সাজেশন হবে?
1: সবুজের অভিযান তো অনেক জায়গায় ঘুরেছি আমি, বিনা পয়সায় ঘুরেছি, এখন তো ঘুরতে গেলে টাকা পয়সা লাগে, আমার তো আমি তো ফ্রি ঘুরছি।
0: ভালো থাকুন, বেশ বেশ, খুব ভালো লাগলো, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্ত। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
2: আমি গোলাঘাট থেকে নীলমণি দেবর নাম বলছি।
0: নীল
2: ম্যাডাম
0: বলুন।
2: ম্যাডাম আমি আপনাকে স্বাগত
0: বলুন।
2: পরিবেশ দূষণ তো
0: আপনি জানেন না, পরিবেশ দূষণ তো অনেক দূরে,
2: দেখার জন্য না কানে কি।
0: যাই হোক, আমরা পরে নিশ্চয়ই ফোনে কথা বলবো। শ্রোতা বন্ধুরা, আগে টপিক ভালো করে শুনুন, ভাবুন, তারপর কথা বলুন। আজ সবুজের অভিযান নিয়ে কথা হচ্ছে। আসলে পরিবেশ দূষণকে রুখতে সবুজের অভিযানটাই তো গুরুত্বপূর্ণ, তাই আগে অনুষ্ঠান শুনুন, শুনে তারপর, কোনো তাড়াহুড়া নেই, ফোন লাইন পেয়ে যাবেন। হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
3: অনেকগুলো গাছ লাগাই দিয়ে,
0: তাই না? বাহ, এই তো সবুজের অভিযান হয়েই গেল প্রান্তোষ বাবু।
3: গাছ লাগিয়ে দিয়েছি, গাছ আপনার গাছ আপনাদের আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের প্রাণ বাঁচায়, গাছ আমাদের এই গাছ।

0: আজগুলো কি করি আমাদের চুরি করে কাঠে লাকড়ি করে কাঠ করে চুরি করে বিক্রি করে চুরি এরকম না। আমি তো সোনা মরাটার মধ্যে আগে যেতাম, অনেকগুলো শাল গাছ সেগুন গাছ ছিল, এখন কিছুই গাছ নেই। কিন্তু গাছ একটা লাগালে যে কতগুলি মানুষের প্রাণ বাঁচে ওটা আমরা জানি না। আমরা সমাজ যে কবে ঠিক হবে তা বুঝতে পারি না, বুঝেছি ম্যাডাম।
1: হ্যাঁ একদম ঠিক বলেছেন প্রান্তোষ বাবু।
0: তাই তাই আপনার আমদার দরকার, প্রত্যেকটি বাড়িতে দু তিনটে করে গাছ লাগানোর দরকার, বুঝেছেন। তো আমরা এই যে আগে তো
1: তাহলে মানে আমরা ছোট থেকে যদি নিজেদের ঘরেতে সবার আগে সবুজ গাছ লাগাই, সবুজ আয়ন করি, তাহলে প্রথমে নিজেদেরকে ঠিক করতে হবে, তারপর অন্যদেরকে বদলাবো, তাই তো প্রান্তোষ বাবু?
0: যেমন মনে হয় আজকে আমি অফিসে গাছ লাগিয়েছি, আমার বাড়িতে তো গাছ আছে,
1: বাহ,
0: মনে হয় যে
1: এই তো এটাই তো চাই। সাধুবাদ আপনাকে।
0: অর্জুন অর্জুন গাছ, একটা গোয়াম গাছ,
1: হ্যাঁ,
0: একটা অমরকি গাছ লাগিয়ে দিয়েছি,
1: এবং প্রত্যেকটা গাছ কিন্তু ভীষণ ভালো ছায়া দেবে। শুধুমাত্র ছায়া নয়, মেডিকেল মেডিসিনাল ভ্যালুর বিশাল, তাই না?
0: হ্যাঁ হ্যাঁ, তাই আপনার এই টপিকটা আমার খুব পছন্দ হয়েছে, তাই আপনার জন্য আমি এতটুকু বললাম। ভালো থাকবেন,
1: আপনিও খুব ভালো থাকুন, প্রণাম নেবেন আজকের এই কাজটার জন্য, প্রণাম আপনি নেবেন, আপনি সত্যি অসাধারণ। এবং এ কাজটা যেন শুধুমাত্র 5ই জুন সীমাবদ্ধ না থাকে, সেদিকেও নজর রাখবেন, প্রতিদিন যেন সবুজের অভিযান হয়, প্রত্যেকদিন। ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা, রক্ত আলোর মদে মাতাল ভোরে, আজকে যে যা বলি বলুক তোরে, সকল তর্ক হেলায় তুচ্ছ করে, পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা, আয় দুরন্ত, হায় রে আমার কাঁচা। আনরিটেনে বাধা পথের শেষে, বিবাগিকর অবাধ পানে, পথ কেটে যাই অজানাদের দেশে, আপদ আছে জানি আঘাত আছে, তাই জেনে তো বক্ষে পড়ার নাচে, ঘুচিয়ে দে ভাই পুঁথি পড়ার কাছে, পথে চলার বিধি নিশান যাচা, আয় প্রমুক্ত, আয় রে আমার কাঁচা। সবুজ নেশায় ভোর করেছিস ধরা, ঝড়ের মেঘে তরি তরিত ভরা, বসন্তের পড়া সাকুল করা, আপন গলার বকুল মাল্য গাছা, আয় রে অমর, আয় রে আমার কাঁচা। সবুজের অভিযানটা হোক আমাদের সবার পক্ষ থেকে, এই সবুজের অভিযানটা হোক, আসুন আমরা সবাই হাতে হাত রাখি, এবং অন্য হাতে অবশ্যই আমাদের একটা করে গাছ ধরা থাকবে, চারা গাছ। এই যেমন প্রান্তোষবাবু বললেন আমলকি গাছ, কিংবা আরো ভালো ভালো গাছ, আম গাছ লাগালেন, এই সমস্ত গাছগুলি একদিন অনেক কিছু ঋণী করে রাখবে পৃথিবীকে, এ কথা বলার অপেক্ষা রাখে না। হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
2: ম্যাম নমস্কার।
1: নমস্কার, বলুন কে বলছেন?
2: আমি রামনগর থেকে রাজু।
1: রাজু বাবু, স্বাগত আপনাকে।
2: ম্যাম ভালো আছেন?
1: হ্যাঁ, আপনি ভালো আছেন?
2: হ্যাঁ হ্যাঁ ভালো।
1: বলুন,
2: আজকে আমি দুইটা গাছ বাড়ি থেকে ট্রান্সফার করে নিয়ে, একটা আমাদের যে খালি জায়গা আছে দুইটা গাছ লাগিয়ে দিয়েছি।
1: আচ্ছা,
2: একটি হচ্ছে বট গাছ আর একটি চালতা গাছ।
1: আচ্ছা আচ্ছা, ট্রান্সফার না করে আপনি তো নতুন গাছও লাগাতে পারতেন।
2: বিশাল বড় হয়ে যায়
1: সত্যি। আর বট গাছ কতটা ছায়া দেয় সত্যি, না? খুব ভালো লাগলো
2: জানি। হ্যাঁ,
1: ভালো থাকুন আপনিও।

0: যাই হোক, সবুজের অভিযান। শ্রোতা বন্ধুরা, পৃথিবীর কাছে একটা খোলা চিঠি। কল্পনা করুন, একদিন সকালে ঘুম থেকে উঠলেন, উঠে দেখলেন কোনো পাখির ডাক নেই, গাছ নেই, নদী নেই, নীলাকাশ নেই, আছে শুধু ধোঁয়া, কংক্রিট আর যন্ত্রের শব্দ। কেমন লাগবে সেদিন? খুব ভয়ঙ্কর লাগবে, তাই না? কিন্তু শ্রোতা বন্ধুরা, আমরা ধীরে ধীরে ঠিক সেই একই দিকে এগোচ্ছি। আজ পৃথিবী যেন আমাদের উদ্দেশ্যে একটা চিঠি লিখছে। পৃথিবী লিখছে আমাদের উদ্দেশ্যে, প্রিয় মানুষ, তোমাদের জন্য আমি অক্সিজেন তৈরি করছি প্রতিনিয়ত, তোমাদের জন্য নদী বইয়ে দিয়েছি, ধনধান্যে ফসলায় সুজলা সুফলায় ভরিয়ে দিচ্ছে তোমাদের অন্নের বাটি, তোমাদের জন্য বন তৈরি করে রেখেছি। কিন্তু আজ আজ আমি ক্লান্ত, আমার ফুসফুস কেটে ফেলা হচ্ছে, আমার ফুসফুসে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, আমার নদীগুলো বিষে ভরে যাচ্ছে, তোমরা কি আর একটাবার আমার হাতটা ধরতে পারবে না, আর একটাবার আমাকে বাঁচাতে এগিয়ে আসবে না? আমি তো তোমাদেরই মা, সবার মা। ঠিক এই কথাটাই যেন পৃথিবী আমাদেরকে বলতে চান। শ্রোতা বন্ধুরা, এই চিঠিটার উত্তর আমাদেরকেই দিতে হবে, আমাদের প্রত্যেককে। কি দেবেন এই চিঠির উত্তরে আপনারা? সেই প্রশ্নর উত্তর আছে কি? নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার দিদি।
0: নমস্কার,
1: আমি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বিলাসপুর থেকে।
0: হ্যালো হ্যালো, খুব ডিস্টার্ব করছে, খুব ডিস্টার্ব করছে, আপনি দয়া করে ফোন করুন আবার, আর একটা বার ফোন করুন হয়তো। হ্যালো, এবার ঠিক আছে?
1: হ্যালো, ঠিক আছে?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, আর নামটা বলুন।
1: আমিনুল হক সরকার, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে বলছি।
0: আমিনুল বাবু, আমিনুল বাবু, আপনি একটু মুখ থেকে মাউথপিসটা থেকে দূরে সরে কথাটা বলুন তো, তাহলে বোধহয় ঠিক হবে।
1: হ্যাঁ, তো আজকে বিষয়টা দিয়েছেন দিদি, খুবই সুন্দর সবুজ অভিযান। হ্যাঁ, তার মানে একটা বিষয়
0: কিচ্ছু শোনা যাচ্ছে না শ্রোতা বন্ধু, কিচ্ছু শোনা যাচ্ছে না। আমি দুঃখিত, ফোন লাইনটা কাটতে বাধ্য হলাম, কারণ খুব ডিস্টার্ব করছে লাইন। আপনি যদি আবার পরে ফোন করেন, আবার আপনার ফোন নেব। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো
2: হ্যালো
0: হ্যালো, নমস্কার, কে বলছো?
2: আমি পশ্চিম বাংলা বর্ধমান থেকে মাহি বলছি।
0: মাহি, বলো মাহি।
2: আমার জানেন গাছ অনেক ভালো লাগে,
0: তাই না?
2: সবুজ গাছ।
0: আচ্ছা,
2: আমার আমার একটা বাগান আছে।
0: তোমার বাগান আছে, তুমি যত্ন নিতে পারো?
2: হ্যাঁ,
0: তাই? মাহি, কি কি গাছ
2: অনেক ভালো লাগে,
0: কি কি গাছ লাগাও তুমি? তুমি কোন গাছে পড়ো বাবু?
2: আমি ক্লাস 3 তে পড়ি।
0: ক্লাস 3 তে পড়ো, তোমার গাছ ভালো লাগে? আচ্ছা, তোমার বন্ধুদেরও কি ভালো লাগে গাছ?
2: হ্যাঁ, আমার বন্ধুদেরও ভালো লাগে।
0: আচ্ছা, তুমি কি বন্ধুদেরকে বলো গাছ লাগাতে?
2: হ্যাঁ,
0: তুমি কি বন্ধুদেরকে বলো গাছ লাগানোর কথা?
2: হ্যাঁ, আমি বলি, ওরা লাগায়।
0: আচ্ছা, তারপর কিভাবে যত্ন নাও তুমি গাছের?
2: আমি গাছে জল দিই।
0: আচ্ছা, তারপর?
2: আমার অনেক রকমের গাছ আছে।
0: যেমন?
2: আমার আম গাছ আছে, দুটো পেয়ারা গাছ আছে, ব্লুবেরি গাছ আছে, ড্রাগন ফলের গাছ আছে।
0: বাপরে, ড্রাগন
2: গাছ আছে, পানের গাছ আছে।
0: ও বাবা, আচ্ছা এই কাজে তোমাকে আগ্রহ কে জোগালো?
2: আমার মা।
0: আচ্ছা, মাহি, তোমার টাইটেলটা কি গো?
2: মাহি বেগম।
0: মাহি বেগম, মাহি বেগম কোত্থেকে বলছো?
2: পূর্ব বর্ধমান।
0: আচ্ছা, সত্যি খুব ভালো থাকো তুমি, এবং অনেক অনেক আশীর্বাদ। তোমার মতন যেন সব মাহিরা এভাবেই একদিন সবুজের অভিযানে সামিল হয়। জানো মাহি, তোমরা যদি এগিয়ে আসো না, তাহলেই আমাদের

0: আগামীর ভবিষ্যৎটা, আগামীর পৃথিবীটা অনেক সুন্দর হবে। খুব ভালো থেকো, থ্যাংক ইউ ফোন করার জন্য।
1: ধন্যবাদ দিদি,
0: গুড নাইট। হ্যাঁ, মাহির ফোনটা কিন্তু আজকের এই অনুষ্ঠানে একটা অন্যরকম মাইনে রাখবে, এ কথা আমরা সবাই জানি। তবে হ্যাঁ, অনুষ্ঠানের শুরুতে একটা গান নিয়ে মিষ্টিমুখ করে নি। আজ চলছে সবুজের অভিযান, আর এই অভিযানে কিন্তু আমি জানি আমার সঙ্গে আপনারাও সামিল হচ্ছেন, আছেন আপনারা। ডায়াল করুন 0383226253 নম্বর, এবং সেই একই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর খোলা রয়েছে 9402169965। অপেক্ষায় রইলাম আপনাদের, তবে এবারে সুপ্রতীকের কণ্ঠে একখানা গান।

আর তাই হোক আমাদের আজকের সবুজের অভিযানের এই যাত্রাটুকু, সবুজের অভিযান। আর তাই আমরা চাই অরণ্য দিন আগামী প্রজন্ম দুহাত পেতে বসে আছে আপনাদের সামনে, অরণ্য দিন তাদের, তাদের প্রাণবায়ু দিন, তাদের ভালো থাকার রসদটুকু দিন, তাদের চোখে সবুজ বিপ্লব দিন, তাদেরকে বোঝান সবুজ জীবনের অংশ। একটা সময় ছিল যখন বিকেল মানেই মাঠ, আম গাছ মানেই গ্রীষ্ম, গ্রীষ্ম মানেই আম গাছ, শিউলি মানেই শরৎ, বৃষ্টির দিনে কদম ফুল। আর আজকের শিশুরা চিনছে গাছের চেয়ে বেশি মোবাইল, মাঠের চেয়ে স্ক্রিন টাইমিং তাদের বেশি। আমরা যত আধুনিক হচ্ছি ততই প্রকৃতি থেকে দূরে চলে যাচ্ছি, দূরে চলে যাচ্ছি আমাদের নিজস্ব সত্তা থেকে, ভালো লাগে।

0: শিউলি মানে শরৎ, বৃষ্টির দিনে কদম ফুল। আর আজকের শিশুরা চিনছে গাছের চেয়ে বেশি মোবাইল, মাঠের চেয়ে স্ক্রিন টাইমিং তাদের বেশি। আমরা যত আধুনিক হচ্ছি ততই প্রকৃতি থেকে দূরে চলে যাচ্ছি, দূরে চলে যাচ্ছি আমাদের নিজস্ব সত্তা থেকে, ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে। কিন্তু শ্রোতা বন্ধুরা, প্রকৃতি এখনো আমাদের থেকে দূরে সরে যায়নি। আজও গাছ আমাদের ছায়া দেয়, আজও নদী আমাদের জল দেয়, আজও মাটি ফসল ফলায়। তাই সবুজের অভিযান মানেই আসলে প্রকৃতির কাছে ফিরে যাওয়া, আর সেই অভিযানকেই সবুজের অভিযান বলি। আসুন আমরা সবাই ফিরে যাই, আমরা সবাই একসঙ্গে সমস্বরে তারস্বরে গলা মেলাই, দাও অরণ্য, অরণ্য দাও, ফিরিয়ে দাও সেই অরণ্য। হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান থেকে শেখ আতিয়ার।
0: হ্যাঁ শেখ আতিয়ার বাবু, বলুন কেমন আছেন?
1: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন দিদি?
0: হ্যাঁ খুব ভালো আছি
1: দিদি ভাই।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: সত্যি আমরা এই বিজ্ঞানকে হাতিয়ার করে আজকে জল, মাটি, বাতাস তিনটে মৌল এবং মূল উপাদানকে আমরা দূষিত করে চলেছি প্রতিনিয়ত।
0: ঠিক,
1: প্লাস্টিক ব্যবহার করছি, কিন্তু ব্যবহার প্রয়োগ বিধি মানছি না
0: একদম।
1: আমরা যত্র বৃক্ষ ছেদন করছি, কিন্তু মাটিতে কৃষিকাজ করতে গিয়ে ফলানা ফসল তুলে নিচ্ছি, কিন্তু মাটি যে কি পরিমাণ
0: প্রয়োজন আমাদের সেটাই বোঝাতে পারছি না আগামী প্রজন্ম।
1: হ্যাঁ,
0: আজকের প্রজন্মের মানুষই বুঝতে পারছে না আগামীকে কিভাবে বুঝবে।
1: কিন্তু একটা মাথায় রাখতে হবে যে আমরা পৃথিবীকে প্রজন্মের জন্য।
0: হ্যালো হ্যালো, শ্রোতা বন্ধুরা শোনা যাচ্ছে না কথা। হ্যাঁ, যা বলছিলাম, সবুজের অভিযান। একটি গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে ছিল এক বিশাল বট গাছ, গ্রামের সবাই তাকে চিনত। সেই বট গাছ ছিল কারো প্রেমের সাক্ষী, কারো প্রথম কবিতার সাক্ষী, কিংবা প্রথম কান্নার, সব কিছুরই সাক্ষী ছিল সেই বট গাছ। একদিন রাস্তা চড়া করার সিদ্ধান্ত জানানো হলো, আর জানানো হলো গাছটি কেটে ফেলা হবে। লোকজন বলল, এটা তো একটা গাছই। কিন্তু যেদিন গাছটা কাটা হলো সেদিন গ্রামের বৃদ্ধ মানুষটা কেঁদে ফেললেন, কারণ তিনি জানেন, তিনি বললেন, তোমরা একটা গাছ কাটোনি, আমার অর্ধেক জীবন কেটে ফেলেছ। শ্রোতা বন্ধুরা, একটা গাছ শুধুমাত্র কাঠ নয়, বরং একটা গাছ হাজার স্মৃতির বাড়ি। বন্ধু রয়েছেন? হ্যালো নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো
0: হ্যালো, হ্যাঁ নমস্কার,
2: আমি নিখিল রঞ্জন ভট্টাচার্য বলছি।
0: হ্যাঁ নিখিল বাবু, বলুন বলুন নিখিল বাবু বলুন।
2: আজকে আজকে তো সবুজের
0: ঠিক ঠিক বিপ্লব নয় অভিযান। হ্যাঁ
2: সবুজের অভিযান, সবুজ গাছ লাগানো। গাছ যে আমাদের কত উপকার করে এটা লিখে শেষ করা যায় না।
0: না,
2: গাছ তো প্রথমত অক্সিজেন দেয়, তাছাড়া গাছ আমাদের মাটিকে রক্ষা করে। গাছ আমাদের যে পরিবেশ বান্ধব, সে শুধু মানুষ না, অন্যান্য পাখিদের রক্ষা করে, পাখির বাসা থাকে, গাছের ছায়া আমরা শীতল হই, ঠান্ডা হই,

0: কাজে গাছ আমাদের পরম বন্ধু, সে আমাদের কালে কালে আমাদের সঙ্গে আছে, সঙ্গে থাকবে। তাকে যদি আমরা আঘাত করি তাতে আমাদের নিজেদেরও আঘাত করা হয়।
1: ঠিক,
0: কাজে আমরা আমাদের উচিত গাছকে রক্ষা করা, এবং একটা গাছ যদি প্রয়োজনে কাটা হয় তারপরে আরো পাঁচটা গাছ
1: আরো পাঁচ, মানে কম্পেনসেশন করতেই হবে। খুব ভালো
0: বললেন, না লাগালে পরে আমাদের
1: একদম তাই, সঠিক বললেন নিখিল বাবু, ধন্যবাদ, প্রণাম নেবেন, ভালো থাকবেন, শুভরাত্রি। শ্রোতা বন্ধুরা, আমাদের ফোন লাইন খোলা রয়েছে 0381236253 নম্বর, এবং আমাদের হোয়াটসঅ্যাপ লাইনও খোলা রয়েছে 9402169965। একটা হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়ে গেলাম ইতিমধ্যেই। নমস্কার, শুভ সন্ধ্যা মানা দিদি, আজকের বিষয় সবুজের অভিযান। আমার বাড়িতে প্রচুর গাছ আছে, যা আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, সবেদা, জামরুল, আরও বিভিন্ন ধরনের ফল, এছাড়া ফুলের গাছ আছে আর প্রচুর আছে, প্রচুর, গোটা বাড়ি সবুজে সবুজে ভরা। এটুকুই বললাম, ভালো থাকবেন, নমস্কার নেবেন অম্বিকা মণ্ডল, পশ্চিমবঙ্গ বোলপুর বীরভূম। আহা, সত্যি আপনার বাড়িটাই তো সবুজের অভিযান, কি সুন্দর। নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
2: নমস্কার, আমি কৃষ্ণনগর থেকে নমিতা দেবমা বলছি।
1: নমিতা ম্যাডাম, স্বাগত আপনাকে, বলুন কেমন আছেন?
2: ভালো আছি, আপনিও ভালো থাকুন। আজকে বিশ্ব পরিবেশ দিবসে দাদারা গাছ প্রেমী, আমার বৌদিও খুব গাছ প্রেমী, মানে ছাদে প্রচুর গাছ লাগানো। বৌদি তো রেডিও শুনি না, তবু আমি বলছি বৌদিকে অনেক অনেক ধন্যবাদ, বৌদি এতগুলি গাছ লাগিয়ে মানে রেখেছে। আর আমি বলছিলাম, আমি আজকে একটা কাজ করেছি, সকালবেলা আমরা কয়েকজন মিলে ওই সুপারি চারা মানে কি বলবো দিয়েছি, দান করেছি।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, মানে চারা গাছ বিলিয়েছেন, দান করেছেন?
2: হ্যাঁ, চারা গাছ বিলি করেছি। হ্যাঁ,
1: খুব ভালো, এটাও
2: ওই রিক্সাওয়ালা,
1: দারুণ একটা
2: রিক্সাওয়ালা, অটোওয়ালা, ওদেরকে বা ওই রিক্সাতে যারা চড়ে বা অটোতে যারা আছে ওরা নিজে নিজে চেয়ে নিয়েছে, পঞ্চাশটা মতো আমরা উপাদান করেছি আর কি।
1: খুব ভালো, খুব ভালো, সাধুবাদ জানাই আপনার এই অভিযানের।
2: হ্যাঁ, ওইগুলি করলাম আর খুব ভালো লাগলো ওটা করে। আর নিজের বাড়িতে একটা চারা নিয়ে এসেছি, ওটা বাড়িতে লাগাবো বলে, দাদার বাড়িতে লাগাবো, নিজের মতো জায়গা নেই, দাদার বাড়িতে দিয়ে যাবো, লাগাবো, খুব ভালো লাগলো ওটা করে।
1: খুব ভালো লাগলো, সঙ্গে থাকুন, ভালো থাকুন,
2: আপনি ভালো থাকুন।
1: নমিতা ম্যাডামের মতনই আমরাও কিন্তু পারি এই পদক্ষেপটা নিতে, একটু অন্যরকম ভাবে চিন্তা করলে জীবনটা কত সুন্দর হয়। এই যে তিনি কথাগুলো বলছেন, কতটা আনন্দ থেকে, কতটা তৃপ্তি থেকে তিনি বলছে বলুন তো। আর আজকের অনুষ্ঠানের অন্যতম কিন্তু ইন্সপিরেশন ছিল মাহি, মাহি বেগম। মাহির মতনই একটা ছোট্ট মেয়ে অনুভূতি সাহা, তার কণ্ঠে ত্রিপুরার কবি বিমলেন্দ্র চক্রবর্তী লেখা একটা অসাধারণ কবিতা শুনে নি।
3: গাছের সাথে বন্ধু হলে ভালো, গাছ দেখাবে প্রাণের নবীন আলো, গাছের সাথে পাখির আশা, ফুলের আশা, ফলের আশা, পশু পাখির ভালোবাসা, এবং কিছু আরো। গাছের সাথে বন্ধু হলে ভালো, গাছ দেখাবে প্রাণের নবীন আলো,
4: গাছের লতা, গাছের পাতা, রোদ্দুপুরে মস্ত ছাতা, সেই ছাতাতে মায়া আছে, আদৌ মাথা ছায়া আছে, এবং কিছু আলো।
3: গাছের সাথে বন্ধু হলে ভালো, গাছ দেখাবে প্রাণীর নবীন আলো,
4: গাছ আমাদের খাদ্য যোগায়, যোগায় প্রাণবায়ু, গাছের সাথে জড়িয়ে আছে নদীর পরমায়ু, গাছ গাছালি বৃষ্টি আনে, খাদ্য যোগায় ঘরে, ঝড়কে মোরা আটকে দেব গাছের দেওয়াল গড়ে। গাছ মানে সেই জীবন যাপন, প্রাণীর ছয় না

0: গাছ কেটে বন উধাও হলে হবই সর্বহারা।
1: তাই তো কিছু আলো, চারদিকে সব জালো, গাছের সাথে বন্ধু হলে ভালো, গাছ দেখাবে প্রাণীর নবীন আলো।

0: শ্রোতা বন্ধুরা, জানেন এই গাছের পরিমাণ কমে যেতে যেতে কত ধরনের পাখিরা হারিয়ে গেছে আমাদের এই পৃথিবী থেকে? খুব সুন্দর করে শুনছিলাম না ঠিক এক্ষুনি আমাদের একটা অনবদ্য ছোট্ট মিষ্টি কবিতা অনুভূতি সাহার কণ্ঠে? সত্যি গাছের সাথে বন্ধু হলে ভালো, গাছ দেখাবে প্রাণের নবীন আলো। বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, হ্যালো নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো
0: হ্যালো নমস্কার, কে রয়েছেন?
1: আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে শেখ নূর আলম বলছি। দিদি,
0: শেখ নূর আলম বাবু বলুন।
1: দিদি ভালো আছেন?
0: ভালো নেই, খুব ভালো আছি।
1: খুব ভালো আছেন, আপনি অবশ্যই খুব ভালো থাকবেন। আর সেই সঙ্গে বলি দিদি, সবুজ বা গাছ, আমরা এক মানে টোটালি আমরা সবুজকে অবলম্বন করে বেঁচে আছি। বলুন তো, সবুজকে বাদ দিয়ে কি কোনো কিছু হয়?
0: কোনো কিছু হয় না।
1: আমি খাবার খাচ্ছি সবুজকে কেন্দ্রবিন্দু করে, যেটাই যা খাচ্ছে সব সবুজ, সবুজ ছাড়া এক পা হাঁটতে পারবো না। আর সেই সঙ্গে বলি দিদি, আমি সবুজকে খুবই পছন্দ করি, আমার চারিদিকে সবুজের একদম কি বলবো, পেয়ারা, জাম গাছ, আম গাছ, আমড়া গাছ, কার্গি লেবু, বাতাবি লেবু, আতা গাছ, আর সেই সঙ্গে বেলি ফুল, লাল গোলাপ দুটো আছে, একটা ছোট একটা বড়। আর সেই সঙ্গে দিদি আমার ছাদ বাগান আমি সবে শুরু করেছি।
0: আচ্ছা,
1: পেয়ারা লাগিয়েছি, বিভিন্ন চারা লাগানো হয়েছে, বুঝলেন তো, কিছু লতানো গাছ লাগিয়েছি। আর সবুজ আমাদের গ্রামে হচ্ছে, আমাদের গ্রাম থেকে 1 কিলোমিটার দূরে সবুজ বন, বুঝলেন, মানে যে বনের কোনো অন্ত নেই, বনটা যে কোথায় শুধু কোথায় সে আমরা কিছু বুঝতে পারি না। হয়তো আপনি নাম শুনেছেন নাকি জানি না, আমাদের এখানে ভালকি মাচান বলে একটা জায়গা আছে, বুঝলেন, অরণ্যরানী ভালকি মাচান, মানে অনেক দূর দূর জায়গা থেকে লোক এখানে বেড়াতে আসে।
0: সুন্দর তো নামটা ভালকি মাচান। আচ্ছা,
1: হ্যাঁ ভালকি মাচান, অরণ্যরানী ভালকি মাচান,
0: অরণ্যরানী, আরে বাহ,
1: হ্যাঁ অরণ্যরানী ভালকি মাচান, ওখানে ভিতরে একটা পার্ক আছে। হ্যাঁ, আর বিশেষ করে যেদিন আপনি অনুষ্ঠানে থাকেন সেদিন তো এমনি তো আমাদের অনুষ্ঠানটা সবুজ হয়ে যায়। একটা কথা বলি, মাহি বেগম হচ্ছে আমার নাতনি।
0: আচ্ছা, কি দারুণ ভাবে ট্রেন করেছেন তাকে, দারুণ।
1: হ্যাঁ, এরপর বলি, বাড়িতে আমি আপনার বউ দিয়ে মাহি আর কেউ নেই, ওর মা বাবা কাজের সূত্রে কলকাতায়।
0: আচ্ছা আচ্ছা,
1: খুব এক্সপার্ট জানেন তো, মানে ওর নাচ থেকে গান থেকে আমার সব নিজে নিজেই করো।
0: বেশ ভালো, খুব ভালো লাগলো,
1: ভালো থাকবেন, ধন্যবাদ।
0: নবীন প্রজন্মরা যেন এমনই হয়। শুভরাত্রি শেখ নূর আলম বাবু। হ্যাঁ, তো যাই বলছিলাম শ্রোতা বন্ধুরা, সবুজের অভিযান, সবুজের অভিযান বললে কতগুলো কথা যে একসঙ্গে বলতে ইচ্ছে হয়। শ্রোতা বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা চলুন এমন একটা গল্পে ভাসি, এমন একটা কথায় ভাসি, যে যার মধ্য দিয়ে পরিবেশের এই বর্তমান সংকটটা কেটে যায়। আজ পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, বরফ গলে যাচ্ছে, সমুদ্রপৃষ্ঠের জলের পরিমাণ বেড়ে যাচ্ছে, বাড়ছে বন্যা, খরা, দাবানল। কেন কেন? কারণ আমরা প্রকৃতির সাথে প্রতিনিয়ত যুদ্ধ করছি, আমরা প্রকৃতির বিরুদ্ধাচরণ করছি। আর প্রকৃতির বিরুদ্ধে কোনো যুদ্ধে যে জেতা যায় না, এ কথাটা তো আমাদের মানতে হবে। যে গাছ কাটি সেই গাছের অভাবেই একদিন শ্বাস নিতে কষ্ট হয়, যে নদী দূষিত করছি সে নদীর জলই একদিন আমাদের কাছে ফিরে আসে। প্রকৃতি প্রতিশোধ নেয় না, প্রকৃতি শুধু হিসাব মিলিয়ে দেয়, ব্যাস হয়ে গেল। তবে হ্যাঁ, কেন আজকের এই সবুজের অভিযান রাখা, আজ যে

0: বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন পবিত্র একটি দিন। তবে হ্যাঁ, শুধুমাত্র 5ই জুন গাছ লাগালাম বা আমাদের দায় সারা হয়ে গেল তাতে কিন্তু হবে না। সেই গাছটাকে যত্ন করতে হবে, মায়ের মতন আগলে রাখতে হবে বুকে, তবেই তা হয় আমাদের এই সবুজের অভিযান সফল হবে। তবে হ্যাঁ, সবুজের অভিযানের সফল নাগরিক হিসেবে সেখানে কিন্তু আপনাকেই খুঁজে পাচ্ছি, নিজেকেই খুঁজে পাচ্ছি এবং একাধারে আমাদের সবাইকে খুঁজে পাচ্ছি। একটি চারা গাছ লাগানো মানুষটিকে যেমন সৈনিক, তেমনি প্লাস্টিক ব্যবহার কমানো মানুষটাও কিন্তু সৈনিক, সেটাও বুঝতে হবে। যে জল অপচয় করে না সেও সৈনিক, আবার যে গাছকে বন্ধু ভাবে সেও সৈনিক। তাই আজ আমরা সবাই হতে চাই সবুজের সৈনিক। আর এই সৈনিকরা যখন একসঙ্গে সবাই মিলে অভিযানে বেরোব, পৃথিবীটা কত সুন্দর সাজা বয়ে একবার ভাবতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপে আরও একখানা মেসেজ চলে এসছে, গাছ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, গাছ ছাড়া পৃথিবীতে মানুষের বেঁচে থাকা সম্ভব নয়। বর্তমান সময়ে অতিরিক্ত গাছ কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, জলবায়ু পরিবর্তন, গরম বেড়ে যাওয়া, বায়ু দূষণ, এসব সমস্যার প্রধান কারণ হচ্ছে গাছের অভাব। তাই গাছ লাগানো এখন শুধু ভালো কাজ নয়, বরং একটি দায়িত্ব। সবশেষে বলা যায়, আজ একটি গাছ লাগানো মানে ভবিষ্যতের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তোলা। তাই আমাদের সবাইকে বেশি করে গাছ লাগানো এবং গাছের যত্ন নেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আমি সুমন মুহুরি বলছি জোলাইবাড়ি থেকে, বলছি নয় লিখছি। অনেক ধন্যবাদ সুমনবাবু, খুব ভালো লাগলো আপনার মেসেজটা পেয়ে। হ্যালো নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: গুড ইভিনিং ম্যাডাম।
0: গুড ইভিনিং এ রহমান,
1: থ্যাংক ইউ মালালি দিদি।
0: হ্যাঁ বলুন।
1: আমি ওই ওয়েস্ট বেঙ্গল সান্তিনি কেতনের সাথে কথা বলছি, কাছে বাসা থেকে বলছি, পাখি খুব রহমান।
0: হ্যাঁ,
1: বিশ্ব পরিবেশ দিবসে সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা।
0: একদম আপনার
1: একটা জিনিস, হ্যাঁ একটা জিনিস ম্যাডাম, খুব বেশি শোনা যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস গ্যাস, এইসব গুলো এখন দারুণ ভাবে মারা যাচ্ছে। আমি এখন
0: আপনি ডায়াল করুন যদি আরেকবার লেগে যায় তাহলে ভালো। হ্যালো নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, না কথা বলা গেল না, পরে নিশ্চয়ই ফোন করবেন তিনি। গান শুনি চলুন আরো একটা।

0: কথাটা কি বোঝে বলুন তো? গাছেদেরও ভালোবাসা দরকার, আমাদের ভালোবাসা। গাছে কি একমাত্র আমাদের ভালোবেসে যাবে নিঃস্বার্থভাবে? আমরা কিছু দেব না? জানেন, একটা গল্পে পড়ছিলাম, মুনি ঋষিরা তারা নাকি পরের জন্মে গাছ হয়ে জন্মায়, অর্থাৎ নিঃস্বার্থভাবে তারা শুধু দিয়েই যাবে। যারা খুব ভালো মানুষের উপকার করে তাদের নাকি আর জন্ম নিতে হয় না, এবং শেষ জন্ম গাছ। জানি না তার কতটা সত্যতা লুকিয়ে আছে বা তার বৈজ্ঞানিক ভিত্তি কী, তারপরেও যদি গল্প হিসেবেও নেই রূপকথার, তারপরেও তো কতটা সুন্দর ব্যাপার বলুন তো। যাদের কোনো স্বার্থ নেই তারাই হয়তো গাছ হয়ে জন্মায়। বন্ধু কি রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো
0: হ্যালো,
1: চারদিকে লাল সমারোহ ফুলের, সেই লাইটের তারের জন্য এটা যে কতগুলি ডাল কেটে বেরচ্ছে আমি ঘর থেকে দেখে, আহা এত সুন্দর ফুল ফুটে থাকে সকালে, জ্বরের মাটির তলায় পরে থাকে, সেখানে ডাল ভেঙে ভেঙে নিয়ে যায়, কিন্তু লাইটের তারে বাড়ি খায় অবশ্য বিপদের জন্যই করেছে, বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য। একদম সেদিনে একটু কারেন্টে আগুন লাগছে, একবার বড় বড় ডাল সমস্ত কেটে ফেলছে, সেটা কত ছায়া দান করতেছে, তার তলে দাঁড়িয়ে আমরা বেশিক্ষণ পরিশ্রম করলে কৃষ্ণচূড়া গাছের তলে দাঁড়াই, খুব কষ্ট লাগছে রাস্তা কাটারে, আর তো দালান কংক্রিটের বিল্ডিং যত বসুন্ধরা মার বুকে চাপাইতেছে, তত আমরা দুর্বিষহ অবস্থা করতেছি। দেখছেন তো আজকে দুদিন ধরে গরম 37+ হয়ে গেছে, কিন্তু মানুষ একটু বুঝে না। আমার সুদ্দার বাড়িতে দুই আড়াই ঘন্টা জায়গার মধ্যে আমরা গেটের থেকে সমারোহ ফুলের, ফুল তুলসী গাছ, তারপরে বিভিন্ন গাছ, একটা ওই চক্রে চড়াও খেয়ে থাকে
0: যাই হোক, দেবী ম্যাডামের সঙ্গেও কথা বলা গেল না যেই কারণে ফোনের খানিকটা ডিস্টার্ব রয়েছে, দেখা যাক সবার ফোনে আবার হচ্ছেও না। হ্যালো
2: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। হ্যালো, কে বলছেন আপনি? মলিনা ঘোষ। খুব আস্তে শোনাচ্ছে সাউন্ডটা।
2: মলিনা ঘোষ,
0: হ্যাঁ বলুন।

0: এবার বলুন।
1: আমার বাড়ির সামনে যদি দেখেন আমার পিঠের দিকে আর গাছ লাগাইতে লাগছে, আমি বাড়িটার চতুর্দিকে গাছই লাগিয়ে দিচ্ছি।
0: আচ্ছা, গাছ লাগানো একটা নেশা হয়ে যায় না? তারপরে
1: আমার 7 বছর থাকতে আমার গাছের নেশা, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, মানে কোন গাছ বাহির আসছে না, ফুল গাছ আমি কত রঙের এই রাস্তার থেকে বাড়ির গেটের থেকে আসবার বাড়ির ছাড়ে বলতে ঘুরে। আমার তাহলে একদিন আমার ফুল গাছ কেটে লেগছে, গন্ধরাজ ফুল গাছ।
0: আহারে,
1: তারপরে আমি না গেছি বাড়িতে, বাইরে গেছি, এত সুন্দর গাছ থাকছে, ওই শেলু বইছে শেলু।
0: আরে, আপনাদের মতন গাছপ্রেমী তো দরকার এই বিশ্বের জন্য।
1: 7 বছর থেকে আজকে আমার 65 বছর, আমি এখনো গাছ লাগাই, আজকেও লাগাইছি। আমার আর সুবারি গাছ বাড়ির অল্প জায়গা, আমার কিন্তু 2.5 ঘন্টা জায়গা, আমি গাছ লাগাই রাখছি না, হলো 100 বাড়ির বাউন্ডারি দিলে। এরপরে গেটের থেকে ফুল গাছ লাগাইতে লাগাইতে বাড়ির ভিতরে ঢুকাই আমার গাছ, আমার বাড়ির গাছের লেগে কত মাসে ছায়া পাইয়া যায়। গেটের সামনে আম গাছ আছে বড় বড় দুইটা, জানিনি আমার কষ্ট লাগছে, আম গাছের কথা শুনে আমারও কষ্ট লাগছে। আমি 2 দিন বাদ খেয়েছি না, আমার ফুল গাছ কেটে লেগেছে 2-3। এই কথা নিজে তো দেখেন আমার কষ্ট লাগছে, আমি ছায়া থাকতে আমার আম গাছের ছায়ার মধ্যে কত মানুষ, আর আমার গাছের আম কত মানুষ শেখা, এইবার একটা মন নাই আম দুই, এইবার আম খেতে পারছি না, কিন্তু আর অন্য গাছ খাইব গাছের যে কতটুকু উপকার দেয়, গাছের যে কতটুকু সুন্দর বাড়ি।
0: কি সুন্দর বললেন, আপনার কথা বলাটাও মনে হচ্ছে এক ধরনের অক্সিজেন আমাদের জন্য। প্রণাম নেবেন এমন মানুষ মলিনা ম্যাডাম, ভালো থাকুন, আর আপনার গাছেরা, গাছের পরিবারকে নিয়ে ভালো থাকুন। একটা গান শুনবো স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে।

0: টানে ফিরে যেতে আমি তো চাই, আমি হাত তুললাম। আপনারাও কারা কারা রয়েছেন যারা আমার মতন সেই মাটির টানে, মাটির দেশে ফিরে যেতে চান? হ্যালো নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো
0: হ্যালো, তারপরে বলুন, অসুবিধা নাই, এখন ঠিক আছে তো?
1: এখন ঠিক আছে,
0: হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ, না না বন্ধ করবো যদি ঠিক না থাকে।
0: আচ্ছা আচ্ছা বলুন।
1: দেখুন,
0: হ্যাঁ
1: হ্যাঁ, বিজ্ঞানীরা সতর্ক করছে আমাদের যে হিমবাহ গলে যাচ্ছে, সমুদ্রের তলদেশের স্থিতি বাড়ছে, তার ফলে আমাদের অস্তিত্বের সংকট দেখা দেবে, এবং এল নিনোর একটা প্রভাব আমাদের পৃথিবীর বুকে ঘিয়ে আসছে, যার ফলে আরো বেশি গ্লোবাল ওয়ার্মিং হবে। সুতরাং গ্রিন এক্সপেডিশন বা সবুজ অভিযান আমাদেরকে সকলকেই করতে হবে। এই এই যদি আমাদের লক্ষ্যটা যদি আমাদের স্থির হয়, সংকল্প যদি সুদৃঢ় হয়, আমরা হাতে হাত বেঁধে যদি মনে জোনে এগোই, গাছ কাটবো ঠিক প্রয়োজন মতো গাছ কাটবো,
0: পায়েরও
1: দরকার আছে দেশকে উন্নত করতে গেলে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এই চিন্তাটাও আমাদের আনতে হবে যে গাছ আমরা লাগাবো আরো বেশি করে, বন জঙ্গল ধ্বংস করবো, বন্য প্রাণীর আমাদেরকে আমাদের লোকালয়ে ঢোকে জীবনহানি সম্পত্তি হানি করবে, সেই রকম দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদেরকে এগুলো চলবে না। আমরা সঙ্গে সঙ্গে সবুজায়ন করব পৃথিবীতে, আবার যেন গ্লোবাল ওয়ার্মিং না থাকে, গ্রিন হাউসের প্রাদুর্ভাব যেন কমে যায়, যার ফলে পরবর্তী প্রজন্ম এবং আমরাও সুস্থভাবে থাকবো। আমরা এসি লাগিয়ে আর কতক্ষণ এই গরমকে প্রতিরোধ করতে পারবো ম্যাডাম? তার থেকে আমাদের সবুজায়ন করি, যদি সবুজ অভিযান করি, তাহলে
0: খুব ভালো বললেন ঠাকুর বাবু,
1: দুর্যোগের হাত থেকে আমরা রক্ষা পাবো, পৃথিবী হবে আবার নির্মল, বায়ু পাবো। নমস্কার নেবেন,
0: আপনিও নমস্কার নেবেন, ভালো থাকুন, শুভরাত্রি। শ্রোতা বন্ধুরা, চলছে আজ রাতে পর্ব, রয়েছে আমি আপনাদের বন্ধু আর জে মানালি আপনাদের সঙ্গে। রাত 10:28:10 ডায়াল করুন 03-8123-2623 নম্বর, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর খোলা রয়েছে 9402169965। হ্যাঁ, এখনও কোনো মেসেজ আর নতুন আসেনি, তবে হ্যাঁ শ্রোতা বন্ধুরা, বাড়িতে ফেরার পথে না হয় গাছের দিকে একটু তাকাবেন, ভাববেন সে আপনার কাছে কিচ্ছুটি চায়নি, কোনো বিল আপনাকে পাঠায়নি, কোনো অভিযোগ সে আপনাকে করেনি, তবুও প্রতিদিন আপনাকে অক্সিজেন দিয়ে যাচ্ছে, ছায়া দিচ্ছে, জীবন দিয়েছে, এমন এক বন্ধু আর কোথাও পাবেন বলুন তো? আজ বিশ্ব পরিবেশ দিবস, আজ চলুন সবাই মিলে প্রতিজ্ঞা করি, প্রত্যেক মাসে অন্তত একটি করে গাছ লাগাবো, প্লাস্টিকের ব্যবহার কমাবো, জল অপচয় করব না, আর প্রকৃতিকে ভালোবাসবো। আমরা পৃথিবীকে আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাইনি, এটা আমরা ধার নিয়েছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছ থেকে, তাদের জন্য একটু সবুজের অভিযান ভীষণ দরকার। বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
2: অল্প একটু জায়গার মধ্যেই আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, পেয়ারা গাছ আছে, যেহেতু জায়গা কম, প্রত্যেক বছরে ডালা ছাড়তে হয়, কিন্তু কারণ আমাদের এই যে সৌরজগতে যে 9টা বা 10টা গ্রহ আছে, একমাত্র পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে, অন্য কোন গ্রহ তো প্রাণের অস্তিত্ব এখনো প্রমাণিত হয়নি। তো কাজে মানব জাতিকে রক্ষা করতে গেলে

0: আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে গেলে বা আমরা নিজেরাও আসতে গেলে গাছ আমাদের রক্ষা লাগাতেই হবে, এর কোন বিকল্প নেই।
1: একদম,
0: কারণ গাছই একমাত্র আমাদেরকে
1: বাঁচিয়ে
0: রাখে। আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ি সেটা গাছ শুষে নেয় এবং গাছ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি এবং সেই অক্সিজেনের সাহায্যে আমরা মানব জাতি প্রাণী জগৎ বেঁচে আছে।
1: খুব সুন্দর বললেন, ভালো থাকুন।
0: কাজেই এটা কবিগুরু রবীন্দ্রনাথ বলে গেছেন ওনার জীবদ্দশাতেই, 1941 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রয়াত হন, উনি ওনার জীবদ্দশাতে বলে গেছেন যে
1: কাজেই
0: আমরা যেটা বলছি বা কবিগুরু যেটা বলেছেন যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচতে পারি,
1: একদম একদম একদম।
0: কাজেই বাঁচতে গেলে আমাদেরকে গাছ লাগাতে হবে, আর আমরা তো এটা ফিল করছি। হ্যাঁ, এই যে প্রকৃতিতে আমাদের প্রকৃতি মায়ের উপর অত্যাচার করে আমরা কিছুই করতে পারবো না, এই যে অতিবৃষ্টি অনাবৃষ্টি সবই তো নির্বিচারে গাছ ধ্বংস করা।
1: আসলে এটা কোনো প্রতিহিংসা বা রিভেঞ্জ নয়, হয়তো এটা সদ্বোধ হচ্ছে।
0: আমাদের ত্রিপুরাতে এখনো আমরা যথেষ্ট
1: ভালো আছি, সত্যি কথা।
0: সে গাছ যথেষ্ট অনেক বেশি আছে, কিন্তু শুধু তো ত্রিপুরা দিয়ে হবে না বা সারা ভারতবর্ষ দিয়ে হবে না, সারা
1: পৃথিবীতে। শুভরাত্রি ম্যাডাম, ভালো থাকুন।
0: সম্ভব প্রত্যেকে একটা দুটো করে গাছ লাগাবো আজকের দিনে। আজ বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, আজকের দিনে আমাদের সকলের এটা শপথ।
1: একদম একদম। আসলে শ্রোতা বন্ধুরা, আমরা এখন সবাই এত ব্যস্ত যে আমাদের বাঁচিয়ে রাখে তার দিকেই তাকানোর সময় পাই না। আজ বিশ্ব পরিবেশ দিবস, আজ কোনো বক্তৃতা মানায় না, আজ একটা গল্পই হয়, গাছেদের গল্প। শ্রোতা বন্ধুরা, কল্পনা করুন, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার বাড়ির সামনের আম গাছটা কথা বলছে, কি হবে বলুন তো? সে হয়তো বলছে, জানো তুমি যখন ছোট ছিলে আমার ডালে বসে দোল খেত, গরমের দুপুরে আমার ছায়ায় তুমি বসেছিলে, তোমার প্রথম প্রেমের গল্প আমি শুনেছিলাম তো, আর তুমি কাঁদছিলে, নীরবে আমি শুনছিলাম, কিন্তু আজ তুমি বড় বড় হয়ে গেছো আর আমাকে ভুলেই গেছো। শ্রোতারা, গাছেরা কথা বলতে পারে না বলেই হয়তো আমরা তাদের খুব অনায়াসে কষ্ট দিয়ে ফেলতে পারি। তারা কিন্তু কষ্ট পায় যখন তাদের কাটা হয়, যখন বনভূমি ধ্বংস করা হয়, যখন আগুনে পুড়ে ছাই করা হয় হাজার হাজার গাছ, প্রকৃতি কাঁদে। আর বিজ্ঞান কি বলে জানেন তো? অনেকেই ভাবেন গাছ লাগানো শুধু আবেগের বিষয়, একেবারেই নয়। বিজ্ঞানও আজ একই কথা বলছে, একটি পূর্ণবয়স্ক গাছ প্রতি বছরে গড়ে 25-30 কেজি কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে। একটি বড় গাছ প্রতিদিন প্রায় 4-5 জন মানুষের জন্য প্রয়োজনীয় অক্সিজেন উৎপাদন করতে পারে। তাই নয় শুধুমাত্র, গাছ শহরের গোটা শহরের তাপমাত্রা কমায়, মাটির ক্ষয় রোধ করে, বন্যা কমায়, ভূগর্ভস্থ জলের পরিমাণ ধরে রাখে, পাখি মৌমাছি প্রজাপতিদের বাড়ি তৈরি করে দেয়। আর আজ বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় সস্তা কার্যকর এবং প্রাকৃতিক অস্ত্র হলো গাছ। এই অস্ত্রই পারে আমাদের পৃথিবীকে সুন্দর করতে। ভাবুন তো, যে গাছের জন্য কোটি কোটি টাকার প্রযুক্তি দরকার, সে কাজটাই একটা ছোট্ট চারা গাছ বিনামূল্যে করে দিতে পারে। আসলে কোটি টাকা দিলেও অনেক সময় পাবেন না। মনে আছে কোভিডের সময় কি হয়েছিল? কত টাকা দিয়ে এক একটা অক্সিজেন সিলিন্ডার কিনতে হয়েছিল প্রিয় মানুষটার জন্য। শ্রোতা বন্ধু, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো ম্যাডাম।
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: আমি তো রায়কানে জিতেন্দ্র দেব বর্মা।
1: হ্যাঁ জিতেন্দ্র দেব বর্মা বাবু, বলুন জিতেন্দ্র বাবু। হ্যাঁ
2: ম্যাডাম, আগে তো কত বছরে এত গাছ বড়

0: হ্যাঁ
1: তারপরে আছে এখনে
0: হ্যাঁ
1: কি অবস্থা এটা, বাবা তো সব এটা বড় বড় গাছ আর সব কাটা ফালে,
0: হুম
1: কিন্তু এখনো তো এরম মতো গাছ তো এখনই নাই,
0: হুম
1: সর্বনাশ হয়ে গেছে।
0: হুম একদম ঠিক বলেছেন, গাছ লাগাতে হবে, তাই না জিতেন্দ্র বাবু? ভালো লাগলো আপনি ফোন করলেন, শুভরাত্রি।
1: গাছটা
0: হ্যাঁ
1: নমস্কার ম্যাডাম,
0: ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, আমরা আরো দুটো হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়ে গেলাম। শুভ সন্ধ্যা ম্যাডাম, সবুজের অভিযান, আজ গাছ প্রাণ, গাছকে ভালোবেসেছি মনে প্রাণে, সারাটা দিন গাছের সাথে কথা বলি, তার ভালো মন্দ তার চেহারা দেখে, বাহ কি সুন্দর বলছেন, বুঝতে পারি কখন কে সে কি চাইছে। গাছকে কিছুই দিতে পারি না, কিন্তু গাছ আমাকে একজন পরিবারের সদস্যের মতন হাত, সাহায্যের হাত বাড়িয়ে দেন। গাছ নিঃস্বার্থ ভালোবাসা দেয়, সে কখনো আমার সাথে বেইমানি করেনি, যখন যেভাবে চেয়েছে ঠিক তেমনি পেয়ে গেছি। বাড়িতে সকল প্রকার পরের গাছ কম বেশি রয়েছে, তবে এটা গাছে প্রচুর পরিমাণে ফল আসে, সত্যি মনটা আনন্দিত হয়, ভাষায় প্রকাশ করতে পারবো না। তবে সবুজের অভিযান তখনই সফল হবে যখন আমাদের পরিবারের সদস্যদের জন্মদিনে অন্তত একটি করে গাছ রোপণ করা হবে। আহা কি কথা বললেন সমীরণবাবু, ধন্যবাদ। যতই দুঃখ থাকুক না কেন, একটা গাছের নিচে যাওয়ার সাথে সাথে মনটা অনেক পরিবর্তন হয়ে যায়। সমীরণ সরকার, বামুটিয়া। সমীরণবাবু, এই মেসেজটার জন্য আপনাকে হ্যাটস অফ, আপনি প্রণাম নেবেন এই কথাটার জন্য, অসাধারণ গুছিয়ে লিখলেন কথাটুকু। হ্যাঁ, আরও একটা হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়ে গেছি। শুভ সন্ধ্যা মানালি, তোমার আজকের টপিক সবুজায়ন, সবুজের অভিযান যদিও দিদি, খুব সুন্দর ও গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান সময়ে গাছ লাগানোর কথা বললেই ঠাকুমার কথা খুব মনে পড়ে, কারণ ঠাকুমার গাছ লাগাতে খুব পছন্দ করতেন। আজও আমাদের গ্রামের বাড়িতে প্রচুর গাছগাছালি রয়েছে, সবটি গাছেই ঠাকুমার হাতের ছোঁয়া। আহা কি সত্যি কি ভালো লাগলো বলুন তো শুনে। সবুজ গাছপালা যেমন অক্সিজেন দেয় আমাদের, ঠিক তেমনি এই সবুজের দিকে খালি চোখে তাকালে, হ্যাঁ একদম ঠিক বলেছেন, সবুজের দিকে খালি চোখে তাকালে আমাদের দৃষ্টিশক্তির জন্য খুব উপকারী, একদম একদম। সবুজায়ন আমাদের চারপাশের পরিবেশকে সুন্দর ও নির্মল রাখে, দূষণ রোধ করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তাই আসুন আমরা এই অভিযানে সামিল হই, হ্যাঁ আমরা সবাই সামিল হতে চাই আপনার সঙ্গে, একত্র চেষ্টা করব যাতে আমাদের এই পৃথিবীর শ্বাস নিতে অসুবিধে না হয়। ভালো থেকো মানালি, স্বর্ণালিদি। স্বর্ণালিদি অনেক ধন্যবাদ, খুব ইম্পর্টেন্ট কথা মনে করিয়ে দিলে, ঠাকুমার হাতে লাগানো গাছ সেই নস্টালজিয়া, আবার সেই একই সঙ্গে গাছের দিকে খালি চোখে তাকানোর সেই দিনগুলোতেও আমরা ফিরে গেলাম। একটা সময় ছিল যখন আমাদের সকালে উঠেই ছুটতে হতো না, অবসর থাকতাম, ঠিক তখন আমরা গাছের দিকে তাকিয়ে থাকতাম। দেখবেন আপনি খুব মন খারাপ থাকলে, ফ্রাস্ট্রেটেড ফিল করলে আপনি যদি গাছের দিকে তাকিয়ে থাকেন বা আপনি লং ড্রাইভে যান, কতটা ভালো লাগে। আচ্ছা বলুন তো, এই লং ড্রাইভে গেলে আপনার মন কেন ভালো হয়? সবুজ গাছদের দেখে যাই হোক, বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন বন্ধু? হ্যাঁ অনিমেষ বাবু বলুন, স্বাগত জানাই আপনাকে।
2: আমি আপনাকে স্বাগত জানাই।
0: হ্যাঁ বলুন।
2: আজকে যে সবুজের বিপ্লব অভিযান,
0: হ্যাঁ হ্যাঁ,
2: আজকে সকালে আমি বেশি কিছু করিনি, আমি আর আমার মেয়ে স্কুল, আর আমারও স্কুল সেসব তালের স্কুল, আর সেসব তালের যুব ছাত্র যে কলেজ করি সেই কলেজের ভিতরে আসতে আমি দুটি সুপারি গাছ আর দুটি নারকেল।

0: ইতিহাস নাকি। আর মেয়ের মেয়ের স্কুল হয়েছে শঙ্করজি স্কুল, ও একটা আরো গিয়েছে আমলকি গাছ, আর ও আর ও কলেজে লাগিয়েছে জলফুই গাছ।
1: আচ্ছা,
0: আমি আর আমার মেয়ে মিলে ও কলেজে পড়ে এখন
1: খুব ভালো। আর এই দিনটা যেন শুধুমাত্র 5ই জুন সীমাবদ্ধ না থাকে।
0: আমি বিশালগড়ের দিকে গেছিলাম, ওইখানে দেখলাম এক বাড়িতে পুরো জায়গার গাছ খাইছে, মানে উনি বাড়ি করবে আর কি, হয়তো সম্ভবত দুনিয়ার আম গাছ কাঁঠাল গাছ খাইছে পরিষ্কার করে। আমি মনে মনে ওই আর এই গাছ থেকে চলে,
1: সত্যি কত দুঃখ হয় না তখন। ভালো থাকুন অনিমেষ বাবু, শুভরাত্রি।
0: শুভরাত্রি, ভালো থাকুন।
1: হ্যাঁ, এবার গানে ফিরে যাবো।

1973 সাল, উত্তরাখণ্ডের পাহাড়ি অঞ্চল। কাঠ ব্যবসায়ীরা এসেছিল বন কাটতে। গ্রামের মানুষ জানত, গাছ কাটা মানে শুধু কাঠ হারানো নয়, গাছ কাটা মানে জল হারানো, মাটি হারানো, ভবিষ্যৎ হারানো। তখন গ্রামের নারীরা কি করেছিলেন জানেন? তারা

0: গাছকে জড়িয়ে ধরেছিলেন। বলেছিলেন, প্রথমে আমাদের কাটো, তারপর গাছ কাটবে। সুন্দর সুন্দর লাল বহুগুণার কথা মনে পড়ে। এ আন্দোলনের নাম চিপকো আন্দোলন। চিপকো শব্দের অর্থই হলো আঁকড়ে ধরা। মাটি যেমন গাছকে আঁকড়ে ধরে, গাছ যেমন মাটিকে আঁকড়ে ধরে, গাছ নীরবে আমাদেরকেও আঁকড়ে ধরে। সেই সাধারণ গ্রামের মহিলারা পৃথিবীকে শিখিয়েছিলেন, গাছ শুধু সম্পদ নয়, আমাদের পরিবার, গাছ আমাদের বন্ধু, গাছ আমাদের জীবন। জানেন সুন্দরলাল বহুগুণা ও তার কি বলেছিলেন আমাদের উদ্দেশ্যে? সুন্দরলাল বহুগুণা, যিনি চিপকো আন্দোলনের মূল মুখ ছিলেন, তিনি বলছেন, ইকোলজি ইজ পার্মানেন্ট ইকোনমি, অর্থাৎ প্রকৃতিই আসল সম্পদ। কারণ টাকা দিয়ে অক্সিজেন কেনা যায় না, টাকা দিয়ে বৃষ্টি আনা যায় না, টাকা দিয়ে একটা বন তৈরি করা যায় না। ভারতে আরও পরিবেশ আন্দোলন রয়েছে, যেমন চিপকো আন্দোলনের মতন অমৃতা দেবী বিষ্ণু 1730 সালে এভাবেই শত শত বিষ্ণুই পরিবারের নারী পুরুষদেরকে একত্রিত করেছিল এবং সেখানে তাদের সেই আত্মত্যাগের ঘটনা কিন্তু ইতিহাসে খাজির আলী ম্যাসাকার নামেই পরিচিত। সেই অমৃতা দেবী বিষ্ণুর নেতৃত্বে সেই খাজির আলী ম্যাসাকার, মনে আছে, হিস্ট্রিতে পড়েছিলাম, মনে আছে তাদের কথা। তারা বলতো, একটি গাছ বাঁচাতে মাথা কাটা গেলে সে সস্তা মূল্য। আজও সেই কথাগুলো মনে পড়লে সত্যি শরীরে কাটা দেয়। বন্ধু রয়েছেন একজন, নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু? হ্যালো, হ্যালো, নমস্কার, কে রয়েছেন? না, কোনোভাবেই কথা বলা যাচ্ছে না, দুঃখিত। শ্রোতা বন্ধু, আবার নিশ্চয়ই তিনি চেষ্টা করবেন আমাদের উদ্দেশ্যে। ফোন চলে এসছে। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো,
1: হ্যাঁ, নমস্কার।
0: নমস্কার, নিতাই বাবু বলছেন কি?
1: হ্যাঁ, ভালো আছেন?
0: হ্যাঁ নিতাই বাবু, ভালো আছি, বলুন।
1: হ্যাঁ, দেখুন, সবুজের অভিযান, আমরা যদি প্রত্যেকেই একটা করে গাছ লাগাতে পারি, তাই কিন্তু সবুজের অভিযান, সবুজ চারিদিকে সবুজ হয়ে থাকবে। আর গাছ লাগার যে একটা আনন্দ, এর থেকে আর কিন্তু তুলনা হয় না। গাছ আমাদের অক্সিজেন দেয়, এবং গাছ যদি প্রচুর হয় তাহলে কিন্তু বায়ু দূষণটাও কম হবে,
0: একদম।
1: আর আমরা পরিবেশটা ভালো হবে এবং সুন্দর পরিবেশে আমরা থাকতে পারবো। আর গাছ লাগালে গাছের মধ্যে আমরা ফল পাবো, ভালো ভালো গাছ লাগাতে পারলে গাছ আমাদেরকে ফলও দেবে এবং গাছ আমাদেরকে অক্সিজেনও দেবে। তার জন্য বেশি বেশি করে গাছ লাগাও দরকার। তো আমাদের তো প্রাগ্রাম, আমাদের গ্রামে কিন্তু প্রচুর গাছ আছে, আর এখন চারিদিকে সবুজে সবুজ, একদম দৃশ্য আলাদা একটা, এত সুন্দর মনোরম দৃশ্য, সে কিন্তু আপনি না দেখলে বুঝতে পারবেন না।
0: আচ্ছা, না সত্যি এই অনুভূতি গুলো দেখার নয়, সত্যি অনুভূতি গুলো আমাদের মনের।
1: হ্যাঁ,
0: ভালো থাকুন, আপনিও ভালো থাকুন। শ্রোতা বন্ধুরা, একটা গাছ কাটা মানে শুধু গাছ কাটা নয়, একটি পাখির বাড়ি ভেঙে দেওয়া, কাঠবিড়ালির আশ্রয় কেড়ে নেওয়া, একটি শিশুর ভবিষ্যতের ছায়া কেড়ে নেওয়া, একটি নদীর নিরাপত্তা কমিয়ে দেওয়া, একটি গ্রামের বৃষ্টির সম্ভাবনা কমিয়ে দেওয়া, আর ধীরে ধীরে নিজেরই শ্বাসরোধ করা। আমরা যখন একটা গাছ কাটি সেটার সঙ্গে বোঝা যায় না, কিন্তু কয়েক বছর পর বোঝা যায়, যখন অতিরিক্ত গরম, জল সংকট, বন্যা, খরা সব মিলিয়ে প্রকৃতি কিন্তু তার হিসেব বুঝিয়েই দেয়। আচ্ছা শ্রোতা বন্ধুরা, আপনারা যারা এ শহরে বাস করছেন বা অন্যান্য শহরে, বলুন তো, আজ থেকে প্রায় 10 বছর আগে কি এমন ওয়েদার ছিল? আমার তো

0: মনে হয় না ঠিক এমন ওয়েদার ছিল বলে। জানেন এখন আমাদের শহরে দুবার করে সামার ভ্যাকেশন হয়। এটা আনন্দের নয়, এটা দুঃখের, ঠিক না কি? আমরা বড় অসহায় হয়ে পড়ছি, নিঃস্ব হয়ে পড়ছি গাছেদের হারিয়ে। তবে সময় কিন্তু এখনো শেষ হয়নি, এখনো কিছুটা সময় আমাদের হাতে আছে। হ্যালো নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যাঁ নমস্কার দিদি ভাই, আমি মিল্টন চক্রবর্তী কথা বলছি।
0: হ্যাঁ মিল্টন বাবু, বলুন বলুন।
1: আপনাকে প্রথমে বিশ্ব
0: পরিবেশ দিবসের
1: অনেক অনেক শুভেচ্ছা এবং
0: শুভকামনা জানাই। শুভেচ্ছা নেবেন।
1: আমরা মুর্শিদাবাদ বেতাশ্রোতা পরিবারের পক্ষ থেকে আমরা প্রতি বছরই কিন্তু ওই বৃক্ষরোপণ অনুষ্ঠান সূচি করি আর কি, এবং আমাদের এই প্রয়াসটা প্রতিবারই জারি থাকে। গত বছরও আমরা করেছি, এবছরেও আমাদের অনেকে গাছ লাগিয়েছে এবং গাছ আনার প্রয়াস চলছে এখন আমাদের। আর এই সবুজের অভিযান, কারণ কুঠার ফেলে সেই হাতেই রোপণ করো বৃক্ষ, মানুষকে বাঁচাতে, সকলকে বাঁচাতে, দূষণ থেকে হাও মুক্ত, এই বাণী কিন্তু আমরা প্রতি মুহূর্তে বলবো। কারণ এই বিশ্বস্ত সবুজ যদি সতেজ ক্লোরোফিল আমাদের মধ্যে না পাওয়া যায়, সবুজ মন যদি আমাদের মধ্যে না আসে, তবে কিন্তু সবুজের অভিযান দিদি
0: হবে না, হবে না একদম।
1: আপনি তোরে বললেন না যে চিপকো আন্দোলন, কি সুন্দর সুন্দরলাল, আমরা কিন্তু বইয়ে পড়েছি অনেক ছোটবেলায়, অনেকদিন আগেও পড়েছি এবং এখনো বোধ হয় পাঠ্য বই আছে। এই সবুজের অভিযানটা শুধু পাঠ্যপুস্তক তো অবশ্যই, মনের পাঠ্যপুস্তকে বিশাল ধরে যাচ্ছে। ওই জন্য তো বেতার আমাদের কাছে এত বেশি আনন্দ।
0: সুন্দর বললেন মিল্টন বাবু,
1: ভালো থাকে,
0: আপনিও ভীষণ ভালো থাকুন, শুভরাত্রি দাদা।

0: আজকের প্রতিজ্ঞা শ্রোতা বন্ধুরা এটা হতেই পারে, গাছ লাগান যত পারেন বেশি করে, শুধু ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য নয়, তাকে যত্ন করে নিজের সন্তানের মতন পালন করুন, লালন করুন। জল দিন, ভালোবাসুন নিজের সন্তানের মতন করে। একটা গাছ লাগানো মানে শুধুমাত্র নিজের জন্য নয়, একজন অচেনা মানুষের জন্য অক্সিজেন রেখে যাওয়া। নমস্কার, কে রয়েছেন বন্ধু?
1: হ্যালো দিদি।
0: হ্যাঁ হ্যাঁ, গৌতম বাবু বলুন।
1: হ্যাঁ ঠিক, গৌতম দিদি বলছি। দেখুন, পরিবেশ যদি সবুজ থাকে না, আমাদের মনটাও কিন্তু সবুজ হয়ে যায়,
0: তাই
1: বলুন? হ্যাঁ একদম। আর পরিবেশকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই, কারণ আমি জানেন তো, আমি নিজে থেকেই বলছি, আমার বাড়িতে অনেক গাছ লাগিয়েছি আমি, এরকম আম জাম কাঁঠাল বেল, তারপরে ওই তাল সুপারিটা পাইনি, তাল সুপারিটা আমাদের বাগানে আছে বাইরে পুকুরে পাড়ে, আর এই নারকেলও শুদ্ধ আছে বাড়িতে, এতগুলো গাছ আমি লাগিয়েছি। আর আমাদের বাড়িটা বেশ সুন্দর, আবহাওয়াটাও খুব মানে এ হয়ে থাকে আর কি, খুব ঠান্ডা হয়ে থাকে বাড়িটা,
0: খুবই ভালো।
1: আর আজকে কি করলাম দিদি, আজকে স্কুলে গাছ লাগালাম, হেড স্যারকে দিয়ে আজকে স্কুলে পরিবেশ, আজকে এর জন্য একটা গাছ, ওই মায়ের উদ্দেশ্যে গাছ লাগানো হলো, আর আমরা সবাই মিলে একসঙ্গে এ করলাম।
0: খুবই ভালো, এই তো আপনারা শিক্ষকরাই তো শেখাবেন আগামী প্রজন্মকে। খুব ভালো থাকুন, শুভরাত্রি গৌতম বাবু। তবে হ্যাঁ শ্রোতা বন্ধুরা, মাহি বেগম ছোট্ট ক্লাস থ্রির মেয়ের মধ্যে যদি এই সচেতনতাটা আসে, তার বাড়ির গাছে, তার বাগানে আম, পেয়ারা, ড্রাগন ফ্রুট, ব্লুবেরি, স্ট্রবেরি, আরও কত গাছ আছে। ঠিক মলিনা মলিনা ঘোষ ম্যাডামও

0: বলছিলেন, গাছ কেটে নিলে তিনি রেগে বাড়ি থেকে বেরিয়ে যান, গাছ কেটে নিলে তিনি ভাত খায় না। এই ভালোবাসাগুলো চাই। আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রায় প্রচুর গাছপালা রয়েছে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
1: রানীবাগ থেকে বলছি, রাজেশ।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
1: বৃক্ষরোপণ তো একটা উৎসব হয় বছরে একবার,
0: ঠিক?
1: প্রচন্ড মন্ত্রী মিনিস্টার বৃক্ষরোপণ লাগিয়ে যায়।

0: কলকাতা থেকে বলছি রাজেশ।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
0: আচ্ছা, বৃক্ষরোপণ তো একটা উৎসব হয় বছরে একবার,
1: ঠিক?
0: প্রচন্ড মন্ত্রী মিনিস্টার বৃক্ষরোপণ লাগিয়ে যায় স্কুলে বিভিন্ন পর্যায়ের, কিন্তু পরে যেটা দেখাশোনার ব্যাপারে এটা আর হয় না। আমাদের এখানে হয়েছে পল্লী মঙ্গল স্কুল কয়েরপুর, গাছ লাগিয়ে গেছে।
1: আচ্ছা, আপনার নামটা আরেকবার বলবেন কাইন্ডলি।
0: রাজেশ, রাজেশ,
1: রাজেশ বাবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন।
0: কিন্তু এই পরে যে মানে পর্যবেক্ষণ এটা আর হয় না, এটা মানে সত্যি দুঃখ লাগে।
1: শ্রোতা বন্ধুরা, আজকে আর ফোন নেওয়া যাচ্ছে না। দুটো মেসেজ এসছে শুভ সন্ধ্যা মানালি দিয়ে। আজ এই বিশ্ব পরিবেশ দিবসে একটা কথাই বলতে চাই যে যার যার মূল্যবান দিনে যেন একটা করে গাছ লাগানো হয়, ইচ্ছে মতন গাছ লাগান এবং তাকে পরিবারের সদস্যদের মতন যত্ন নেন। অরুণ দত্ত শেখেরকোট থেকে ঠিক বললেন। আরও একটা গাছ, আরও একটা মেসেজ পেয়ে গেছি। গাছ মোদের বায়ু দেয়, ছায়া দেয়, দেয় অক্সিজেন, গাছ মোদের ফুল দেয়, ফল দেয়, দেয় ঔষধ কত শত, গাছেদের প্রাণ আছে বলে ওদের জগদীশ আছে বলে বলে গেছেন জগদীশ বোস। বিজ্ঞান বলে গাছ করে বায়ু দূষণ, গাছ করে বায়ু দূষণ কম, মোরা তাই গাছকে বলে নীলকণ্ঠ, গাছ মোদের প্রাণ বাঁচায়, বন্ধু মোদের সবচেয়ে আপন, পাখিদের কলরব গাছের শাখে, ধরণী ঘেরা থাক সবুজে সবুজে, এসো আমরা সবাই গাছ লাগাই, আদরে যত্নে তাদের বাঁচাই, আমার আমার ছাদ বাগানে ফুল সবজি পেয়ারা লেবু তুলসী পুদিনা থানকুনি আরও অনেক গাছ আছে, মন ভালো রাখে চোখ ভালো রাখে, শুভরাত্রি মানালি। শুক্লাদি, শুক্লাদি অনেক ধন্যবাদ আপনাকে, সত্যি তাই, গাছ আমাদের কত বড় বন্ধু। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, তাও আজ এখানেই আজ রাতে পর্ব শেষ করতে হচ্ছে। চলুন আমরা এমন একটা পৃথিবী রেখে যাই যেখানে শিশুরা শুধু বইয়ে গাছের ছবি দেখবে না, বাস্তবেও দেখবে, পাখির ডাক শুনবে, শিউলির গন্ধ পাবে, বর্ষার প্রথম বৃষ্টিতে ভেজা মাটির গন্ধ চিনবে। কারণ কারণ আমরা পৃথিবীকে উত্তরাধিকার হিসেবে পাইনি, ধার নিয়েছি আগামী প্রজন্মের কাছ থেকে। গাছকে ভালোবাসুন, প্রকৃতিকে রক্ষা করুন, আর সবুজের অভিযানে এভাবেই সামিল হন সৈনিক হিসেবে। শুভরাত্রি সবাইকে, আজ রাতে পর্ব এ পর্যন্তই। তবে হ্যাঁ, একটি বিশেষ ঘোষণা শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে, শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে একটি আন্তরিক নিবেদন। আকাশবাণীর এফএম উজ্জয়ন্ত সর্বদা সকল শ্রোতার জন্য অনুষ্ঠান প্রচার করে থাকে। আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে আমাদের সর্বস্তরের মানুষের আনন্দ, বিনোদন, জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি আমাদের প্রধান লক্ষ্য। অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে কোনো অনিচ্ছাকৃত ত্রুটি, অসাবধানতা বা ভুল বোঝাবুঝির কারণে যদি কোনো শ্রোতা কষ্ট পেয়ে থাকেন, তবে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কাউকে আঘাত করা বা দুঃখ দেওয়ার কখনোই আকাশবাণীর উদ্দেশ্য নয়। আমাদের একমাত্র লক্ষ্য হলো সকল শ্রোতাকে সমানভাবে আনন্দ প্রদান করা এবং সুস্থ, ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তোলা। শ্রোতাদের কল্যাণ, উন্নতি ও শুভকামনায় আমরা সর্বদা বদ্ধপরিকর। আসুন সকল ভেদাভেদ ভুলে আমরা একসঙ্গে এই আনন্দযজ্ঞে সামিল হই এবং পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আরও সুদৃঢ় করি। আমাদের ভালোবাসা, আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও শুভেচ্ছাই আমাদের অনুপ্রেরণা। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আগামীকালকের আকাশ কী বলছে। আগরতলার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.7 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম এবং সেই সঙ্গে জানিয়ে দিচ্ছি আগামীকালকের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 ককবরক অনুষ্ঠান সালকামা পাণ্ডা, 6:25 ককবরক অনুষ্ঠান হায়মনি খরাং, 6:55 ককবরক লাইভ ফোন ইন অনুষ্ঠান সালকামা পাণ্ডা, 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর শুনবেন স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ। অভিজ্ঞ

আপন সকাল 7:45 তোমায় গান শোনাবো, সকাল 8:40 নিউজ হেডলাইন্স, সকাল 9:10 9:12 বলছি তোমায়, এবং 9:00 আর সকাল 10:00 মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা আর জেনি তাইয়ের সঙ্গে থাকবেন, সকাল 11:00 ককবরক অনুষ্ঠান খাপাং ইয়াখরাই, এবং বেলা 12:32 ককবরক অনুষ্ঠান, এবং 2:00 ককবরক অনুষ্ঠান খনাতক খোরাং, 2:30 সুরের আকাশে শুনুন আর যে মহুয়ার সঙ্গে, 3:58 নিউজ হেডলাইন্স, এবং 4:00 সুরের আকাশে, বিকেল 5:00 আজকের সিকান্দার, সন্ধে 6:30 উড়ান, 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 ককবরক সংবাদ, 7:55 স্থানীয় সংবাদ, রাত 8:00 গানে আপকে লিয়ে, রাত 8:45 সমাচার সন্ধ্যা, রাত 9:00 নিউজ হেডলাইন্স, রাত 9:02 থেকে আজ রাতে সঙ্গে থাকবে আর যে অঙ্কুরিতা, রাত 11:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান, তবে হ্যাঁ অনুষ্ঠানের সময়সূচি কিন্তু প্রয়োজনে পরিবর্তন হতে পারে। স্টুডিওর ঘড়িতে রাত 11:02, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক অনেক অনেক আনন্দে থাকবেন। আরও একবার সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান, শুরু হচ্ছে